হয়, কখনো অনিচ্ছায়, কখনো বাধ্যতায়। কিন্তু তারও বাইরে আরও একটা জায়গা থাকে, তা হচ্ছে অসীম মনোবল আর মনের জোর, সাহস, যা কিনা সময়কে অতিক্রম করে তার নিজত্বকে প্রমাণ করার, প্রকাশ করার একটা সুযোগ করে দেয়। এবং যদি সে নিজের সিদ্ধান্তে স্থির এবং দৃঢ় হয়, তাহলে দেখা যায় সে সেই সাময়িক যে বিধিনিষেধ, বাধা, এই যে সমসাময়িকতার অত্যাচার, তাকে অতিক্রম করে যেতে পেরেছে। রূপমঞ্জরী বা হুটু বিদ্যালঙ্কার তারই একটা জ্বলন্ত প্রমাণ। মেয়েরা তো সাজসজ্জা করতে ভালোবাসে, কিন্তু রূপমঞ্জরী বেশভূষা সম্পর্কে, সাজসজ্জা সম্পর্কে একেবারে উদাসীন। তিনি একেবারেই পুরুষদের মতো বেশভূষা করতেন, ধুতি পরতেন, উত্তরীয় ব্যবহার করতেন, মাথায় ব্রাহ্মণ পণ্ডিতদের মতো তার সবসময় মুড়নো মানে ন্যাড়া মাথা থাকতেন, এবং তার শিখা অর্থাৎ টিকি তা তিনি ব্যবহার করতেন। সুতরাং এই সমস্ত কিছু দিয়ে তিনি যেটা প্রমাণ করেছিলেন, সমাজের বিধিনিষেধ নয়, তার বিধি তার জীবনের বিধি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অর্ঘ্য সেনের।

সাথী আমাদের চিরন্তনী। যাই হোক, সময় এগোচ্ছে। এই যে বলছিলাম, এত বিদ্যা অর্জন করেছেন, কিন্তু রূপমঞ্জরীর কোনো অহংকার ছিল না, বরং নারীর স্নেহকোমল অন্তরটি সুস্পষ্ট হয়ে উঠেছে তার নানান রকম জনহিতকর কাজের মধ্যে দিয়ে। তিনি মানুষের সেবার জন্য চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করতে শুরু করলেন। স্বরগ্রামে নিজের সাহিত্যগুরু গোকুলানন্দ তর্কালঙ্কারের কাছে আবারও গেলেন এবং তার কাছে দীর্ঘদিন থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে শিক্ষা নিলেন আর শুরু করলেন গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা। তাতে তিনি প্রভূত খ্যাতি অর্জন করলেন। একেবারে গল্পের শুরুতেই একটা দৃশ্য দিয়ে আমরা তার চিকিৎসাবিদ্যায় যে পারদর্শিতা তার দৃশ্য দেখেছি। বিখ্যাত কবিরাজ এবং চিকিৎসকেরা অনেক সময় তার সাহায্য এবং তার পরামর্শ নিতে আসতেন। অনেকে আবার তার কাছে চিকিৎসাশাস্ত্র অধ্যয়নও করতে শুরু করলেন। রূপমঞ্জরী চিকিৎসাশাস্ত্র ছাড়া ব্যাকরণ, সাহিত্য, চরক প্রভৃতি নানান বিষয়ে শিক্ষা দিতেন। দূর দূর থেকে বহু ছাত্ররা আসত তার কাছে। এইভাবেই তিনি সমাজকে, সমাজের বিধিনিষেধকে অতিক্রম করে সমাজের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং এভাবেই তিনি নানান রকম জনহিতকর কাজ করে যান। সমাজের লালন পালনে নিজের জীবন, শিক্ষা, পারদর্শিতা সব কিছুকে তিনি প্রয়োগ করলেন। এই মানুষটি রূপমঞ্জরী বা হটু বিদ্যালঙ্কার। তার মতো এরকম সংস্কারহীন মহীয়সী বিদুষী নারী, ভাবুন তো, আজকের এই সমাজে, আজকের এই অবস্থায়, আজকের এই সময়ে আমরা যেভাবে জীবনকে দেখি, ব্যক্তিগত সুখ আকাঙ্ক্ষা ইত্যাদিকে বড় করে দেখি, যেখানে আমাদের জীবনের একটা বড় বলা হয় ভাইরাস হচ্ছে ইগো, এই নিয়ে কত রকম কষ্টে ভুগি, কষ্ট দিই, আর সেখানে দাঁড়িয়ে ওই সময়ে একজন মহিলা, তিনি এবং তার বাবা সমাজের একটি রীতিও মানেননি, কিন্তু সমাজকে অগ্রাহ্যও করেননি। যা কিছু জেনেছেন, যা কিছু শিখেছেন, সমস্ত কিছু সমাজ কল্যাণে তারা দান করেছেন। এই তো মহৎ জীবন। প্রায় 100 বছর বয়সে বাংলার 1282 সালের 15ই পৌষ তার মৃত্যু হয়। 100 বছর ধরে একজন মহিলা, তিনি কিন্তু সামাজিক রীতিনীতির শিকার না হয়ে সমাজকে দিয়ে গিয়েছেন, দান করেছেন তার শিক্ষা, তার পারদর্শিতা। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। 9903653992 এই নম্বরে কেমন। আর আজ আমরা যে হটু বিদ্যালঙ্কার বা রূপমঞ্জরীর কথা জানলাম, তাকে নিয়ে শুরুতেই বলেছি যে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে অনেক ডিটেলসে, অসাধারণ অসাধারণ একটি গল্পের বই রূপমঞ্জরী। শুধু গল্পের বই বলে অবশ্য ঠিক বলা হয় না, গবেষণা ধর্মী উপন্যাস নারায়ণ সান্যালের রূপমঞ্জরী আরও একবার পড়বেন, অসামান্য গল্প। যাই হোক, এই অসাধারণ রমণীর জীবন নিয়ে আজকের চিরন্তনী আমরা করলাম, বললাম। এবার একটু আপনাদের কথায়, আপনাদের মতামতে চলে যাব। না, সময় যা বলছে আজকে আর কিন্তু গান শোনা।

কেন সম্ভব হচ্ছে না? ঠিক আছে, আমরা একদম শুরু করে দিই। কে কে চলে এসেছেন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী। আজকে হুটু বিদ্যালঙ্কার রূপমঞ্জুরির কথা জানলাম, ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, সুপ্রভাত, ধন্যবাদ। এরপর লিখছেন সুপ্রভাত দিদিভাই, শুরুর আগে থেকে শুনছি রূপমঞ্জুরির গল্প। গানের গল্পে এক অনবদ্য চিত্র ফুটে উঠেছে, অনুভবে হুটু তর্কালঙ্কারের ছবিটিও মনের মধ্যে ভেসে উঠেছে। চমৎকার গানগুলি খুব ভালো লাগছে, ভালোবাসা নিয়েও। মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন, আপনাকেও জানাই সুপ্রভাত, ধন্যবাদ। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী ম্যাডাম, অনেক অজানা তথ্য সমৃদ্ধ ইতিহাস জানতে পারি আপনাদের, আমাদের প্রিয় অনুষ্ঠান সঙ্গে গান। ধন্যবাদ চিরন্তনী, সবাইকে শুভ সকাল। আপনাকেও ধন্যবাদ, শুভ সকাল। শুনছি রূপমঞ্জুরির গল্প, শুনে কেবল বিস্মিত হচ্ছি, তার গুণ বিদ্যা নিখুঁত চিন্তাভাবনা সে সময় মানুষকে বাঁচতে কতটা সহায়ক হয়েছে। গল্প শুনে শুধু রোমাঞ্চিত হচ্ছি, তার নিঃস্বার্থ কার্যক্রম সকল মানুষের কাছে প্রেরণা, তার অসাধারণ জ্ঞান সমাজের কাছে দৃষ্টান্ত। সামাজিক অনেক রীতিনীতিকে উপেক্ষা করে প্রকৃত শিক্ষাকে গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। চলুক মধুভাষী ইন্দ্রাণী দিদিভাইয়ের মনোমুগ্ধকর গান গল্প উপস্থাপনা কান পেতে শুনি বর্ষা শীতল অনুভবে। শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলা কুঞ্জ, চণ্ডীপুর, মঠচণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। শুভ সকাল, ধন্যবাদ। লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ চিরন্তনীতে শুনছি গল্প, গানে গল্প অতুলনীয়। ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। আপনাকেও গুড মর্নিং, থ্যাংক ইউ। আজকের গল্প অতীত বৃদ্ধ কবিরাজ মহাশয় রূপমঞ্জুরির হুটু বিদ্যা তর্কালঙ্কারের কথা শুনলাম দিদিভাই। অতীত এইভাবে মানুষ অসুখ বিসুখে আরোগ্য লাভ করত। রাজবংশী সমাজ এখনও ঝাড়ফুঁক মেনে চলে, বিশ্বাসে বস্তুতর্কে বহুদূর। অনেকদিন পর বৃষ্টি শুরু হলো আজ রাত থেকে। দণ্ডবত নমস্কার। প্রফুল্ল কুমার সিং ও নারায়ণ জ্যোত, রাঙ্গাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত দিদিভাই, আজকের গল্পটি খুব ভালো লাগলো। এই গল্পটি আগে পড়া হয়নি, আজ কানে কানে আপনার মাধ্যমে শোনা হয়ে গেল। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, সুপ্রভাত। তাও তো আর অনেক গল্প আছে, এত তো ডিটেলসে বলা যায় না, অল্প সময়। যদি কখনো পরে আবার ওনাকে নিয়ে অনুষ্ঠান করার সুযোগ পাই নিশ্চয়ই করব। আর আপনাদের বলবো অবশ্যই রূপমঞ্জুরি বইটি আপনারা পড়বেন, ভালো লাগবে, খুব সুন্দর বই। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর চারটে উঠে তোমার পথপানে চেয়ে বসে আছি। তুমি আসবে বলে রেডিও খুলে রাখি, তুমি আসার সঙ্গে সঙ্গে সোজা বর্ধমান চলে গেছি, এখন তোমার গল্প শুনব। এটি নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। সুপ্রভাত, ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত চিরন্তনীর সকলকে জানাই কৌশিকী অমাবস্যায় এক মুঠো বকুল ফুলের শুভেচ্ছা। আসামের প্রত্যন্ত গ্রামের একজন শতবর্ষের আলোকে আলোকিত বিখ্যাত সুরস্রষ্টা ভূপেন হাজারিকার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা প্রণাম। প্রথমত ছাত্রজীবনে বেনারস বিদ্যালয়ে, পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে শিখেছিলেন। কোনো এক সময় নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় তার কণ্ঠে গান শুনবে বলে তাকে অপহরণ করে রাখা হয়েছিল। উচিলদহ কাছারিপাড়া থেকে লিখেছেন শ্রী নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগর, তিমাথানি সাবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, প্রকৃতি দেখি সারা রাত্রি দুঃখিত মনে কাঁদিছে, রিমঝিমঝিম বাড়িধারা বিরামহীন ঝরিছে। সুধাকণ্ঠীর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, মন প্রাণ উঠছে ভরে গল্পের কল্পতরু। দ্বিতীয় ভগবান হুটুর কথা আজকে তুলে ধরা, নারী রত্নের অনন্য উদাহরণ, সত্যি পাগল পারা। চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাতে আবদ্ধ হয়ে জীবন, অল্পে তুষ্টি না থাকাতেই তাপিত হয় মোদের প্রাণ মন। আকাঙ্ক্ষা মোদের লাগাম ছাড়া তাই তো জীবন ব্যর্থ, সেই রোগে গ্রাস করলে বর্ধিত হয় যে স্বার্থ। প্রেরণাদায়ক জীবন কথন, সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা, আজকে বিশেষ পাওয়া। জীবন দিয়ে বাণী তত্ত্বে সবার বন্ধন অক্ষয় হোক, ধরা থেকে সরুক সবার সকল আকাঙ্ক্ষা ও শোক।
কৌশিকী অমাবস্যায় মাতৃপদে প্রণতি, মায়ের কৃপায় হোক সবার অগ্রগতি। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের আলো, নতুন নতুন

বিষয়তে লাগছে ভীষণ ভালো। এখনও যারা আছেন দূরে আসুন এই দ্বারে, সাপ্তাহিক তিনটে দিন চিরন্তনীর ভোরে। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত জানাই। এবার কে লিখছেন, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। নিশি অবসানে ভোরের পাখি করে কলতান, এ সময় ভালো লাগে চিরন্তনীর গল্প গান। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও জানাই, সুপ্রভাত। আর এরপর কে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দ মোটর থেকে লিখছেন, আজ শুক্রবারে চিরন্তনীতে অভূতপূর্ব গল্প শুনলাম, খুব ভালো লাগলো, সাথে মন ভরানো গান, ভালো থাকবেন সবাই। সুপ্রভাত, ভালো থাকবেন আপনিও। থ্যাংক ইউ ইন্দ্রানিদি, আজকের গল্প খুব সুন্দর, সুপ্রভাত আপনাকে। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখেছেন, আপনাকেও গুড মর্নিং, থ্যাংক ইউ। হাওড়া থেকে রীতা, আজকের গল্প ভালো লাগলো, এদিকে গল্প শুনতে শুনতে হঠাৎ বৃষ্টি শুরু হলো, আচ্ছা বেশ, বৃষ্টি ভেজা, সুপ্রভাত আপনার জন্য। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, অঝোরধারায় বৃষ্টি আর অতুল প্রসাদী, আজ সকালটাই অনন্য। নারী শিক্ষা চরম অন্ধকারে পুরুষতান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ জানিয়ে যেভাবে রূপমঞ্জরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তা সত্যি অবিস্মরণীয়, ওনাকে শতকোটি প্রণাম জানাই, শিবপ্রসাদ, ধন্যবাদ। এবার কে লিখছেন, লিখছেন শুভ সকাল দিদিভাই, চিরন্তনীতে নতুন গান গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি। আচ্ছা, 5:02 শর্মিষ্ঠা মুখার্জি লিখেছে, আর তারপরে আবার লিখেছে 47:00 রূপমঞ্জরী, গল্পটা বেশ ভালো লাগলো, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা, সুপ্রভাত। এবার লিখছেন, সুপ্রভাত দিদিভাই, আজ একদম নতুন এক গল্প, এক মহিলা তার শিক্ষা পারদর্শিতা অভিজ্ঞতার মাধ্যমে হঠু তর্কালঙ্কার নামের আড়ালে সমাজকে এত কিছু দিয়েছেন যে সময় নিরিখে অবিশ্বাস্য, হ্যাটস অফ টু হার। পুরনো বন্ধুদের আড্ডার সদস্যগণ, সন্দীপন, শুভজিৎ, দেবাশিষ, উত্তম, তাপস, অশোক, হীরাপুর, ধানবাদ, ঝাড়খণ্ড, অনেক দিন বাদে আপনাদের লেখা পেলাম। যদিও আপনাদের এত নাম একসঙ্গে পড়তে পড়তেই মনে হয় দারুণ বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব অক্ষয় হোক, অটুট থাকুক, এবং আপনারা সবাই মিলে হই হই করে জীবনটা উপভোগ করছেন আনন্দে, এভাবেই থাকুন, খুব ভালো থাকুন, রোজ চিরন্তনীর সঙ্গে থাকুন। লিখছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, সময় উত্তীর্ণ রূপরা সবসময়ের সুবাসিত মুকুল মঞ্জুরি, বাহ ছোট্ট করে খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। আর এখন কে লিখছেন, সুপ্রভাত, শুনতে বসলাম চিরন্তনীর গল্প, এত সুন্দর সুন্দর গল্প থাকে যে কিছু শেখা যায়। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। তাই তো, সত্যি সত্যি পুরনো অনেক কিছু যা চর্চার অভাবে পুরনো বলে আমরা একদম মানে সেই অনেক স্মৃতি থেকে দূরে সরিয়ে দিই, কিন্তু তা নয়, যদি চর্চা করি দেখব যে তার মধ্যে অনেক অনেক কিছু জানার আছে। আচ্ছা, এবারে কারা লিখেছেন দেখে নিই চট করে। কৌশিক অমাবস্যার ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, শুভ সকাল ইন্দ্রাণী ম্যাম, মন দিয়ে গান আর রূপমঞ্জরী জীবনের গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। জন্মশতবর্ষে মহানায়কের গল্প শুনিয়েছে উজ্জ্বল ভাই, ধন্যবাদ। এবার দু লাইন খোলা চিঠি, কি মুখে রচনা বিরিয়ানি, 16 আনা আলুনি, আচ্ছা কি ভোট ভরচা জুটি ছাড়া চিরন্তনী, আচ্ছা বেশ, আগামী দিনের ভোরে আবার কথা হবে অবশ্যই, আপনারা আছেন এইটাই তো আমাদের সব থেকে বড় প্রেরণা, খুব ভালো থাকবেন। গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রূপমঞ্জুরি বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, গুড মর্নিং, থ্যাংক ইউ। আর কে লিখছেন, পুরবী আজ তান তুলেছে অগ্নিবীণার তারে, মেঘমল্লার গিয়ে যায় মন হৃদয় পাড়াবারে, হৃদয় এই দিগন্তে আজ মেঘের ভেলা ভাসে, আগমনীর ছন্দে জড়িয়ে শিউলি আর কাশে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া, বাহ পায়েল খুব সুন্দর করে ছোট্ট কথায় লিখেছে, অনেক ধন্যবাদ। এবার কি রয়েছেন দেখি, আচ্ছা কে লিখেছেন উত্তরপাড়া।

থেকে রঞ্জন, অনেকদিন পর, কেমন আছেন? না, একেবারে নিয়মিত থাকছি কিন্তু। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দেখে নিয়েছিলাম, মেসেজও পড়ে নিলাম, 5:52:20। বেশ, আরেকবার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, আরও কেউ লিখেছেন একটুখানি দেখে নিই। আজ 11 সেপ্টেম্বর, প্রচুর বৃষ্টি, চিরন্তনী সকাল। আজ গল্পটা খুব ভালো লাগলো এবং বহু পুরনো সময়ের গল্প, একদম ঠিক বলেছেন। আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। পুরনো, পুরনো মানে কি, যা কিছু আমাদের চর্চা থেকে হারিয়ে গিয়েছে তাই পুরনো হয়ে যায়, তাকে আবার নতুন করে চর্চা করলেই দেখা যাবে আসলে তা চিরনবীন, চিরনতুন। এবার কি লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, ইন্দ্রানীদি, আজ গল্প গান খুব ভালো লাগলো, বৃষ্টি হচ্ছে, সুন্দর উপস্থাপনা, ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে লিখেছেন। আচ্ছা, বেশ, আপনি দুবার লিখেছেন তাই না? ও না, 5:52 লিখেছেন একটু আগেই। বেশ বেশ, খুব ভালো থাকুন, সুপ্রভাত আপনাকেও। আর সময় যা বলছে, আজ মোটামুটি প্রত্যেকের পড়া পড়ে দিয়েছি, প্রত্যেকের লেখা। সবাইকে অনেক ধন্যবাদ চিরন্তনীতে থাকার জন্য, গল্প শোনার জন্য। আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য, আমি রবিবার ভোরে আবার চিরন্তনীতে আপনাদের কাছে আসব নতুন কোনো গল্প নিয়ে। আর একটু পরেই ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন অরুণিমা। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, ছোট্ট একটা গান শুনে তারপর শুনবো বন্দে মাতরম।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 30 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 33 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি বিশেষ ঘোষণা। 10/9/2026 থেকে 11/9/2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে দমকা হাওয়া সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার হতে পারে, যা মাঝে মধ্যে বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ।

শিক্ষা বিষয়টাকে একটু বিশেষ করে তলিয়ে দেখতে হবে। শিক্ষা না পেলে মানুষের কার্যকরী শক্তি জেগে উঠতে পারে না, মানুষ সমাজের সেবায় লাগবার উপযুক্ত হয় না। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা যেরূপ শিক্ষা চাচ্ছি সেরূপ দিচ্ছে না বা দেবার তাদের সাধ নাই। কিন্তু শুধু কতগুলো ছেলে ভাঙিয়ে একটা জাতীয় বিদ্যালয় খাড়া করলেই আমাদের কর্তব্য শেষ হলো না। আশা করি আমার কথাটা কেহ ভুল বুঝবেন না। জাতীয় বিদ্যালয় একটা মস্ত কাজ করছে, সেটা হচ্ছে একটা মোরাল রেভলিউশন বা আদর্শের বিপ্লব। যেসব ছেলে জাতীয় বিদ্যালয়ে ঢুকেছে তাহাদিগকে প্রথম হতেই গভর্নমেন্টের চাকুরি প্রলোভন ছাড়তে হচ্ছে, স্বাধীন বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করতে হবে, এই জেনে শুনে তাদের জীবন আরম্ভ করতে হচ্ছে। এমন লোক যদি স্বাধীন বৃত্তি অবলম্বন করে, মাসে 15 টাকাও রোজগার করে, তাহলে সে যে লোক এমএ পাশ করে মুচিরাম গুড়ের ন্যায় স্যালাম করতে করতে গভর্নমেন্টের চাকুরির এক ধাপ হতে অন্য ধাপে উঠছে, তাদের চেয়ে ঢের বেশি দেশের কাজে লাগবে। এই নৈতিক আদর্শটা খুব বড়, কিন্তু শুধু এই আদর্শেই চলবে না। শিক্ষার আদর্শের আর একটা দিক আছে, মানুষের প্রচ্ছন্ন শক্তিকে জাগিয়ে তোলা এবং দেশের সর্বপ্রকার কর্মকেন্দ্রকে পরিচালিত করার মতো শক্তি সংগ্রহ করা।

0: যে শিক্ষাতে আমাদের বৃহত্তর পৃথিবীর সাথে পরিচিত হওয়ার সুযোগ না ঘটে, সে শিক্ষা অসম্পূর্ণ। শুধু অতীতের জ্ঞানে কুলাবে না, অতীতে যাহা জ্ঞান বলে গণ্য হতো এখন তাহা অসম্পূর্ণ। আমাদের যুবক কর্মীদের শুধু দারিদ্র ব্রত গ্রহণ করলেই কর্তব্য শেষ হল না, তাদের কর্তব্য আরম্ভ হল মাত্র। তাহাদিগকে বর্তমান সভ্য জীবনের সকল রকম কর্মকেন্দ্রে নেতৃত্ব করবার ও সকল কেন্দ্র চালাবার মতো শক্তি সংগ্রহ করতে হবে। 2000 বছর পূর্বে চীনবাসীগণ তাদের দেশের উত্তরে প্রকাণ্ড দেওয়াল তুলে মনে করেছিল যে তারা বৈদেশিক আক্রমণ হতে চিরকালের জন্য নিরাপদ হল, কিন্তু তা সত্ত্বেও মোগল, মাঞ্চু প্রভৃতি জাতি তাদের পুনঃপুন দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে। আমাদের সনাতন হিন্দু ধর্মের সংরক্ষকগণ মনে করেছিলেন যে আচার ধর্ম ও কুসংস্কারের একটা চীনা প্রাচীর তুলে ভারতের নিম্নবর্ণদিগকে চিরকাল পদতলে রাখবেন, কিন্তু তার ফল হল যে হাজার বৎসর ধরে তাঁরা ফুটবলের মতো একবার তুর্কি, একবার আফগান, মোগল বা ইংরাজদের পদতলে নিক্ষিপ্ত হচ্ছেন। আমরা যদি মনে করি যে বর্তমানে সরল অনাড়ম্বর জীবনের একটা আদর্শ তুলে আমাদের জাতিকে পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার স্রোতের প্লাবন হতে রক্ষা করতে পারব, তাহলে একটা মস্ত ভুল হবে। মানব সভ্যতা যতই প্রাচীন হয় ততই সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা বাড়ে, ততই বিজ্ঞানের সুসংবদ্ধ জ্ঞানকে মানুষের কাজে লাগাবার প্রয়োজনীয়তা বাড়ে। এমন এক ভবিষ্যতের কথা কেউ ভাবতে পারে না যখন রেল, স্টিমার, টেলিগ্রাফ, পোস্ট অফিস দেশতে উঠে যাবে, যখন কয়লা বা লোহার খনি আর মানুষের কাজে লাগবে না। সুতরাং আমাদের কর্তব্য এই সমস্ত হতে দূরে না থেকে যাতে এই সমস্ত ব্যাপারে পারদর্শিতা লাভ করতে পারি, দেশের সকল রকম বাণিজ্য, শিল্প ও কৃষিকে বিদেশির কবলমুক্ত করে নিজেদের হস্তগত করতে পারি। ত্যাগ খুবই বড় জিনিস, কিন্তু শক্তি ও কর্ম তার চেয়ে কম বড় জিনিস নহে। আমরা অনেক সময় আমাদের অযোগ্যতাকে ত্যাগ বলে প্রচার করি। বর্তমান সভ্যতার মূল মন্ত্র হচ্ছে বিজ্ঞান। বেঁচে থাকতে হলে আমাদের প্রকৃতির সাথে সংগ্রাম করতে হবে, এবং প্রকৃতির সাথে সংগ্রামে জয়ী হতে হলে আমাদের বিজ্ঞানের সেবা করতে হবে।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মেঘনাদ সাহার রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে ভৈরব এবং প্রভাত ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত উল্লাস কাসলকার।

শেষ হলো সুবোধ্য সঙ্গীতের আসর প্রথম আলো। আজ ভৈরব এবং প্রভাত ভৈরব রাগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত উলহাস কাসলকার। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

0: বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। ইউজিসি নেট 2026 ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষা নেওয়ার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত হয়েছে। পূর্ব কঙ্গোর বুকাভু শহরে দুটি স্কুলে অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এই 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক উদ্ভাবনী সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমদ আলী, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

0: ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মৌরিয়া ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারান আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুম সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর টেড্রাস আদানম গেব্রেসিউস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসেক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গত রাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানকার যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্ক, তিন মূর্তি মার্ক, 30 জানুয়ারি মার্ক, রাজেশ পাইলট মার্ক, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্ক সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি গতকাল প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের বসুধৈব কুটুম্বকের নীতি সকলেই বিশ্বাস করে।
1: India's approach is rooted in Vasudhaiva Kutumbakam, that is, one earth, one family, one future. This spirit must now travel beyond earth. We support a safe, secure, peaceful and sustainable space domain anchored in international law, dialogue and multilateral cooperation. Scientific data must serve the common good with openness and integrity. India's space journey reflects this philosophy.
0: শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। ভারত ও রাশিয়া গতকাল যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিশেষ টার্বো প্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু গতকাল এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন আলিখানোভের সঙ্গে আলোচনা করেছেন। যৌথ উদ্যোগে নির্মিত অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ করে সেগুলিকে দেশের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। যৌথ উদ্যোগে নির্মিত এই ধরনের 105টি বিমান পিনাকিল এয়ার, এয়ার কেরালা এবং স্লিক এভিয়েশন সংস্থার হাতে তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তে দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি একথা বলেন। শ্রী নাড্ডা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ই সঞ্জীবনী মতো প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় টেলি কনসালটেশন ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এদিকে মা ও নবজাতকের ধনুষ্টঙ্কা নির্মূলের সাফল্য ধরে রাখা ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারতের কাজের স্বীকৃতি হিসেবে এই অধিবেশনে ভারতকে হু দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পুরস্কার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম DILRMP 3.0 কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। জমির সঠিক নথি সহজে পাওয়ার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেড AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উন্নয়ন, জলসেচ, সমবায় ও বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌরবিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী শাহ বলেছেন, ভারত আগা খান উন্নয়ন নেটওয়ার্কের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে এবং মানবিক উন্নয়নের কাজে দায়

0: বদ্ধতার পরিচয় রেখেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা নেওয়ার পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো উত্তর অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। উল্লেখ্য, ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যা এই তিনটি পত্রের পরীক্ষায় বেশ কিছু বিচ্যুতি ধরা পড়ায় NTA নতুন করে এগুলি পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে। ইংরেজি বাণিজ্য পরীক্ষা গত 9 সেপ্টেম্বর এবং সমাজবিদ্যার পরীক্ষা নেওয়া হয় গতকাল। পূর্বকঙ্গর বুকাভু শহরে দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। দক্ষিণ কিভু অঞ্চলে সরকার জানিয়েছে নিহতদের মধ্যে 19 জন ছাত্রী ও 7 জন ছাত্র রয়েছে। প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিকটবর্তী একটি বাড়িতে আগুন লাগার পর তা ওই দুটি স্কুলে ছড়িয়ে পড়ে। ঘন বসতিপূর্ণ এলাকায় বেশিরভাগ বাড়ি কাঠের হওয়ায় আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে যায়। চীনের মকিতে পাকিস্তানকে 19-0 ব্যবধানে হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছেছে। পূজা মালিক হ্যাট্রিক করেন এবং সানিয়া চন্দ্রকান্ত মানে, মধুসিদা, সুপ্রিয়া ও রোসদি আইন প্রত্যেকে দুটি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যে জয়ী দল সেমিফাইনালে আগামী 12 সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে খেলবে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 149 রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 109 রান তুলতে সমর্থ হয়। ভারতের শেফালি ভার্মা 40 বলে 64 রান করে ম্যাচের সেরা হন। আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ভারতীয় সময় রাত 8টায় খেলা শুরু হবে। পশ্চিম এশিয়ার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির জেরে বিশ্বজুড়ে গতকাল অপরিশোধিত খনিজ তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের মূল্য 2.7% বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। অন্যদিকে পশ্চিম টেক্সাসের ইন্টারমিডিয়েট খনিজ তেলের দাম 3.2% বেড়ে প্রায় $100 ছুঁয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে 18 ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। খবর শেষ হল, পরের খবর শুনুন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের জীবন কথা।
2: বিশ্বনাথ দত্ত, হাইকোর্টের অ্যাটর্নি, নাম, ডাক, প্রতিপত্তি সবই ছিল তাঁর। আর ছিল এমন একটি সন্তান, পরবর্তী সময়ে বিশ্বজুড়ে যার নাম, যার ভাবধারা জনমনে আলোড়ন তুলেছিল, তিনি নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসের নির্দেশিত পথের অগ্রদূত। মানুষে মানুষে ভেদাভেদকে সেই শৈশব থেকেই অস্বীকার করেছিলেন তিনি। বিশ্বনাথ দত্তের বৈঠকখানায় বহু মানুষের আনাগোনা। আসতেন একজন বৃদ্ধ মুসলমান ভদ্রলোক, আফগানিস্তানে তার বাড়ি, অনেক পাহাড় পর্বত ডিঙিয়ে মরুপথে উটের পিঠে ঘোড়ায় চড়ে পথ চলতে হতো তাঁকে। সেসব গল্প শুনতেন নরেন্দ্রনাথ, আর এই ছোট্ট শ্রোতাটির জন্য মাঝে মাঝে মিষ্টি নিয়ে আসতেন তিনি, মহানন্দে তা খেতেন নরেন। উপস্থিত অন্য মক্কেলরা প্রায়ই বলতেন, এটা উচিত হচ্ছে না। নরেনকে আলাদা ডেকে বলতেন, অমন কাজ করতে নেই, ওতে জাত যায়। একথা শুনে অবাক বিস্ময়ে নরেন ভাবতেন, জাত সেটা কি? সব মানুষই তো একরকম, হতে পারে পৃথক আকৃতি, কিন্তু ছোট জাত, নিচু জাত, উঁচু জাত, এর মানে কি? এই প্রশ্ন মনের ভেতর আসার পরই কথাটার সত্যাসত্য বুঝতে চেষ্টা করেছিলেন তিনি। বিশ্বনাথ দত্তের বৈঠকখানায় আপ্যায়নের জন্য পৃথক পৃথক ধূমপানের হুঁকো রাখা ছিল। তার কোনোটা ব্রাহ্মণদের জন্য, কোনোটা শূদ্র, কোনোটা বা ম্লেচ্ছ বিধর্মীদের জন্য। একদিন চুপিসারে

0: বৈঠকখানায় ঢুকে পরপর সবকটি হুঁকোয় টান দিলেন নরেন্দ্রনাথ। নিজের মধ্যে কোনো পরিবর্তন দেখলেন না। বাবা ছেলের আচরণে বিস্মিত হয়ে প্রশ্ন করায় নির্ভীকভাবে উত্তর দিলেন, কিভাবে জাত যায় তাই পরখ করছিলেন। এই দুটি ঘটনাই প্রমাণ করে যে আদর্শকে তিনি আশৈশব অন্তরে প্রতিপালন করে এসেছেন তারই প্রতিফলন ঘটেছে স্বামী বিবেকানন্দের পরিণত চিন্তা এবং কর্মধারায়। 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো ধর্মমহাসভায় প্রথম অধিবেশনে বিবেকানন্দের মানবিক সম্বোধন আমেরিকার বোন ও ভাইয়েরা কালের হৃদয়কে স্পর্শ করেছিল। আমাদের সমাজে জীবনে যত রকমের অনৈক্য সংঘাত আছে তাকে অতিক্রম করে ঐক্যের এই মূল মন্ত্রই হল মনুষ্যত্বের তপস্যা। অনাদিকাল থেকে ভারতবর্ষে তার ধর্মচেতনায় এর অনুসন্ধান করেছেন মহামানবেরা। ধর্ম কোনো সংকীর্ণ গণ্ডি নয়, বাহ্যিক চাকচিক্য ধর্মকে বড় করে না, সীমার মধ্যে তাকে বাধা যায় না। যা ধারণ করে মানুষ প্রকৃত মনুষ্যত্বের পরিচয় দেয় তাই ধর্ম। বিবেকানন্দ বলেছিলেন, এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট জগৎ, যেখানে গোঁড়ামি আছে, আচার সর্বস্বতা আছে, কিন্তু উদারতা নেই। এই মনোভাব থেকেই তৈরি হচ্ছে ধর্মগত বিদ্বেষ, সাম্প্রদায়িক বিরোধ। ক্ষুদ্র স্বার্থসিদ্ধির হাতিয়ার হচ্ছে ধর্ম। মত ও পথের এই বিভেদ থেকে সৃষ্টি হচ্ছে ধর্মান্ধতা বা ধর্মীয় মৌলবাদ। বিবেকানন্দ আরও বলেছিলেন, সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং এদের ভয়াবহ উত্তরস্বরী ধর্মন্মন্দনা বহুকাল ধরে এই সুন্দর পৃথিবীকে অধিকার করে রেখেছে। এরা পৃথিবীকে হিংসার দ্বারা পূর্ণ করেছে, বারবার মানুষের রক্তে সিক্ত করেছে, সভ্যতাকে বিনষ্ট করেছে এবং সমগ্র জাতিকে উৎক্ষিপ্ত করেছে হতাশার কূপে। এইসব ভয়ঙ্কর দানবগুলি যদি না থাকত, মানব সমাজ অনেক বেশি উন্নত হতে পারত। মানুষকে পাপী বলাই মহাপাপ, বিবেকানন্দকে ধর্মগুরু বললে ভুল বলা হবে। ভারতীয় এবং পাশ্চাত্য জীবনধারার সমন্বয়মুখী বিবর্তন ঘটাতে চেয়েছিলেন তিনি। মানুষের মধ্যে মানবিকতার বিকাশই সর্বপ্রথম দরকার, আর এই বিকাশের পথ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব অবস্থাগুলির পরিবর্তন। সেখানে ক্রমে স্থান নেবে পারস্পরিক ভালোবাসা, স্বার্থহীন মানবপ্রেম। তাই তিনি বললেন, মানুষ এই সংসারে বাস করবে হৃদয়ে ঈশ্বরে সমর্পিত করবে, হাত দুটি কর্মে, মানুষের মধ্যেই দেবতার বাস। এই বিকাশ ঘটানোই মানব ধর্ম। এখানে জাতিগত ভেদ নেই, ছোট বড় ধনী দরিদ্র এসবের প্রশ্ন ওঠে না। এই আত্মসচেতনতাকেই জাগিয়ে তুলতে চেয়েছিলেন বিবেকানন্দ।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের জীবন কথা আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শরৎ পরিবেশন, পণ্ডিত আলী আকবরের পরিবেশনায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে।

শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন অশ্বগন্ধা চাষ। এ বিষয়ে বলছেন জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের অন্তর্গত সহায়তা কেন্দ্রের পূর্বাঞ্চলের প্রযুক্তি পরামর্শদাতা শান্তনু চক্রবর্তী।
2: কৃষিক্ষেত্র থেকে আয় বাড়ানোর জন্য আমরা বিকল্প ফসলের অনুসন্ধান করে যাচ্ছি, সেক্ষেত্রে অশ্বগন্ধা একটি এরকম বিকল্প ফসল হতে পারে যেটা দিয়ে আমরা কৃষিক্ষেত্র থেকে আয় বাড়াতে পারব। এখন আমাদের দেশে প্রায় 10,000 হেক্টর জমিতে অশ্বগন্ধা চাষ হচ্ছে এবং মোটামুটি 6,700 মেট্রিক টন অশ্বগন্ধা বছরে উৎপাদন হচ্ছে, কিন্তু বিশ্বে যে চাহিদা আছে সেটা অনেক বেশি, প্রায় 10,000 মেট্রিক টন প্রতি বছরে প্রয়োজন হয়। অশ্বগন্ধা চাষ পদ্ধতি খুবই সহজ, উর্বর জমি লাগে না, বরঞ্চ অপেক্ষাকৃত অনুর্বর জমিতেই অশ্বগন্ধা ভালো হয়। মাটি যদি সামান্য ক্ষারীয় হয় তাহলে ভালো, লাল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সব ধরনের মাটিতেই অশ্বগন্ধা ভালো হয়। তো এই চাষের জন্য বৃষ্টিপাতও বেশি লাগে না, বার্ষিক 500 থেকে 700 মিলিমিটার বৃষ্টি যথেষ্ট। সেই জন্যে আমাদের রাজ্যের বিশেষ করে পশ্চিমাঞ্চলে বাঁকুড়া পুরুলিয়া যেখানে আমরা বৃষ্টিপাত একটু কম পাই সেখানে অশ্বগন্ধা চাষের খুব ভালো উপযোগিতা আছে। অশ্বগন্ধা লাগানো হয় বর্ষার শেষ দিকে জমিতে, আর শীতের শুকনো আবহাওয়া এই ফসলের বৃদ্ধির জন্য প্রয়োজন হয়। বর্ষা শেষ হয়ে যাওয়ার পর অক্টোবর নভেম্বর মাসে জমি ভালো করে চাষ করতে হয়, 2-3 বার চাষ করে মাটি ঝুড়ো ঝুড়ো করে তারপরে সেখানে অশ্বগন্ধা বীজ বপন বা চারা রোপণ করতে হয়। বীজ বপন বা চারা রোপণ করার আগে জমিতে ভালো করে নিকাশি ব্যবস্থা করতে হয় এবং জমিটা ভাগ ভাগ করে বেড তৈরি করতে হয় যেখানে আমরা বীজ বপন এবং চারা রোপণ করতে পারি। সরাসরি বীজ বুনে চাষ করলে প্রতি একরে 4 থেকে 4.5 কেজি বীজের প্রয়োজন হয়, আর যদি চারা রোপণ করে চাষ করি তাহলে আমাদের চারা আগে তৈরি করে নিতে হবে নার্সারি করে এবং চারাগুলি 45 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হবে। সরাসরি যদি বীজ বুনে চাষ করি তাহলে বীজ বোনার 30-35 দিন পর একর প্রতি 8-10 হাজার চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হয়। এইবারে পরিচর্যার কথা

0: বলি, প্রথমেই বলি জলসেচের কথা। বীজ বপন করার সময় যদি মাটিতে জলীয় ভাব ভালো না থাকে, তাহলে বীজ বপন করার পর একটা সেচ দেওয়া যেতে পারে, তাতে অঙ্কুরোদ্গম ভালো হয় এবং প্রথম 8-10 দিন কোনো সেচের দরকার লাগে না, তারপরে হয়তো হালকা দু একটা সেচ দেওয়া যেতে পারে। অশ্বগন্ধা চাষে বিশেষ সার প্রয়োগের প্রয়োজন হয় না। প্রথম জমি তৈরি করার আগে হেক্টর প্রতি 10 কুইন্টাল গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা যেতে পারে, তারপরে হেক্টর প্রতি 200 বা 250 কেজি জৈব সার চাপান সার হিসেবে চারার লাইন বরাবর 2-3 বার প্রয়োগ করা যেতে পারে। বহুদিন অনাবৃষ্টি হলে 2-1 বার সেচ দেওয়ার প্রয়োজন হতে পারে। বীজ বোনার 150 থেকে 180 দিন পর যখন গাছের পাতা শুকাতে থাকবে এবং ফল হলদে লাল হয়ে পেকে যাবে, তখন গাছ সমূলে উপড়ে মূলগুলো কেটে আলাদা করে নিতে হবে। তারপর মূলগুলো ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে নিতে হবে। শুকনো মূল ঝাড়াই বাছাই করে পরিষ্কার বস্তায় মজুত করতে হবে। অশ্বগন্ধা চাষে বেশি সার প্রয়োগ কিন্তু একেবারেই ঠিক নয়। বেশি সার প্রয়োগ করলে হয়তো শিকড়ের পরিমাণ বাড়তে পারে, কিন্তু তাতে গুণমান কমে যায় এবং সেক্ষেত্রে শিকড়ের দাম কম পাওয়া যায়, সেই জন্য এতে লাভ নেই। আর অশ্বগন্ধা চাষে বিশেষ রোগ পোকার প্রাদুর্ভাব হয় না, খালি 2-1টি ছত্রাক ঘটিত রোগ হতে পারে, যেমন চারা পচা, বীজ পচা এবং গাছের ধসা রোগ, চারার ধসা রোগ। সেক্ষেত্রে সাধারণ ছত্রাকনাশক প্রয়োগ করলেই হয়। আর ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগ হতে পারে, পাতা কোঁকড়ানো, সেখানে স্ট্রেপটোসাইক্লিন প্রয়োগ করতে হতে পারে। এছাড়া নিমাটোড ঘটিত একটা রোগ হতে পারে, তার জন্য কিছু ট্রাইকোডারমা জাতীয় বায়োপেস্টিসাইড প্রয়োগ করা যেতে পারে। এটাই হল সংক্ষেপে চাষ পদ্ধতি। এরপরে যদি অধিক কিছু জানতে হয়, তাহলে যাদবপুর ইউনিভার্সিটির অন্তর্গত রিজিওনাল ফেসিলিটেশন সেন্টার, ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ডে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত।
1: শুনলেন অশ্বগন্ধা চাষ, এ বিষয়ে বললেন জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের অন্তর্গত সহায়তা কেন্দ্রের পূর্বাঞ্চলের প্রযুক্তি পরামর্শদাতা শান্তনু চক্রবর্তী।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী শ্রোতা বন্ধুদের জানিয়ে দিয়ে একটি জরুরি ঘোষণা, আগামী 2-3 ঘন্টার মধ্যে হুগলি ও হাওড়া জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঘোষণাটি এখানেই শেষ হল। এখন আপনাদের জানিয়ে দেব আজ 11/9/2026 শুক্রবার মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকের স্থান মুন্নার কেরালম, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 8:30 কলকাতার ডায়েরি, বিষয় পিচ কিউরেটর। এ বিষয়ে সুজন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ড. মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপারায়। 9:45 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে মিয়াকি টোরির আগে খেয়াল পরিবেশন করবেন যুধাজিৎ রায়, তাকে তবলায় সহযোগিতা করবেন অশোক দত্ত ও হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান পরিবেশনায় শ্যামল মিত্র, এরপরে হাওয়াইয়ান গিটার পরিবেশনায় বিপ্লব দাস। 11:00 বিকাশ পথ, প্রযোজনা শেহনাজ আব্দুর রৌফ। 11:15 রবীন্দ্রসঙ্গীত শুনবেন পৃথা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 12:30 সাঁওতালি গান, বেলা 1:00 নাটক দ্রবময়ীর কাশীবাস, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বেতারনাট্যরূপ শিল্পী মিত্র, প্রযোজনা স্বপন দে সরকার। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর।

আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর তিনটে, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে দুই মিনিটে, পাঁচটা বেজে পাঁচ মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুকন্যা রায়, পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, ছটা বেজে কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা এ বিষয়ে ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, ছটা বেজে পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য বিষয়ে উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি এ বিষয়ে বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক, সাতটায় নাটক দ্রবময়ীর কাশীবাস রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, প্রযোজনা স্বপন দে সরকার, সাতটা বেজে পঞ্চাশ মিনিটে হাউসফুল এই অনুষ্ঠানে নৃত্যশিল্পী মালবিকা সেনের সাক্ষাৎকার শুনবেন আজ, সাক্ষাৎকারটি নিয়েছেন ইনা বাগচি, আজ শুনবেন দ্বিতীয় পর্ব, আটটা বেজে পনেরো মিনিটে মহিলাদের আসর বিষয় সৃষ্টি উপস্থাপনায় সুস্মিতা সরকার, রাত নটায় কথায় গানে উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, নটা বেজে পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত শিক্ষার আসরে কেদার রাগে খেয়াল পরিবেশনে খেয়াল শুনবেন এবং আসরটি পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, দশটা বেজে পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরবানি রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী যুধাজিৎ রায়, তবলায় শিল্পীকে সহযোগিতায় থাকবেন অশোক দত্ত ও হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়, রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন লোকগীতি, আজকের অনুষ্ঠানের প্রথম লোকগীতিটি শুনবেন পৌশালীর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলো হচ্ছে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। বৃষ্টি ভেজা মাটির সোদাগন্ধ, চারপাশে শুধু সজীবতা, শুকনো ঝর্ণাও এই সময় দানবের রূপ ধারণ করে, দেখতে মন্দ লাগে না, যদিও পাহাড়ি নদীও তার গতি বাড়ায়। আর এই সব দেখতে উপভোগ করতে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েন অনেকেই। কিন্তু সব পাহাড়ি অঞ্চল বর্ষায় তো নিরাপদ নয়, তাই কোন জায়গায় যাবেন তাই নিয়ে আজকে হাজির হয়েছি আসুন বেরিয়ে যান ভারতে আপনাদের সফর সঙ্গী মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজ এমন জায়গায় নিয়ে যাব যেখানে হয়তো খরস্রোতা নদী পাবেন না, কিন্তু পাহাড়, চা বাগান, জলাশয় আর মশলার সুগন্ধ আপনাকে মুগ্ধ করবে। ইরুক্কি জেলার, মানে কেরলের ইরুক্কি জেলার জনপ্রিয় শৈল শহর মুন্নার। 5,200 ফুট উচ্চতায় সাহেবি আমলের এই হিল স্টেশনটিতে সারা বছরই হালকা হালকা শীত অনুভূত হয়। পশ্চিমঘাট পর্বতমালা এখান থেকে দৃশ্যমান, নীলগিরির অংশ দেখতে পাবেন। আর যারা শহরের কোলাহল থেকে দূরে শান্তিতে সময় কাটাতে চান, তাদের জন্য কেরলমের এই শৈল শহর খুবই সুন্দর। এবার আরেকটি মজার কথা বলি আপনাদের, প্রায় 12 বছর পর কেরলের মুন্নারের কোরান্দাক্কারু পাহাড়ে ফুটতে শুরু করেছে বিরল নীলকুরিঞ্জি ফুল।

বিরল ফুল বলছি কেন, কারণ এর বিশেষত্ব হল প্রায় ১২ বছর অন্তর একই সঙ্গে বিপুল সংখ্যায় ফুল ফোটা। নীলকুরিঞ্জি যেখানে ফুল ফুটছে, এই যে ফুল সাধারণত কোথায় ফোটে বলুন তো? ১৩০০ থেকে ২৪০০ মিটার উচ্চতায়। উদ্ভিদবিদ্যায় এই ধরনের সম্মিলিত ফুল ফোটাকে প্লাইটিজিয়াল ফ্লাওয়ারিং বলে। ফুল ও বীজ উৎপাদনের পরে গাছটির জীবনচক্র কিন্তু শেষ হয়ে যায়। এই ফুল কয়েক সপ্তাহ স্থায়ী হয়। আর এই বিপুল পরিমাণ ফুল স্থানীয় বাস্তুতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের মধুর আকর্ষণে এই সময় পাহাড়ে প্রচুর মৌমাছি ও প্রজাপতির সমাগম হয়। তাই জন্য নীলকুরিঞ্জির মধু অত্যন্ত বিরল এবং পুষ্টিকর। আর এই ফুল দেখতে পর্যটক, উদ্ভিদবিদ, আলোকচিত্রীদের ভিড় তো বেড়েই চলেছে। তাহলে চট করে আপনিও ঘুরে আসবেন নাকি? তবে শুধু কি ফুল, চারিদিকে সবুজ চা বাগানের সারি, কখনো কখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাবারের গাছ, সারা রাস্তা জুড়ে মেঘরোদ্দুরের লুকোচুরি। ইংরেজ আমলে দক্ষিণ ভারতের ব্রিটিশ সরকারের কর্মকর্তারা তাদের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য মুন্নার শহরটিকে নতুন রূপে গড়ে তোলেন। তখন থেকে শহরটি জনপ্রিয় রিসর্ট টাউন হিসেবে পরিচিতি পেতে থাকে। স্থানীয়দের মতে বর্ষাকালে মুন্নারের প্রকৃতি একটু বেশি সুন্দর। দর্শনীয় সব জলপ্রপাত, সুউচ্চ পর্বতমালা, শহরের পাশ দিয়ে বয়ে চলা প্রাকৃতিক ও কৃত্রিমভাবে গড়ে ওঠা লেক, তাতেই যেন যে প্রাকৃতিক সৌন্দর্য তা যে কোনো পর্যটককে মোহিত করবে। এবার বলি কোথায় কোথায় ঘুরবেন। সারিবদ্ধ গাছ, বর্ষ স্নাত চা বাগান, পাহাড়ের সৌন্দর্যে মুন্নার যেন প্রকৃতির আঁকা ছবি। তাহলে ভ্রমণটা শুরু করি সেই টাটা টি মিউজিয়াম দিয়ে। এখানে চা তৈরির প্রক্রিয়া, বাগানের ইতিহাস এবং টাটা গোষ্ঠীর হাত ধরে মুন্নারের চা শিল্পের বিকাশ সম্পর্কে অনেক কিছু জানা যায়। শুধু তাই নয়, এখানে টাটা গোষ্ঠী কিভাবে চায়ের বিপ্লব এনেছে তার জন্য ডকুমেন্টারিও দেখানো হয়। ডকুমেন্টারি দেখানোর পর টি ফ্যাক্টরিটা ঘুরে দেখতে পারেন, সেও এক অভিজ্ঞতা। এরপর চলে যান টপ স্টেশন, মানে টপ ভিউ পয়েন্ট। মুন্নার থেকে ৩২ কিলোমিটার দূরে এই ভিউ পয়েন্টে একদিকে পশ্চিমঘাট, অন্যদিকে তামিলনাড়ুর থেনি উপত্যকার অপূর্ব দৃশ্য। টপ স্টেশন থেকে মুন্নারের প্রকৃতির এক অন্য রূপ পর্যটকদের কাছে ধরা দেয়। চারিদিকে শুধু সবুজের প্রদর্শনী। ফিরতে পথে কোথায় ঘুরবেন? দেবীকুলাম চলে যান। সবুজের এত রকম বৈচিত্র্য হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। কোথাও গাঢ় কোথাও নীলচে, কোথাও আবার পান্না, মনে হয় কেউ যেন যত্ন করে সবুজ আঁচড় কেটেছে ক্যানভাসে। তারপর মাত্তুপেট্টি ড্যাম, পাহাড় ঘেরা লেকে বোটিং আর চারপাশে সবুজ প্রকৃতি মন ভরিয়ে দেবে। জানেন তো লাগোয়া অরণ্য থেকে মাঝে মধ্যে বেরিয়ে আসে হাতির দল। এরপরে আনাইরাঙ্গল ড্যাম, ঘন জঙ্গল ও চা কফি এলাচ বাগানের জন্য বেশ আকর্ষণীয়। পাহাড়ের পাদদেশে ছোট ছোট গ্রাম্য রেস্তোরাঁয় বসে চা কফির স্বাদ একবার চেখে না দেখলে জীবন অসম্পূর্ণই থেকে যাবে। এরপর জলপ্রপাত দেখার পালা, চলে যান পল্লিভাসল। এখানেই কেরালার প্রথম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। আর প্রকৃতির সঙ্গে একটু নিরিবিলি সময় কাটাতে ইকো পয়েন্ট হতে পারে দারুণ জায়গা। ইকো পয়েন্টের কয়েকটি স্থানে আবার বিভিন্ন রকম মশলা থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্রের বেচা কেনার হাট বসে। তাই আপনার আত্মীয় স্বজনের জন্য জিনিসপত্র কিনতে হলে এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন।
এবার মুন্নারের অন্যতম আকর্ষণ ইরাভিকুলম ন্যাশনাল পার্ক। এখান থেকে দেখা যায় দক্ষিণ ভারতের অন্যতম উচ্চ শৃঙ্গ আনামতি। বিরল নীলগিরি থরসহ নানা প্রাণী ও পাখির দেখা মেলে এই অভয়ারণ্যে। এছাড়াও হাতি, সম্বর, দুষ্প্রাপ্য প্রজাপতি ও পাখিদের নিয়ে এখানে নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে। তারপরে যদি রঙের মেলা দেখতে চান, চলে যান ব্লসম পার্ক, যেখানে নানা ফুল আর অর্কিডের সমারোহ চোখে পড়ার মতো। কি রং নেই সেখানে! এতটা তো ঘুরলেন, মুন্নারের ঐতিহ্য দেখবেন না তা কি হয়! তাহলে এরপর পালা, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সন্ধেবেলায় কথাকলি ও কালারিপট্টু শো দেখার, যা আপনার ভ্রমণে যোগ করতে পারে এক বিশেষ সংস্কৃতির অভিজ্ঞতা। এবার বলি যাবেন কিভাবে। মুন্নারের নিকটবর্তী রেল স্টেশন থেনি তামিলনাড়ুতে, প্রায় 60 কিলোমিটার দূরে। রেল স্টেশনে নেমে আপনার নিকটবর্তী যে ট্রেন তামিলনাড়ু যায় সেখানে ট্রেনে চেপে স্টেশনে নেমে সেখান থেকে জিপে করে চলে যেতে পারেন মুন্নার, বা নিকটবর্তী বিমানবন্দর মাদুরাই, সেখান থেকেও গাড়ি করে মুন্নার যাওয়া যায়। আর থাকার জন্য বললামই তো, রিসর্ট সিটি, তাই প্রচুর হোটেল রিসর্ট সব পেয়ে যাবেন। আর খাবার দাবার, ইডলি, দোসা, পরোটা, কারমেন ফিশ ফ্রাই চেখে দেখতে পারেন। আর কেরালার কুইজিন চেখে দেখতে গেলে রাস্তার ধারের ধাবাগুলিতে কিন্তু খেতে হবে। তাহলে আর কি, ঘুরে আসুন কেরালার কাশ্মীর খ্যাত সবুজ ঘেরা শহর মুন্নার। আর আজকে এখানেই বিদায় নিই। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষরিপা সরকার। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026 ইংরেজি বাণিজ্য সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি স্কুলে অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী এই 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক, উদ্ভাবনী, সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমদ আলী, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মৌরিও ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারান আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুম সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর টেড্রাস আধানম গেব্রেসিউস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসাক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ব্রিক্সে অংশ নিচ্ছেন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গত রাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানে যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্ক, তিন মূর্তি মার্ক, 23 জানুয়ারি মার্ক, রাজেশ পাইলট মার্ক, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্ক সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ও অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে চেঞ্জ অব গার্ড সেরিমনিও আগামীকাল রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর এপিজে আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন কথা আছে তার। দমনের নতুন নমো হাসপাতাল ঘুরে দেখবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন, বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি গতকাল প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। শ্রী মোদী বলেন, তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়া আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: চন্দ্রযান 3 মেড ইন্ডিয়া দ্য ফার্স্ট নেশন টু ল্যান্ড নিয়ার দ্য লুনার সাউথ পোল। আদিত্য L1 ইজ আনলকিং দ্য সিক্রেটস অফ দ্য সান। লাস্ট ইয়ার অ্যান ইন্ডিয়ান ভিজিটেড দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। লুকিং অ্যাহেড, উই এইম টু এস্টাবলিশ অ্যান ইন্ডিয়ান স্পেস স্টেশন বাই 2035 অ্যান্ড সেন্ড অ্যান ইন্ডিয়ান টু দ্য মুন বাই 2040। ইন অল দিস এফর্টস আওয়ার গাইডিং প্রিন্সিপাল হ্যাজ বিন ক্লিয়ার, দ্যাট বেনিফিটস মাস্ট রিচ অল হিউম্যানিটি।
0: ভারত ও রাশিয়া গতকাল যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন অ্যালিখানোভের সঙ্গে আলোচনা করেছেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রামমোহন নাইডু জানান, দুদেশের মধ্যে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান নির্মাণে বিস্তারিত আলোচনা হয়েছে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তের দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি একথা বলেন। শ্রী নাড্ডা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। IMF যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। তিনি জানান, ভারতের শেষ GDP হিসেব তৈরির সময় শিল্প উৎপাদন ও পণ্যের দামের নতুন তথ্য যুক্ত করা হয়েছে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে তেল আমদানি করা সব দেশের উপরই বাড়তি চাপ তৈরি করে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম DILRMP 3.0 কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধা

0: জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। জমির সঠিক নথি সহজে পাওয়ার উপরও তিনি জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উন্নয়ন, জলসেচ সমবায়, বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌর বিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। দক্ষিণ কিভু আঞ্চলিক সরকার জানিয়েছে নিহতদের মধ্যে 19 জন ছাত্রী ও 7 জন ছাত্র রয়েছে। প্রশাসন জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং স্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উপকূল, ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। দুবাইয়ে গতরাতে প্রথম সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 149 রান করে, জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 109 রান তুলতে পারে। ভারতের শেফালি ভার্মা 40 বলে 64 রান করে ম্যাচের সেরা হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে 18 ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

শত আদার ঠেলে পূবের আকাশে নতুন আলোর রেখা ধীরে ধীরে ভাসে, রাতের বিষাদ মুছে জাগে এক আশা, প্রকৃতি ফিরে পায় জীবনের ভাষা, সূর্য আনে আজ নতুন বারতা, আলোই ভরে ওঠে নিখিলের খাতা। সেই আলোর বারতা নিয়ে আপনাদের সময়কে আরও একটু সুন্দর করতে আজ সকালের আড্ডায় হাজির হয়েছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজ ভালো ভালো খবর আর গান সে তো থাকবেই, তার সঙ্গে সকাল আটটায় শুনব দৃষ্টিকোণ, 8:20 বিজ্ঞানের কথিকা জানাও জানা। তাহলে শুরু হোক আমাদের সকালের আড্ডা এক নতুন গানে, শাহানা বাজপেয়ীর কণ্ঠে।

আজ এমন একটি মানুষের জন্মদিন যার নাম শুনলেই মাটির গন্ধ ভেসে আসে, কালিকাপ্রসাদ ভট্টাচার্য, একজন ভারতীয় বাঙালি ও লোকসঙ্গীত শিল্পী বা লোকসঙ্গীত গবেষক বললেও ভুল বলা হবে না। তিনি ছিলেন বাংলা লোকগানের জনপ্রিয় দল দোহারের প্রতিষ্ঠাতা। তার সঙ্গীতের অনুপ্রেরণা ছোটবেলাতেই তার কাকা অনন্ত ভট্টাচার্য। শুধু লোকগান নয়, ক্লাসিক্যাল সঙ্গীতেও ছিল তার অবাধ যাতায়াত। লোকগানকে বাণিজ্যের মোড়কে বাঁধেননি কখনো। তার গানে সবসময় প্রাধান্য পেয়েছে বাদ্যযন্ত্রের ব্যবহার। তিনি জন্মেছিলেন এমন এক সময়ে যখন পপ আর রকের দাপটে বাঙালির এই আটপৌরে আঞ্চলিক গান ডুবে যাচ্ছিল অবহেলার অধারে। সেই সময় বলতে পারেন একক প্রচেষ্টাতেই সেই অনাদর থেকে মূল ধারার স্রোতে ফেরে লোকগান তার হাত ধরে। 1999 শুরু করেন গানের দল দোহার। কালিকাপ্রসাদ ভট্টাচার্য এই নাম হলেও সকলের কাছে তিনি কালিকাদা। ভাবুন, একজন মানুষকে না দেখে কিভাবে সবাই দাদা বলে তাকে আপন করে নিয়েছেন। এতটাই মাটির মানুষ তিনি। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, বাংলার লোকসঙ্গীত ছিল তাঁর প্রাণ। সেই লোকসঙ্গীতকে তিনি ছড়িয়ে দিয়েছেন বিশ্বের দরবারে। তার চেষ্টাতেই এদেশের গ্রাম বাংলার গান এখন নতুন প্রজন্মের বাঙালির মুখে মুখে, তা যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। গণমানুষের গান এক জীবনে যেভাবে তুলে এনেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য।

রাজ্য তাতেই তিনি চিরস্মরণীয় হয়ে থেকে যান দু বাংলাতেই। খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেও তার গানের চর্চার মধ্য দিয়ে তাকে বাঁচিয়ে রাখব আমরা, আর জন্মদিন পালন করব তারই কণ্ঠে একটি গান শুনে।

0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
3: ওই যে গান রয়েছে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। তাই তো গরুর দুধের কিন্তু কোনো বিকল্প খাবারই হতে পারে না, এমনটাই বলেন পুষ্টিবিদেরা। আমাদের শরীরে সমস্ত রকম ক্যালসিয়ামের ঘাটতি দূর করে এই দুধ। কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার, বিজ্ঞানীরা বলছেন এমন একটি প্রাণী রয়েছে যার দুধের পুষ্টি গরুর দুধের থেকে নাকি 3 গুণ বেশি। এমনকি সরাসরি তাকে আমরা সুপারফুডও বলতে পারি। যেই প্রাণীটির কথা বলছি তা আমাদের মোটেই পছন্দের প্রাণী বা পতঙ্গ নয়, সেটি হলো আরশোলা। না না, আগেই নাক ছিটকবেন না, আগে পুরো ব্যাপারটা শুনে নিন। এই গবেষণার ফলে চলতি মাসের প্রথম সপ্তাহে রসায়নে আইজি নোবেল প্রাইজ লাভ করেছেন এই বিজ্ঞানীর দলটি, যারা এই গবেষণাটি এনেছেন আমাদের সামনে। সেই দলে রয়েছেন আবার একজন ভারতীয় বিজ্ঞানী

সঞ্চারী বন্দ্যোপাধ্যায়। তবে সবথেকে যেটি বলার মতো বিষয় তা হলো, সব আরশোলার দেহে কিন্তু এটি হয় না। এই আশ্চর্য দূত পাওয়া যায় একটি বিশেষ ধরনের আরশোলার দেহে, নাম প্যাসিফিক বিটল ককরোচ। কারণ তারা তো বাকি আরশোলাদের মতো ডিম পারে না, তারা নাকি সন্তানের জন্ম দেয়। তবে তাদের সন্তানের জন্য যে দুধ, যা নাকি আবার সুপার ফুডও, তা কি আমরা খেতে পারি? এখানেই এসে থামে আসল প্রশ্ন। এই দুধ বর্তমানে মানুষের জন্য সাধারণ খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না, কারণ খাওয়ার জন্য এটি নাকি নিরাপদ বলে প্রমাণিত হয়নি। তাই আরশোলার ছানাদের জন্য যা সুপার ফুড, তা আমাদের জন্য কতটা কার্যকর তা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে ওই যে আমাদের গরুর দুধ দিয়ে কাজ চালাতে হবে, কারণ দুধ না খেলে হবে না ভালো ছেলে।

সকাল মানে কথা কম, গান বেশি, তাই এখন একটা নয়, শুনব পরপর দুটো গান। প্রথম গানটি শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের কণ্ঠে, এবং পরবর্তীতে দেবরাজ ভট্টাচার্য এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

ওদিকে ঘড়ির কাঁটা বলছে এখন সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। শুনবেন এখন দৃষ্টিকোণ প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আজ দৃষ্টিকোণে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের জন্মদিনে একটি বিশেষ প্রতিবেদন।

সহোদর সহোদররা গানের দুনিয়ায় একই রকম ভাবে আলোড়ন তুলেছেন, বাংলায় এমন দৃষ্টান্ত বেশি নয়। প্রশ্ন উঠলে প্রথমে এক ভ্রাতৃদ্বয়েরই নাম আসবে নিশ্চয়, ধনঞ্জয় পান্নালাল। পান্নালালের থেকে বয়সে 8 বছরের বড় ধনঞ্জয় ভট্টাচার্য, জন্ম 1922-এর আজকের দিনে। শ্যামাসঙ্গীত তাকে বিশেষ পরিচিতি দেয়।

ভজন, বাউল, রামপ্রসাদই বিভিন্ন ধরনের গান। শ্রী পার্থ ও শ্রী আনন্দ নামে গীতিকার হিসেবে প্রায় 400 গানে কথা বসান। 50 বছরের কিছু বেশি সময়ের সঙ্গীত জীবনে প্লেব্যাক গায়ক হিসেবে জনপ্রিয় হন ধনঞ্জয় ভট্টাচার্য। সলিল চৌধুরীর সুরে পাশের বাড়ি ছবিতে তার গান একেবারে চটজলদি হিট।

এতক্ষণ শুনলেন দৃষ্টিকোণ প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আজ বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের জন্মদিনে একটি বিশেষ অনুষ্ঠান শুনলাম আমরা। আবারও আমাদের আড্ডার দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি আমরা। শুরু করব বীণার ঝংকারে, জিমুথ ও মেঘলার কণ্ঠে।

0: সুন্দর গানের পর আবারও ফিরলাম আমাদের আড্ডায়। এবার আপনাদের আরও একটি খুব মজার বা বলতে পারি প্রয়োজনীয় খবর বলি, বয়স কমানোর জন্য বা বার্ধক্যকে আটকে দেওয়ার জন্য যুগ যুগ ধরে নানা রকম পরীক্ষা নিরীক্ষা আমরা চালিয়ে যাচ্ছি, কিন্তু এবার এই পরীক্ষা নিরীক্ষা কি সফলতার দিকে, এমনটাই নাকি জানা যাচ্ছে, এমনটাই প্রকাশিত হয়েছে নেচার বায়োটেকনোলজি পত্রিকায়। একটি ওষুধ, তা নাকি আপনার বয়স কমিয়ে দেবে। ওষুধটির নাম রেন্টোসাটিভ, যা আসলে ফুসফুসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছিল, আর সেখানেই ঘটে গেছে ঘটনাটি। যাদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছিল দেখা গেছে তাদের বয়স কমে গেছে। আর একটু গুছিয়ে বলি আপনাদের, বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কয়েকটি দল গবেষণায় ছটি এজিং ক্লক, মানে এই বয়স নির্ধারণের জন্য যন্ত্র ব্যবহার করেছেন, যার সাহায্যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের খবর জানা যায়, এবং তাতেই দেখা যাচ্ছে যে শরীরের জৈবিক বয়স কমে যাচ্ছে। তবে এই ওষুধ সাধারণ মানুষের কোনো কাজে আসবে কি না, আর তার পরীক্ষা নিরীক্ষা, সে তো সময়ের ব্যাপার। তবে ওই যে অসম্ভব বলে কিছুই নেই। বয়সের কথা যখন উঠল, তখন আমরা একটি গান শুনে নিই অঞ্জন দত্তের কণ্ঠে। বয়স সে তো বাড়বেই, না হয় বেড়েই গেল।
1: বাড়ি থেকে পালিয়ে রঞ্জনা সেন হয়ে গেল রঞ্জনা রায়, লাল নীল সংসার গোছাতে গোছাতে তার কেটে গেল অনেক সময়। এখন সবাই বলে খিটখিটে পিসি, ঠিকানা ওল্ড এজ হোম, রঞ্জনা আর সেই রঞ্জনা নেই, হারিয়ে গেল।

করে, রোজ তাকে আশ্বাস দেয়। তবু বাড়ছে সুগার, বাড়ছে প্রেশার, বাড়ছে মাথা গরম। চন্দন ঘোষ হাসতে ভুলে গেছে, হারিয়ে গেছে।

কত কত রঞ্জনা চন্দন ঘোষ আছে, কত কত মালা বোস, যারা সংসার করতে চেয়েছিল করে গেছে শুধুই আপোষ। মনের ভেতরের স্বপ্নগুলো গেছে হারিয়ে কে জানে কখন, চেপে রাখতে রাখতে অনেক কথা হারিয়ে গেছে।

0: এটাই তো বলার বন্ধুরা যে বয়স তো বাড়বে, না হয় ওষুধ দিয়ে নাই কমালাম, কিন্তু মনের কথাগুলো সেরে নেওয়া ভালো। যেমন আজ মনের কথা চালাচালি করছি এই সকালের আড্ডায়। এবার একটু জরুরি খবর, একটু আগেই আপনাদের জানিয়ে দিয়েছি যে আজকে হালকা থেকে মাঝারি বজ্রঝড় এবং বজ্রপাতের সঙ্গে হুগলি এবং হাওড়া জেলার কিছু অংশ প্রভাবিত হতে পারে বর্ষণে, এবং তার সঙ্গে আজকে সারাদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এবং কালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস কম, এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 98%, সর্বনিম্ন 64%, এবং গত 24 ঘন্টায় 0.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এবং আজকেও যা বোঝা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, এবং তার সঙ্গে বাড়ির বাইরে যদি বেরোতেই হয় একান্ত কাজের জন্য, সঙ্গে ছাতা এবং রেনকোট ইত্যাদি সঙ্গে রাখবেন।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
0: এবার আরও একটি খবর দিই আপনাদের। আমরা সবসময় মানুষেরা ভিড় থেকে একটু দূরে যেতে চাই, একলা হতে চাই, কোনো জায়গা যেখানে তেমন কোলাহল হট্টগোল নেই, বেশিরভাগ মানুষই তেমন একটি জায়গায় থাকতে চান। কিন্তু গোটা পৃথিবীতেও তো

0: বড্ড ভিড়, তাই না? তাহলে কি পৃথিবী থেকে দূরে যাওয়া সম্ভব? তারই নাকি খোঁজ চলছে, তারই খোঁজ করছে ভীম। না মশাই, এ মহাভারতের ভীম নয়, এ হল ভারতীয় হ্যাবিটেবল এক্সপ্যান্ডেবল এক্সট্রা টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট। ও বাবা, সে কি? আসলে এটি হল শুভঙ্কর শুক্লার একটি নতুন লক্ষ্য। পুরোপুরি ভারতীয় পদ্ধতিতে খোঁজা হবে পৃথিবীর বাইরে, মানে মহাকাশে বা অন্য কোনো গ্রহে মানুষের বসতি সম্ভব কিনা। নভশ্চর শুভাংশু শুক্লা এই উত্তর খুঁজতেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। আসলে তাপমাত্রার হেরফের আমাদের পৃথিবী থেকে তো বাইরে অনেকটাই বেশি, এবং তার সঙ্গে রয়েছে আরও আনুষঙ্গিক সব বিপদ। তাই পৃথিবীর বাইরে বাসস্থান, সেটা সত্যি অসম্ভব ব্যাপার। প্রায় বহু যুগ ধরে আমরা সেই খোঁজ চালিয়ে যাচ্ছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার জন্যই তিনি মনে করেন দেশের মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ বিকল্প বাসস্থান খুঁজতে হবে। সেই লক্ষ্যে তার এই ভীম গবেষণা। তাহলে এই গবেষণা কতটা সফল হবে সেদিকের আশায় আমরা। এবার যেটা বলার সেটা হচ্ছে, আমাদের ঘড়ির কাঁটা বলছে এখন আমাদের সময় হয়ে গেছে বিজ্ঞানের কথিকা জানা অজানার। তাহলে শুনব এখন বিজ্ঞানের কথিকা জানা অজানা।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুনছেন ধারাবাহিক দক্ষিণ ভারতে গণিতের প্রসার। আজ দ্বিতীয় পর্ব, বলছেন তপেন্দ্র কুমার পাল।
3: রামানাথন ছিলেন আরেক কিংবদন্তি, তাকে রামানুজন বিশেষজ্ঞ বলা যায়, কারণ তিনি রামানুজনের আবিষ্কৃত তথ্যের ব্যাখ্যা দিয়ে প্রায় এক ডজন পেপার প্রকাশ করেছেন। ছাত্রদেরও তিনি উৎসাহ দিতেন রামানুজনের উপর গবেষণা করার জন্য। একটা মজার বিষয় বলি, তিনি প্রিন্সটনে আইনস্টাইনের প্রতিবেশী ছিলেন, ভালো কর্ণাটকী উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে পারতেন, তাই আইনস্টাইন তাকে অবসর সময়ে ডেকে নিতেন তার গলায় কর্ণাটকী উচ্চাঙ্গ সঙ্গীত শোনার জন্য। মাত্র দুদশকের মধ্যে চন্দ্রশেখরন ও রমানাথনের প্রচেষ্টায় এই গণিত স্কুল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক গণিত বিষয়ে গবেষণা কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করে। গণিতজ্ঞদের মুখে মুখে ফিরত এই স্কুলের প্রশংসা। একবার লন্ডনের টিউব রেলের স্টেশনে অস্ট্রেলিয়া জাত আমেরিকান গণিতজ্ঞ জন কোটসের সাথে এই স্কুলের অধ্যাপক সি এস শেষাদ্রির হঠাৎ দেখা। দেখা হতেই জনের প্রথম প্রশ্ন, তোমরা ভারতের মতো দেশে এত উঁচু মানের গণিত স্কুল কিভাবে গড়ে তুললে? প্রসঙ্গত বলি, কোটস তার নিজের দেশ অস্ট্রেলিয়ায় এই রকম একটা স্কুল গড়তে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এই স্কুল অফ ম্যাথমেটিক্সে 1957 সালের ছাত্র হিসাবে যোগ দেন তিন আশ্চর্য প্রতিভা, সিপি রামানুজম, আর নরসিংহন এবং এস রামানন। পরবর্তীকালে এই তিনজনই গণিত জগৎকে গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে সমৃদ্ধ করেছেন। রামানুজমের সঙ্গে শ্রীনিবাস রামানুজমের শুধু নামে নয় বহু বিষয়ই মিল। দুজনেই বিস্ময়কর গণিত প্রতিভার অধিকারী, দুজনেই অল্প বয়সে প্রয়াত হন। প্রথমজন মাত্র 36 বছর বয়সে, দ্বিতীয়জন 33 বছর বয়সে। রমানাথনের ছাত্র ছিলেন রামানুজম। তিনি যেই স্কুলে একদা ছাত্র হিসেবে যোগ দিয়েছিলেন মাত্র 26 বছর বয়সে, সেই আন্তর্জাতিক মানের স্কুলে অধ্যাপক পদে যোগ দেন, যা বিরল থেকে বিরলতম ঘটনা। এটা অবশ্য সম্ভব হয়েছিল এই স্কুলের এক আশ্চর্য নিয়মের জন্য। এখানে বয়সকে গুরুত্ব দেওয়া হতো না, প্রধান গুরুত্ব দেওয়া হতো তার গবেষণার মানকে। এই প্রসঙ্গে আরও একটি বিরল ঘটনার উল্লেখ করা যেতে পারে। রামানুজম ছিলেন অ্যালজেব্রিক জিওমেট্রি বা বিশুদ্ধ গণিতের শিক্ষক, কিন্তু তিনি তার গুরুতর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ তাকে পড়ানোর সুযোগ করে দেয় ব্যাঙ্গালোরে অবস্থিত এই স্কুলেরই শাখা সেন্টার ফর অ্যাপ্লিকেবল ম্যাথমেটিক্সে, যাতে তিনি তার বাড়ি থেকেই স্কুলে যাতায়াত করতে পারেন। নামেই মালুম যে এখানে পড়ানো হয় কেবলমাত্র ফলিত গণিত, যা

0: কম্পিউটার বা প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয়। চন্দ্রশেখরনের উজ্জ্বল প্রতিভাসম্পন্ন ছাত্রদের কথা বলতে গেলে নরসিংহন ও সিএস শেষাদ্রির কথা অবশ্যই বলতে হবে। এই দুজন 1957 সালে প্যারিসে যান উচ্চতর গবেষণার জন্য। পরে 1965 সালে গণিতের ভিত নাড়িয়ে দেওয়া যে কাজ তারা করেন তা নরসিংহন শেষাদ্রি থিওরেম নামেই পরিচিত। মনে রাখতে হবে আর নরসিংহন কিন্তু ভিন্ন গণিতজ্ঞ, তিনিও চন্দ্রশেখরনের ছাত্র। তিনি পরে প্রিন্সটন ও শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ওদিকে প্রায় একই সময়ে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন গণিকের আরেক মহিরুহ আর বৈদ্যনাথ স্বামী। তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে HW টার্নবুল, এডিনবার্গে ET হুইটেকার ও কেমব্রিজে HF বেকারের অধীনে গবেষণা করেন। অবশেষে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি একই সাথে PhD ও DSc ডিগ্রি নিয়ে মাদ্রাজে এসে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ গড়ে তোলেন। এখানকার ছাত্র SS পিল্লাই, S মীনাক্ষী সুন্দরম, V গণপতি আইয়ার, P কেশব মেনন ইত্যাদিরা প্রত্যেকেই গণিতে তাদের অবদানের মাধ্যমে ভারতকে গৌরবান্বিত করেছে। এদের নিয়ে মাদ্রাজে যে আন্তর্জাতিক মানের গণিত চর্চা কেন্দ্র গড়ে উঠেছিল লোকমুখে তার নাম হয়েছিল মাদ্রাজ স্কুল। নোবেলজয়ী মহাকাশ পদার্থবিজ্ঞানী সুব্রামানিয়ান চন্দ্রশেখরের গণিত বিষয়ে আগ্রহ গড়ে ওঠে এই স্কুল থেকেই, মূলত আনন্দ রাওয়ের তত্ত্বাবধানে। এই স্কুলের সাথে যুক্ত হন আরেক গণিতজ্ঞ ফাদার চার্লস রেসিনে। চন্দ্রশেখরনের আরেক কৃতি ছাত্র ছিলেন CS শেষাদ্রি। তার প্রচেষ্টায় মাদ্রাজে অ্যালজেব্রিক জিওমেট্রি বিষয়ে অতি উন্নত মানের আরও একটি গবেষণা কেন্দ্র গড়ে ওঠে, যার নাম চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট বা CSI। গণিতের অতি জটিল আধুনিক বিষয় নিয়ে গবেষণার সুযোগ আছে এই আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটে।
1: দক্ষিণ ভারতে গণিতের প্রসার দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন তপেন্দ্র কুমার পাল।
2: শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা। এবার ঘড়ির কাঁটা বলছে বিদায়ের পালা উপস্থিত। ওই যে শুরুতে বলেছিলাম, রাতের বিষাদ মুছে জাগে এক আশা, এই নতুন আলোয় প্রকৃতি ফিরে পায় জীবনের ভাষা, সেই আলো আমাদের সারাদিনের সঙ্গী হয়ে থাকুক, আপনাদের মন আরও উজ্জ্বল করুক, আপনাদের জীবন আরও উজ্জ্বল করুক, এই বলে আজ বিদায় নিচ্ছি আমাদের সকালের আড্ডা থেকে, মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। কিন্তু যেতে যেতে শুনিয়ে যাব একটি নতুন আলোর গান প্রতিমা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা ডায়েরি।

0: নমস্কার, সবাইকে স্বাগত জানাই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা এমন অতিথিদের নিয়ে আসি যারা আমাদের আলোকিত করেন কলকাতার নানা দিক সম্পর্কে, সেটা লেখাপড়া হোক, সেটা পেশা হোক, সেটা পরিবেশ রক্ষা হোক, সেটা খেলাধুলো হোক। দেখুন, খেলাধুলোর কথা উঠলে আমাদের অনেকের মধ্যে ক্রিকেটের প্রতি যে প্রেম সেটা হঠাৎ করে জেগে ওঠে। আর জাগবে নাই বা কেন, ভারতবর্ষ ক্রিকেট খেলিয়ে দেশগুলোর মধ্যে অন্যতম, অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কিন্তু এই ক্রিকেট যারা খেলেন বা ক্রিকেট যারা দেখেনও এবং বোঝেন, তাদের কাছে ক্রিকেট মাঠের যে গড়নটা সেটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যেও বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেটের পিচ। আর এই পিচের রক্ষণাবেক্ষণ যিনি করেন তাকে আমরা পিচ কিউরেটর বলে থাকি। ইডেন গার্ডেন্স, সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য এক স্টেডিয়াম, তার পিচ কিউরেটর যিনি, আজকে তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন।
1: নমস্কার।
0: তিনি সুজন মুখোপাধ্যায়। সুজনবাবু দীর্ঘদিন ধরে এই কাজ করছেন, এই ব্যাপার যে খুঁটিনাটি সেগুলো সম্পর্কে তিনি খুব ভালো জানেন। আর তাই আমাদের আগ্রহ হয়েছে, আপনাদেরও আগ্রহ ছিল চিঠির মাধ্যমে সেটা জেনেছি, যে এইগুলো সম্পর্কে আমরাও একটু জানি। সুজনবাবু, শুরু করতে চাই এইভাবে যে আজ কতদিন হয়ে গেল আপনি পিচ কিউরেটারের কাজ করছেন?
1: আমার কলকাতা মাঠের সঙ্গে খেলাধুলো সব মিলে প্রায় এটা 52 বছর। আর খেলাধুলোও করতাম, আমি স্টেট রঞ্জি ট্রফি খেলেছি, আমি তারপরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন পদে ছিলাম। লাস্টে আমার মাঠ করতাম, অ্যাকচুয়ালি আমি কাস্টমস থেকে, কাস্টমসের মাঠটা করতাম। জগবন্ডালিমা সাহেব একদিন ডেকে বলল, সুজন কল্যাণীতে আমরা একটা মাঠ করবো, ওরা জায়গা দিয়েছে আমাদের ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি মাঠ করবো, তো তুমি ওটা করবে। আমার পক্ষে ওটা না একটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেল, মানে খুব ভয় পেয়ে গেলাম। প্রথমত ভয়ও পেয়েছিলাম, ভয় পেলে তো কোনো কাজ হবে না, কাউরই কোনো কাজ হবে না, কেউ জীবনে দাঁড়াতে পারবে না ভয় পেয়ে যদি আমি পিছিয়ে আছি। তো গেলাম একটা জায়গা যেখানে মানে পায়ে হাঁটলে সাপ, আমাকে দিয়েছিল হচ্ছে জুন জুলাই, আমি ডিসেম্বর মাসে বোর্ডের খেলা করিয়েছিলাম। এবং পরবর্তী 2-1 বছরের মধ্যে ওই মাঠটা ভারতবর্ষের অন্যতম গ্রাউন্ড বলে গণ্য হয়েছিল, এবং বহু খেলোয়াড় ধোনি কোহলি সব খেয়ে গেছে।
0: কল্যাণী স্টেডিয়ামটা যেখানে ফুটবল খেলা হয় এটা তার কথা
1: না, না এটা আলাদা স্টেডিয়ামটা, মাঠটা খেলা হতো তখন, সেটাও আমি উইকেটটা করেছিলাম, কিন্তু তারপরে ওরা ফুটবলে চলে গেল, একটা নিজস্ব মাঠ পেলাম, তো ওইটা তো ফার্স্ট আমার করা। তারপরে 2015 সালে একটা ইন্ডিয়া

0: সাউথ আফ্রিকা ম্যাচ ছিল, সেটায় 10-15 মিনিটের বৃষ্টিতে খেলাটা আমাদের বর্ণিল হয়ে যায় ইডেনে। তো ওই সময় সৌরভ আমাকে ফোন করে, তখন আমি কল্যাণীতেই ছিলাম, আর আমাদের ম্যাচ ছিল মোহনবাগান টাউন। তো ওই ম্যাচটা ছিল, আমি ওখানে যেতাম, ম্যাচ স্টার্ট করতাম, আসতাম উইকেট তৈরি করে, ম্যাচ স্টার্ট করে আসতাম। তো আমাকে বললো যে তুমি কোথায় আছো, তুমি একটা এক্স সেক্রেটারি, মাঠে খেলা হচ্ছে, আসবে না? আমি বললাম আমি এখন এক্স সেক্রেটারি না, আমি এখন মাঠ কল্যাণীয় মাঠে দায়িত্ব আছে, এখন খেলা আছে মোহনবাগান টাউন, আমি খেলাটা আরম্ভ করেই আসবো, আমি এখন আসতে পারবো না। তো বললো মাঠে খেলা হয়, বৃষ্টি ফিরে যায়, তুমি এক্ষুনি এসে বসো। আসলে এক্ষুনি হবে না, কালকে পড়বো। ওই আমার সূচনা ইডেন গার্ডেন। পরের দিন আসলাম, ও স্টেট বললো তোমাকে ইডেন দেখতে হবে, ইডেন, যাদবপুর, কল্যাণী, বারাসাত, ভিডিওকন, ওটা 15-20টা মাঠ ধরিয়ে দিল। ইডেন তো আছি সঙ্গে সবগুলো।
1: এটা কত সালের কথা?
0: 2015। এতগুলো আমি কোথা দিয়ে করবো? বলো তুমি পারবে, তুমি করো। খুব চ্যালেঞ্জ ছিল ব্যাপারটা, আর আমি একটু ভালোই বাসি, যদি ওটাকে গালাগাল তো অনেক খেয়েছি, খেলাধুলো করেছি যখন অ্যাডমিশন করেছি, একটু গালাগাল খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। তাই জন্য কত খারাপ হবে, কি হবে, গালাগাল করবে তো, দেখি না, চেষ্টা করে দেখি, একটুখানি শিখেছি।
1: আচ্ছা, এই যে জায়গাটা আপনি বলছেন, এই যে কোট আনকোট গালাগাল বলছেন, মানে সমালোচনা, মোট কথা, ক্রিকেট মাঠ নিয়ে সমালোচনা প্রচুর হয়ে থাকে এবং ক্রিকেট পিচ নিয়ে প্রচুর সমালোচনা হয়ে থাকে। আমাদের প্রথম প্রশ্ন, আমরা ক্রিকেট পিচের নির্মাণে যাব, কেমন হয় বানানো হয় সেটা শুনব, কিন্তু তার আগে জানার ইচ্ছে, একটা ক্রিকেট পিচ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে খেলার ক্ষেত্রে?
0: ওটাই তো মেন, পিচটা যে গুরুত্বপূর্ণ, কারণ কি খেলাটা ডিপেন্ড করে তার উপর। একটা বাজে উইকেট হলে আপনারা দেখবেন তার কোনো না ব্যাটিং বোলিং কোথায় কে কি করছে কিছু বুঝতে পারবে না, খেলাটা খুব বাজে লাগবে, দেখতেও ভালো লাগবে না। আপনি যত ভালো খেলাটা ভালোবাসেন, বসে দেখতেও ভালো লাগবে না। মেন জিনিসটা হচ্ছে একটা ক্রিকেটের পিচ আর মাঠ। ক্রিকেটের ক্ষেত্রে ওই জায়গাটাই যদি সুন্দর না হয় তাহলে খেলাটাও সুন্দর হতে পারে না।
1: এখন এই মাঠ বলতে আমরা তাহলে পিচের উপরই মনোনিবেশ করব, বাকিটা রইল আউটফিল্ড, সেটাও খুব কম কথা নয়,
0: সেটা কঠিন, খুব কঠিন।
1: বল কিভাবে দৌড়াবে?
0: দৌড়াবের চেয়ে বড় কথা হচ্ছে যে প্রতিটা মুহূর্ত আপনাকে মাঠের নজর রাখতে হয়, কারণ বাচ্চারা যেমন ছোট থেকে বড় হয় বিভিন্ন টাইমে চেঞ্জ হয়, মাঠও সেরকম, সকাল থেকে রাত অব্দি তার বিভিন্ন টাইমে বিভিন্ন টেক্সচার হয়।
1: আচ্ছা,
0: এবং সেইগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং দীর্ঘদিন করার পর আলটিমেট একটা টাইম আছে। যেমন এখন আমি 7 দিন আমার এই পায়ের অবস্থাতে আমি 6 দিন বাড়িতে শুয়েছিলাম, আমি বাড়িতে শুয়ে শুয়ে উইকেট বানাচ্ছিলাম, মানে ফোন করে বানাচ্ছিলাম, যাকে আমি তৈরি করতে বলছি সেটা আমার এখন কি পজিশনে আছে, কারণ আমার এতদিন আমি দেখে দেখে দেখে দেখে দেখে তাকে পড়াশুনো করে তাকে মানুষ করে, তবুও আই এম নট কনফিডেন্ট, যে আমি কখনোই কনফিডেন্টলি বলতে পারবো না যে আমি সব জানি, এই জানার শেষ নেই।
1: বেশ, আমরা এবার পিচের উপর মনোনিবেশ করি। ধরুন একটা পিচ তৈরি হচ্ছে, সেখানে মাটিটা, সেই মাটিটা কিভাবে আনা হবে, কোথা থেকে আনা হবে, কিভাবে তৈরি করা হবে, আমাদের যদি একটু বুঝিয়ে দেন।
0: দেখুন, মাটিটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর, সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং এই মাটির জন্য আমাকে সারা বছর ঘুরতে হয়, কিন্তু আমি চেষ্টা করি আমার বাংলার জিনিস দিয়ে এটা তৈরি করব, এবং টিল টুডে আই এম সাকসেসফুল। আমি বিভিন্ন জায়গা থেকে নিজে চয়েস করে মাটি আনি, এখন এই বছরে একটা মাটি এনেছি আমি ভাঙরের ভেতর, একদম মানে ইন্টিরিয়ার ভাঙরের ভেতর, মানে যেখানে লোক যেতে ভয় পায়, ওখানে একটা মাটি পেয়েছিলাম একটা ফোর্থ লেয়ারে। আমাকে বলছে বাবু দেখেন, ও যেতে গেলে ওখানে দুবার আপনাকে ডিঙি করে যেতে হবে, এবং মাটিও আসবে ডিঙি করে। তো ওই মাটিটাকে পর্যন্ত আমি এনেছি 7 লরির মতন।
1: এই খোঁজটা কে দেয়?
0: এই খোঁজ বিভিন্ন দিকে আমার লোক আছে, ভালো মাটি ভাবি আমাকে বলবি, আমি চলে যাই, আমি নিজে যাই, কে বললো দেখলাম সেটা কই না, আমি নিজে যাই। কষ্ট হয়, কিন্তু কষ্টতে আপনার স্যাটিসফ্যাকশনটা হয় পরে। এই একটা প্রথম টুর্নামেন্ট হলো যেখানে পিচ নিয়ে একটা লোক এক্সট্রা বাজে কথা বলেনি,
1: মানে বেঙ্গল প্রো টি-20 ক্রিকেট।
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: কিন্তু এবং আমার আইপিএলও তাই হয়েছে, আইপিএলে আমি লাস্ট 10-12 বছর ধরে ওপরেই আছি, 4টে প্রাইজ পেয়েছি বেস্ট গ্রাউন্ডের। এই বছর বেস্ট গ্রাউন্ডে ছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে ম্যাচ দুটো সরে গেল, সরে যাওয়াতে আমরা একটু পিছিয়ে গেলাম, দিল্লি পেয়ে গেল, আমি সেকেন্ড আছি।
1: আমাদেরও সেটা আনন্দের, মানে বাংলার পক্ষে। মাঠের এই যে মাটিটা আপনি আনছেন, পিচের মাটিটা, সেটা কতটা গভীর? এই মাটিটা উপরের লেয়ারটা
0: গভীরটা ঠিক না, মাটিটাকে না অনেকগুলো লেয়ার থাকে। যদি আপনারা গ্রামের দিকে যেতে থাকেন দেখবেন, একটা পুকুর কাটলে পুকুরের প্রথম একটা লেয়ার আছে, সেকেন্ড একটা লেয়ার আছে, থার্ড লেয়ারটা প্রতিটা বোঝা যায়, একটা মার্ক আসে আছে, এবং সেই লেয়ার কাটতে কাটতে একটা লেয়ারে পৌঁছে যেখানে খালি মাটিটাই আছে, বালির ভাগ খুব কম, ওপরের দিকে বালি আদার জিনিস থাকে সেগুলো। তো এই যেখান থেকে বালির ভাগটা কমতে থাকবে সেইখান থেকে বাড়িটা নিয়ে আমি প্রথমে টেস্ট করি।

0: আমি নিজেই টেস্টার, তারপরে সেটাকে আমি আনি এবং সেটাকে তখন ইউজ করি।
1: এটা তো আপনি উৎসর কথা বললেন, কোথা থেকে আনছেন। আমি জানতে চাইছিলাম এখানে ওই যে আপনি মাটিটা আনলেন সেটা কতটা পুরু হয়ে এখানে আপনি রাখেন পিচের উপরে।
0: মাটিটাকে আমরা ছোট ছোট দাঁড়াই করি, কোনটা 2 mm, কোনটা 3 mm, কোনটা 4 mm, ম্যাক্সিমাম 5 mm। 5 mm যে দানাগুলো হয় সেই দানাগুলো আমরা প্রথমে মাটিটাকে স্ক্যারিফাই মানে

0: দিই, মাইরা দিয়ে সেটাকে রেখে দিই। রেখে দেওয়ার পর তার উপর যখন ঘাস আসে, তারপর সেটাকে নিয়ে আমরা পিছের দিকে যাই কিভাবে তৈরি করব এবার।
1: আচ্ছা, তারপরে রোল করেন বা ইত্যাদি?
0: তারপর এখন রোলটা অনেক দেরি, মাস খানেক মাছ ধরে একটু তৈরি হবে।
1: এই যে আপনি 3 মিলিমিটার বা 4 মিলিমিটার দানা এইভাবে মাটিটাকে নিয়ে রাখছেন এর উপরে, এর কি কোনো বিশেষ পরিকল্পনা আছে?
0: আপনি যখন মাটিটা আনবেন, যে মাটিটা আপনাকে ডেলা হিসেবে দেবে, একটা ডেলা বড়
1: ঝুড়িতে করে নিয়ে আসা,
0: ওইটা দেবে।
1: হ্যাঁ,
0: ওটা দিতে হবে। ওর মধ্যে অনেক ছোট ছোট পাথর থাকে, ইট থাকে, সেটাকে আমরা প্রথমে কেটে কেটে কেটে কেটে শুকায়। আপনি যদি ইরেন গানের ভেতর যাবেন, এখন দেখবেন একটা জামা মাটি কাটা আছে, শুকাচ্ছে, এবারে শুকিয়ে যাবে। যে নোংরাগুলো আছে, ইটের দানা, এর দানা, অনেক অনেক কিছু পাওয়া যায়, কাগজ পাথর, সেগুলোকে বের করে দিই। সেগুলো বের করে দেওয়ার পর সেটাকে আমরা ঝাড়ি আছে আমাদের বিভিন্ন চালনি বলে, MM-এর, 2 mm, 3 mm, 4 mm, 5 mm এবং 6 mm অবধি আছে, কিন্তু আমি 5 mm অবধি যাই, সেটাকে চালনি করি, করে বিভিন্ন ওগুলো বেরোয়। সেগুলো আমরা আলাদা জায়গায় রাখি, রেখে দেওয়া সেটা যখন পিছে যেরমভাবে লাগবে, ইউজ হবে, তখন ইউজ করি।
1: আচ্ছা, এইবারে মানুষজনের যে আগ্রহ, যে হঠাৎ করে একটা পিচে স্পিন ধরানো যাবে কিনা, অথবা পিচটা ফাস্ট বোলিং এর উপযোগী হবে কিনা, এই পরিকল্পনাটা কি আপনার তখন থেকে শুরু হয়ে যাচ্ছে?
0: উইকেটটা প্রথমে ভালো করতে হবে। একটা ভালো উইকেটকে তুমি স্পিন হবে, বল যাবেও, ভালো গতি নেবে, এবং সেটাকেই বলে ট্রু উইকেট। ট্রু উইকেট মানে খালি ব্যাটসম্যান আসলো, মারলো বা রান করলো, বল যাচ্ছে, সেটা না। ট্রু উইকেট মানে বোলার যখন বল করবে, সে বল করে আনন্দ পাবে, ব্যাটসম্যান যখন ব্যাট করবে, সে ব্যাট করে আনন্দ পাবে, তাতে একটু স্পিনও হবে, একটু বল যাবেও, বা পেস বোলারও সাহায্য পাবে। তো দ্যাট ইজ এ ট্রু উইকেট। আমি চেষ্টা করি সেরম উইকেট দেওয়ার।
1: এটার একটা ভাষা বোধ হয় আছে, স্পোর্টিং উইকেট।
0: স্পোর্টিং উইকেট আমি চেষ্টা করি সেরম উইকেটই দেওয়ার।
1: না, কিন্তু এমন তো হয় যে ভারতবর্ষ ক্রিকেট খেলছে অস্ট্রেলিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়ার বোলাররা পেস বোলিং এ অভ্যস্ত, তারা এখানে যদি সেই রকম পিচ পেয়ে যায় তাহলে পটাপট উইকেট তুলে নেবে, পিচটাকে স্লো করে দিতে হবে। সেই স্লো করা,
0: সে স্লো করা যায়, স্লো করা যাবে, স্পিনিংটাকে করা যাবে, কিন্তু আমরা দেখেছি আর কি ইদানিং কালে যে স্লো আর স্পিনিংটা করে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছি।
1: না, সেটা করার জন্য কি করতে হয় তখন?
0: সেটা করার জন্য অনেক রকম পদ্ধতি আছে, মানে এগুলো হাতে কলমে শেখানোর ব্যাপার আছে।
1: তবু আমরা যদি উপর
0: ধর জল কম দিলাম, মাটির একটু নড়ে গেল, জল কম দিলাম, ড্রাই হয়ে গেল, তো ওতে স্লো হবে, টার্ন হবে।
1: আচ্ছা, স্লো হবে, টার্ন হবে, তো সেটা হচ্ছে স্পিনের পিচ হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আমরা কলকাতা ডায়েরি অনুষ্ঠানে কথা বলছি ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং কথা বলতে বলতে বোঝার চেষ্টা করছি যে ক্রিকেটের পিচ কিভাবে বানানো হয়, কিভাবে তার চরিত্র পাল্টানো হয়, এবং তার মধ্যে কি ধরনের পরিশ্রম পরিকল্পনা মিশে আছে ইত্যাদি। এখন এরকম তো অনেক সময় হয় যে আপনারা ভেবে রাখলেন একরকম, পিচের চরিত্র পাল্টে যেতে শুরু করলো তৃতীয় বা চতুর্থ দিন থেকে টেস্ট ম্যাচে, এগুলো কেন হয়?
0: পিচের চরিত্র যেটা দর্শকরা দেখে যে টেস্ট ম্যাচে, বিশেষ করে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর পাঁচটা দিন হয় চরিত্র পাল্টায়। একটা প্রথম কথা হচ্ছে যে টেস্ট ম্যাচে আগের দিন অবধি তুমি যা পারো করতে পারো ক্রিকেটার, এরপরে তোমার হাতে কিচ্ছু নেই, টোটালি আম্পায়ারের উপর চলে যায়, এবং সেই উইকেটে না জল দিতে পারবে, ঘাস কাটতে পারবে না, রোল করতে পারবে, কিছু যেটা আম্পায়ার বলবো সেটাই হবে, এবং জল তো কোনো মতেই পড়বে না। ফলে একটা জায়গায় যদি প্রথম দিন, সেকেন্ড দিন, থার্ড দিন হয়ে যাওয়ার পর জল না পড়ে, সেই জায়গায় ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে আমি একটু আগেই বললাম
1: মাটি আলগা
0: হবে এবং টার্ন করবে,
1: টার্ন করবে,
0: স্লো করবে,
1: স্পিনের জন্য উপযুক্ত হবে। একটা জিনিস আমরা দেখি, যখন কোনো একটা দল তাদের ইনিংস শুরু করে, তাদের অধিকার থাকে রোলার নেওয়ার, এবার হালকা রোলার নেবে না ভারী রোলার নেবে সেটা তাদের উপর নির্ভর করে, এইটা দিয়ে কি পাল্টানো যায়?
0: অ্যাকচুয়ালি ওরা দেখে কি, ধরো ফিল্ডিং করছে, এবার ব্যাট করবে যখন, তো দেখলো যে বলটা একটুখানি ধরো সেরম আসছে কি আসছে না, হয়তো ওরা ভাবলো আমি হেভি রোলার নেই। তবে আমার মনে হয় যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বোধ হয় ঠিক না, সবসময় যে ওরা রোলারটা ইউজ করে ম্যাক্সিমাম ছোট রোলার ইউজ করে, মানে 500 kg, তো আমার মনে হয় সেটা সবসময় না, কিছু কিছু সময় হয়তো একটু হেভি রোল ইউজ করলে ভালো হতো আমার বলে মনে হয়, কিন্তু আমরা তো ওখানে বলার অধিকার থাকে না, ওরাই বলে, তাদের প্রেরোগেটিভ, তারাই বুঝবে যে বলবে সেটা কি হবে,
1: এবং সেক্ষেত্রে তারা বিপক্ষের বোলিং শক্তি ভেবে নিয়ে রোলারটা নেবে, তাই তো? আচ্ছা, এইটা নিয়েও সত্যি সত্যি প্রচুর আমাদের আগ্রহ ছোটবেলা থেকে, যে এই যে রোলারটা নিচ্ছে কেন নিচ্ছে, ধরা যাক বিপক্ষে ভালো স্পিনার আছে, আমি রোলার নিয়ে কতটুকু পরিবর্তন আনতে পারি?
0: না, অনেক সময় দেখবে রোলার নেয়ও না, ইন্ডিয়া টিম দেখবে সেকেন্ড ইনিংসের পরে যখন ব্যাট করতে আসে হয়তো রোলার নিলই না, কারণ ওটাকে আরো ড্রাই করে আরো

0: মানে মাটিগুলো একটা ইনিংসের পর তো একটু এদিক ওদিক নড়ে চড়ে এবং এমনিতে ড্রাই আছে, তো এবার রোলার নিয়ে সেটাকে আবার একসঙ্গে করে দিল, খানিকক্ষণ ঠিক থাকলো। তো ইন্ডিয়া টিম দেখবে অনেক সময় রোলার নেয় না, কারণ ওটা গরমই রাখতে চায়, যাতে ফোর্থ ইনিংস যারা ব্যাট করবে তাদের যাতে আরো বেশি টার্ন করে বা স্লো আরো বেশি আসে।
1: আচ্ছা আচ্ছা, মানে নিজেরা যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করে নিল টসে জিতে হয়তো এইভাবে আর কি। একটা জিনিস খুব বড় কথা যে সমালোচনা যেটা শুরুতেই চলে এসেছে সেটা ভালোর দিকেও যেতে পারে খারাপের দিকেও যেতে পারে। তো জীবনে যেমন নিন্দে বাক্য শুনেছেন, প্রশংসাও নিশ্চয় প্রচুর পেয়েছেন, একটু আগেই বললেন আপনি প্রচুর পুরস্কার পেয়েছেন, এ ব্যাপারে নিন্দে বাক্য বা কটু কথা সব থেকে কোনটা মনে আছে?
0: এই বছরই আছে ক্রিকেটের খেলাতে একটা ম্যাচে ওরা হারের পর প্রেস কনফারেন্স বললো যে উইকেটটা একটু আমাদের ফেভার হলে ভালো হতো, তো সেই নিয়ে হর্ষ ভোগলে আর সাইমন ডুয়েল তারা বলে দিল না পিচ পাওয়া উচিত, ফ্রাঞ্চাইজি যেখানে খেলে ফ্রাঞ্চাইজির বর মতন পিচ পাওয়া উচিত, না পেলে ওখানে খেলা উচিত না। এই বলাতে অনেক বিতর্ক সৃষ্টি হয়, মিডিয়া প্রচুর প্রচুর গালি আমাকে দিয়েছে প্রচুর, মানে যদি আমি ওগুলো দেখি না, কিছু কিছু তো চলেই আসে সামনে, তো খেয়েছি। তারপরে আবার তাকেই বলতে বলছে না আমরা উইকেট আমাদের খুব ভালো কিন্তু স্পিন একটু পেলে ভালো, তো উইকেটটা ভালো আলটিমেটলি বলতে বাধ্য হয়েছে। এবং তারপর তারা যখন খারাপ খেলেছে বিভিন্ন জায়গায়, এক জায়গায় 95 অল আউট হলো, যারা কাজ করে না তারা এত সব গায়ে মাখলে কাজ হবে না। কিন্তু
1: ইডেনের পিচ কিউরেটরের সঙ্গে যখন কথা বলছি তখন একটা প্রসঙ্গ চলে আসে, তরুণ শ্রোতা যদি কেউ থেকে থাকেন তার তো এটা একটা আগ্রহের বিষয় হতে পারে যে আচ্ছা এটা কি একটা প্রফেশন, কেননা যিনি এখন কথা বলছেন তিনি তো প্রফেশনালি কাজটা করেন, পেশাদারের মতো করেন, তাহলে সারা পৃথিবীতে এত ক্রিকেটের মাঠ আছে সেখানে নিশ্চয়ই একজনকে দিয়ে হয় না, একাধিক মানুষ আপনারও সহযোগী থাকবেন, তো এটা কি আলাদা করে শেখা যায় কোথাও, শিখে সেই পেশায় আসা যায়?
0: দেখো যখন আমি স্টার্ট করেছিলাম আমি পেশাদার ছিলাম না, আমাকে প্রচুর তারিখ কাটতে হয়েছে। আলটিমেটলি 2016 সালে বোর্ড একটা পরীক্ষা নেয় কিউরের উপর একটা কোর্স করে, এটা অনেক আগে করেছিল, তো ওতে সৌরভ আমাকে বলল যে তুমি যাও কোর্সটা করো, হি ইজ আ পার্সন কনসার্ন যে আমাকে তখনই তোলার। এবং আমি গেলাম, রেজাল্ট ভালো করলাম, পরীক্ষা দিলাম, কারণ আমার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে। তারপর থেকে প্রফেশন, বোর্ডের ক্রিকেটার ছিলাম, বোর্ডের কমিটিতে ছিলাম আমি, ক্রিকেটার কমিটিতে, আশা করি ভালোই করছি, এখনো পর্যন্ত কেউ খারাপ বলে না।
1: এবং
0: যারা শিখতে চায় তাদের আমার কাছে ভাই বোন যারাই বলো আর কি, তারা হচ্ছে ভাই আগে ভিতরে ঢোকো, ঢুকে দেখো, চেষ্টা করো পারবে কিনা দেখো, কারণ তো খাটনি প্রচুর। আজকালকার দিন করে যারা আছে রাত্রিবেলা 4টা অব্দি জেগে আছে, সকালবেলা 12টা ঘুম থেকে উঠছে, এখানে ঘুম থেকে ভাই 5:30 উঠতে হবে, উঠে মাঠে আসতে হবে 6:30-7টার মধ্যে, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় মাঠ উইকেট এইসব চেঞ্জ হয়, তাদের টেক্সচার চেঞ্জ হয়, সেইগুলোকে বুঝতে হবে। লোকালি এখন প্রতিটা স্টেট অ্যাসোসিয়েশনই পরীক্ষা নিচ্ছে লোকাল ক্রিকেটের জন্য, কারণ এখন খেলা প্রচুর বেড়ে গেছে তো আর প্রচুর মাঠও হয়ে গেছে, তো আমার একার পক্ষে 30টা মাঠ দেখা সম্ভব না। আমি হয়তো তোমার সিজনে 2 বার কি 3 বার সব করে মানে 1 বার করে ঘুরে আসলাম, কিন্তু আমি আলটিমেটলি 3 কি 4টে মাঠই দেখবো, তার মধ্যে মেন ইডেন গার্ডেন। তো যারাই বলছি তারা যে খাটনি আছে, খাটা যদি ভাবো করবে, এবং আজকালকার দিনে এটা খুব টাফ, খাবো কি
1: রুটি রুজি
0: সকালবেলা থেকে এই গুজে পড়ে থাকবো, হ্যাঁ এটা প্রথমে তো কিছুই পাবে না, তারপরে একটা টাইমে আসবে যখন তুমি ধরো লোকাল পরীক্ষায় বা বোর্ডের পরীক্ষা পাস করলে তখন তুমি ইউ ক্যান আর্ন সামথিং, এবং তারপর তুমি যেতে পারো বিভিন্ন এদিক ওদিক সেদিক, অনেক অফার আছে।
1: এটা বিশ্ববিদ্যালয়ে যোগ হয়নি কেন এই ধরনের একটা কোর্স?
0: বিশ্ববিদ্যালয়ে যোগ হয়নি কেন বলতে পারছি না আমি, কারণ কি এটা এখন অল ওভার ওয়ার্ল্ড হচ্ছে, কিউরেটার এখন অল ওভার ওয়ার্ল্ড, আইসিসিও নাই, আইসিসি থেকে আইসিসি আবার বিভিন্ন কান্ট্রি থেকে নেয় যাদের ভালো ভালো কিউরেটার নিয়ে ওরা নিজেরা টেস্ট করে নেয়, তো কেন হয়নি এটাই বলতে পারবো না, হওয়া উচিত, ইট ইজ এ রিয়েল সায়েন্স।
1: শুনে যেমন মনে হচ্ছিল বাগানে মালি যেভাবে কাজ করেন সেভাবে প্রথমে একজন কিউরেটরকে কাজ করতে হবে, তারপরে খেলাটা বুঝে পিচের চরিত্র পাল্টে দিতে হবে,
0: অনেক কিছু বুঝতে হয়। তুমি মাঠে আসে তুমি তোমাকে বলতে হবে ক্রিকেট, ধরো আমি ক্রিকেটের কথাই বলছি, মাটিটা বুঝতে হবে, কতখানি জল দেবো বুঝতে হবে, ঘাসটা কখন কাটতে হবে বুঝতে হবে, ঘাসটা কখন লাগাতে হবে বুঝতে হবে, সে কখন খেতে চাইছে বুঝতে হবে।
1: ঘাস নিয়ে অনেক সমস্যা হয়, ঘাস দেখলে অনেক সময় অনেকে খুব খুশি হন, আবার অনেক ক্যাপ্টেন খুব রেগে যান যে এত ঘাস আছে কেন, বোলারদের খুব সাহায্য করবে, তো আপনার ঘাস রাখার ব্যাপারে কার পরামর্শ নেন, যদি এটা একটা সিক্রেট আপনি নাও বলতে পারেন আমাকে?
0: পরামর্শ কিছু নেই, দেখো তোমরা তো এখানকার ইডেন গার্ডেনে খেলা দেখছো এত বয়স ধরে, এবং আমার উইকেটে

0: আজ থাকে। টি-টোয়েন্টি 50 ওভার এই বিভিন্ন আছে, টি-টোয়েন্টিতে কম, 50 ওভার একটু বেশি, টেস্টে একটু বেশি। আর ঘাস আমি রাখি, কারণ ঘাস থাকলে উইকেটটা ভালো থাকে এবং উইকেটটা প্লে ভালো করে। একটা ক্রিকেটারকে মাথায় রাখতে হবে যে ওই যে পাবলিক আসবে তারা কি বলবে,
1: বিনোদনটা পেতে হবে,
0: কেমন বিনোদন পাবে, তার উইকেটটা কি দেখে কি বলবে, তারা ভালো বলবে তো? খালি প্লেয়ার ভালো বললে আমাদের হয় না।
1: না, কিন্তু ঘাস থাকলে পেস বোলাররা বেশি সাহায্য পেয়ে যাবে।
0: ওটা তো বাজে কথা।
1: আচ্ছা, ওটা ঠিক কথা নয়,
0: বল যায় একটু স্কিট করে, কিন্তু এত বাজে কথা। এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া খেলা, এ তো আমাদের এখানে ঘাস, ওরকম ঘাস থাকলে বল দৌড়বে, কিন্তু অস্ট্রেলিয়াতে 7 mm ঘাস লাস্ট ম্যাচ খেলেছে কোথায়, ঠিক আছে, ভালোই তো খেলা হয়েছে।
1: সেদিক থেকে বলা যেতে পারে ভারতবর্ষ প্রচুর ফাস্ট বোলার উঠে আসছে।
0: ভারতবর্ষ ফাস্ট বোলার ক্রিকেটের কনসেপ্ট আসার পর আজকে কেউ নিজের মতন করে উইকেট বাড়াতে পারে না, কোনো আয়োজন উইকেট বানায় তারাই মতন বানায়। কিন্তু এখন যে কোনো রঞ্জি ট্রফিতে নিউট্রাল ক্রিকেটার আছে, ধরো যে কোনো একটা স্টেট বেঙ্গল ভার্সেস বিহার হচ্ছে, একটা বাইরের কর্ণাটকের ক্রিকেটার আসলো ফর 7 days, তারা 7 days ওই মাঠটাকে যেরকম ঘাস কাটবে, যেমন ঘাস রাখবে, কিভাবে উইকেটটা তৈরি হবে, কি জল পড়বে, তারা ঠিক করে।
1: আরেকটা জিনিস খুব আমরা দেখেছি ছোটবেলা থেকে শুনে আসি যে কোনো কোনো জায়গার পিচ খুব ফাস্ট, কোনো কোনো জায়গার পিচ স্লো। যেমন ধরা যাক মোহালির পিচ, আমাদের মোহালির পিচটাকে ফাস্ট ধরা হয়েছে চিরকাল, আবার ইডেনের পিচ স্লো হয়ে আসে, হয়তো সেটা আপনার আগে, আবার ধরা যাক আগেকার ম্যাড্রাস
0: চেন্নাই পিচ ঘুরছে
1: ঘুরছে, মানে কি তাহলে কি এটা তারা বৈশিষ্ট্য হিসেবে ধরে
0: রাখে? আমি সেটাই তো বলছি, আজকে আজকে 2012-11-12 পর থেকে এটা আলাদা কনসেপ্ট হচ্ছে ক্রিকেটের। এইটা আসার পর সবাই জিনিসটাকে পড়ছে, দেখছে কিভাবে কি করা যায়। আগে হচ্ছে আসলাম সকালবেলায় বাগানে ঢুকলাম আর কি, এই গাছে জল দিলাম, রোল করলাম, এই যে আচল, এবার এসে খেলা হয়ে গেল। এখন সেটা না, এখন এই যে 24/7 জব। এখন আপনি খেলার আগে, যেমন আমার মনে আছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে আমি আর সৌরভ বোধহয় দিন 10-15 ঘুমোইনি রাত্রে, উইকেট কেমন হবে, তারপর বৃষ্টি হচ্ছে, মানে এটা এখন খুব জিনিসটা যদি ভালো বাসের তাহলে করতে পারবেন, নাহলে খুব টাফ, খুব মেন্টাল প্রেশার, শারীরিক প্রেশার সব রকম আছে।
1: আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি কেমন, মানে IPL এর কথা আপনি বললেন, বেঙ্গল প্রো T20 কথা বললেন, আন্তর্জাতিক ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের কথা বলা হলো, অস্ট্রেলিয়ার কথা উল্লেখ, কিন্তু ধরা যাক অত্যন্ত ক্রুশিয়াল একটা ম্যাচ যেটা সিরিজকে এদিক থেকে ওদিক করে দিতে পারে,
0: এরকম ম্যাচ এখনো পর্যন্ত হয়নি। এখানে আমার বেস্ট ম্যাচ হয়েছে ইন্ডিয়া পাকিস্তান, চ্যালেঞ্জিং ছিল ওয়ার্ল্ড কাপ, ওটা একটা বিশাল চ্যালেঞ্জিং ছিল। আর আমাদের এখানে তো লাস্ট 12 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এবং খেলা আরম্ভ 7টার চেয়ে ছিল, 3টার সময় বৃষ্টি বন্ধ হয়েছিল, আমার এখনো মনে আছে। তো ওই সময় খুব টাফ থাকে, মানে প্লেয়ার অ্যাসোসিয়েশন চারদিক সামলাতে হয়, আপনি নিজেকে কাজ করতে হয়, এটা খুব চ্যালেঞ্জিং। জবটা একটা পিকুলিয়ার জব, মানে খুব চ্যালেঞ্জিং জব, যদি ভালো লাগে সেটা আবার যেমন আমি খুব ভালো লাগে, আমার ইডেনে মাঠে আসলে আমার শরীরটা ভালো লাগে, এরকম আর কি। মাঠটাকে ভালোবাসা তুমি করতে পারবে, না করার মতন কিছু নেই, এমন কিছু না যে আমি বলে দিলাম হ্যাঁ বিশাল ভয়ের ব্যাপার, ভয়ের ব্যাপার নেই, কিন্তু টাইম কনজিউমিং, তোমাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে।
1: পিচের বাউন্স কি আগে থেকে আন্দাজ করে নিতে পারেন আপনারা?
0: ওই মাটির উপর ডিপেন্ড করে, মাটিটা কেমন এবং তার উপর বাউন্সটা আমি কেমন করে রোল করবো, কী দেবো, কোন রোলার দেবো, বড় দেবো কি ছোট দেবো, কি এক টান দেবো, হাফ টান দেবো, দু টান দেবো, এর উপর ডিপেন্ড করে।
1: শেষে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একজন দুজন একাধিক জন থাকেন যারা প্রেরণা দেন, যারা তুলে আনেন। যেমন আপনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বললেন, তিনি তো ক্রিকেট ক্যাপ্টেন, ভারতীয় দলের একজন দক্ষ ক্রিকেটার, তিনি দেখেছেন মাঠকে বিভিন্নভাবে, আপনাকেও চেনেন, আপনাকে তুলে এনেছেন। কিন্তু এছাড়াও আপনি অন্যান্যদের কাজ দেখে হয়তো আনন্দ পেয়েছেন, হয়তো তারা কিউরেটারও নয়, মাটি নিয়ে জানে, দু একজনের কথা কি একটু বলতে চাইবে?
0: আমি বলতে চাই, আমার কাস্টম ক্লাবের একজন মালি ছিল ভোলা, ভোলা দা, তখন আমি বেঙ্গল খেলি, বেঙ্গল প্রভাবলসে ছিলাম, বেতে ছিলাম, আমি সকালবেলা 6:30 ট্রেন্ডে চলে আসতাম এবং ওই ভোলা দাকে দেখতাম উইকেট বানাতাম। তো আমার তখন থেকে একটা কিউরিয়াসিটি, আমি মাঠে দৌড়তাম, এ করতাম, দেখছি ভোলা দা কি করছে, এই করছে, ওই করছে, খাটছে, বিভিন্ন রকম দিচ্ছে, তখন এত শার্ট ঠার এত কিছু আসেনি, কিন্তু তখন দেখতাম সে গোবর পচিয়ে তার জলটা ওরা ফার্টিলাইজার ইউজ করতো। তো ওই ভোলা দাসকে দেখে দেখে দেখে দেখে আমি, আরে বাহ, বেশ জিনিসটা, তো আমরা যেমন খেলতে নামতাম বা সুন্দর উইকেট,

0: গোবর জল দিয়ে এত উইকেট, এত ভালো উইকেট, মাটি তখন জিজ্ঞেস করে বলা দেয় এরকম কেন, ওটা মাটি আছে বাবু, মাটি আপনাকে মানে উড়িয়া ভাষায় আর কি বুঝিতে হবে, মাটি বুঝিয়ে আনলে আনবে তারপর করতে হবে, খাটতে হবে। তো আমি এইটা দেখে দেখে দেখে আমি বহু বছর ওই মাটির সঙ্গে যুক্ত, আমার ইনফ্যাক্ট মাটি আমার এত বছরের 75% সবাই কেটে গেছে।
1: তাহলে বলা যেতে পারে সেই ভোলাদার যে প্রেরণা, সেখান থেকে আপনি ভাঙড়ে চলে যান, দুটো ডিঙ্গি পাল্টে গিয়ে
0: মাটি সুন্দরবনে গিয়ে মাটি এনেছি, মাটি আছে আমার কাছে এনেছি আর কি। এই যে মাটিগুলো, এই মাটিগুলো কোথাও এদিকে লাস্ট বাড়িতে ছিল আমার চন্দননগরের
1: ইডেনে, বলা যেতে পারে গোটা বাংলার মাটির সঙ্গমস্থল।
0: জানি না কেন আমার প্রতি আমার বাংলাতে এত জমি জমা, এত বাট বাজান, এত চাষবাস পুকুর, আমি এখানকার মাটি পাবো না কেন, আমার কেন উড়িষ্যা আসাম ত্রিপুরা যেতে হবে। তো আমি এখনো পর্যন্ত এই মাটি নিয়ে দাঁড়িয়ে আছি, ভবিষ্যতে আশা করি এই মাটি নিয়ে আমি চলবো যতদিন থাকবো।
1: আজকে শ্রোতা বন্ধুরা, আমরা কথা বললাম সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। সুজন মুখোপাধ্যায় সর্বত্র পরিচিত ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর হিসেবে, এবং অনেক দিন অভিজ্ঞতা হলো তার, একদিকে খেলা অন্যদিকে পিচ তৈরি করা। তার কাছ থেকে এই সময়টুকুর মধ্যে বুঝে নিতে চাইলাম যে একটা পিচ তৈরি হয় কিভাবে, তাকে রক্ষণাবেক্ষণ করা হয় কিভাবে। এতে এটা আমরা নিশ্চিত যে এই বলাটুকুতে সবটা বোঝানো যায় না, তিনিও বোঝাতে পারবেন এমন নয়, সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন। যেটা বহু দিনের একটা অভ্যেসের ব্যাপার, অনুশীলনের ব্যাপার, যেভাবে ক্রিকেট অনুশীলন করা হয় সেভাবে পিচ বানানোর যে কলাটা, কৌশলটা, সেটা অনুশীলন করতে হয়। কিন্তু তবু কিছু ঝলক আমরা বুঝলাম তার কথা থেকে। তাকে অনেক ধন্যবাদ জানাই আকাশবাণী মৈত্রী স্টুডিওতে এসে তিনি আমাদের সঙ্গে কথা বলে খুব সুন্দর একটা ব্যাপার ব্যাখ্যা করলেন, যেটা কলকাতার গর্ব এবং কলকাতার ডায়েরিতে যেটাকে আনতে পেরে আমরাও খুব খুশি। অনেক ধন্যবাদ সুজনবাবু।
0: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের একটু জানিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়। মানুষই প্রাণীকুলের একমাত্র প্রজাতি যে অনিশ্চিত সংশয় নিয়ে বেঁচে থাকে।

হারিয়ে ফেলার ভয়ে প্রায়শই মুহ্যমান। যদিও প্রতিদিন সূর্য উঠছে, ফুল ফুটছে, পাখি ডাকছে, হাওয়া বইছে, নদীও আপন বেগে পাগলপাড়া, তবুও কোথায় অটুট প্রত্যয়? এই বুঝি ঝড়ে এসে ভেঙে যাবে ঘর, এই বুঝি খোয়া যাবে সব স্বপ্ন আকাঙ্ক্ষা সঞ্চয়। জন্মের পর থেকে যে অস্থিরতা আর টাল বাহানার সূচনা, এই আছি এই নেই এমন অনিশ্চিত, এর সঙ্গে পাঞ্জা লড়ে বাঁচাটাই সবচেয়ে বড় নিশ্চয়তা। পুরাণও তো বলেছে, জীবন মানেই পদ্ম পাতায় জল। এসবের প্রতিফলন বাংলা গানেও ধরা পড়েছে। তাই শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রাতের পথ চলায় সেই সমস্ত গানেরই কোলাজ, যেখানে থাকবে সম্পর্কের আলো আধারী এবং সংশয় পেরিয়ে স্বস্তির অনুভব, একই সঙ্গে ভয় এবং ভরা ভয়, কি জানি কি হয়। সঙ্গে থাকবেন শর্মিষ্ঠা রায়, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায়। আর এখন সময় হয়ে গেছে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের। আজ শাস্ত্রীয় সঙ্গীতে মিয়াকি টোরির আগে খেয়াল পরিবেশন করবেন যুধাজিৎ রায়, তাকে তবলায় সহযোগিতা করবেন অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

শুনলেন মিয়া কি টোরির আগে খেয়াল, শিল্পী যুধাজিৎ রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

মনের মতো গান অনুষ্ঠানে স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুদের। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমরা শুনি ভিন্ন ভিন্ন ধারার গান, সে সম্পর্কে কিছু কথা। আসলে বাংলা গানের যে বিস্তীর্ণ এক সম্ভার, যে বিস্তার রয়েছে, তার মধ্যে যেমন রয়েছে রাগ প্রধান গান, রাগাশ্রয়ী গান, রয়েছে বাংলা আধুনিক গান, রয়েছে অতুল প্রসাদী, রজনীকান্ত, দ্বিজেন্দ্র গীতি, রয়েছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, রয়েছে বাংলার একেবারে নিজস্ব ঘরানার মাটির সুরে গান, লোকগীতি। আর এত কিছুর মধ্যেও আরও এমন কিছু রয়েছে যা সত্যি আমাদের সমৃদ্ধ করে বইকি, তারই একটি অংশ হলো গীতিনাট্য। গানের মধ্যে দিয়ে, কথার মধ্য দিয়ে একখানি আস্ত নাটক, আলাদা করে হয়তো কিছু সংলাপ থাকে তার কোথাও কোথাও, কিন্তু গীতিনাট্যের শরীর জুড়ে গান, আর অবশ্যই যেহেতু নাট্য সঙ্গে কিছু সংলাপ, সবটা মিলিয়ে বাংলার গীতিনাট্যের ক্ষেত্রে যেমন আমরা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেই আমরা বেশি পেয়েছি, রবি ঠাকুরের গীতিনাট্য পেয়েছি অনেক, রয়েছে বেশ কিছু লোকগীতিনাট্য, লোকপালা গান, আবার এমনও কিছু রয়েছে যা পৌরাণিক সময়কে কেন্দ্র করে, পৌরাণিক কিছু ঘটনা, কিছু চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠে। তেমনি এক গীতিনাট্য শোনাবো আপনাদের আজ আমি, শর্মিষ্ঠা সরকার। হ্যাঁ, আজ যে গীতিনাট্য শোনাবো লোকগীতিনাট্য নয়, তবে অবশ্যই বলা যায় পুরাণ কেন্দ্রিক, মহাকাব্য কেন্দ্রিক। মহাভারত, আমরা জানি বিশ্বের যতগুলি মহাকাব্য রয়েছে তার মধ্যে অন্যতম, তার নানান চরিত্র নিয়ে নানান ভাবনা, কিন্তু এমন অনেক চরিত্র রয়েছে যাদের দিকে সেভাবে ফিরে তাকানো আর হলো কোথায়, ঠিক যেমন অভিমন্যুর স্ত্রী উত্তরা। সেই উত্তরার মনের বেদন কতটুকু দেখতে পেয়েছি, আসুন আজকের এই গীতিনাট্যে সেই মনের গভীরে একটু চোখ রাখা যাক, কান পাতা যাক। উত্তরা উবাচ শোনাবো আজ, রচনা এবং পরিকল্পনা শশাঙ্ক ঘোষ, অভিনয়ে শশাঙ্ক ঘোষ এবং সুচিস্মিতা গুপ্ত। শোনাবো আজ আপনাদের গীতিনাট্য উত্তরা উবাচ।

যদি তাই হয় তাহলে কেন লোকে ধর্ম ধর্ম করে চিৎকার করে? কোথায় ধর্ম? ধর্মের শেষ। একটি ধ্বংসকে বাঁচানোর জন্য যা যা করার ছিল, রাজনীতি, কূটনীতি, দেবগণের পৌরোহিত্য, সব সবই শেষ। এখন প্রতীক্ষা, কতদিনের কেউ জানে না। মহাকাল ছাড়া কেউ জানে না যুদ্ধে জয় কাদের। আমি পাণ্ডু বংশজাত বলে নই, আত্মবিশ্বাসে বলতে পারি, জয় পাণ্ডবের হলে পৃথিবী বাঁচবে। কৌরবের জয়ে অধর্ম, ব্যভিচার, লুট, ধর্ষণ, মানির অপমান অবধারিত। আচ্ছা, যারা ধর্মের মুখোশে রয়েছেন তারাও কি সমান অপরাধী নন? কি বোকা আমি! কাল প্রভাতে মহাযুদ্ধ, পক্ক দ্রাক্ষার মতো আকাশের নিচে, যুদ্ধের প্রাক্কালে অভিমন্যুর চিন্তা কেন বিশৃঙ্খল? দূরে কৌরব শিবিরে কোলাহল, আকাশের তারাগুলো কেমন যেন ভীত, গুটিসুটি মেরে আছে নেশাগ্রস্ত সৈন্যদের চোখে আগামীকাল।

পায়ে ধরনি, শুধু তোমার জন্যে, শুধু দুমুঠো মাটির জন্যে যুদ্ধ, প্রার্থনা অনুনয় কোনো কিছু শুনল না কৌরব। যুদ্ধবাজেরা বোধহয় এমনই হয়, লজ্জা হয়, অবাক হয়ে যাই। ভীষ্মের মতো প্রাজ্ঞ, দ্রোণের মতো যোদ্ধা, কর্ণের মতো বীর বোবা হয়ে গেলেন।

0: কাল যদি সকাল না আসে কুরুক্ষেত্র মুছে যাক, হয় না হয় না, আমি ক্ষত্রিয় অভিমন্যু, মহারণের আগে এ কি দুর্বলতা! একি উত্তরা?
1: চুপ, চুপি চুপি এসেছি, দেখছেন না হাতে মালা দীপ চন্দন?

0: স্বামী, আপনি তো অন্তর্যামী, কিশোরীর মন আপনি বোঝেন, আমিও অবুঝ নই, আমি
1: জানি, তাই তুমি প্রিয়।
0: ভুল করবেন যদি ভাবেন কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রাকসন্ধ্যায় আমি আপনার সঙ্গিনী হতে এসেছি, শুধু শয্যা দেখতে এলাম।
1: যুদ্ধক্ষেত্রে শয্যা? তুমি তো জানো।
0: জানি, আরো জানি স্ত্রীধর্মে শয়নে ভ্রমণে যুদ্ধে ভোজনে স্বামী ছাড়া কেউ নেই, তাই পারিনি।
1: কিন্তু এ যুদ্ধক্ষেত্র, এখানে নারীর প্রবেশ নেই।
0: এখানে কথা হয় অস্ত্রে অস্ত্রে, প্রেম আবেগ স্নেহের জায়গা এটা নয়, আমি জানি স্বামী।
1: যাও উত্তরা, ফিরে যাও, তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত, ধৈর্য ধরো, জয় নিশ্চিত।
0: আমিও জানি জয় নিশ্চিত, হয় পক্ষে নয় বিপক্ষে আমি এখানে বেমানান। অন্তঃপুরে শ্বশ্রুমাতার আজ্ঞা পালন, আপনার পিতার সেবা, স্বামীর যত্ন, এগুলোতে আমায় মানায়। অন্য জগতে আমার মাটিতে গড়া খেলার পুতুল, তাদের সঙ্গেই সময় কাটে। কিন্তু স্বামী, আমার প্রশ্ন, কেন যুদ্ধ ভাইয়ে ভাইয়ে, কেন শত্রুতা জ্ঞাতিতে কুটুম্বে, কেন আত্মীয়ের হত্যায় পৈশাচিক আনন্দ? কাল সকালের জ্বলে ওঠা আগুন আদৌ কি নিব্বে? বলুন, কত মা তার সন্তান হারাবে, কত সধবার সাজ চিরকালের জন্য মুছে যাবে, কত গ্রাম কত শহর পুরুষশূন্য হবে, ভেবেছেন নাথ?
1: ভেবে কোনো লাভ নেই উত্তরা, যুদ্ধে আমি একজন যোদ্ধা মাত্র, এই যুদ্ধ আমার কৌশল শ্রেষ্ঠ নয়। তুমি একজন ক্ষত্র নারী, বিরাট রাজার কন্যা হয়ে যুদ্ধে কেন বিচলিত?
0: আমি যুদ্ধ বুঝি, কিন্তু এই যুদ্ধ, এ অধর্ম, এ অযৌক্তিক, স্বামী কালের বিচারে আপনার আপসোস হবে না?
1: সেটা কালই বিচার করবেন। আমি যুদ্ধ জানি, শত্রু ব্যূহ ভেদ করতে জানি, বাকি রহস্য আমার অজানা।
0: দয়া করুন ও কথা বলবেন না, দুঃস্বপ্নে এমন ব্যূহ দেখেছি বহুবার, শানিত অস্ত্রে আপনি লড়ছেন একা, পাশে কেউ নেই, নির্ভয়ে আপনি ক্লান্ত, হঠাৎ
1: হঠাৎ
0: আমার ঘুম ভেঙে যায়, ঘামে অবসন্ন হয় শরীর, ভয়ের হিম স্রোত আমার অস্থিতে মজ্জায়, আমার দুবাহু আপনার শরীর আঁকড়ে ধরে।
1: নেহাত কিশোরী তুমি, স্বয়ং পার্থ আমার পিতা, আমার গুরু, অনেক শ্রমে আয়ত্ত করেছি যুদ্ধবিদ্যা, বিফলে যাবে না প্রিয়া, যাও ফিরে যাও, হয়তো আর এক

0: প্রহর বাকি, মনঃসংযোগ করতে দাও।
1: আমি থাকতে আসিনি, কিন্তু এ শিবির, এ অশ্বের রেশা, হস্তির বৃংহন, রথের চাকার ঘর্ষণ, আমি চিন্তিত স্বামী। কোনো পথ কি খোলা নেই, কোনো দৈব নির্দিষ্ট বাণী যাতে যুদ্ধ না হয়? হবে না? হ্যাঁ, তাই তো। তাহলে চলুন।
0: কোথায়?
1: দ্রুতগামী কোনো অশ্বে রাতের অন্ধকারকে পেছনে ফেলে অনেক দূর, লোকালয় থেকে অনেক দূরে, শুধু আপনি আর আমি, ছোট্ট পর্ণ কুটির, লাজুক হরিণ শিশু, আমাদের হাত ওদের আদর দেবে, দিন শেষে ঘিয়ের প্রদীপ জেলে আমার প্রতীক্ষা থাকবে সন্ধ্যা তারার মতো। আপনি সুশীল।
0: যুদ্ধের আগে এমন বিলাস অস্ত্রে বর্মে সাজানো অর্জুন পুত্রের শোভা বাড়ায় না, বিনষ্ট করে যুদ্ধের উদগ্র বাসনা। তুমি নারী, তদূর্ধ্বে নও, বুঝলাম।
1: স্বামী, আমার ভালোবাসা রাজসিংহাসনে আটকে নেই। আপনি পুরুষ, পাখির ঠোঁটের খড়কুটো আপনার নজর কাড়ে না। বৃষ্টির আগে আকাশের উন্মাদনা আপনার রিপুকে তাড়িত করে, শুধু মনকে ভেজায় না। জ্যোৎস্নার মায়া চুম্বকের মতো আমাকে গবাক খেটে নিয়ে আনে, আর আপনি শরীরি যুদ্ধের পর ক্লান্ত, ঘুমন্ত। আসলে জয় আপনার ইপ্সা, মাটি অথবা আমি।
0: তুমি আবেগ তাড়িত উত্তরা, কথায় মধু আছে, বাস্তব নয়। আমার ভুলে যুদ্ধ আয়োজিত হলে আমি ক্ষমা প্রার্থী হতাম, ভুলে থাকতাম আমার অধিগত বিদ্যা, রক্তের টান, এই যে নিয়তি, আমি দায়বদ্ধ। আমি ক্ষুদ্র সৈনিক মাত্র, তদূর্ধ্বে নই। শাস্ত্র আর অস্ত্র দিনকে ছোট করেছে আমার, তাই আমার ক্ষণিক প্রেম তোমার তৃষ্ণার্ত তটভূমিকে খুঁড়েছে, তৃষ্ণা মেটায়নি। হ্রদের মতো স্বচ্ছ নয় ঠিকই, কিন্তু তোমার অধৈর্যের বালুকা সরলেই তীর তীরে জল দেখতে পেতে আমি দুঃখিত।
1: তীক্ষ্ণ তিরস্কার, আমার দুর্বলতা ক্ষমা করুন নাথ, তবু যদি।
0: কোনো যদি নয়, জয় একমাত্র কাম্য, যুদ্ধই ধর্ম। ধনু, ভল্ল, অশ্ব, বর্ম, নিত্য সঙ্গী, ভিন্ন কোনো চিন্তা নেই। যেন মৃত্যু, একমাত্র মৃত্যুতেই বীরের সৎগতি। দুর্বল করো না, যাও যাও, দয়া করো।
1: আপনার ধীরদাত্ত শৌর্য আমাকে মুগ্ধ করে, কিন্তু অহংকার যা আপনাকে ঘিরে আবর্তিত আমাকে বিস্মিত করে, আমি ভীত।
0: অহেতুক ভয় তোমার কাছে আশা করিনি।
1: ঠিকই বলেছেন, বিস্মরণ হয়নি নিশ্চয়ই। বহু মধ্যে প্রবেশ আপনার সম্পূর্ণ করায়ত্ত নয়।

0: জানি বিস্মৃত নই, মাতৃজঠরে অর্ধশ্রুত,
1: সময়ের সঙ্গে তাও অভ্যাস বর্জিত। যদি কৌরব প্রলোভনে ছলনায় বুহে নিয়ে যায়, আপনার করায়ত্ত অর্ধশ্রুত বিদ্যা ফিরিয়ে আনবে অর্জুন নন্দন? আপনার হঠকারিতা আপনাকে ঠকিয়ে দেবে না তো?
0: তা বলে দ্বিধা করব না। আগুন বলে কোন বিল্লপত্র হোম থেকে নিজেকে সরিয়ে রাখে? যেন আহুতিতেই মুক্তি।
1: তুলনা করছি না, তবু আপনার পিতা অনেক বড় যোদ্ধা শুধু নন, তিনি অসাধারণ, ধীর স্থির বিচক্ষণ,

0: এবং বীর, আপনার গুণ চন্দ্রের মতো, বিনা সূর্যে অন্ধকারের একটি অংশ মাত্র।
1: অবাক হলাম না, তুমি আমার পিতার ভক্ত। অপেক্ষা করো, শিবির থেকে জলপান করে আসি।
0: পিতৃগৃহে তিনি গৃহ শিক্ষক, আজ সম্পর্কে পিতা, বিরাট রাজ্যে ছদ্মবেশে আমার নৃত্য শিক্ষক, নেহাতি বালিকা তখন, না হলে আমার পিতারও তো তাই উদ্দেশ্য ছিল। জামাতা হিসেবে বৃহন্নলা রূপে তৃতীয় পাণ্ডবকে, তিনি সুবিবেচক, তাই কন্যা সমা আমাকে ভার্যারূপে গ্রহণ করেননি, প্রস্তাব ফিরিয়ে পুত্রবধূ করেছিলেন। আমিও স্বামী হিসেবে ভাবতে পারতাম কি, কিন্তু আজকে আমি দ্বিধাগ্রস্ত, স্বামী রূপে তৃতীয় পাণ্ডবকে, না না না, ছিছি, এ পাপ, কি ভাবছি আমি, তার পুত্রই আমার স্বামী, তাতে অকাল বৈধব্য এলেও।
1: দেখে মনে হচ্ছে চিন্তিত, কিছু ভাবছো উত্তরা?
0: না, কিছু না, কিছু না।
1: কি হলো, কি হলো তোমার? কেঁদো না, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও।
0: আমার অদৃষ্ট, জানি না পরিণতি। রাত্রির শেষ প্রহরে দিবারম্ভের সূচনায় অনাগত সূর্যদেবকে প্রণাম, আপনার আয়ু ভিক্ষা করি প্রিয়। আসুন, ধূপ দীপ জেলে মালা চন্দনে সাজিয়ে দিই, আমার প্রণাম নিন।
1: থাক থাক, আয়ুষ্মতী হও,
0: একবার আলিঙ্গন করুন প্রভু।

ও কিসের শব্দ? উত্তরা, উত্তরা! ও, এ তো কুরুক্ষেত্র। যুদ্ধ শুরু আজ প্রথম দিন। প্রস্তুত কৌরব, পাণ্ডব তাই। তাহলে এতক্ষণ স্বপ্ন, কিন্তু এত স্পষ্ট। উত্তরা, তোমার ভালোবাসার শপথ, প্রতিদিন ফিরে আসব, আসবই। বিদায়, বিদায় প্রিয়তমা।

সৌন্দর্যত্ব, কি পৈশাচিক তোর চেহারা, কদর্য বিভৎস। প্রান্তরে শুধু সব রক্ত অর্ধভুক্ত নরদেহ। ওই ওই দেখো শৃগালের বন মহোৎসব, আ কি বিভৎস। দুটি শৃগালের মুখের মাঝে ঝুলছে একটি সদ্য যুবা সৈনিকের দেহ, আমারই বয়সী কি দু এক বছরের ছোট। ওর পথ চেয়ে নিশ্চয়ই কেউ বসে আছে আমার উত্তরার মতো। ও কি ভয়ঙ্কর, ওই তো হস্তির পায়ে পিষ্ট হয়ে থেঁতলে যাওয়া সৈনিক, খড়্গের আঘাতে মুণ্ডহীন শরীর, হয়তো মুণ্ডটি জলের জন্যে হা হয়ে আছে কুরুক্ষেত্রের কোনো ঝোপঝাড়ে। আগামী পৃথিবী মনে রাখবে পৈশাচিকে যুদ্ধ, কি জানে। আজ কুরুক্ষেত্রে ত্রয়োদশ দিবস, পিতা অর্জুন আজ দক্ষিণে ঘোরতর যুদ্ধ করছেন সংসপ্তগণের বিরুদ্ধে। অদ্ভুতেরা পালাতে জানে না, মৃত্যু না হওয়া পর্যন্ত লড়ে। নিশ্চিত হাজারো সংসপ্তকের আজ স্থান জমালয়। গত বারো দিন হারিয়েছি কত বীর, পাণ্ডবের যেমন তেমন তো কৌরবেরও। শত্রুপক্ষের হলেও বীর যে তাকে শ্রদ্ধা করি, অগ্রজ অনুজ কোনো প্রভেদ করিনি, শত স্বরের উত্তর দিয়েছি সহস্র স্বরে। মহামতি ভীষ্ম সরসজ্জায় কৌরব পক্ষের যুদ্ধের ভার পিতার শিক্ষক আচার্য দ্রোণের ওপর। পাণ্ডব পক্ষ কি খুব নিশ্চিত এ সময়? চিন্তিত নন পিতা? পিতার দৌর্বল্য কি মাতুল কৃষ্ণের অগোচর? মনে হয় না, তিনি অন্তর্যামী। এ এক মহাসংকট। জ্যেষ্ঠতা তো রাজা যুধি

0: দৃষ্টির একান্তে আমায় জানিয়েছেন, এ ঘোর বিপদে আমি ছাড়া কেউ নেই যিনি দ্রোণ রচিত ব্যূহ ভেদ করে যেতে পারেন। আমিও জানি, কিন্তু আমি ছাড়া অন্য যোদ্ধারা তাহলে কি করবে? যদিও জ্যেষ্ঠ তা তো কথা দিয়েছেন, ব্যূহ ভেদকালে আমার পশ্চাতে তিনি স্বয়ং থাকবেন, সঙ্গে মধ্যখুল্য তা তো, রাজা ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, পাঞ্চাল, কেকয় এবং মৎস্যের বীর যোদ্ধারা। তাহলে নিশ্চয় পারব, ব্যূহ ভেদ করে শত্রু ধ্বংস করে ফের ফিরে আসতে পারব। কিন্তু সেনাপতি আচার্য দ্রোণ আজ ভয়ঙ্কর। একাদশ দ্বাদশ দিনে কৌরব সংহার হয়েছে অনেক বেশি, তার প্রতিশোধ আজ নেবেনি দ্রোণ আচার্য। কৌরবে প্রথিত যশা বীরেরা আজও জীবিত, শুধু গঙ্গাপুত্র বাদে। তাহলে কি দ্বিধাগ্রস্ত হয়ে জ্যেষ্ঠ তাতকে না বললে ভালো হতো? কিন্তু কেন, অর্জুন পুত্র কি ভয় পেয়েছে? অসম্ভব, অসম্ভব। যুদ্ধ ন্যায় অন্যায় যাই হোক, শুধু সত্যের কারণে প্রাণ দেব। অভিমান্য, স্থির হ, তোমার দিকে পাণ্ডব পক্ষ তাকিয়ে। আচ্ছা, উত্তরা কি ভাবছে? স্বপ্নে যা দেখেছি তা কি সত্য? ওকে বিচলিত, আমার বীরত্বের কাহিনী কি একবার ওর কানে পৌঁছচ্ছে না? জানি না, হয়তো মায়ের কাছে গৃহস্থালির পাঠ নিচ্ছে, নয়তো পুজো আচ্চা নিয়েই ব্যস্ত। উত্তরা, আজ চলেছি বহু মধ্যে, ভয় পেও না উত্তরা, আমি মাতৃগর্ভে কৌশল জেনেছি অর্ধমাত্র, বাকিটা জানা হয়নি। তবু আজ্ঞা আমাকে পালন করতে হবে, পিতার আশীর্বাদে জয়ী আমি হবই। তুমি কি ঘুম ঘুম চোখে কাল রাতেও আমাকে খুঁজেছিলে? উষ্ণ হাতের ছোঁয়া আমি যেন পেলাম। জানো উত্তরা, এখনো অনেক সময় আমাদের জন্যে পড়ে আছে, আমাদের সংসার, ভালোবাসা, ভবিষ্যৎ আর অনেক কিছু। ধৈর্য ধরো, অপেক্ষা তো আমিও করছি। যুদ্ধ একদিন তো শেষ হবেই, সেদিন বীরের মতো তোমার অভিমন্যু ফিরে যাবে শুধু তোমার কাছে। ইতুর দিনে তুমি পাশে না থাকলে আমার প্রতিজ্ঞা যে বিফলে যাবে প্রিয়া, যেতে দাও।
1: চলো সব মহারথীগণ, দয়া করে আমায় অনুসরণ করুন। কনিষ্ঠ হয়েও বলছি, ব্যূহ মধ্যে প্রবেশের চেষ্টা করবেন না যতক্ষণ না আমি সংকেত দেব। মনে রাখবেন, আজকের রণ অতি ভয়ঙ্কর, দ্রোণাচার্য রচিত এই ব্যূহে তিনি সবার অগ্রে থাকবেন, আর কাল বিলম্ব নয়, চলুন।
0: সারথি সুমিত্র, আমি জানি তোমার মন আর চঞ্চল, তুমি যথাসময় আমাকে নিরস্ত করার চেষ্টাও করেছো, কিন্তু বন্ধু তুমি বলো, এই যুদ্ধ কি আজ শুধু যুদ্ধেই রয়েছে? এখানে উপস্থিত নেই দুপক্ষের সম্মান? এখানে উপস্থিত নেই ক্ষত্রিয়ের ধর্মাচরণ? এখানে উপস্থিত নেই অস্তিত্ব অনস্তিত্বের নিরন্তর সংঘাত? চলো চলো বন্ধু সারথি সুমিত্র, আর দেরি নয়, আর দেরি করো না, চলো।

এই তাহলে চক্রব্যূহ, এক পাশে স্বয়ং দ্রোণাচার্য, ওই কে ক্ষিপ্ত হয়ে আমার দিকে গদা হাতে ধেয়ে আসছে, পাপী দুর্যোধন, সঙ্গে অশ্বত্থামা, কৃপ, কর্ণ, দুঃশাসন, জয়দ্রথ, মাতুল, শকুনি, ভূরিশ্রবা, আর ওইকে শল্য। আচ্ছা, তাহলে মহারাজ শল্য, আমার স্বরের অভিবাদন গ্রহণ করুন। মূর্ছিত, এই বীর আপনি? ছি, দেখো সুমিত্র পালাচ্ছে কৌরব সৈন্য প্রাণ ভয়ে। ওই দেখো দুর্যোধনের সঙ্গে কূট পরামর্শে রত দুঃশাসন আমার দিকে ধেয়ে আসছে, এসো এগিয়ে এসো, ভাগ্যচক্রে ধর্মত্যাগী নিষ্ঠুর কূটভাষী বীরকে যুদ্ধে সামনাসামনি পেলাম। মূর্খ, তুমি দূত সভায় জয়লাভে উন্মত্ত হয়ে জ্যেষ্ঠ তাতকে অপমান করেছিলে, সেই পাপের ফলভোগের জন্যে আমার কাছে এসেছ। আজ তোমায় শাস্তি দিয়ে আমি পাণ্ডবগণ আর দ্রৌপদীর কাছে ঋণমুক্ত হব। এই নাও, এই নাও তোমার শাস্তি। মূর্ছিত স্বরাঘাতে, সুমিত্র সুমিত্র দেখো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে দুঃশাসন। কে কে কে কে এগিয়ে আসছে? কুন্তিপুত্র মহাবীর, আর অগ্রসর হবেন না, তাহলে প্রাণ নিয়ে ফিরবেন না কর্ণ। এই নিন, এই নিন। বিপর্যস্ত কর্ণ, সুমিত্র সুমিত্র এগিয়ে চলো, কর্ণ পালাচ্ছেন। একে বহির দ্বারকে রুদ্ধ করল সিন্ধুরাজ জয়দ্রথ, বাধা দিচ্ছে পাণ্ডব সৈন্যকে। শল্যপুত্র রুক্মরথ, দুর্যোধন পুত্র লক্ষণ আমার হাতে নিহত, ওরা ক্ষিপ্ত। একে আমার সৈন্য সব বুহের বাইরে, আমি আমি একা, আমি একা। সুমিত্র, দুর্যোধন পুত্র সঙ্গে কি যেন বলছে চেঁচিয়ে, সুমিত্র রথকে এগিয়ে নিয়ে চলো, কোনো মতেই পেছনে নয়। একে চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছে ওরা, কারা? আচার্য দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, বৃহৎ বল, কৃতবর্মা, ছয় রথই আমাকে বেষ্টন করে ফেলেছে। একজনের বিরুদ্ধে ছয় ছয় জন মহাবীর লজ্জা করে না? জয় পাণ্ডবের, জয় কৃষ্ণের, এগিয়ে আসুন। এই নিন বৃহৎ বল আপনার জন্যে। নিহত আচার্য দ্রোণ, এই নিন, সহ্য করুন। আহত কিন্তু একে, পেছন থেকে আমার ধনুখণ্ড করল কে? পশ্চাতে কর্ণ, যুদ্ধের নিয়ম বর্জিত এখানে। একে সুমিত্র, সুমিত্র বন্ধু, প্রাণহীন, হায় বন্ধু, বিদায়, বিদায় বন্ধু, আমি একা, অশ্বসারথিহীন, একা অভিমন্যু।

আপনারা সাতজন দ্রোণ কৃপ কর্ণ অশ্বত্থামা, আপনারা বলুন একই ন্যায় এই যুদ্ধ, ন্যায়ের যুদ্ধ? আপনারা বীর, তবু এ অন্যায় আপনারা করছেন, লজ্জা হওয়া উচিত। আসুন, ধনুহীন হয়েও আমি খড়্গ চক্র আর গদা দিয়ে আপনাদের প্রতিহত করব। আহ আহ আহ!

দুঃশাসন পুত্র মাথায় গদাঘাত কর। পিতা, আপনার সম্মান রাখতে পারলাম না। যতটুকু শুনেছিলাম মাতৃ চঠুরে ঠিক মনে রেখেছি, কিন্তু ফিরতে পারলাম ক্ষমা করবেন মাতুল কৃষ্ণ। কৃষ্ণ একবার দেখা দিন, উত্তর পারলাম না প্রিয়ে তোমার কাছে ফিরে যেতে, আমার দুঃস্বপ্নই সত্য হলো। তোমায় অকাল বৈধব্য ছাড়া আমি আর কিছু দিতে পারলাম না। আরো সহস্র যোদ্ধার রমণীর মতো তুমিও কেঁদো। বিদায় বিদায় উত্তরা।

0: যা তোরা, যাওয়ার আগে প্রদীপের শিখা কমিয়ে দিস, আমায় একা থাকতে দে। আত্মীয় দূর নিকট সকলের শোক কমে আসছে, একদিন শেষও হবে, কিন্তু তেমন করে কাঁদলাম কোথায়? শোকাশ্রু কি নেই, নাকি অঘটনে তা পাথর?
1: ও, কোথায় যেন একটি বৃদ্ধ শকুন ডেকে চলেছে। কুরুক্ষেত্রের মহোৎসবে বেচারা যেতে পারেনি বোধ হয়। ডাকিস না, চলে যা, চলে যা, কুরুক্ষেত্রে অনেক সব দেহ পাবি।
0: হাজারো সবের মাঝে যে কিশোর মাথায় কুঞ্চিত কেশ, নবীন শাল তরুর মতো দেহ, হরিণ শিশুর মতো চোখ নিয়ে যন্ত্রণায় মুখ পচকে শুয়ে আছে, তাকে স্পর্শ করিস না তো ভাই তোর। ও আমার, ও আমার বড় প্রিয়, বড় প্রিয়।
2: ধিক, শত ধিক ধর্ম সংঘাতে সপ্ত বীরকে, সপ্ত ব্যাঘ্রের মাঝে
0: হরিণ শিশু। হাত কাঁপলো না? নিশানা ভুল হলো না আপনাদের? পায়ের নিচে মাটি কেঁপে উঠল না? একবারও মনে হলো না এ অসম লড়াই?
2: আপনাদের দানবীয় আনন্দে তৎকার দিই, ঘৃণা করি।
0: জ্যেষ্ঠ পাণ্ডব, আপনি মহাপ্রাজ্ঞ, ধার্মিক, সত্যনিষ্ঠ, কিন্তু রাজনীতিজ্ঞ নন। আপনি যোদ্ধাও নন, অথচ এমন একটা সিদ্ধান্ত আপনি কেন নিলেন? যুদ্ধের নিয়ম কানুন আপনার ধর্মশাস্ত্র থেকে যোজন দূরে, আপনি জানতেন না? কুরুক্ষেত্রে আপনি বেমানান। হ্যাঁ, তাই আপনার অহেতুক ধৈর্য চ্যুতি আমার সর্বনাশ করেছে। কেন, স্নেহ আর আবেগকে পুঁজি করে একটি কিশোরকে জোর করে ঠেলে দিলেন বহু মধ্যে, যে শুধু প্রবেশের কৌশল জানে? যুদ্ধক্ষেত্রে সেনাপতি স্থির করেন রণকৌশল, আপনি তা নন। তবু আপনি কি ভেবেছিলেন দ্রোণাচার্য সাধারণ কোনো যোদ্ধা? আপনি তার কাছে শিক্ষা নিয়েও বুঝতে পারলেন না এ চাতুরী? সত্যের জন্যে, ধর্মের জন্যে যে যুদ্ধের শুরু, তার পরিণতি দেখলেন তো জ্যেষ্ঠ পাণ্ডব। আপনি আমার নমস্য, তবু মনে হয় উপস্থিত বুদ্ধি, ছলনা, চাতুর্য, কৌশল না জানলে যুদ্ধে না যাওয়াই শ্রেয়। সেখানে যোদ্ধার বর্ম, অস্ত্র সব অলংকার মাত্র। আমার বিদ্রুপ ক্ষমা করবেন। হে মহাজ্ঞানী, একবারও কি মনে হয় না আমার এই বৈধব্যের জন্যে আপনি দায়ী? তৃতীয় পাণ্ডব, পিতা, আপনি সেনাপতি, আপনি চলে গেলেন কুরুক্ষেত্রের দক্ষিণ প্রান্তে সংসপ্তকদের সঙ্গে যুদ্ধে। আশ্চর্য, আপনি তো জানেন কৌরব পক্ষের সেনাপতি আর কেউ নন, স্বয়ং দ্রোণাচার্য। তার কৌশল সম্পর্কে আপনি অবগত ছিলেন, তবু আপনি জানতেন না একাদশ দ্বাদশ দিনের যুদ্ধে পরাজয়, অপমানের শোধ তুলতে কৌরবেরা

0: হবেন?
1: জানতেন, শুধু শত্রুকে বড় করে দেখেননি। আপনি বীরশ্রেষ্ঠ, কিন্তু আপনার গুরুদেব জানতেন প্রতিপক্ষের দুর্বলতা। আজ পুত্র শোকে আপনিও স্তব্ধ।
0: তবু মনে হয় না পুত্রের নিরাপত্তার কারণে আপনার স্থানান্তর উচিত হয়নি?
2: আমি রণনীতি জানি না,
0: তবু আপনিও পারেন না নিজেকে এড়িয়ে যেতে।
2: আমায় দেখুন পিতা, এর কি কোনো প্রয়োজন ছিল? স্বামী, আপনি বীর, কিন্তু মনে মনে অহংকারী। অহংকার বুদ্ধি নাশ করে।
0: আপনি হঠকারী,
1: গুরুজনের আজ্ঞা বহু। আজ্ঞায় আপনার হঠকারিতা প্রশ্রয় পেয়েছে, না হলে জেনে শুনে অর্ধকৌশল অধিগত করে মৃত্যুর মধ্যে কেউ ছাপিয়ে পড়ে? যিনি ব্যূহ রচনা করেছেন তিনি অভিজ্ঞ, তাই শুচিমুখ ব্যূহ নয়, বজ্র ব্যূহ নয়, অচল ব্যূহ নয়, তিনি রচনা করেছেন চক্র ব্যূহ। দ্বারে রেখেছিলেন জয়দ্রথকে, যিনি একাই যথেষ্ট ছিলেন। এর পরেও মনে হল না যুদ্ধকে দীর্ঘ করি ব্যূহের বাইরে যতক্ষণ না পিতা ফিরে আসেন।
2: জানি যুদ্ধে ঘরের কথা মনে করতে নেই, জানি যক্ষ রক্ষ গন্ধর্ব দানব সকলেই মৃত্যুর অধীন। এও জানি বীরের সরকার হল অনিবার্য, তবু বিপক্ষের কর্ণ দ্রোণ শল্য কৃপ প্রমুখদের এত ক্ষুদ্র ভাবলেন কি করে? না, একবারও মনে পড়ল না আমায়, একবারের জন্য আমার স্পর্শ আপনার স্মৃতিকে উস্কে দিল না। হায় হায়, আমি ব্যর্থ, আমার প্রেম ব্যর্থ।
1: কৃষ্ণ,
2: মাতুল কৃষ্ণ, আপনি তো জানতেন সব। আপনি ভবিষ্যৎ দ্রষ্টা, রণনীতিজ্ঞ, কুশলী, অন্তর্যামী, তবু কি করে অর্জুন পুত্রের এমন হলো? বলুন কৃষ্ণ, বলুন।
1: মাতৃগর্ভে অর্ধেক মাত্র শুনেছিলেন,
0: তাই নিয়ে পতঙ্গের মতো ছুটে গেলেন। আপনি নিরস্ত করলেন না, দৈববাণী ঘটালেন না, আড়ালে ইঙ্গিত দিলেন না ব্যূহ থেকে বেরিয়ে আসার উপায়।
2: মাধব, যে যা খুশি বলুক, আমি বিশ্বাস করি আপনি পারতেন প্রাণনাথকে বাঁচাতে।
1: কতবার আক্রান্তের ত্রাণকর্তা হয়ে পূজিত হয়েছেন, কতবার কূটকৌশলে বাঁচিয়েছেন আপনার শরণাগতকে, তাহলে অর্জুন পুত্র কেন বঞ্চিত?
2: নিজের হাতে আমাদের বিবাহের আয়োজন করেছিলেন। আসুন আজ নিজের চোখে দেখে যান আমার এই সুন্দর সাজ, বড় সুন্দর লাগবে কেশব, বড় সুন্দর এই সাজ।

0: লোকে ভাগ্য ভাগ্য বলে গর্ব করে। উত্তরা, তোমার এই অকাল বৈধব্যই তোমার ভাগ্যে লেখা হয়েছে।
1: হায়, কতবার স্বপ্নেই ভয় পেয়েছি, যুদ্ধ বহ ভয়ঙ্কর। কিশোরী উত্তরা, তোমার দীর্ঘ জীবনে একাকিত্ব পারবে তো বইতে?
0: আত্মহনন মহাপাপ, তা তুমি করতে পারো না।
1: কি করবো এই জীবন নিয়ে, ধর্ম শাস্ত্র পড়েছি তো অনেক, জীবন তাকে দেখেছি কতটুকু, থাক না অন্তঃপুরবাসিনী মন, জীবনকে জড়িয়ে নেব আরো অনেক জীবনের সঙ্গে। জীবন অজস্র, জীবন এক ছোট্ট প্রাণ জেগে উঠছে আমার শরীরে, ডুবে যাচ্ছি এক স্বর্গীয় আনন্দ, এক ভালো লাগায় উত্তরা বাঁচবে আরো আরো অনেক দিন, উত্তরা বাঁচবে আরো।

মহাভারতের কথা অমৃত সমান, সে তো আমরা জানি, শুনে এসেছি চিরটাকাল। তবু সে কথার মধ্যেও লুকিয়ে থাকা আরও কত কত ব্যথার গল্প, যেগুলো ফিরে দেখা হয় না, ফিরে শোনা হয় না, ভাবাও হয় না সেভাবে। তারই কিছু কিছু মুক্তমাণিক ছড়ানো রয়েছে বইকে আমাদের বাংলার এই সংস্কৃতির বিস্তৃত ভাণ্ডারে, তারই কিছু কুড়িয়ে নেওয়ার চেষ্টা। শোনালাম গীতিনাট্য উত্তরাউ বাচ, রচনা পরিকল্পনা শশাঙ্ক ঘোষের এবং অভিমন্যু উত্তরার কণ্ঠে শশাঙ্ক ঘোষ এবং সুচিস্মিতা গুপ্ত। শোনালাম মনের মতো গান, আপনাদের আমি শর্মিষ্ঠা।

শুনলেন হাওয়াইয়ান গিটারে লঘুসঙ্গীতের সুর, শিল্পী বিপ্লব দাস, আকাশবাণী মৈত্রী।

0: নানা জাতি নানা মতের দেশ আমাদের ভারতবর্ষ। বিবিধের মধ্যে সুমহান মিলনের বার্তা দিয়ে চলেছে বহমান কাল ধরে। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সামগ্রিক উন্নতিতেই দেশের প্রকৃত বিকাশ। দেশের সংখ্যালঘু মানুষজনদের বিকাশের সেই লক্ষ্যেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর 15 পয়েন্ট প্রোগ্রাম। এই কর্মকাণ্ডে শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রে সংখ্যালঘুদের সুযোগ বৃদ্ধির নানান উদ্যোগ যেমন রয়েছে, তেমনই রয়েছে তাদের জীবনযাপনের মানোন্নয়নের বিভিন্ন প্রচেষ্টা। এই সব কিছু নিয়েই প্রধানমন্ত্রীর 15 পয়েন্ট প্রোগ্রাম। কথায় বলে জলই জীবন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিশ্রুত পানীয় জল অপরিহার্য। পাশাপাশি তেমনি অনিবার্য সেই পরিশ্রুত পানীয় জলকে খুব সহজে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আর এরই বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর 15 পয়েন্ট প্রোগ্রামের মধ্যে একটি বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে, যার নাম জল জীবন মিশন। এই প্রকল্পের বিষয়ে আমরা কথা বলব, কিন্তু তার আগে এই পরিশ্রুত পানীয় জল মানুষের জীবনযাপনের জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জানালেন মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর নির্মল কুমার মণ্ডল।
1: আমাদের বেঁচে থাকার জন্যে, সুস্থ ও স্বাভাবিক থাকার জন্যে জল অপরিহার্য। সে কারণে বরং বলা যেতে পারে জলই জীবনের উৎস। বিশুদ্ধ পানীয় জল বলতে আমরা সেই জল বুঝি যা জীবাণুমুক্ত, যাতে বিপজ্জনক রাসায়নিক দ্রব্য থাকবে না এবং যাতে মাত্রা অতিরিক্ত খনিজ দ্রব্য থাকবে না যা শরীরে ক্ষতি করতে পারে। জল সাধারণভাবে গন্ধহীন, বর্ণহীন, শীতল এবং সুস্বাদু। আমাদের শরীরের প্রায় 60-70% জল থাকে এবং সমস্ত শরীরবৃত্তীয় কাজকর্ম সুসম্পন্ন করার জন্য জল অপরিহার্য। সে কারণে প্রতিদিন অন্তত পানীয় জল 2 লিটার খাওয়া উচিত এবং এই জলের পরিমাণ বেশি লাগতে পারে, বিশেষত গ্রীষ্মকালে অধিক পরিশ্রমের ফলে জলের প্রয়োজন বৃদ্ধি পায়। ডায়রিয়ার মতো রোগের ক্ষেত্রে যেখানে জলশূন্যতা দেখা দিতে পারে সেখানে অধিক পরিমাণ পানীয় জল পান করা প্রয়োজন। এখন আমরা দেখব যে আমাদের শরীরে জলের প্রয়োজনীয়তা কেন। জল রক্তের একটি অপরিহার্য উপাদান, ফলে শরীরের কোষে কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতে জল

0: সহায়তা করে। শরীর থেকে দূষিত পদার্থ বৃক্কের মাধ্যমে বের করে দিতে জল সাহায্য করে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে, খাদ্যবস্তু সহজে হজম করার ক্ষেত্রে সহায়তা করে, আমাদের যে অস্থিসন্ধি বা জয়েন্টগুলো আছে তার আর্দ্রতা বজায় রেখে তা সচল রাখে, রক্তনালীর মধ্যে রক্তের স্বাভাবিক চলাচল সুনিশ্চিত করে রক্তচাপ স্বাভাবিক রাখার ক্ষেত্রে সহায়তা করে, এমনকি মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম সুনিশ্চিত করার জন্যে জল আবশ্যক। ত্বকের আর্দ্রতা ও নমনীয়তা সুনিশ্চিত করে জল। সুতরাং শরীরবৃত্তীয় সমস্ত কাজের জন্য জল যে অপরিহার্য সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশুদ্ধ পানীয় জল যদি আমরা পান করতে না পারি, অর্থাৎ যদি দূষিত জল পান করি, তার থেকে বিভিন্ন রকম রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, রক্তমাশা, পোলিও, হ্যাপাটাইটিস প্রভৃতি রোগ জীবাণু জল দ্বারা বাহিত হয়। এছাড়াও আর্সেনিকোসিস, ক্লোরোসিসের মতো রোগ যা জলের মাধ্যমে আমরা আক্রান্ত হই। সুতরাং বিশুদ্ধ পানীয় জল আমাদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য অপরিহার্য।
1: তবে পরিবেশবিদদের মতে নানান কারণে এই পরিশুদ্ধ পানীয় জলের যোগান ধীরে ধীরে কমছে। পৃথিবীর বহু জায়গায় শুরু হয়েছে পানীয় জলের সংকট। এই সংকটের কারণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জেনে নিলাম ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের অবসরপ্রাপ্ত গবেষক শ্রী তপন সাহার কাছ থেকে।
2: রকেট গতি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমস্ত ক্ষেত্রেই জলের চাহিদা বৃদ্ধির জন্য সারা পৃথিবীতে মাথাপিছু মোট জল পাওয়ার পরিমাণ কমছে। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে হলো 822 কোটি। 1930 সালে সেই জনসংখ্যা ছিল 200 কোটি। অর্থাৎ গত 100 বছরে আমাদের পৃথিবীর জনসংখ্যা বেড়েছে 622 কোটি। 1951 সালে ভারতে মাথাপিছু জল পাওয়ার পরিমাণ ছিল 5177 ঘনমিটার। এখন 2025 সালে এসে সেটা দাঁড়িয়েছে 1200 ঘনমিটার। যদি এই জল পাওয়ার পরিমাণ মাথাপিছু হয়ে যায় 1200 ঘনমিটার, তাহলে আমরা বলি পৃথিবীতে সংকট শুরু হয়েছে। ওয়ার্ল্ড রিসোর্সেস তারা একটা রিপোর্ট বার করেছে, তাতে তারা বলছে 17টি দেশ যেখানে পৃথিবীর 1/4 মানুষের বাস, তারা এখন চরম জল সংকটের মধ্যে রয়েছে। সেই দেশগুলোতে শুধু সেচ, শিল্প কারখানা ও শহরের জন্যই প্রায় 80% জল খরচ হয়ে যায়। বাদবাকি যে অংশের মানুষ বাস করে, গ্রামাঞ্চল বা গরিব মানুষ, তারা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হচ্ছে। 44টি দেশ, প্রায় 1/3 জনসংখ্যার বাস সেই 44টি দেশে, তাদেরও প্রায় 40% জল ব্যবহার হয়ে যাচ্ছে ওই কারণে, ওর অন্যান্য অংশের মানুষ জল থেকে বঞ্চিত হচ্ছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইন্দো গাঙ্গেয় অববাহিকায় ভূগর্ভস্থ জল ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যাতে 2025 সালের মধ্যে অনেক স্থানে কিন্তু ভূগর্ভস্থ স্তরে জল পাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে জল একটু বেশি থাকলেও আমাদের যে ভূগর্ভস্থ জল আর্সেনিক ও ফ্লোরাইড দ্বারা অনেকগুলো ব্লক আক্রান্ত। আর্সেনিক দ্বারা প্রায় 80টা ব্লক এবং ফ্লোরাইড তার দ্বারা প্রায় 46টা ব্লক কিন্তু আক্রান্ত। ভূগর্ভস্থ জল দূষিত হয়ে আছে।
1: পরিশ্রুত পানীয় জলের এই সংকটের মোকাবিলায় দেশের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হয়েছে জল জীবন মিশন প্রকল্প। এই প্রকল্প এবং তার উদ্দেশ্য সম্পর্কে আমাদের বিস্তারিত জানালেন দক্ষিণ চব্বিশ পরগনা ওয়াটার সাপ্লাই সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ রুদ্র।
3: জল জীবন মিশন বা JJM নামে যে প্রজেক্ট 2019 সালের 15ই আগস্ট ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, তার মূল লক্ষ্য ছিল ভারতবর্ষের গ্রামীণ এলাকায় 100% মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। এবং এই পানীয় জলটা নলবাহিত হতে হবে, অর্থাৎ টিউবওয়েল নয়, নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া, এই উদ্দেশ্যে জল জীবন মিশন প্রোগ্রামটা নেওয়া হয়েছিল। আর এখানে কোনো সংরক্ষণের ব্যাপার নেই, কারণ জাতি ধর্ম নির্বিশেষে আমরা 100% গ্রামীণ মানুষকে এই জল পৌঁছে দিতে বদ্ধপরিকর। আর এই জল

0: সুন্দরবন মিশন প্রোগ্রাম 2019 সালে গোটা ভারতবর্ষে ঘোষিত হলেও পশ্চিমবঙ্গে এর কাজ প্রায় এক বছর পরে জুলাই 2020 আমরা শুরু করেছি। প্রসঙ্গত, এই মিশন প্রোগ্রাম কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগ, অর্থাৎ যৌথ আর্থিক অনুকূল্যে আমরা এই প্রোগ্রামটার কাজ করছি।
1: পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অঞ্চলে এই জল জীবন মিশনের অধীনে কি কি কাজ হয়েছে এবং হচ্ছে সে সম্পর্কেও আমরা বিশদে জেনে নিলাম প্রদীপবাবুর কাছ থেকে।
0: দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আমাদের মোট গ্রামীণ বাড়ির সংখ্যা প্রায় 19,15,000 এবং মোট 29টা ব্লক আছে দক্ষিণ চব্বিশ পরগনায়। তার মধ্যে একমাত্র ভাঙর 2 নম্বর ব্লক, যেটা সেই ব্লকটাতে আমাদের একটা আগে থেকে একটা প্রজেক্ট চলছিল, যেটা এডিবি আর্থিক আনুকূল্যে সেই প্রজেক্টটা চলছে, সেটা আমাদের এই জলজীবন মিশন প্রোগ্রামে নেই। বাকি 28টা ব্লক নিয়ে আমাদের জলজীবন মিশনের প্রোগ্রাম। এই 28টা ব্লকের মধ্যে আমাদের একটা পুরনো ডোঙারিয়া প্রজেক্ট আছে, যেটা 34 MGD ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল গিয়ে আমরা 10টা ব্লককে সেই জল সার্ভ করি। সেটা অনেক পুরনো প্রজেক্ট, যদিও সেখানে রাস্তার ধারে স্ট্যান্ড পোস্ট থেকেই মানুষ জল নিতেন, কিন্তু এখন সেই প্রজেক্টটাকেও আমরা অগমেন্ট করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছি। এছাড়া ফলতামথুরাপুর বলে আমাদের আরেকটা দ্বিতীয় প্রজেক্ট আছে, যেটা জলজীবন মিশনের অধীনে, এবং সেখানে প্রায় আরও 10টা ব্লক আছে এবং সেখানেও প্রায় 6,500 বাড়িতে আমরা সার্ফেস স্কিমের মাধ্যমে জল পৌঁছে দিচ্ছি। ফলতামথুরাপুরের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তার ক্যাপাসিটি আরও অনেক বেশি, 52 MGD। এছাড়া বাকি যে 8টা ব্লক রইল, সেটা মূলত সুন্দরবন লাগোয়া ব্লকগুলো, তার মধ্যে ক্যানিং 1, ক্যানিং 2, গোসাবা, বাসন্তী, কাকদ্বীপ, পাথর প্রতিমা, নামখানা এবং সাগর ব্লক। এই 8টা ব্লকে আমরা টিউবওয়েলের মাধ্যমে জল সাপ্লাই করছি। আমাদের দুটো জায়গাতেই এই আমাদের মোট 19,15,000 বাড়ির মধ্যে যদি আমরা ভাঙর 2 ব্লককে বাদ দিই, তাহলে আমাদের বাড়ির সংখ্যা এসে দাঁড়ায় প্রায় 18,65,000, যার মধ্যে আমরা অলরেডি 9,80,000 বাড়িকে আমরা জল দিয়ে দিয়েছি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা যে জলটা মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছি সেটা হচ্ছে শুধু পান এবং রান্নার কাজে ব্যবহারের জন্য, কিন্তু বহু জায়গাতে গ্রামীণ মানুষ সেটা হয়তো ঠিকঠাক বুঝতে পারেন না, তারা সেই জলের অপচয়ও করেন। সেই জলটা দিয়ে হয়তো কেউ পুকুর ভর্তি করছেন, কেউ হয়তো ধান খেতে জল দিচ্ছে। এই জিনিসগুলো যাতে না হয়, তাই তাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে আমরা ISA কে কাজে লাগাই। তারাও গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিভিন্নভাবে মিটিং করে সেইগুলো মানুষকে জানায়, যাতে আমরা কোনোভাবেই জল অপচয় না করি। এবারে আসি আমরা জলের কোয়ালিটিতে। ওয়াটার কোয়ালিটি চেকিংয়ের জন্য আমাদের গোটা জেলায় 18খানা ল্যাবরেটরি আছে, ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি, যার প্রতিটাই NABL অ্যাক্রিডেটেড। এই NABL অ্যাক্রিডেটেড ল্যাবরেটরিগুলোতে আমরা বিভিন্ন অঞ্চল থেকে জল কালেকশন করে নিয়ে আসি এবং কালেকশন করে নিয়ে এসে সেই জলটা ল্যাবরেটরিতে টেস্ট হয়। আমরা ক্রমাগত এই মনিটরিংটা করি, যাতে মানুষকে যে জলটা দিচ্ছি সেটা গুণগতভাবে একদম ঠিকঠাক থাকে, অর্থাৎ পরিশ্রুত পানীয় জল দেওয়ার যে অঙ্গীকার PHE ডিপার্টমেন্ট করেছে, সেই পরিশ্রুত পানীয় জল আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি। এই ল্যাবরেটরি ছাড়াও আমাদের প্রায় 5,000 আশা কর্মীকে ট্রেনিং দেওয়া হয়েছে, যারা FTK অর্থাৎ ফিল্ড টেস্ট কিট নিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এবং তারা যখন গ্রামে যান সেখানে বিভিন্ন স্ট্যান্ড পোস্ট থেকে ওয়াটার স্যাম্পল কালেকশন করে গ্রামের মানুষের সামনেই ওই FTK দিয়ে টেস্ট করে তাদের দেখিয়ে দেন যে তারা যে জলটা পান করছেন সেটা সম্পূর্ণভাবে নিরাপদ। কাজেই আমরা এই দুটো চেক পয়েন্ট রেখেছি, যাতে কোনোভাবেই কোনো মানুষ জল খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এটা যাতে আমাদের কখনো শুনতে না হয়, দেখতে না হয়।
1: এমনভাবেই জল জীবন মিশনের মতো সরকারি উদ্যোগের হাত ধরে দেশের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পরিশ্রুত পানীয় জল, উন্নত হচ্ছে সাধারণ নাগরিকের জীবনযাপন, বিকাশের পথে এগোচ্ছে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ। এতক্ষণ বিকাশ পথ নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি, তনুময়।

পৃথা চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মৈত্রী। এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্বেতা হাজরা।

তার থেকে বরং গানের গল্প শোনাই, কারণ এটা তো অল্প অল্প গল্প কথার আসর। আর সেই আসরে আজ আবার তোমার সঙ্গে আমি তোমার যুবপানির বন্ধু শ্বেতা চলে এসেছি। আড্ডা তো হবেই, আজকে সঙ্গে থাকবে গান, অথচ সেই গানের মধ্যেই একটা গোটা গ্রামের গল্প। আছে হাসি, আছে অভিমান, আছে নাচ, আছে অভিনয়, আর আছে মানুষের জীবনের একেবারে চেনা কিছু কথা। আজকের এই আড্ডায় কিন্তু আজ তোমাদেরকে একদম নিয়ে চলে যাব বাংলার এমন একটা প্রান্তে যেখানে মাটির গন্ধে মিশে আছে গান, গল্প, অভিনয় আর মানুষের জীবনের কত না জানা কাহিনী। ভাবো তো একবার, একটা আসর বসেছে সামনে দর্শক, আর তাঁদের সামনে একের পর এক চরিত্র এসে গল্প বলতে শুরু করেছে। আর সেই গল্পের মধ্যে দিয়ে কেউ গাইছে, কেউ অভিনয় করছে, আবার কেউ নারী সেজে নেচে উঠছে। হাসি আড্ডার ফাঁকে কখনো উঠে আসছে সংসারের কথা, কখনো সমাজের কথা, আবার কখনো মানুষের সেই সুখ দুঃখ আর চেনা জীবনে টানা পড়েন। কিন্তু এই আসর কিন্তু কোনো রকম আধুনিক মঞ্চের নয়, এ এক এমন লোকনাট্যের আসর যার শিকড় ছড়িয়ে আছে মালদার দিয়ারা অঞ্চলের মাটিতে। নাম তার ডোমনি গান। বন্ধুরা, আজকের এই অল্প অল্প গল্প কথার আসরটায় তাই একটু অন্যরকম গল্প হোক, এমন একটা গানের গল্প যে গান শুধু সুরে কথা বলে না, অভিনয়ে কথা বলে, নাচে কথা বলে, আর সবচেয়ে বেশি কথা বলে সাধারণ মানুষের জীবনকে নিয়ে। ডোমনি গানের আসরে কারা থাকেন আর মূল গায়নরাই বা কে, ছোকরারাই বা কারা, তাঁদের নাচারি বা লাহারি নাচের বিশেষত্বটা কি, সব বলবো। আর এই লোকগানের আসরটা কিভাবে একটা গোটা সমাজের আয়না হয়ে ওঠে, চলো আজকে বরং তোমাদের সেই গল্পটাই বলবো। তবে তার আগে তোমার জন্য রইল একটা সুন্দর মাটির গান।

কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক, জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জিভে নুনের মোড়ক।

আচ্ছা, এই যে তোমাকে বলছিলাম এই যে ডোমনি গানের কথা, এটা কিন্তু শুধুমাত্র গান নয়, এখানে গান আছে, গল্প আছে, আছে অভিনয়ের নাচ, হাসি, কখনো ব্যঙ্গ, আবার কখনো মানুষের জীবনের খুব চেনা কিছু কষ্টের কথা। এই যে একটা লোকজ আসর, একটা গোটা সমাজের গল্পকে গান আর অভিনয়ের মাধ্যমে তুলে ধরছে, এর নামই হলো ডোমনি গান। বন্ধুরা, ডোমনি গান পশ্চিমবঙ্গের মালদা অঞ্চলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনাট্যধর্মী গানের ঐতিহ্য, বিশেষ করে মালদার উত্তর ওই পশ্চিমাঞ্চলের দিয়ারা অঞ্চলটাকে ডোমনি গানের উৎপত্তিস্থল বলা হয়। এখন তোমরা হয়তো ভাবছো ডোমনি কথাটা এলো কোথা থেকে, আর কেনই বা এই ডোমনি গানটাকে ডোমনি গান বলে ডাকা হয়, অন্য কোনো নামও তো হতে পারতো। হ্যাঁ, সেইটাও বলবো তোমাদের। এই যে ডোমনি গানের নামের উৎস নিয়ে বিভিন্ন রকম কিন্তু মতামত রয়েছে। লোকসংস্কৃতির অনেক ধারার মতোই ডোমনি গানও প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে আসরে আসরে বেঁচে থেকেছে। ফলে এই ইতিহাসের অনেকটাই লিখিত নথির চেয়ে মানুষের স্মৃতি আর পরিবেশনার মধ্যে ছড়িয়ে আছে। আর এইটাই তো লোকসংস্কৃতির সব থেকে বড় সৌন্দর্য, তাই না? আর এই একটা গান বইয়ের পাতায় কিন্তু জন্ম নেয়নি, কোনো বিখ্যাত শিল্পের স্টুডিওতে প্রথম রেকর্ডও হয়নি, বরং মানুষের জীবন থেকেই তার জন্ম, আর মানুষের জীবনেই তার বয়ে চলা। মানুষ গেয়েছে, অন্য মানুষ শুনেছে, পরের প্রজন্ম সেই গান শিখেছে, আবার নিজেদের সময়ের গল্প তার মধ্যে ঢুকিয়েছে। এইভাবেই তো একটা লোকশিল্প বেঁচে থাকে, বলো? ডোমনি গানও ঠিক তেমনই। ভাবো তো, আজ আমরা কত সহজে একটা গল্প বলে দিই, এআইও এর ব্যবহার করি, মোবাইল হাতে দিই, ছবি তুলি, রিল বানাই, ভিডিও করি, কত কিছু করি, সামাজিক মাধ্যমে সাথে সাথে পোস্টও করে দিই। কিন্তু এমন একটা সময় ছিল যখন গ্রামের মানুষের বিনোদনের বড় মাধ্যমগুলোর মধ্যে অন্যতম ছিল এই ধরনের লোকনাট্য আর লোকগান।

গানগুলোর আসর। সেখানে একটা দল এলো, তাদের সঙ্গে এলো গান, এলো গল্প, এলো চরিত্র আর মানুষের হাসি কান্নার কথা। ডৌনি গানের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা হলো সাধারণ মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখা। এখানে রাজা রানীর গল্প থাকতেই হবে এমন নয়, বরং তোমার আমার চেনা জীবনটাই এখানে বড় হয়ে ওঠে। এই যেমন ধরো সাংসারিক টানা পড়েন, মানুষের সম্পর্কের টানা পড়েন, সামাজিক অসঙ্গতি, মানুষের আশা আকাঙ্ক্ষা, আবার অনেক রকম কাল্পনিক গল্পও থাকতে পারে। এই সবটাই মিলেই ডৌনি গান। অর্থাৎ একটা গ্রামের মানুষ যখন ডৌনি গান শুনতে বসছেন, তখন কিন্তু শুধুমাত্র যিনি শুনছেন তিনি কাল্পনিক গল্পই শুনবেন এমন নয়, অনেক সময় তিনি নিজের জীবনেরই হয়তো কোনো একটা অংশকে দেখতে পাচ্ছেন। কখনো সেটা প্রেম হতে পারে, কখনো বন্ধুত্ব হতে পারে, কখনো আবার মাঠে যে চাষিরা চাষ করেন সেই দৃশ্য হতে পারে, যাতে মোট কথা তিনি নিজেকে রিলেট করতে পারছেন এরকম। কখনো কোনো চরিত্রের কথায় তিনি মজা পাচ্ছেন, আবার কখনো হয়তো মনে হচ্ছে আরে এ তো আমাদেরই ঘরের কথা, এই জায়গাটাই তো ডৌনি গানকে বিশেষ করে তোলে, তাই না? কারণ লোকশিল্প তখনই মানুষের কাছে সত্যিকারের আপন হয়ে ওঠে যখন মানুষ তার জীবনের আয়নাকে সেই সংস্কৃতিটার মধ্যে দেখতে পায়। এবার একটু কল্পনা করো ডৌনির সেই আসরটাকে। ধরো আসর শুরু হচ্ছে, শিল্পীরা একদম প্রস্তুত, আর প্রথমেই যে অংশটা আসে তার নাম হলো বন্দনা বা বন্দনা, অর্থাৎ দেবীর স্মরণ করে যে আসরের সূচনা করা হয়, সেটা যে দলের যে ইষ্ট থাকেন তাকেই সাধারণত স্মরণ করে শুরু করা হয়। আবার ধরো যদি দেখা যায় যে কোনো আসর কোনো স্পেসিফিক দেবদেবীর কোনো রকম জীবন নিয়ে হচ্ছে বা সেই ব্যাপারগুলো থাকছে, তখন অনেক সময় সেই দেবীকেও স্মরণ করা হয়, সেই দেবতাকেও স্মরণ করা হয়। এইরকম একটা লোকনাট্যের শুরুতেই যে বন্দনা, এইটা যেন পরিবেশটাকে বেশ অন্যরকম করে তোলে। শিল্পীরা তাদের আরাধ্যকে স্মরণ করছেন, তারপর ধীরে ধীরে প্রবেশ করছেন মূল গল্পটায়। এটা অনেকটা এমন যেন গল্পের দরজা খোলার আগে একটা প্রণাম। তারপর তো আসর এগিয়ে চলে, গান আসে। এই গান আসে, গান আসে বলতে গিয়ে আর তোমাদের এই বন্দনার কথা বলতে গিয়ে তোমাদেরকে আর একটা গান শোনাতে বড় ইচ্ছে করছে। এই গানটা ডুমনির গান ঠিক নয়, তবে এইরকমই কিন্তু একটা পালা গানের গান।

শুনলে শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটা লোকগান। তো এই যে আমরা ডোমনি গানের গল্প নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে কিন্তু এই গানটা বেশ চোখের সামনে ছবিটাকে অনেকটা ফুটিয়ে তুলেছে বলো। আচ্ছা, এইবার তোমরা নিজেরাই দেখো ভেবে, এই যে ডোমনি গানের কথা বলছিলাম, প্রথমে তো বললাম যে বন্দনা হয়, তারপরে কি হয়, তারপরে এই যে নাট্যরীতির যে একটা কাঠামো রয়েছে এই গানটার মধ্যে দিয়ে, কিন্তু এই জন্যই এটাকে শুধুমাত্র গান বলা যায় না, অনেকটা বড় অংশ তাহলে বাদ পড়ে যায়। এটা আসলে গান, নাটক, নৃত্য, লোকজ অভিনয়ের একটা সুন্দর মিলন, আর এর সঙ্গে জড়িয়ে আছে একটা বিশেষ চরিত্র, মূল গায়ন। মূল গায়নকে ভাবতে পারো এই আসরের অন্যতম প্রধান কাদ্রারী হিসেবে। তিনি গান গাইছেন, গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পরিবেশনার সঙ্গে একটা চোখ তৈরি করছেন, আর তার সঙ্গে থাকছেন আরও কিছু শিল্পী যাদেরকেই বলা হয় ছোকরা। এবার কিন্তু ডোমনি গানের একটা অত্যন্ত আকর্ষণীয় দিক সামনে আসছে। এই ছোকরারা কিন্তু নারী সেজে নাচ অভিনয় করেন, তাদের এই নাচটাকেই বলা হয় নাচারি বা লাহারি। ভাবো একবার, সেই সময়ের একটা গ্রামীণ আসর, দর্শকদের সামনে ছোকরা শিল্পী নারী চরিত্রে সেজে এসে নাচ করছেন, অভিনয় করছেন। এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ সেই নারীর চলন, অঙ্গভঙ্গি, অভিনয় সব কিছু মিলিয়ে দর্শকদের সামনে তৈরি হচ্ছে চরিত্র, এবং সেটা কিন্তু শুধুমাত্র পোশাক পরিবর্তন করলেই চরিত্রটা তৈরি হয়ে যাচ্ছে না। একজন ভালো শিল্পীকে তো সেই চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করেও তুলতে হবে, তাই না? নয়তো তো পুরোটাই সেই ডুপ্লিকেট হয়েই থেকে যাবে। তার অভিনয়, নাচ, গান সব কিছুর মধ্যে দিয়ে সেই চরিত্রটাকে জীবন্ত করে তুলতে হয়, আর এই কারণে ডোমনি গানের আসরে ছোকরাদের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একটা কথা বলো তো, আজকাল আমরা বিনোদন বলতে কী বুঝি? সিনেমা আছে, ওয়েব সিরিজ আছে, ইউটিউব আছে, সামাজিক মাধ্যম আছে, আরও অনেক কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু আমাদের কাছে আছে। কিন্তু একবার ভাবো, যখন এইসব কিছুই ছিল না, তখন একটা গ্রামের মানুষ কীভাবে গল্প শুনবেন? তখনই কিন্তু এই যে তার

0: হাসি কান্না সব কিছু, সামাজিক সমস্যা, তারপরে ধরো নিজেদের চারপাশের মানুষদেরকে নিয়ে ব্যঙ্গরসিকতা, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা লোক সংস্কৃতির কাছে কিন্তু দ্বারস্থ হতে হয়, এবং আশা করি তারাও তাই করতেন, কারণ আর কোনো অপশন ছিল না। আর ডুমনি গান সেই উত্তরগুলিকেই, মানে সেই উত্তরগুলোর মধ্যে থেকেই একটা বড় উত্তর, যে ডুমনি গানের মধ্যে দিয়ে তারা নিজেদেরকে বিনোদন খুঁজে নিতেন। কিন্তু তার সঙ্গে ছিল সমাজের কথাও। একজন মানুষ সারা দিন মাঠে কাজ করেছেন, কেউ বাজারে গিয়ে কাজ করছেন, কেউ সংসার সামলাচ্ছেন, দিনের শেষে যখন তারা ডুমনির আসরে এসে বসছেন, তাদের সামনে কিন্তু শুধু একটা গল্প নয়, ওই যে বলেছিলাম সেই নিজেদের একটা আয়না উঠে যায়। এই কারণে কিন্তু লোকনাট্য মানুষের এতটা কাছের, এখানে শিল্পী আর দর্শকদের মধ্যে দূরত্ব খুব বেশি কিন্তু নয়, দর্শক হাসছেন, শিল্পী শুনছেন, দর্শক প্রতিক্রিয়া দিচ্ছেন, মানে ধরো ওই যে ছোকরারা যখন নিজেদের নাচ করছেন, এইভাবে করতে করতে যখন সে দেখছে দর্শক আসনে বসে থাকা কোনো দর্শক একটুখানি ঘাড়টা দুলিয়ে তাকে সমর্থন করলেন, মানে এই তো ম্যাচ করছে এবার, এইটা দেখে তার যে রিয়াকশান, এই যে দুটো রিয়াকশান, একটা দর্শকের আর একটা যে নাচ করছে, দুটো রিয়াকশান যখন এক হয়ে যাচ্ছে তখনই তো সেই শোটার একটা বিশেষত্ব, তাই না? এই যেমন ধরো এই রেডিওর এপারে বসে আমি একা একা বকবক করি, আর ওই পারে বসে তোমরা যে কতজন শুনছো সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ তোমরা যখন আমাদের ফেসবুক পেজে এসে, মানে যুবাণী কলকাতার ফেসবুক পেজে এসে এই পোস্টারের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগছে, তখনই তো আমাদের ভালো লাগে, তাই না? যে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আমরা মনের কাছাকাছি পৌঁছতে পেরেছি। আর তাই ডুমনি গানের এই আসরের সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব, বলতে চাই কি বলছে সেপ্টেম্বর মাসের, বলতে চাই, শুনে নাও তোমরা।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামটা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপনিক সেপ্টেম্বর মাসের, বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ, অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই আমাদের সেপ্টেম্বর মাসের, বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
0: তাহলে তো শুনেই নিলে সেপ্টেম্বর মাসের, বলতে চাই কি বলছে, তাহলে লিখে ফেলো ঝটপট, কারণ এবারে তোমার লেখাও শুনতে পারি। যাই হোক, তো যেটা বলছিলাম, ডুমনি গানের মূল বিষয়টাই কিন্তু সবটা চলে আসছে ঐতিহ্যের মতো, ওই যে বললাম একজন থেকে আরেকজন, পরের প্রজন্ম থেকে পরের প্রজন্ম। তো এই ঐতিহ্য ছাড়াও কিন্তু আরেকটা বিষয় আছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। লোকশিল্প কখনো সমাজ থেকে আলাদা হয়ে তো জন্মায় না, বলো? সমাজ বদলালে লোকশিল্পও বদলায়, মানুষের জীবন বদলালে গানের বিষয়গুলোও বদলে যায়। কোনো কোনো সময়ে যে মানুষ ভেবেছে একটা বিষয় নিয়ে, অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয় সামনে এলে

কিন্তু সেটা নিয়েই যে অতীতের বিষয়টা ছেড়ে ডমনি গান কিন্তু নতুন গানকেও সঙ্গে নিয়েছে, তবে হ্যাঁ পুরনো গানটাকে ভুলে নয়, দুটোকে এক করে। আর তাই তো ডমনি গান সময়ের সামাজিক দলিলও। সাধারণ মানুষ কিভাবে জীবন দেখতেন, সম্পর্ককে কিভাবে বুঝতেন, সমাজের কোন অসঙ্গতি তাদের চোখে পড়ত, কোন বিষয় তাদের হাসাতো ভাবাতো, এই সব কিছুরই একটা ছাপ কিন্তু রয়ে গেছে এই লোক পরিবেশনাগুলোর মধ্যে দিয়ে। আর এইখানেই তো ডমনি গানের গুরুত্ব। আচ্ছা, এবার তোমাদেরকে বরং একটা প্রশ্ন করি, কোনো শিল্পকে ঐতিহ্য কেন বলা হয় বলো তো? সে শুধু পুরনো বলে? একেবারেই না। একটা শিল্প তখনই ঐতিহ্য হয়ে ওঠে যখন তার সঙ্গে মানুষের স্মৃতি জড়িয়ে যায়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে তা পৌঁছে যায়। ঠিক এটাই ডমনি গান। তবে হ্যাঁ, বিনোদনের মাধ্যম তো আজ বদলেই গেছে, তাই না? দর্শকের অভ্যাসও বদলেছে, শিল্পীদের জীবিকার ধরন বদলেছে। অনেক তরুণ প্রজন্ম হয়তো নিজেদের ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে আগের মতো পরিচিত নয়, ফলে কোনো কোনো লোকশিল্পের পরিবেশনায় ক্ষেত্র মানে একটু হলেও সংকুচিত হয়েছে। এইখানেই কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, কি বলো তো? শুধু ওই গানগুলো শুনে আর দেখে মাঝে মাঝে আসর, আহা কি সুন্দর পুরনো শিল্প ছিল বললেই হবে না। আমাদের জানতে হবে, শুনতে হবে, শিল্পীদের সাথে গিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের পরিবেশনা দেখতে হবে, আর সম্ভব হলে নতুন প্রজন্মের কাছে এই শিল্পগুলিকে নতুনভাবে পৌঁছে দিতে হবে। কারণ একটা লোকশিল্প শুধুমাত্র হারিয়ে যাওয়া মানে একটা গান হারিয়ে যাওয়া নয়, হারিয়ে যায় একটা অঞ্চলের স্মৃতি, হারিয়ে যায় মানুষের ভাষার একটা বিশেষ ব্যবহার, হারিয়ে যায় মানুষের অভিনয়ের নিজস্ব ধরন, অনেক কিছুই হারিয়ে যায় তার সাথে সাথে। মনে করি চলো এসো আজকের সেই আসরটাকে, যেখানে রাত বাড়লেও মানুষের মন উঠে যেতে চাইতো না। বন্ধুরা, লোকসংস্কৃতির একটা অসাধারণ ক্ষমতা আছে জানো তো, সে আমাদের অনেক দূর অতীতে নিয়ে যায়, অথচ সেইখানে গিয়ে আমরা নিজেদের সময়কেই খুঁজে পাই। কিছু গান জন্মায় একটা অঞ্চলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে, আর কিছু গান এমনভাবে মানুষের সঙ্গে মিশে যায় শিল্পী চলে গেলেও সেই গানটা থেকে যায়। আর প্রজন্ম বদলে যায়, সময় বদলে যায়, বিনোদনের মাধ্যম বদলে যায়, তবু কোনো সন্ধ্যায় এক গ্রামীণ আসরে আবার হয়তো শোনা যায় সেই পরিচিত সুর। তবে হ্যাঁ, আজকের ডমনি গানের গল্প এখানেই শেষ করছি, আবার আড্ডা হবে, গল্প হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরু হচ্ছে সাঁওতালি গানের অনুষ্ঠান।

আজ পরিবেশন করা হচ্ছে ভিন্ন ভিন্ন সুরের লাগড়ে গান। সাঁওতাল জনগোষ্ঠীর অধিকাংশ গানই কোনো না কোনো উপলক্ষকে কেন্দ্র করে গাওয়া হয়।

একমাত্র লাগড়ি হলো এমন গান যা বছরের যে কোনো সময় কোনো উপলক্ষ ছাড়াই গাওয়া হয়। দল বেঁধে নারী পুরুষ বাজনার তালে তালে নিছক আনন্দের জন্যে এই গান করেন। প্রথমেই এত হব লাগড়ে। অঞ্চলভেদে একে সোজে লাগড়েও বলা হয়। এত হব লাগড়ে পরিবেশন করছেন গোলাপী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ।

গোলাপী হাঁসদা ও সহশিল্পীদের গাওয়া এত লাগড়ের পর শুনুন লিহ লাগড়ে। এই সুরের গান সাধারণত উত্তরবঙ্গেই বেশি শোনা যায়। শিল্পী ফিলিপ মার্টি।

ফিলিপ মার্ডির গাওয়া লিহ লাগড়ে গান শুনলেন। এবারে লাগড়ে গানেরই আরেকটি প্রকার জহার লাগড়ে শোনাচ্ছেন লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

পয়রানী সোমবারী মুর্মু ও সহশিল্পীদের গাওয়া পরব লাগড়ের পর এই ধরনেরই আরেকটি গান শোনাচ্ছেন আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

আরশু মুর্মু ও সহশিল্পীদের গাওয়া পরব লাগড়ি গান শুনলেন। পরব ও লাগড়ি সুরের যেমন মিশ্রণ ঘটেছে, তেমনি কারাম গানের সঙ্গেও লাগড়ি গানের মিশ্রণ ঘটেছে। এই ধরনের গানকে বলা হয় কারাম লাগড়ে। এই ধরনের একটি গান পরিবেশন করছেন দুলালিবালা সরেন ও সহশিল্পীবৃন্দ।

দুলালিবালা সরেন ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন কারাম লাগড়ি গান। দক্ষিণবঙ্গের সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজন কার্তিক মাসে সহরাই উৎসব পালন করেন। এই উৎসবের শেষ লগ্নে যে নাচের আখড়া অনুষ্ঠিত হয় তাতে যে গান পরিবেশন করা হয় তাকে বলা হয় সহরাই লাগড়ে। যেমন এই গানটি শোনাচ্ছেন চাঁপামণি বেসরা ও সহশিল্পীবৃন্দ।

চাঁপামণি বেসরা ও সহশিল্পীদের গাওয়া এই সহরায় লাগড়ে গানের সঙ্গেই শেষ হলো আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা সীতারাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান। আজকের নাটক দ্রব্যময়ীর কাশীবাস, কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, প্রযোজনা স্বপন দে সরকার। নাটক দ্রব্যময়ীর কাশীবাস।
1: বলি ও দিদি, অমন করছো কেন গো? আবার জ্বর এলো নাকি?
2: আর নব বলি ভাছি, নিত্যি জ্বর, নিত্যি জ্বর, জ্বরে জ্বরে পুরো আসার ভাষায় কেটে গেল। ওরে বাবারে, ওরে বাড়ে, হাত পা কি কামড়ান ডানা কামড়াছে রে।
1: ও বাড়ি থেকে তোমার চিৎকার শুনে চলে এলাম।
2: ও নব, তুমি আমার কাছের নখের ভাড়া গো, দুবেলা জানলায় তোকে না দেখলে চলে না। ও কাঁটা গায়ে দিয়েছি, লেপ গায়ে দিয়েছি। ও ও তুমি বাসের বাসের জানলায় আল্লাহটায় পুরো তোষকটা পেরে আমার গায়ে দিয়ে দাও।
1: এই না তোষক, চেপে ধরবো দিদি?
2: ধরো ধরো নব, চেপে ধরো।
1: অমন করো না, টেবু আসবে, কানু আসবে, বৃন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাকবে, সোনার চাঁদ নাতি সব ভাবনা কি তোমার দিদি?
2: কেউ কেউ আমাকে দেখে না গো।
1: কেন দেখবে না দিদি? ঠিক দেখবে, তুমি বেশি বকো না দিদি।

0: কেডাকে দিদি ঠেলে উঠেছ? ভাবলাম এবার ম্যালেরিয়ায় কাবুই বুঝি হয়ে গেলে তুমি। জ্বর থেমেছে দিদি?
1: হ্যাঁ থেমেছে গো, মনে হচ্ছে জ্বরটা ছেড়েছে। বলি মুঙ্গলিটাকে কোথায় বেঁধে রাখলে গো?
0: গোয়ালে গো, গোয়ালে খেপলে যে মুঙ্গলি মুঙ্গলি করে। তোমার মুঙ্গলিকে এবার খাইয়ে দেও দেখি। আমি আসছি গো দিদি।
1: যা যা যা যা, সবাই চলে যা, সবাই চলে যা। সবাই তো চলে গেছে আমাকে ছেড়ে, স্বামী ছেলে মেয়ে নাতি নাতনি কতক বিদেশে কতক সঙ্গে। তোরা তো শুধু পরপরাতি আসিস, কথা কোস, চলে যাস, থাকি শুধু আমি আর আমার মুঙ্গলি। ওই তো আমার জীবন, ওইটা না খেলে আমার খাওয়া হয় না। মুঙ্গলি তুই, আমি আর আমার বাগানের কাঁটা, তেঁতুল, আম, ডুমুর গাছের বন, এরাই তো আমার সঙ্গে কথা কয় গো। এতেই তো আমি বাঁচি।
2: এ গখরে মা, তোমার খুব জ্বর হয়েছিল নাকি শুনলাম?
1: হ্যাঁ গো, মুকুর জেগেননি, আর দুটো ভাত রাতো। রাহু খেয়ে খেয়ে মুখে অরেছি, জ্বরে মুখ আর জ্বরে তেঁতু। তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি, ভাবছি ওই গাছের ডুমুর মেরে একটু চচ্চড়ি করে খাবো।
2: সে কি কথা গো, বলি এই শরীরে তুমি রেঁধে খাবে? আর মা তোমার অমন তিন তিনটে চাকুরি নাতি না? হ্যাঁ ঠাকুরন বলে বড় নাতি শীষচন্দর, আমার টেবু ইচ্ছেপুরের বন্দুক কারখানায় কাজ করে, আর মেজো নাতি কানু পাকশিতে কি জানো একটা ইবিআরে নাকি, আর ওই ছোটোটা বিন্দে সেও তো একটা। তা তোমার কি না শেষে এই দুর্দশা? হ্যাঁ সবই কপাল, সবই কপাল গো।
3: আমার কপাল ছেড়ে তুমি নিজের কপাল দেখো গো গিন্নি, তোমার ছেলেগুলো তো শুনি গ্যাজাখন।
2: আমায় খোঁটা দিলে কি তোমার কপাল বদলাবে খুড়িমা? হ্যাঁ সেদিন তো দেখলাম টেবু এই ছিল বউ বাচ্চা সব নিয়ে।
1: আমার খোকন মনিকে দেখেছো তুমি? ওর মায়া কাটে না, ও যে আমার সুদের সুদ, ও যে কি মিষ্টি কি মিষ্টি।
2: আগো টেবুর বউ তো হুগলির মেয়ে তাই না?
1: মুখোরা বউটা, বড্ড মুখোরা, বলে বাড়ি তো ভারী, মোটে একখান সালাঘর, চেঁচার বেড়া। মা গো এখানে মানুষ থাকে নাকি?
2: তবে বোঝো বোঝো খুড়িমা তোমার হাল বোঝো, নাতি চাইলেও নাদবো তোমায় দেখবে না। সে যাকে, শোনো বলছিলাম তোমার ওই পিটুলি গাছ কটা বেঁচে দাও না, জঙ্গল হয়ে গেছে গো।
3: না বাপু না, তা হবে না, তা হবে না, আমি না খেয়ে মরল ও গাছ গাছালি আমি বেঁচবো না। আরে ওখানে কে নড়ছে বলো তো, দেখো তো কিন্তু, দেখো তো, দেখো তো,
2: ও তোমার বন জঙ্গল তুমি সাজাও খুড়ি, আমি এখন ঘাটে যাচ্ছি, আমি পারবো না।
3: কে কে রে দেবু তোলায়, কে?
4: এই আমি কনক ঠাকমা।
3: কি হচ্ছে ওখানে? বের হয়ে আয়, বের হয়ে আয়, এদিকে সামনে পানে আয়।
4: আমার মার মুখে অরুচি, কিচ্ছু খেতে পারে না, তাই গিয়ে বললে যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু নিয়ে আয়।
3: তোর বাবা তো নেবু গাছটা পুঁতে রেখে গেছে আমার বাগানে, যা তুলে নিয়ে আয়। তোর মার অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস না এখানে কি?
4: ও ঠাকমা।
3: কি রে কি?
4: আমি চলে যাব।
3: কেন, তোকে কি বেঁধে রেখেছে নাকি? যাবি তো যা,
4: নেবু দেবে না।
3: এই শোন তোর পর্নের কাপড়টা কাঁচা, এবার ঘরে আজ কিনে ওই

0: কলসিটা থেকে একটু জল গড়িয়ে দে দেখি।
1: এ নাও জল।
0: যা নেবু নিয়ে যা, তবে একটার বেশি নিবি নি, বুঝলি?
1: ঠিক আছে ঠাকমা।

0: ঠাকমা, ও ঠাকমা, একটা নেবু দেবে?
1: কেন রে, ওবেলা তো
0: ওবেলা নেবু ওবেলা ফুরিয়েছে।
1: আয় উঠে বস এই মাদুরটায়। জানিস কোন কি মুকুতে গিন্নি বলে, আমায় নাকি আমার নাতি নাতবউ আর দেখবে না। কিন্তু জানিস আমার খোকনমণি আমায় খুব ভালোবাসে।
0: ঠাকুমা, রাত হচ্ছে, মা সাবু চড়িয়ে বললে নেবু নিয়ে আয়, বেলা তো গেল।
1: হ্যাঁ সে হবে খুন, তারপর শুন না, আমার খোকনমণি প্যারা তো খাবে, কিছুতেই ছাড়ে না, আর ওর মাও দেবে না। আমি বলি বউ যাচ্ছে খেতে, এক টুকরো দাও না ওকে। বউ বললে ছেলে মেয়ে মানুষ করার আপনি কি বোঝেন, আপনাদের কাল তো গিয়েছে। আমি বলি আমি জানি না ছেলে মানুষ করতে, তবে তুই তোর বর কোথা থেকে পেলি রে আবাগির বেটি?
0: আমি এবার যাই ঠাকমা, নেবু একটা।
1: আচ্ছা তা যা, নিয়ে যা একটা নেবু।
0: ও ঠাকমা, কি যেন এলো গো গরুর গাড়ি করে, তোমার ওই তেঁতুল তলায় গাড়ি দাঁড়ালো।
1: তাই তো রে।
2: ও ঠাকমা, ও ঠাকমা, একবার বাইরেটাতে আলো দেখাও না গো।
1: কে রে?
2: আমি।
1: কানু, কানু এলি বুঝি। আয় আয় ভাই আয়, ভালো আছিস তো? ভালো আছিস তো?
2: হ্যাঁ গো হ্যাঁ। আরে ঠাকমা, এই হরি কাকার মেয়ে কনক না?
1: হ্যাঁ রে।
2: ওরে বাবা, কত বড় হয়ে গেছিস রে, ভালো আছিস কনকি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা না শহরে স্পেশাল গজা নিয়ে যা, না এই নে।
0: ঠাকমা, আমি বড় নদীটাকে ডেকে দিয়ে যাই, আমি একটা নেবু নিচ্ছি ঠাকমা।
1: হ্যাঁ, এতদিন পরে বুঝি ঠাকমার কথা মনে পড়ল। বাবা, সারা আষাঢ় মাসটা অসুখে ভুগে ভুগে এখন একটু সেরেছি। একটা লোক নেই গো এক ঘটি জল দেয়, কত চিঠি নিকলুম তাও এলো না টেবু, না বিন্দে না তুমি।
2: চিঠি পেয়েছি অনেকদিন ঠাকমা, সাহেব কিছুতেই ছুটি দিতে চায় না, পরে চাকরি করি তো তাই দেরি হয়ে গেল।
1: তাও তো শেষমেশ তুই এলি বাবা, সবাই বলে তোরা বড় হয়েছিস, ঠাকমাকে আর দেখবি না, শুধু নবৌ ছিল বলে বেঘরে মরিনি।
3: কই দিদি, শুনলুম তোমার মেজো নাতি এইছে। তা বাবা কানু, তোমাদের মতো নাতিরা থাকতে এই বুড়ি পড়ে পড়ে মরবে, তার ওপর গরু বাগানের গাছের দেখাশুনো, তুমি বাবা একটা বিহিত করো।
2: সেসবের জন্যই তো আশা, ভাবছি এই গ্রামের বাড়িতে ঠাকমাকে শুধু শুধু কঘর প্রতিবেশীর ভরসায় না ফেলে রেখে কাশিতে রেখে আসবো, শরীরটাও সারবে আর ধমও হবে।
3: বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
2: ঠাকমা, আমার বন্ধু ওই যে সত্তর মা নীরজা দেবী কাশীবাসিনী হয়েছেন বহুদিন, আমি খবর পাঠিয়েছি, তার সাথে না হয় একই ঘরে ভাড়ায় থাকবে তুমি, আমরা কাল ভোরের ট্রেনে রওনা হব, বুঝলে?
1: ও না বউ, দুটো গজা নিয়ে যাও, নাতি আমার এনেছে, আমার কি দাঁত আছে গো যে গজা খাবো। আর শোনো বউ,
3: হ্যাঁ বলো,
1: কাল সকালে চলে যাওয়ার আগে একবার ঠিক শেষবার দেখা করেছে।
3: যাওয়ার আগে চোখের জল ফেলতে নেই দিদি, এই তো তোমার ধর্মের সময়, পিছনে সব টান ছাড়তে না পারলে যে কাশিবাসি হয় না দিদি।
1: আমার মুঙ্গলিটাকে দেখিস নব?
3: হ্যাঁ দেখবো।
1: ও যে আমার হাত ছাড়া কারু হাতে খায় নে, নদীতে নিয়ে যাক, মাঠে চড়তে দি, ওর দিকে খেয়াল রাখিস নব।
3: থাকবো থাকবো।

0: আমার আশীর্বাদ কত না, বুড়ো হাড় কখানে যেন কাশিতেই রাখতে পারি, আর যেন জ্বালাতে না ফিরে আসি।
1: ঠাকমা একটা নেবু দেবে?
0: দে, যত ইচ্ছে দে, তোর ঠাকমাকে মনে রাখবি তো কোনকে? আমার সব মনে রইল না বউ, দেখো আমার মুগলিটাকে।
2: এসো দিদি, চোখের জল ফেলো না, ধম্মপথে কাদা হবে, তোমার সব রইল আমাদের কাছে, তুমি শুধু কাশিতে শান্তিতে থেকো দিদি, শান্তিতে থেকো।

0: আপনি দ্রবময়ী দেবী তো? আসুন আসুন, ভেতরে আসুন। পাশের ছোট ঘরটা ভাড়া করে রেখেছি, ওটাতে আপনি থাকবেন।
1: বাবা, একেবারে রাস্তার ধারে সারাদিন ভেপুর আওয়াজে থাকবো কেমন করে গো?
0: আপনার দেশ কোথায় দিদি?
1: যশোরে। আপনার বুঝি নদিয়া? কথা শুনে বুঝেছি।
0: জিনিসপত্র ভেতরে রেখে আমার ঘরে আসুন, কাল থেকে রান্নার ব্যবস্থা করবেন।
1: ও
0: বলছি দিদি, লোম বস্ত্র বার করে পরে নিন।
1: কি বস্ত্র?
0: লোম বস্ত্র
1: মাসে আবার কি গো? এসব তো বাপের জন্মে শুনিনি আর এসব আমার নেই।
0: লোম বস্ত্র নেই? তা আপনি জব করেন কি পরে?
1: ওই সাদা থান পরেই তো জব করি গো, আর কোথায় কি পাবো।
0: ঠিক আছে, বিকেলে দশাশ্বমেধ ঘাটে গিয়ে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীজির কথা শুনে প্রভু বিশ্বনাথের আরতি দেখে ফেরার পথে না হয় একটা ব্যবস্থা হবে।
1: কি মঠ?
0: রামকৃষ্ণ মঠ। জয় বাবা বিশ্বনাথ! বাবার আরতি দেখে জীবনটা ভরে গেল দিদি। বড় পবিত্র স্থান এই কাশী, ইচ্ছেই হয় না সংসারে ফিরে যাই।
1: হ্যাঁ গো, বলছিলাম যে ওই রাতের জন্য একটু সুদি হলে হতো। শুনেছি কাশীতে ভালো মোহন ভোগ পাওয়া যায়।
0: সেদিন বাবার আরতি দেখে ফেরার পথে এক মাইজিকে জিজ্ঞেস করেছিলাম, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন?
1: সে কি কথা গো, এখানে প্রণাম ওখানে ধন্না, সাধু সন্ন্যাসী দেখলে এই দু ঘন্টা নাড়িতে পা, তাতেও তোমার ভক্তি না হলে ওই গঙ্গার জলে ডুবে মরোগে। ঢং দেখি আর বাঁচি নে, মরণ আর কি।
0: দিদি একটু দাঁড়ান দিদি, দশাশ্বমেধ ঘাটের এদিকটা একটু নিরিবিলি, কাশীর কোলাহলের মধ্যেও একটু শান্তি। রোগপূরক অভ্যেস ছাড়া মাইজি বললেন আমার ভক্তি বাড়বে না।
1: তুই কোথায় রেখে গেলি ভাই? ও ঠাকুরন, বলি ও ঠাকুরন, রাত হলো যে, আর কতক্ষণ?
0: জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ!
1: এবাকে নিশ্চয় পাগল, কি যে বলে ছাতার মাথা কিছুই তো বোঝা যায় না। ওগো আমরা তো বাড়ি যাব না কি গো?
0: হ্যাঁ দিদি আসুন, এ এক অনন্ত শান্তি, জীবনের সব মায়া ভুলে যাওয়া, যোগে যে কি আনন্দ, তার স্বাদ যে পায়নি সে কি বোঝে। চলুন আজ রাতে আপনাকে গীতা পাঠ করে শোনাবো।
1: না না, ও সময় গীতা টিতা আমি বাপু বুঝি না। আমাদের গ্রামে সুবচনী ব্রত কথা, সত্যনারায়ণের পাঁচালি, শিবরাত্রির ব্রত কথা এসব শুনেছি।
0: তাতে কি দিদি, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন মনোবল হারিয়েছিলেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ সারথি হয়ে যে উপদেশ দিয়েছিলেন, তাই তো জীবনের চরম সত্য দিদি, তাকে ছাড়া জীবন যে অচল।
1: ঠাকুরন রাত তো কম নয়, এবার

0: বরং ঘরে গিয়ে, আসলে আমাদের গ্রামের বাড়ি চারপাশ বড় বড় গাছে ঢাকা, সেখানে খুব শান্তি, কোনো শব্দ নেই, তাই একটু রাত হলেই আর শুয়ে পড়ি।
1: জীবনটা যদি ঘুমিয়ে কাটাবে তবে পরকালের কাজ করবে কখন? তাকিয়ে দেখো কাশি সমস্ত রাত জেগে।
0: জ্বালায় পড়লুম রে বাবা, এ মাগি কি রাত্রিরেও ঘুমোতে দেবে না?
1: দেহ তো ঘুমোবার জন্যে নয়, আরামের জন্যে নয়, শুধু নিজের কাজ করে যাও, দিন কিনে নাও, বুঝলে? শুধু দিন কিনে নাও।
0: মরণ বৃত্তি চলে যায়, যদি তোর পয়সা থাকে যা মাগি, তুই দিন কিনগে যা, রাত্রির একটু ঘুমোতে দে অন্তত।
1: হ্যাঁ দিদি, একটা কথা বলতে ভুলে গেছি, কাল গুরুদেব দর্শনে যাব, ভাবছি আপনাকেও নিয়ে যাব।
2: তোমার বাড়ি কোথায় মা?
0: আমাকে বলছেন? আগে গোপীনাথ যশোচেলা।
2: কে আছে তোমার বাড়িতে?
0: ওই নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে।
2: তুমি কাশীবাস করতে এসেছো?
0: হ্যাঁ।
2: ভালো ভালো, নাম কি তোমার?
0: ওই দ্রব্যময়ী দেব্বা।
2: দীক্ষা হয়েছে তো?
0: না তো।
1: কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন তোমার দিদি? একসঙ্গে থাকি খাই তা তো জানতাম না।
2: দীক্ষা নিতে হবে মা তোমাকে।
0: আমার তো বাবু অত পয়সা নেই, দীক্ষা নিতে গেলে তো খরচ আছে। নাতিরা তো ওই 11 টাকা করে মাঝে মাঝে পাঠায়, তার মধ্যে ওই ঘর ভাড়া, তার মধ্যে খাওয়া, খরচ কম পয়সাবাবু তা।
2: দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা?
0: ফলের জন্য তো আসিনি, শরীরটা সারাতে এসেছিলাম গো।
1: কিন্তু দিদি, শরীর আগে না পরকাল আগে?
2: নীরজা আমার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না।
1: গীতায় আছে, কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন।
0: কি বিপদে পড়লুম রে বাবা, মাগির মুখে সব সময় আবল তাবল বকুনি, মরগে যা।
1: দিদি, গুরুদেবের কথার উত্তর দিন, চুপ করে থাকবেন না দিদি?
0: আমি তো কিছু বুঝতে পারছি না, আপনারা যা বলেন। তবে বলি কি, এবারটা বাবু কিছু হবে না, নাতি 7 টাকা পাঠিয়েছিল, তা তো ঘর ভাড়াতেই চলে গেছে।
2: কাশীবাস করছো মা, যথেষ্ট বয়সও হয়েছে তোমার, গুরু দীক্ষা না নিলে সবই যে মাটি, আজ আছো কাল নেই, পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না।
1: গুরুদেব, আপনার পাদপদ্মে এই দাসীর ক্ষুদ্র নিবেদন গ্রহণ করুন।
0: ও মা, অতগুলো টাকা দিয়ে দিলে যে গুরুদেবকে?
1: আপনার চরণে সার্থক হলো জীবন গুরুদেব।
0: হ্যাঁ, বলি বের পর শ্বশুর বাড়িতে স্বামীর নিজে হাতে দেওয়া সোনার হারখান বেচে টাকাগুলো বিলিয়ে দিলে, স্বামীর স্মৃতি কোন মেয়ে অমন করে হারায় গা? আমার তো আজ মনে পড়ে সেই ফুলসজ্জের কথা, স্বামীর ভিটে মাটি, স্বামীর স্মৃতি নিয়েই তো বেঁচে আছি আজও। চিঠি আছে গো? নব চিঠি লিখেছে দেখি। দ্রব দিদি, আমরা ভালো আছি।
3: তোমার মুঙ্গলি ভালো আছে, শিগগির ওর বাছুর হবে। তোমার শুকনো কঞ্চিতে বাঁধা মাচায় নতুন বর্ষার জলে প্রচুর শশার জালি পড়েছে। তোমার বাড়িটা দাওয়ার খুঁটি না বদলালেই নয়, কানু বা বিন্দেকে বলে একটা ব্যবস্থা করো। ভালো থেকো,
0: পেন নাম নিও ইতি নব।
1: দেশে চিঠি বুঝি দিদি? তা দেশে কে কে আছে আপনার? শুনেছি সেখানে কেউ থাকে না।
0: তোমার কি হলো, কোনের কথা গো? থাকে না তো কি, স্বামী দেখে যাওয়া বাড়িটা গাছটা পালাটা।
1: দিদি, কাশিতে এসেও সবের মায়া।
0: ওই যা, ভুলে গেছি গো, একেবারে ভুলে গেছি। হাই হাই হাই হাই হাই রে, করার দুধটা বোধ হয় বেড়ালে খেয়ে গেল গো। হাই হাই কপাল, বেড়ালে জ্বালাই মলুম গো, যত না বেড়াল তত বদর। কাশির বাদরে আর অমন গামছা কেন সেদিন?
1: দিদি, আজ আমার সঙ্গে চলুন না।

0: কেদারঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক। কাশীতে এসে কাশীখণ্ড না শুনলে যে সব পৃথা।
1: আমার শরীরটা ভালো না গো, তুমি তুমি একাই যাও না?
0: না দিদি, অন্তত আটানা প্রণামী নিয়ে চলুন, ওখানে যা দেবেন পরকালের জন্য তো তাই তোলা থাকবে।
1: না মানে তবু
0: এই কাশী হলো সব তীর্থের সার।
1: না আমি ভাবছি এক গাছ কাঁঠাল পড়ে ঘরে, খয়ের খাকি কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, কে এখন খাচ্ছে কে জানে।
0: দিদি আপনার এখনো মায়ার বন্ধন গেল না, আপনার তো দুটো গাছ, আমার তিনটে বড় বাগান, আমি ফিরেও চাই না ওদিকে।
1: মা আপনার মন কাঁদে না ঠাকুরুন?
0: কাঁদে ছেলেরা, বলে এখন কি কাশীবাসের সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়ায় আর না, এখন শুধু পরকালের কথাই ভাবি।
1: তা তো বটেই।
0: চলুন না দিদি, আপনিও গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে নিন, এখানে গুরুর অভাব নেই। বলেন তো বিশ্বনাথ মন্দিরের মাইজিকে একবার
1: মরণ দশা আর কি, কথার ধরুন শোনো। বলছিলাম ভাই, ওই মুঙ্গলি বলে আমার একটা গরু আছে, বড্ড না ওটা, আমার হাতে ছাড়া খায় নে, নবৌনি কেচে মুঙ্গলির বাছুর হবে।
0: আবার সেই কথা আপনার মুখে, ভগবানের চিন্তা করুন দিদি।
1: ধর্মের মুখে ঝাড়ু।
2: ঠাকুমার চিঠি কি হলো আবার দেখি তো। তুই আমায় যে বাগলের সঙ্গে রেখে গেছিস তাতে যে আর বাঁচি না, এখানে অন্য কোনো বাসা কি পাওয়া যায় না? তুই আমায় নাস্তিক ভাব ক্ষতি নেই, সত্যের মার সঙ্গে আর একদিনও থাকলে হাঁপ লেগে মরব, দেশের জন্য মন কেমন করছে, স্বপ্নে মুঙ্গলিকে দেখলাম ভালো নেই, মুখুজ্জে গিন্নি বললে
1: হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে তা আমার একটা দিও। নবৌ বলছে বাড়ির চাল থেকে খড় উড়ে পড়ছে দিদি, না সারালে ভেঙে পড়বে। আর আমার কনক এসে বললে তা ঠাকুমা একটা নেবু দেবা, আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না।
2: মনটা খুব চঞ্চল, চিঠি পেলেই কাশি এসে দেখা কর, নয়তো আমার মরা মুখ দেখবি। ইতি ঠাকুমা।
0: কই দিদি, শুনছেন বড় সুখবর আছে, গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সইয়ের সঙ্গে দেখা, সেও আমার মতো কাশীবাস করছে, বাঙালি টোলায় থাকে, তার মুখে খবর পেলাম গুরুদেব হরিদ্বার ফেরত কাশী আসছেন, আজ এখানেও তিনি আসছেন পদধূলি দিতে।
1: ও তবে তো,
0: তবে আর কি, আজই আয়োজন করে ফেলি তোমার দীক্ষার দিদি। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না যে, শুধু হাবুডুবু খেয়ে মরতে হয়।
1: ও ইয়ে বলছিলাম কি, ওই নাতিকে চিঠি লিখেছি, কানু আগে আসুক তারপর।
0: কোনো ওজোর আপত্তি শুনবো না দিদি, আজই গুরুর পাদ পদ্মে দীক্ষা নিতে হবে, এমন সুযোগ বারবার আসে না। নিন নিন, আসুন আসুন আসুন তো, স্নানটা সেরে নিন দিদি।
1: ইয়ে শোনো না ভাই, ও সব
2: ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা তোমার চিঠি পে ছুটতে ছুটতে আসছি, বলি সব ঠিক আছে তো?
1: কিছু ঠিক নেই।
2: হ্যাঁ
1: তুই আমায় বাঁচা ভাই।
2: কেন
1: কানু ভাই আমার, আমায় তুই গোপীনাথপুরে দিয়ে আয়, আর এক দ্বন্দ্ব কাশীতে থাকলে আমি যে পাগল হয়ে যাব। চল আজ দেশে ফিরি আমরা, চল।

0: আছো গো? এই কোনো কমুক চিকেন নিয়ে এসো গো, আমাদের দ্রব্য দিদি বাড়ি ফিরে এসেছেন।
1: ওরে বাবা, চা চাষ পরে নেবো।
2: আগে বল আমার মুন্ডি কোথায়।

0: ভালো আছে তো?
1: হ্যাঁ হ্যাঁ, তোমার গরু ওই গোয়ালি আছে। বাপ্পা, খায় না দায় না, খালি গোয়ালে পড়ে থাকে গা।
2: সে আমি স্বপ্নেই জেনেছি, আমার মুন্ডি ভালো নেই, তাই তো কানুকে চিঠি লিখে বললাম, মাথায় থাক আমার কাশী বিশ্বনাথ, আমায় গোপীনাথপুরে নিয়ে চ, নিজের হাতে মুগলিকে একটু কচি মাছ পাতা খাওয়াই।
1: এ মুগলি একদম যে তোমার মেয়ে ছিল দিদি গো, তাই এমন তোমার মায়ার টানে এখানে তোমায় টেনে আনলে গা।
2: লোকে কনবু, তুই আর ওইসব বড় বড় কথা শুরু করিস নি, মুগলি আমার এই জন্মের মেয়ে।
3: ঠাকমা, ও ঠাকমা, আমাদের কথা মনে ছিল
2: রে, তোদের জন্যেই তো আমার কাশি হইল না রে কনকি।
4: ঠাকমা, তোমাকে নিয়ে পারা গেল না, তুমি এত নাস্তিক।
2: না রে ভাই, নাস্তিক আমি নই। কি রে কনকি, ও নব, তোমরা একটু বলো না নাতিটাকে, আমার কাশি পেরার্থীর দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশি সব কিছু। ওরে, তোদের দাদুও এই উঠোনের মাটিতে তুলসী তলায় শুয়েছিলেন, আমাকেও না হয় তোরা ওইখানেই এই ভিটেতেই তোদের কোলে শুয়েই যেন আমি বিদায় নিতে পারি চিরটা কালের জন্যে। ভাই, মাত্র 11 বছর বয়সে যে বাড়িতে এসেছিল, এই 3-6 বছরে সেই ভিটে ছাড়া আমাকে তোরা করিস নে রে ভাই, ভিটে ছাড়া করিস নে।
4: ও ঠাকমা, এই শোনো শোনো, এই তোমার রইল বাক্স প্যান্টরা, এসব তুমি ঘরে তুলে রাখো, আমি বরং পরের ট্রেনে শহরে ফিরি।
1: এবার দিদি একটু বসো দেখি।
3: দেখেছো ঠাকমা, তোমার বাগানে কত কাঁঠাল, কত শশা, কত নেবু হয়েছে।
2: নেবু নিবি নে কোন কি আজ, যা যত খুশি মন ভরে তুই নেবু নিয়ে যা, কোন কি মন ভরে তুই নেবু নিয়ে যা।
5: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দ্রব্যময়ীর কাশীবাস নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, অভিনয় করেছেন দ্রব্যময়ী, শ্রীমতী পাইন, নবৌ যুধিকা দে, মুখুজ্জে গেন্নি, জলি চট্টোপাধ্যায়, কনক ঈপ্সিতা চক্রবর্তী, কানু দেবজ্যোতি ঘোষ, নীরজা নীলাঞ্জনা বিশ্বাস এবং গুরুদেব নিমাই লাহিড়ি। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা স্বপন দে সরকার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন খবর। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে সহনশীলতার পাশাপাশি গভীর সহযোগিতার মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলির অর্থনৈতিক শক্তিকে জনসাধারণের কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের সূচনা করেন। আজ 11 সেপ্টেম্বর 1893 সালের এই দিনে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে আজ নিহত প্রায় 3000

0: মানুষকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের জন্য সারা বিশ্বের নেতারা নতুন দিল্লিতে সমবেত হচ্ছেন। একটি সামাজিক মাধ্যমে পোস্টে শ্রী মোদী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে এই সম্মেলনে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ভারত, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 11টি প্রধান উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতি একত্রিত হবে। 2026 সালে ভারতের সভাপতিত্বের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এলসিসি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিও এতে অংশ নেবেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদও এই সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে নতুন দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়ার পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতার মতো বিষয়গুলি দুই নেতার মধ্যে আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আজ ভোরে জাতীয় রাজধানীতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ানের আজ বিকেলে নতুন দিল্লিতে পৌঁছানোর কথা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠকটি তাৎপর্যপূর্ণ। দুই নেতার আলোচনার মূল বিষয়গুলির মধ্যে আঞ্চলিক ঘটনাবলী অন্যতম হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় রাজধানীতে তার কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও দেখা করার কথা। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লিতে আসা ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরাকে স্বাগত জানান বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি এবং মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। পাশাপাশি রাষ্ট্রসংঘ G20 এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বর্তমান বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দু নেতার মধ্যে মতবিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সম্মেলনে সদস্য দেশগুলির মধ্যে সংলাপ ও কূটনীতি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার দেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রতিটি দেশের অর্থনৈতিক কৌশলে এখন সহনশীলতা বা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার সক্ষমতা একটি কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি গভীর সহযোগিতা ও শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে এগিয়ে নেওয়া ও উৎসাহিত করাও জরুরি হয়ে পড়েছে। নতুন দিল্লিতে আজ সকালে ব্রিক্স বিজনেস ফোরামে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতির কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। এই বছরটি ব্রিক্সের জন্য একটি মাইলফলক, কারণ এই জোট প্রাতিষ্ঠানিক সহযোগিতার 20 বছর পূর্ণ করেছে। ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স তার সদস্যপদ, কর্মসূচি এবং সহযোগিতার পদ্ধতির দিক থেকে বিগত বছরগুলিতে যথেষ্ট বিকশিত হয়েছে।
1: It's a real pleasure to join you this morning at the inaugural of the BRIC Business Forum on the eve of the BRICS Summit. This year is a milestone. It's a milestone because we mark 20 years of institutionalized BRICS cooperation. In this period, BRICS has evolved substantially in its membership, agenda, and mechanisms of cooperation. India's chairship has sought to carry this evolution forward through the theme of building for resilience, innovation, cooperation, and sustainability.
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিক্স দেশগুলিকে তাদের অর্থনৈতিক শক্তিকে জনগণের জন্য কর্মসংস্থান, সম্পদ ও সমৃদ্ধিতে রূপান্তরিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রিক্স দেশগুলি মানবজাতির প্রায় অর্ধেক এবং আন্তর্জাতিক ক্ষেত্রের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP প্রায় 40% প্রতিনিধিত্ব করে। নতুন দিল্লিতে ব্রিক্স বিজনেস ফোরামের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, ব্রিক্স এখন বিশ্ব বাণিজ্যের প্রায় 1/4 অধিকার করে রয়েছে, যেখানে ভারত আন্তঃব্রিক্স বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আবির্ভূত হয়েছে।
2: BRICS today represents almost one-fourth.

0: of global trade, and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured exports. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আগে শোনাসনি তো আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের চিরস্মরণীয় বক্তব্যটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও মূল্যবোধের এক অনন্য রূপ ফুটিয়ে তুলেছিল। প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের এই অনুপ্রেরণামূলক বাণী আজও বিশ্বজুড়ে একইভাবে প্রতিধ্বনিত হচ্ছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভিভি টিকাকরণের ক্ষেত্রে ভারত এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে ইতোমধ্যেই 80 লক্ষাধিক টিকাকরণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি টিকাকরণ ভারতের মহিলাদের এক সুস্থ ও ক্যান্সারমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার পাশাপাশি এইচপিভি সংক্রমণ ও সংশ্লিষ্ট ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্তিতে নিহত প্রায় 3,000 মানুষকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। 2001 সালের 11ই সেপ্টেম্বরের মর্মান্তিক স্মৃতিকে স্মরণ করে সমগ্র আমেরিকা জুড়ে বিভিন্ন শোক ও স্মৃতি সভার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ ক্রমাগত নতুন রূপ নিচ্ছে, তবে এর বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং প্রতিরোধ কখনো বদলাবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে ভারত দৃঢ়ভাবে একাত্ম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহ 9/11 সন্ত্রাসবাদী হামলার 25তম বার্ষিকীতে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে। সীমান্ত পারাপারের সন্ত্রাসের শিকার হিসেবে ভারত বহু দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চাকরি হারানো H-1B সহ কাজের ভিসাধারকদের সেদেশে থাকার প্রচলিত 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। এই পদক্ষেপের ফলে নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন পথ নির্বাচনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, E-1, E-2, E-3, H-1B, H-1B1, L-1, O-1 এবং TN ভিসাধারী ও তাদের উপর নির্ভরশীল স্বজনদের এই সুবিধা বাতিল করার কথা বলা হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত রূপ পেলে চাকরি বা নির্দিষ্ট প্রজেক্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিদেশি কর্মীদের আমেরিকা ছেড়ে যেতে হবে। নিউ ইয়র্কে US ওপেন টেনিসের দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় বাছাই এলেনা রাইবাকিনা চতুর্থ বাছাই কোকো গফকে 3-6, 6-4, 6-4 গেমে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। তিনি মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কার। জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ চীনের মোকিতে সেমিফাইনালে ভারতীয় পুরুষ দল মালয়েশিয়ার মুখোমুখি হবে। ভারতীয় সময় দুপুর 2:15 ম্যাচটি শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশ্বের কল্যাণকে মূল উদ্দেশ্য হিসেবে রেখে বিভিন্ন বিষয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজ শুনবেন মোকাম ব্যান্ডের গান।

কিছু গান আছে যেগুলো শুনলেই মনে হয় এই গানটা যেন আমারই কথা বলছে, আবার কোনো গান শুনলে মনে হয় আমি যেন ফিরে যাচ্ছি পুরনো সেই দিনগুলোয়, আবার কোনো গান মনে করিয়ে দেয় আমাদের প্রিয় কোনো মানুষকে, আবার কোনো গান শুধুই ভালো লাগার জন্য বার বার শুনতে ইচ্ছে করে। আর সেই ভালো লাগার গানগুলোই আপনারা বেছে পাঠান আমাদের কাছে, আর আপনাদের সেই পছন্দের গান, আপনাদের নাম আর ভালোবাসা নিয়েই সেজে ওঠে আমাদের এই অনুরোধের আসর। আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি, ব্যতিক্রমই এটাই সেটা আপনারা জানেন যে প্রত্যেক শুক্রবার সময়টা একটু আগে এই আসরের। আজও একের পর এক অনুরোধের গান নিয়ে বসেছি আপনাদের দরবারে আপনাদের অপেক্ষায়। আমি রয়েছি আপনাদের সঙ্গে মৈত্রী বন্ধু সুকন্যা রায়। তাহলে চলুন আজকের এই আসর শুরু করা যাক আপনাদেরই অনুরোধের গান দিয়ে। প্রথম অনুরোধটি এসেছে একটি রবীন্দ্রসঙ্গীত শোনানোর, শিল্পী দেবব্রত বিশ্বাস। গানটি শুনতে চেয়ে আমাদের অনুরোধ জানিয়েছেন শ্রীনিবাস গুপ্তিপাড়া জেলা হুগলি থেকে আমাদের শ্রোতাবন্ধু অরুণ বাগচি, অপূর্ব বাগচি, অঞ্জন বাগচি।

এরপরের অনুরোধটি এসেছে উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের শ্রোতাবন্ধু সুভাষ চক্রবর্তী। তিনি শুনতে চেয়েছেন চিরদিনের এই ছায়াছবি থেকে মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে এই জনপ্রিয় গানটি।

শুনছেন অনুরোধের আসর। আমাদের পরের অনুরোধকারী শ্রোতা সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনি শুনতে চেয়েছেন তার পছন্দের একটি গান।

পরের অনুরোধটি এসেছে পান্টি বাজার কুমারখল্লি কুমারখালি কুষ্টিয়া বাংলাদেশ থেকে। আমাদের শ্রোতা বন্ধু শুনতে চেয়েছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের।

এর পরের অনুরোধটি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শোনানোর অনুরোধ। আমাদের অনুরোধ করেছেন শ্রোতাবন্ধু মিলন বন্দ্যোপাধ্যায়, তপতী বন্দ্যোপাধ্যায়, মালা বন্দ্যোপাধ্যায় এবং মৃন্ময়ী বন্দ্যোপাধ্যায়, নবোদয়পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে। পথে হলো দেরি এই ছায়াছবি থেকে তারা শুনতে চেয়েছেন এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। এরপর শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন আমাদের শ্রোতা বন্ধু সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, গ্রাম পোস্ট ছত্রি, এগরা, পূর্ব মেদিনীপুর।

আমরা আজকের আসরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুরোধের আসরের শেষ গানটি শোনাব। এই গানটির অনুরোধ করেছেন মিলন কুমার মণ্ডল, অনুরাগ কুমার, উন্নতি বিশ্বাস, নূপুর মণ্ডল। উত্তরপাট্টা, পালপাড়া, জোনাপাট্টা, পাংশা, রাজবাড়ী, বাংলাদেশ থেকে তারা শুনতে চেয়েছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে তাদের একটি অত্যন্ত প্রিয় গান।

গান শুনতে শুনতে কখন যে আমাদের এই ছোট্ট সময়টুকু পেরিয়ে গেল সত্যি কিন্তু বোঝা গেল না, বোঝা যায়ও না। আসলে এই আসরের সবচেয়ে আকর্ষণীয় দিক বোধহয় এটাই যে একজন শ্রোতাবন্ধু, একজন অনুরোধকারী হয়তো তার কথা ভেবে বা তার পছন্দের কোনো মানুষের কথা ভেবে সেই গানটির অনুরোধ করেন, কিন্তু সেই গান শুনতে শুনতে কখন যে সেই গানটা সকলের প্রিয় হয়ে ওঠে সেটাই বোধহয় এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সৌন্দর্য। একটার পর একটা গান, তার সঙ্গে আপনাদের পাঠানো নাম, ভালোবাসা আর ছোট ছোট অনুভূতি সব মিলিয়েই প্রতিদিন তৈরি হয় আমাদের এই অনুরোধের আসর। কোনো গান আমাদের সকলকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো কোনো দিনে, কোনো গান মনে করিয়ে দেয় কোনো মানুষকে, আবার কোনো গান হয়তো এই সময়টাকে একটু বেশি সুন্দর করে তোলে। আর এইভাবেই গান, সুর, তাল, ছন্দ আমাদের একে অপরের সঙ্গে অদৃশ্য এক সেতুতে কিন্তু বেঁধে রাখে, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে যাদের অনুরোধের গান আমরা শোনাতে পারলাম না সময়ের অভাবের জন্য, তাদের বলছি অভিমান করবেন না, আমাদের কাছে এসে পৌঁছেছে, আবার অনুরোধের আসরের পরবর্তী দিনগুলোতে নিশ্চয়ই আপনাদের সেই গান আমরা বাজাতে পারবো, আমরা শোনাতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কোনো এক সময় আরও পছন্দের কিছু গান নিয়ে, অনুরোধের গান নিয়ে আরও গল্প হবে। আমি এতক্ষণ ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু সুকন্যা রায়। ভালো থাকুন, ভালো রাখুন, আর গানকে সঙ্গী করে রাখুন জীবনের প্রতিটা দিনে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5:02। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3:24 এবং বাংলাদেশ সময় 3:31 হয়ে 27 সেকেন্ড।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:02 হয়ে 48 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 5:33 হয়ে 50 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আজ অর্থাৎ 11 সেপ্টেম্বর মধ্যাহ্নকালীন পূর্বাভাস অনুযায়ী আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। আজ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 98% এবং

সর্বনিম্ন 64% রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় অর্থাৎ 10ই সেপ্টেম্বর সকাল 11:30 থেকে 11ই সেপ্টেম্বর সকাল 11:30 পর্যন্ত শহরে 45.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ সকাল 8:30 থেকে এখনও পর্যন্ত 4.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবী বন্ধুদের জন্য বিশেষ সতর্কবার্তা। আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার, মাঝে মাঝে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবী বন্ধুদের আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হল ভারতীয় সময় বিকেল 5:02। এখন শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব আমি সুকন্যা রায়। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, এই বিষয়ে ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়, উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি, এই বিষয়ে বলবেন ডাক্তার স্নেহা ভৌমিক। 7:00 নাটক দ্রবময়ীর কাশীবাস, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, প্রযোজনা করেছেন স্বপন দে সরকার। 7:50 হাউসফুল, নৃত্যশিল্পী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি, শুনবেন আজকে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 8:15 মহিলাদের আসর, বিষয় সৃষ্টি, উপস্থাপনায় সুস্মিতা সরকার। 9:00 কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সঙ্গীত শিক্ষার আসরে কেদার রাগে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানি রাগে খেয়াল পরিবেশন করবেন যুধাজিৎ রায়। তবলায় শিল্পীকে সহযোগিতায় থাকবেন অশোক দত্ত এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

সময়ের হাত ধরে পিছিয়ে যাওয়া যায় বহু দূর, আবার এক লহমায় ফিরে আসা যায় আজকের এই সন্ধ্যাতেই। ইতিহাস আর স্মৃতি মিলেমিশে তৈরি হয় এমনই এক অদ্ভুত পথ, যে পথে হাঁটতে হাঁটতে কখনো পুরনো হয়ে যায় না গল্প বলা বা গল্পগুলো বুনন করা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আমি সুকন্যা রায়। আগামী প্রায় ৪৫ মিনিট গান হবে, গল্প হবে, ইতিহাসের পাতাও একটু উল্টে দেখা হবে। আজকের আড্ডায় আমরা ফিরে যাব হাজার হাজার বছর আগে, যেখানে আদিম মানুষও জানত চিকিৎসার প্রাথমিক পাঠ। ঘুরে আসব আমাদের পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের লোক সংস্কৃতির আঙিনা থেকে, আবার পাড়ি দেব ত্রিপুরার প্রাচীন খার্চি উৎসবেও। শুনব বুদ্ধের সময়কার একটা পুরনো গল্প, কিন্তু জীবনের সঙ্গে যা ভীষণভাবে সম্পৃক্ত। জানব পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটির আশ্চর্য জীবন কাহিনী।

দেখবো অ্যামাজনের চেয়েও বড় এক রহস্যময় জঙ্গলের হদিশ। আর স্মরণ করব আজকের দিনে জন্ম নেওয়া কয়েকজন গুণী মানুষকেও। শেষে থাকবে মনকে ভালো রাখার কিছু ভিন্ন ধর্মী উপায়ের কথাও। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আজকের আড্ডা। তবে এই আড্ডার আসরে শুরুতেই একটি গান, গানের ওপারে ফিরে আসছি অনেক অনেক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজ সন্ধ্যায়।

আচ্ছা বলুন তো, ডাক্তার বদ্যি বলতে আমরা যা বুঝি সেটা কি সত্যি আধুনিক মানুষেরই আবিষ্কার, নাকি এর শিকড় আরও অনেক গভীরে, আরও অনেক পুরনো কোনো সময়ে রয়েছে এর শিকড়টা গাঁথা? চলুন আজ ফিরে যাই হাজার হাজার বছর আগের ইতিহাসে, বরফ যুগের সেই দুনিয়ায় একবার ঘুরে আসি। তখন পৃথিবীতে আধুনিক মানুষ মানে আমরা যাদের বংশধর, তাদের পাশাপাশি বাস করত আর একটা প্রজাতি যাদের নাম ছিল নিয়ান্ডারথাল। ইউরোপ আর মধ্য এশিয়ার নানা প্রান্তে ছড়িয়েছিল তাদের বসতি। গায়ে গতরে বেশ শক্তপোক্ত, চেহারাতেও আমাদের চেয়ে একটু আলাদা। বহুদিন ধরে ধারণা ছিল এরা বুঝি খুব একটা বুদ্ধিমান নয়, পাথরের অস্ত্র বানানো ছাড়া আর এরা কিছুই বোঝে না। কিন্তু গবেষণা যত এগিয়েছে ততই ভেঙেছে সেই পুরনো ধারণা। কয়েক মাস আগে একটা বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত একটা গবেষণা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। দক্ষিণ রাশিয়ার একটা গুহায় বাস করত এই একদল নিয়ান্ডারথাল। সেখান থেকে পাওয়া গেছে তাদের কয়েকটা দাঁত। বিজ্ঞানীরা সেই দাঁত পরীক্ষা করে দেখলেন যে দাঁতের গায়ে একটা ছোট্ট গর্ত খোঁড়া আছে। প্রথমে ভাবা হয়েছিল হয়তো এমনি ক্ষয় হয়ে গেছে, কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন এই গর্ত কিন্তু মোটেই স্বাভাবিক নয়, বরং কোনো সূক্ষ্ম ধারালো কিছু দিয়ে ইচ্ছে করে খোঁড়া হয়েছে এই গর্ত, এবং সেটা বারবার। আর সেটা আজ থেকে প্রায় 60,000 বছর আগেকার ঘটনা। নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, কেন এই গর্ত? বিজ্ঞানীরা অনুমান করছেন দাঁতে ব্যথা বা সংক্রমণ হলে পাথরের সূক্ষ্ম হাতিয়ার দিয়ে সেই সংক্রমিত অংশটুকু বের করে ফেলা হতো, ঠিক যেমন আজকের দিনে RCT বা রুট ক্যানেল পদ্ধতিতে করা হয়, ঠিক সেরকম। ব্যথা কমানো, সংক্রমণ আটকানো, এটাই ছিল তাদের উদ্দেশ্য। শুধু তাই নয়, আরও কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে তারা নাকি গাছের ছাল, বিশেষ কিছু

লতাপাতা থেকে তৈরি ওষুধও ব্যবহার করত দাঁতের ক্ষত সারাতে। ভাবা যায়, যাদের আমরা এতদিন শুধু পাথর হাতে ঘুরে বেড়ানো আদিম মানুষ ভেবেছি, তারাই কিনা রপ্ত করে ফেলেছিল প্রাথমিক চিকিৎসার একটা নিজস্ব পদ্ধতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে জ্ঞান অভিজ্ঞতা লোকমুখে হাতে কলমে বয়ে চলে, তারই বোধহয় সবচেয়ে পুরনো প্রমাণ এটাই। আর এই যে পুরনো জ্ঞান পুরনো রীতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলার কথা বললাম, ঠিক এমনই আর একটা ঐতিহ্যের কথা আজকে বলবো, যে ঐতিহ্য রয়েছে আমাদের বাংলারই মাটিতে, আমাদের পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের লোকসংস্কৃতিতে। তবে সেই গল্প বলার আগে শুনে নেব আরও একটি গান শিল্পী মান্না দের কণ্ঠে। ফিরে আসছি গানটি শুনেই।

0: এখানে ভালো।
1: ঝাড়গ্রাম জেলা, তিন ভাই বলা যায় একই, কিন্তু ভাগ হয়ে গেলেও এদের লোক সংস্কৃতির যে শিকড় সেটা কিন্তু একটা জায়গায় প্রথিত, আর সেই সংস্কৃতিটাও একেবারে অন্যরকম একটা রঙে বোনা। এখানে আর্য আর অনার্য জনগোষ্ঠীর মেলবন্ধন ঘটেছে, জঙ্গলবাসী আদিবাসী সমাজ আর তথাকথিত উচ্চ শ্রেণীর সংস্কৃতির মধ্যেও তৈরি হয়েছে এক আশ্চর্য মিশ্রণ। বাঁকুড়া, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাশের এইসব জায়গার সংস্কৃতির সঙ্গে মিলেমিশে তৈরি হয়েছে একেবারে নিজস্ব একটা লোক ঐতিহ্য। এই অঞ্চলের অন্যতম বড় উৎসব হল গাজন। চৈত্র সংক্রান্তিতে ঝাড়গ্রামের সাঁকরাইল, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি, দাসপুর, চন্দ্রকোনার মতো নানান জায়গায় মহা ধুমধামে পালিত হয় এই উৎসব। ভক্তরা প্রায় তিন সপ্তাহ ধরে কঠোর উপবাস আর নিয়ম পালন করেন। তারপর গাজনের দিন আগুন জ্বালিয়ে তার উপর দিয়ে হেঁটে বা নেচে শিবের আরাধনা করেন। অন্যদিকে শ্রাবণ ভাদ্র মাসে হয় মনসা পুজো, সাপের দেবীর আরাধনা। গ্রামে গ্রামে যাত্রাপালা আর মনসার গান বসে এই উপলক্ষে। আশ্বিনে হয় নল পুজো, একেবারে চাষবাসের সঙ্গে জড়িত একটা লোকাচার। ভালো ফলনের আশায় নলখাগড়ার ডাল নিয়ে প্রতীকী পুজো। আবার ভাদ্রেই পালিত হয় ইন্দ্রপুজো, বৃষ্টির দেবতার উদ্দেশ্যে। অগ্রহায়ণের শেষে আসে ছোট মকর পরব, নতুন ধান ঘরে তোলার উৎসব। এই সময় ধান কাটার আগে বা পরে নানা আচার পালন করা হয়। ঘরে ঘরে ওঠে পিঠেপুলির গন্ধ, গ্রামে গ্রামে বসে মোরগ লড়াই আর সেই বিশাল বিশাল মেলা। লক্ষ্য করলে দেখবেন এই প্রতিটা উৎসবই আসলে জড়িয়ে আছে প্রকৃতি আর চাষবাসের ছন্দের সঙ্গে। বৃষ্টি এলে ইন্দ্রপুজো, ধান রোয়ার সময় নল পুজো, ধান ঘরে তোলার সময় ছোট মকর। ঠিক যেমন আর কিছুদিন পরেই আমাদের ঘরে ঘরে শরতের আকাশ, কাশফুল, ঢাকের বাদ্যি জানান দেবে যে দুর্গাপুজো এসে গেল। আসলে বাংলার মাটিতে উৎসব মানেই তো তার ঋতুর সঙ্গে, প্রকৃতির সঙ্গে হাত ধরাধরি করে চলা। আর এই পথ চলতে চলতেই খুঁজে নেওয়া আনন্দ আর উদযাপন। পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের এই লোক উৎসবগুলো যেন তারই এক এক টুকরো, সব জীবন্ত ছবি। ফিরব ত্রিপুরার এক প্রাচীন ঐতিহ্যের গল্প নিয়ে, তবে এখন সময় একটা গান শোনার আর শোনানোর। শিল্পী পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি শুনে ফিরছি আরও অনেক তথ্য আর গল্প নিয়ে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়। এখন শুনবেন সচেতনতামূলক বার্তা।
1: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
3: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
4: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

কথা বলছিলাম উৎসব নিয়ে, ঐতিহ্য নিয়ে, লোক সংস্কৃতি নিয়ে। উৎসবের কথা যখন উঠলই, আজ তাহলে ঘুরে আসি আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায়। স্বাধীনতার আগে ত্রিপুরা ছিল স্বাধীন দেশীয় রাজ্য, নিজস্ব রাজা রানী নিয়ে চলত তার শাসন। 1949 সালের 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের অংশ হয়ে গেল। রাজতন্ত্রের অবসান হয়তো ঘটল, কিন্তু একটা প্রশ্ন তখন সামনে এসেছিল যে রাজ পরিবার যে মন্দির আর ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিজেরা চালাতো, তাদের দায়িত্ব এবার নেবে কে? ঠিক হলো সেই দায়িত্ব নেবে সরকার নিজেই। আর সেই থেকেই আজ পর্যন্ত মন্দিরের নিত্য পুজো থেকে বড় বড় উৎসব যাবতীয় খরচ বহন করে ত্রিপুরা সরকার। আর এই রীতি মেনেই প্রতি বছর পালিত হয় এখানকার অন্যতম একটা উৎসব, যার নাম হচ্ছে খার্চি পুজো। 250 বছরের পুরনো এই উৎসব সম্পর্কে আজ আমি আপনাদের জানাব। খার শব্দের অর্থ হচ্ছে পাপ, আর চি শব্দের অর্থ হলো দূর করা বা পবিত্র করা। অর্থাৎ পাপ থেকে মুক্তি বা পবিত্রতার একটা উৎসবই হলো খার্চি উৎসব। 1760 সালে আগরতলার পুরনো খয়েরপুরের চতুর্দশ দেবতার মন্দিরে শুরু হয়েছিল এই পুজো। আষাঢ় মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে শুরু হয় এই আয়োজন, যেটা চলে 7 দিন ধরে। কেন অষ্টমী তিথি জানেন? না, লোকবিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন অষ্টম গর্ভে, তাই হিন্দু শাস্ত্রে অষ্টম সংখ্যাটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই উৎসবে পূজিত হন যে দেবতারা, তাঁদের বলা হয় চতুর্দশ দেবতা, অর্থাৎ 14 জন দেবদেবীকে একসঙ্গে এখানে পুজো করা হয়। এই তালিকায় রয়েছেন হর, উমা, হরি, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি। লক্ষ্য করবেন, উমা অর্থাৎ

তিনি আমাদের মা দুর্গা। তাই সামনেই যখন সবার ঘরে ঘরে উমার আরাধনার প্রস্তুতি হয়ে যাবে আর মাত্র হাতে কয়েকটা দিন, ঠিক তার কিছুদিন আগেই ত্রিপুরার মাটিতে সেই উমাকে ঘিরে সাত দিনের যে এক জমকালো উৎসব হয়ে গেল, এটা ভাবতেই বেশ রোমাঞ্চ লাগছে, তাই নয় কি? আর এই খার্চে উৎসবের একটা বিশেষ দিক হলো যে এখানকার প্রধান পুরোহিতকে বলা হয় চন্তাই। তিনি আসেন একটা নির্দিষ্ট আদিবাসী সম্প্রদায় থেকে এবং সেটা কিন্তু বংশ পরম্পরায় রাজার আমল থেকে এই রীতি চলে আসছে। প্রতি বছর উৎসবের একটা করে নির্দিষ্ট থিম থাকে। এবছর যেমন থিম ছিল এক গাছ মায়ের নামে, আর সেই উপলক্ষে হাজারেরও বেশি চারা গাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে দর্শনার্থীদের মধ্যে। কি সুন্দর একটা ভাবনা না! পৃথিবীকে, নিজের রাজ্যকে, নিজের দেশকে সবুজায়ন করার এই যে ধর্মের সঙ্গে জুড়ে দেওয়া, এই বিষয়টা সত্যি অত্যন্ত অভিনব একটি বিষয় এবং প্রয়াসটাও দুর্দান্ত। ইতিহাস, বিশ্বাস, রাজপরিবারের ঐতিহ্য আর আজকের পরিবেশ সচেতনতা সব মিলিয়ে এই খার্চি উৎসব কিন্তু বিশেষভাবে জনপ্রিয়। আসলে এটাই তো আমাদের দেশ, তাই না? এটাই আমাদের বিশ্বাস। আর এর প্রত্যেকটা বিশ্বাসের মাঝে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রাম বাংলার ঘরে ঘরে এই একটা করে যে গল্প তৈরি হয়, এই নিয়েই গড়ে ওঠে আমাদের সংস্কৃতি, এই নিয়েই গড়ে ওঠে আমাদের ঐতিহ্য। কথা বলবো আবার পুরনো একটি সময়কার গল্প, বুদ্ধের সময়কার, তবে এখন শ্রেয়া ঘোষালের কণ্ঠে আমাদের পরিচিত এবং ভীষণ ভালো লাগার একটি গান শুনে তারপর ফিরে আসছি।

একটা রাজ্যের উৎসব, একটা রাজবংশের ইতিহাস, এগুলো নিয়েই কথা বলছিলাম এতক্ষণ। এবার একটু অন্যরকম একটা গল্প বলি, বুদ্ধের জীবনের একটা কাহিনী থেকে। গল্পটা আসলে সত্যকে নিয়ে, লুকোনো পরিচয় নিয়ে, আর শেষমেশ যে সত্যেরই জয় হয় সেটা নিয়ে। কোশল রাজ্যের রাজমহিষী ছিলেন বাসব ক্ষত্রিয়া। কিন্তু একটা গোপন কথা ছিল তার জীবনে, যে তিনি আসলে জন্মেছিলেন এক দাসীর গর্ভে, যদিও লালিত হয়েছিলেন রাজবংশে। এই কথাটা শুরুতে গোপন রাখা হয়েছিল রাজার কাছ থেকে। সময়ের সঙ্গে তার বিবাহ হয় কোশলরাজের সঙ্গে, জন্ম নেয় পুত্র। কিন্তু কিছুদিন পরে যখন রাজা জানতে পারলেন রানীর প্রকৃত পরিচয়, রেগে গিয়ে তিনি মা আর

ছেলে দুজনকেই রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করলেন। এই খবর পেয়ে বুদ্ধ নিজে একদিন ভোরবেলা রাজসভায় উপস্থিত হলেন। রাজাকে বললেন, রক্তের সম্পর্ক জন্মের পরিচয়ে আটকে থাকে না। আর তারপর তিনি রাজাকে শোনালেন আরও একটা পুরনো গল্প, বহুকাল আগের এক রাজার কাহিনী। সেই গল্পে বারাণসীর রাজা একবার বনে বেড়াতে গিয়ে দেখা পান কাঠকুড়োতে আসা এক সাধারণ মেয়ের সঙ্গে। তাঁদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় এবং তারপরে সেই মেয়েটি গর্ভবতী হন। রাজা তাকে নিজের নামাঙ্কিত একটা আংটি দিয়েছিলেন এবং বলেছিলেন যে সন্তান যদি ছেলে হয় তবে সেই আংটি দিয়ে যেন তাঁর কাছে পাঠানো হয়। ছেলেটি বড় হলো, কিন্তু বাবার পরিচয় না জানায় পাড়ার লোকজন তাকে বিভিন্নভাবে বদনাম দিত, বলতো তুই পিতৃহীন। কষ্ট পেয়ে ছেলেটি একদিন মায়ের কাছে সত্যিটা জানতে চাইল। মা তখন সবটা খুলে বললেন আর সেই আংটি হাতে দিয়ে ছেলেকে পাঠালেন রাজার কাছে। কিন্তু রাজসভায় গিয়ে যখন ছেলেটি নিজের পরিচয় দিল, রাজা লোকলজ্জার ভয়ে অস্বীকার করলেন সেই কথা। তখন ছেলেটি বলল, ধর্মের নামে সত্যি প্রমাণ করতে চাই। আর এই বলে সে নিজেকে আকাশের দিকে ছুঁড়ে দিতে বলল, আর বলল যদি সে সত্যি রাজার সন্তান না হয় তবেই যেন সে মাটিতে পড়ে যায়। আশ্চর্যের বিষয়, ছেলেটি শূন্যে গিয়ে স্থির হয়ে বসে রইল, পড়ল না। এই দেখে রাজা নিজের ভুল বুঝতে পারলেন, দুহাত বাড়িয়ে ছেলেকে কাছে টেনে নিলেন। এই ছেলেই পরে রাজা হয়েছিলেন, নাম হয়েছিল কাষ্ঠবাহন রাজা। এই পুরনো গল্প শুনিয়ে বৃদ্ধ বুদ্ধদেব কোশলরাজকেও বুঝিয়েছিলেন যে নিজের রক্তকে অস্বীকার করবেন না কখনো। আর সেদিন রাজা সত্যি মেনে নিলেন রানী বাসবক্ষত্রিয়া আর তার ছেলেকে। হয়তো সহজ একটা গল্প, কিন্তু এর মধ্যে একটা বিশেষ বার্তা আছে যে সত্যকে যতই লুকিয়ে রাখা হোক সে একদিন না একদিন কিন্তু বাইরে আসেই। আর সত্যকে স্বীকার করতে আমাদের একটু অসুবিধা হলেও সত্যকে স্বীকার করার মতো আনন্দ আর পৃথিবীতে নেই। সত্যি প্রকাশ পাওয়ার কথা বলছি, কিন্তু এর উল্টোটাও তো কখনো কখনো হয়। মানে একজন মানুষের অসাধারণ প্রতিভা হয়তো আছে, সেটা মানুষ ঠিক চিনতেই পারে না, হারিয়ে যায় সময়ের ধুলোয়। প্রশ্ন করুন তো বন্ধুরা একবার নিজেকে, যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে। এবার আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে। বেশিরভাগ মানুষই হয়তো এই মুহূর্তে আমার এই প্রশ্নটা শুনে ভাববেন আইনস্টাইনের কথা বলছি কিংবা নিউটনের কথা। আইনস্টাইনের বুদ্ধাঙ্ক ছিল 160-এর কাছাকাছি আর নিউটনের 190। কয়েক বছর আগে ভারতের এক কিশোরীরও খবরের শিরোনামে এসেছিল। সেই কিশোরী, তার আইকিউ পরীক্ষায় প্রায় 180 ফলাফল এসেছিল। কিন্তু এদের কাউকেই ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান বলা যাবে না। সেই তকমাটা আসলে একজন প্রায় ভুলে যাওয়া মানুষের, আমেরিকার গণিতজ্ঞ উইলিয়াম জেমস সিডিস। তার আইকিউ ছিল 250-এরও বেশি। হ্যাঁ, 1898 সালে নিউ ইয়র্কে জন্ম হয় তার। বাবা মা দুজনেই চিকিৎসক ছিলেন। ছোটবেলা থেকেই উইলিয়াম এমন সব কীর্তি দেখাতে শুরু করেছিলেন যে গোটা আমেরিকার তাক লেগে গেছিল। মাত্র 8 বছর বয়সে তিনি রপ্ত করেছিলেন 8টারও বেশি ভাষা, আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বয়সে ভর্তি হওয়া ছাত্রের রেকর্ডও তাঁর দখলে ছিল। কিন্তু এই খ্যাতি একটা সময় তার কাছে বোঝা হয়ে উঠেছিল। এটা বোধহয় বিভিন্ন সময় হয়, যে বারংবার ফার্স্ট হতে থাকে আমরা তার কাছ থেকে বেশি প্রত্যাশা রেখে ফেলি, ফলে সেটা তার কাছে একটা বার্ডেন বা বোঝা হয়ে যায়। উইলিয়ামের ক্ষেত্রেও তাই হয়েছিল। রাস্তায় বেরোনোই কঠিন হয়ে গেল তার, সবাই তাকে চিনে ফেলতো, ঘিরে ধরত। এই মনোযোগ এতটাই ক্লান্তিকর ছিল তার কাছে, তিনি ঠিক করলেন যে বিশ্ববিদ্যালয়ে চেনা গণ্ডিতে আর কখনো তিনি ফিরবেন না, বাড়ি ছাড়লেন। তারপর উইলিয়াম যুদ্ধবিরোধী মিছিলে অংশ নিতে শুরু করলেন, লিখলেন সমাজতন্ত্র নিয়ে একাধিক বই। এই সবের জন্য একটা সময় তাকে 18 মাস জেলেও থাকতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে 1924 সালে আবারও তিনি খবরের শিরোনামে এলেন, তবে অন্য কারণে। সেই সময়কার একটা কাগজে ছাপা হলো যে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষ নাকি মাসে মাত্র $23 বেতনে সাধারণ একটা কাজ করছেন। লোকমুখে সেই ঘটনা রটে গেল, তিনি বুঝি নিজের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলেছেন। অথচ সত্যিটা ছিল অন্যরকম, যে তিনি শুধু জগতের সেই আলো, সেই চোখ রাঙানো মনোযোগ এড়িয়ে নিজের

নতুন করে বাঁচতে চেয়েছিলেন। ১৯৪৪ সালে তার পৃথিবী থেকে তিনি বিদায় নেন, কিন্তু তার যে চাওয়া সেটা তো খুব বেশি চাওয়া ছিল না। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে মানুষ তারকা হয়ে যায়, তার নিজের কোনো চাওয়া, নিজের কোনো পাওয়া যেন থাকতে পারে না, সে সকলের চাওয়া পাওয়াকে ঘিরেই যেন তার জীবন আবর্তিত হতে থাকে, কিন্তু এটা তো ঠিক না। পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষটাই আজকের দিনে কিন্তু কম আলোচিত। আমরা কিছুক্ষণ আগে বললাম সত্য নিয়ে একটা গল্প, কিন্তু সত্যি কথা দেখুন বন্ধুরা, সত্য হয়তো কিছু ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই লুকিয়ে রাখা সম্ভব নয়, কিন্তু যে মানুষটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনার প্রয়োজন ছিল সে কিন্তু আজকে কম আলোচিত। সবচেয়ে নিভৃতে হারিয়ে যাওয়া একজন প্রতিভা, এই প্রতিভা মাপার মাপকাঠি হয়তো আইকিউর সংখ্যায় লেখা থাকে, কিন্তু একটা মানুষ তার প্রতিভাকে সেভাবে কখনো প্রকাশ্যে আনতে পারলেন না। মানুষ ঘিরে ধরতে থাকার পর তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মানুষের ভেতরে এই যে বিস্ময়, এই যে অসীম সম্ভাবনা কখন তৈরি হচ্ছে, প্রকৃতির নিজের বিস্ময়ও বলা যায় এটা, এটাই যেন এক আশ্চর্য ঘটনা। আসলে পৃথিবীও নিজের বুকে নিজের কাছে লুকিয়ে রাখে এমন কিছু বিস্ময় যা আমাদের কাছে সত্যি হয়তো অজানা। ফিরব আরও অনেক গল্প নিয়ে, এখন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান।

পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল কোনটা? এই প্রশ্ন যদি করা হয় তাহলে কি উত্তর আসবে? অনেকে এক্ষুনি বলে দেবেন কেন, অ্যামাজন। কিন্তু জানেন কি, এটা সঠিক উত্তর নয়। অ্যামাজন নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় বৃষ্টিবহুল অরণ্য, মানে রেন ফরেস্ট। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই বিস্তৃত জঙ্গল। কিন্তু এই জঙ্গলকে ফেলে যে জঙ্গল এগিয়ে যায় আর একটা অরণ্য যার নাম হল বোরিয়াল ফরেস্ট, অনেকে যাকে বলেন তৈগা। পাইন আর সিডার গাছে ভরা এই বিশাল জঙ্গলটা পৃথিবীর ওপরের অংশ জুড়ে একটা সবুজ বলয়ের মতো ঘিরে রেখেছে। এর আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার, অ্যামাজনের চেয়ে, যা অনেকটাই বড়। এমনকি গোটা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/3 জুড়ে রয়েছে এই অরণ্য। এই বোরিয়াল বন মূলত উত্তর গোলার্ধের উপরের দিকে অবস্থিত বৃক্ষহীন সুমেরু অঞ্চলের ঠিক নিচে একটা সবুজ বলয়ের মতো গোটা পৃথিবীকে জড়িয়ে রেখেছে এই জঙ্গল। এই জঙ্গলের যে কোনো জায়গায় দাঁড়ালে

বুঝতে পারা যায় যে পৃথিবীর মোট গাছের প্রায় 1/4 আছে এই বনেই, অথচ এর বেশিরভাগ অংশেই মানুষের বসতি নেই। আর হয়তো সেই কারণেই এই জঙ্গল আজও অক্ষত অটুট, মানুষের ছোঁয়ানা লাগা এক আশ্চর্য সবুজ জগৎ এই বরিয়াল বন। এরপরেই আজকে 11ই সেপ্টেম্বর, যাদের জন্মদিন তাদের স্মরণ করে নেবার পালা। শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। শুরু করি ও হেনরির কথা দিয়ে। 1862 সালের আজকের দিনে জন্ম আমেরিকার এই কিংবদন্তি ছোট গল্প লেখকের। তার গল্পের বিশেষত্ব ছিল যে শেষ মুহূর্তের এক অপ্রত্যাশিত মোচড় যা পাঠককে সবসময় চমকে দেয় এবং ভাবিয়ে তোলে। আজকের দিনেই 1877 সালে জন্মগ্রহণ করেন ইংরেজ প্রাবন্ধিক ও বিজ্ঞানভিত্তিক রচনার বিখ্যাত লেখক জেমস জিন্স। জটিল বৈজ্ঞানিক বিষয়কেও সহজ প্রাঞ্জল ভাষায় লেখার অসাধারণ নৈপুণ্য ছিল তাঁর মধ্যে। 1885 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত ইংরেজ সাহিত্যিক ডি এইচ ল।

ছড়িয়ে দিয়েছে চিরকালের জন্য। 1907 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের কবি সুফি মাহাতার হোসেন। বাংলা কবিতার জগতে তাঁর নিজস্ব একটা কণ্ঠস্বর তৈরি হয়েছিল, আজও যা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বাংলা সাহিত্যের অঙ্গনে। সংস্কৃতি জগতের কথা হচ্ছে, তাই মঞ্চের আলোকসজ্জার কথা বলতেই হবে আমাদের। 1924 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তাপস সেন, যাকে বলা হয় ভারতীয় মঞ্চ আলোক সম্পাতের পথিকৃৎ। মঞ্চের অন্ধকারেও যে আলো দিয়ে একটা গোটা আবহ, একটা আবেগ তৈরি করা যায়, সেই শিল্পটাকেই তিনি নিয়ে গিয়েছিলেন একেবারে নতুন উচ্চতায়। 1950 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী সাহাবউদ্দিন আহমেদ। 1953 সালে জন্মগ্রহণ করেন শহীদুল জহির, কথা সাহিত্যিক, বাংলাদেশের এক অসামান্য কথা সাহিত্যিক। 1969 সালে জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা। আর সবশেষে বলতে হয়, আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য, বাংলার লোকগানের নতুন জাগরণ যার হাত ধরে শুরু হয়েছিল। এই প্রত্যেক গুণী মানুষের জন্মদিনে আজ জানাই আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর শেষ পর্যায়ে আসা মানেই লাইফস্টাইল টিপস, অর্থাৎ মন সারানোর তিনটে ভিন্ন রাস্তা। প্রথমেই বলি বন্ধুরা, অনেক সময় আমাদের মন খারাপ থাকে, তো মন খারাপ থাকার থেকে মুক্তি পাওয়ার প্রথম উপায় হচ্ছে বই পড়া। বিদেশে একটা এর সুন্দর নাম আছে, বিবলিওথেরাপি, মানে বই দিয়ে মনের চিকিৎসা। এবং গবেষণায় দেখা গেছে, নিয়মিত যারা বই পড়েন, গল্প, উপন্যাস, মনের অস্থিরতা কিন্তু অনেকটাই কমে যায়। দ্বিতীয় কথা হচ্ছে গান শোনা। গান শুধু শোনা এবং গান বোঝা, এটার নাম হচ্ছে মিউজিক থেরাপি। এটা দিয়েও কিন্তু আমরা নিজেদের মন খারাপ সারাতে পারি। আর তৃতীয় যে কথা, সেটা হচ্ছে মান্ডালা আর্ট, মানে ছবি আঁকা। একটা গোল আকৃতির মধ্যে নিজের প্রকৃতি বা নিজের যা মনে হয় সেই সমস্ত ছবি বা রং নকশা দিয়ে ফুটিয়ে তোলার নাম হচ্ছে মান্ডালা আর্ট। এই তিনটি বিষয় দিয়ে কিন্তু আমরা অনায়াসে আমাদের মন খারাপ সারিয়ে তুলতে পারি, কারণ আমরা অধিকাংশ সময় মন খারাপের ব্যথায় ভুগি। আজকে এই পর্যন্তই, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে। যেতে যেতে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে রইল এই গানটি। আবারও কথা হবে অন্য একটা দিনে, অন্য একটা সময়। সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়, আজ সন্ধ্যার আসরে।

শুনছিলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার।

0: এক নজরে।
1: ক্রীড়াঙ্গনের শুরুতেই আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া। ইউএস ওপেন টেনিসে মহিলা সিঙ্গলস ফাইনালে আরিনা সাবালেঙ্কা ও এলেনা রাইবাকিনা, আজ পুরুষ সিঙ্গলসের দুটি সেমিফাইনাল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের 5-0 গোলে জয় বোডো গ্লিমটের বিরুদ্ধে, ম্যানচেস্টার ইউনাইটেড 4-0 গোলে হারাল সাভাকে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারত, দলীপ ট্রফি চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল। কলকাতা ফুটবল লীগের সুপার সিক্সে ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড এসির ম্যাচ গোলশূন্য, মামেলন স্পোর্টিং 2-0 গোলে হারালো ভবানীপুরকে। ইংল্যান্ড বনাম পাকিস্তান তৃতীয় ক্রিকেট টেস্টে এজবাস্টানে লড়ছে পাকিস্তান। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। খেলার দুনিয়ার টাটকা খবরের সঙ্গেই বিভিন্ন খেলাধুলার বিশ্লেষণ, তথ্য, পরিসংখ্যান সব কিছুই থাকে, বিশেষজ্ঞের মতামত, বক্তব্য সব কিছু নিয়েই আমাদের প্রতিদিনকার মৈত্রী ক্রীড়াঙ্গনের আসর জমে ওঠে। আসুন আজ প্রথমেই চলে যাব আতস কাঁচের তলায়।
0: আতস কাঁচের তলায়,
1: আতস কাঁচের তলায় আজ ইউএস ওপেন টেনিস।

মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস ইউএস ওপেনের ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর হতে চলা এলেনা রাইবাকিনা তিনি ফাইনালে উঠলেন। সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গাউফকে তিনি 3-6, 6-4, 6-4 কঠিন লড়াইয়ের পর হারিয়ে দিলেন রাইবাকিনা। এই প্রথম এই মুহূর্তে বিশ্বের দু নম্বর কাজাকস্তানের রাইবাকিনা ইউএস ওপেন ফাইনালে উঠলেন। কাজাকস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠবেন, কিন্তু তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের জন্য কোর্টে রাইবাকিনাকে লড়তে হবে বেলারুসের শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার বিরুদ্ধে। সাবালেঙ্কা স্ট্রেট সেটে জেসিকা পেগুলাকে হারিয়ে টানা চতুর্থ বছর ইউএস ওপেন ফাইনালে উঠলেন। ক্রিস এবার্ট ও সেরেনা উইলিয়ামসের পর একমাত্র মহিলা টানা তিনবার ইউএস ওপেন

পর্যায়ের দোরগোড়ায় সাবালেঙ্কা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেমিফাইনালে 7-5, 6-2 হারালেন তৃতীয় বাছাই পেগুলাকে। 7টি অ্যাশ সহ 29টি উইনার মারেন সাবালেঙ্কা। শক্তিশালী গ্রাউন্ড স্ট্রোকে দিশেহারা করে দেন পেগুলাকে। 2006 পর এই প্রথম কোনো আমেরিকান মহিলা খেলোয়াড় কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন না। তবে পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই আমেরিকান খেলোয়াড়, বেন সেলটন ও ফ্রান্সিস তিয়াফো। অষ্টম বাছাই বেন সেলটন ও একাদশ বাছাই ফ্রান্সিস তিয়াফো হলেন প্রথম দুই কৃষ্ণাঙ্গ আমেরিকান যারা ইতিহাস সৃষ্টির সামনে। মুখোমুখি সাক্ষাতে সেলটন এগিয়ে 3-1, দুজনেই প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে ওঠার অপেক্ষায়। তবে তার আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামেই প্রথম সেমিফাইনালে খেলবেন শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভেরেভ ও বিশ্বের 50 নম্বর কারেন খাচানভ। খাচানভ জীবনে প্রথম গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে ওঠার চেষ্টা করবেন। জেভেরেভ 2020 ইউএস ওপেন ফাইনালে উঠেছিলেন, 2024 রোলা গ্যারোয়ে ফাইনাল ও 2025 অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল খেলেছেন অলিম্পিক সোনাজয়ী জেভেরেভ। শেষ পর্যন্ত গত জুনে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন 29 বছর বয়সী জার্মান তারকা। এবারের উইম্বলডন ফাইনালেও খেলেছেন আলেকজান্ডার জেভেরেভ। রাশিয়ান খেলোয়াড় খাচানভের এটি তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনাল।

0: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বিটিএর সিও সুজয় কুমার ঘোষ, টেনিস বিশেষজ্ঞ। সুজয়দা, প্রথমেই মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আজ ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসের সেমিফাইনাল দুটি হয়ে গেছে। সেই সেমিফাইনালে জয়ী হয়েছেন এলেনা রাইবাকিনা এবং আরিনা সাবালেঙ্কা। তারা ফাইনালে খেলবেন, মহিলা সিঙ্গলসের ফাইনালে। আর আজকে দুটি সেমিফাইনাল রয়েছে পুরুষ সিঙ্গলসের দুটি সেমিফাইনাল। প্রথমে মহিলা সিঙ্গলসের যে দুই ফাইনালিস্ট রাইবাকিনা এবং সাবালেঙ্কা, কি বলবেন এই খেলা, দুজনের খেলা সম্পর্কে?
1: প্রথম কথা যে নাম্বার ওয়ান এন্ড টু, সো টু অফ দ্য বেস্ট প্লেয়ার্স আর প্লেইং, এন্ড সাবালেঙ্কা সবাই জানে যে অলরেডি চারটে গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেছে, ভেরি পাওয়ারফুল প্লেয়ার এবং অবভিয়াসলি শি ইজ দ্য ফেভারিট। বাট রাইবাকিনা, শি ইজ অলসো প্লেইং ভেরি ওয়েল, নাম্বার টু সিড, এন্ড শি ইজ অলসো এ কন্টেন্ডার। অতএব আমার মনে হয় মানে ইউ নো শি ইজ নট অনলি গট ম্যাচ দ্য পাওয়ার, বাট শি ইজ অলসো গট এ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ কোর্ট ক্রাফট এন্ড অল। যদিও সাইবাকিনা ইজ দ্য ফেভারিট, তবে আমার মনে হয় ইট উইল বি এ গুড ম্যাচ ফর দ্য থ্রি সেটার এন্ড বিফিটিং অফ দ্য ইউএস ওপেন ফাইনাল।
0: রাইবাকিনা তো এবারে এক নম্বর হতে যাচ্ছে আর কি, ডাব্লিউটিএ র্যাঙ্কিংয়ে এক নম্বরে হতে যাচ্ছে আর কি। যদি সাবালেঙ্কা চ্যাম্পিয়ন হলেও রাইবাকিনাই এক নম্বর থাকবেন, তো সেই জায়গা থেকে রাইবাকিনা কি একটু চাপমুক্ত হয়ে খেলবে না ফাইনালে?
1: না, ব্যাপারটা হচ্ছে সাবালেঙ্কা, ইটস নট দ্যাট ইউ নো লাস্ট ইয়ার যেমন ও শি ওয়াজ উইনিং এভরিথিং লিটারালি, এবছরে মানে প্রায় টু ইউএস ওপেন বেশ কিছু টুর্নামেন্টে ও হেরেছে, তো শি ইজ স্লাইটলি ভালনারেবল অলসো। সেখানে রাইবাকিনা ও শি প্লেইং সো ওয়েল, ডেফিনেটলি শি উইল টেক দ্যাট অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ টা নেবে। এন্ড অ্যাজ আই সেড দ্যাট হাদাদি
0: ম্যাচটা লড়াই হবে আর কি। এবারে চলে আসি পুরুষ সিঙ্গলসের দুটো সেমিফাইনাল। একটা শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভেরভ, তিনি খেলবেন পঞ্চাশ নম্বর, বিশ্বের পঞ্চাশ নম্বর কারেন খাচানভের বিরুদ্ধে। আর অন্যদিকে দুটো আমেরিকান, দুই আমেরিকান বেন সেলটন এবং ফ্রান্সিস টিয়াফো, তারা মুখোমুখি হবেন আরেকটি সেমিফাইনালে। কেমনভাবে দেখছেন এই দুটো সেমিফাইনাল এবং কার সম্ভাবনা বেশি ফাইনালে ওঠার?
1: না, আমার মতে এবারে ওর অ্যাডভান্টেজটা হচ্ছে

0: সিনার নেই, আলকারাজ হেরে গেছে, জোকোভিকও হেরে গেছে, দ্যাট মিন্স হিজ পাথ ইজ মোর অর লেস ক্লিয়ার। যার জন্যই প্রথম দুটো ম্যাচ ফাইভ সেটার হওয়ার পরও ও রিকভার করে নেক্সট ম্যাচ গুলো স্ট্রেট সেটই জিতে, তো আলটিমেটলি হি ইজ দ্য ফেভারিট ডেফিনেটলি অনস অল ফোর অফ দেম। এবং সেমিফাইনালে কাশিমোভের সঙ্গে, কাশিমোভ ইজ অলসো ভেরি গুড প্লেয়ার, ওর পারফরমেন্স ইজ অলসো ভেরি গুড। সেমিফাইনাল অফ ইউএস ওপেন রিচ করা নট নো মিন জব, তো একটা সেমিফাইনাল তো আমি ডেফিনেটলি জেভেরেস কে রাখবো। আরেকটা সেমিফাইনালে কিয়াফো উড বি প্লেয়িং অ্যাজ শেলটন, আর শেলটন ইজ ইন অ্যাবসলিউটলি রেড হট ফর্ম,
1: আলকারাজ কে হারিয়েছে,
0: Alcaraz ke panch se hariyeche, jodio Alcaraz was not totally fit, kanana ei onek gono tournament grand slam skip korte hoyeche for wrist injury jonne, but he recovered very well and went up to the quarterfinals. Into Shelton has served, is a talking point, and he is so powerful, he's a beast bowler, circuit of the ball, he's a beast.
1: দেখা যাক, মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমরা
0: ইউএস ওপেন সেমিফাইনালে, ইট ক্যানট বি আ ইজি ম্যাচ ফর এনিবডি,
1: একমাত্র আমরা সুজাত আমরা বলতে পারি, একমাত্র সাবালেঙ্কা ছাড়া এই এবারে ইউএস ওপেনে যেই চ্যাম্পিয়ন হোক, মহিলা এবং পুরুষ, সাবালেঙ্কা ছাড়া একটা নতুন চ্যাম্পিয়ন, মানে প্রথমবার ইউএস ওপেন জয় এরকম একটা জায়গায় রয়েছে।
0: অনেক ধন্যবাদ সুজাদা আমাদের সঙ্গে কথা বলার জন্য।

আমরা কথা বলছিলাম টেনিস বিশেষজ্ঞ, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন বিটিএর সিও সুজয় কুমার ঘোষের সঙ্গে। এবারের ইউএস ওপেন নিয়ে আমরা একটু শুনলাম। ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসের দুই ফাইনালিস্ট ইতিমধ্যে নির্ধারিত, এলেনা রাইবাকিনা এবং আরিনা সাবালেঙ্কা, তারা মুখোমুখি হবেন। আর অন্যদিকে আজ পুরুষ সিঙ্গলসের দুটি সেমিফাইনাল রয়েছে, সেই সব নিয়েই আমরা কথা বলছিলাম সুজয় কুমার ঘোষের সঙ্গে। আতশ কাঁচের তলায় আজ ছিল ইউএস ওপেনের কথা। এই মুহূর্তে আমরা যে খবরটি আপনাদের দেব, যে টাটকা কিছু খবর আপনাদের দিয়ে দেব, প্রথমেই বলি যে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ক্রিকেট টেস্ট ম্যাচ চলছে, তৃতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ। যদিও সিরিজ ইতিমধ্যেই ইংল্যান্ড করায়ত্ত করেছে, প্রথম দুটি টেস্টে জিতে, তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম দুটি টেস্ট জিতে তারা করায়ত্ত করেছে। তৃতীয় টেস্টেও পাকিস্তান খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। প্রথম ইনিংসে ইংল্যান্ড 453 রান করেছিল পাকিস্তানের 133 রানের প্রত্যুত্তরে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে যখন শূন্য রানের মধ্যে তাদের দুটি উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত তাদের এজবাস্টানে আজান ওয়াবিজ ও শান মাসুদ তারা জুটি বাঁধেন, এবং দ্বিতীয় দিন যখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছিল তখন পাকিস্তানের রান ছিল 2 উইকেটে 52, অর্থাৎ 52 রানের একটি জুটি তারা তৈরি করেছিলেন। আজ 125 রানে পাকিস্তান

0: তৃতীয় উইকেটটি পড়েছে, অর্থাৎ 125 রানে তৃতীয় উইকেট জুটি যোগ করেছে। আওয়েস আউট হয়ে গেছেন, তিনি 59 রান করে আউট হয়েছেন ডান লরেন্সের বলে। তারপর শান মাসুদের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। মধ্যাহ্নভোজনের বিরতিতে পাকিস্তানের রান 3 উইকেটে 184। পাকিস্তান এখনও পিছিয়ে রয়েছে 136 রানে। শান মাসুদ 83 রানে এবং অধিনায়ক বাবর আজম তিনি 26 রানে ব্যাট করছেন। এই মুহূর্তে পাকিস্তান 136 রানে পিছিয়ে, 3 উইকেটে 184 মধ্যাহ্নভোজনের বিরতিতে পাকিস্তানের রান। অন্যদিকে কলকাতা ফুটবল লিগে আজ ছিল ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচ। ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এই ম্যাচে ইস্টবেঙ্গল গোলশূন্যভাবে খেলা শেষ করেছে এবং মোহামেডান স্পোর্টিং ভবানীপুর ম্যাচে মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে তারা হারিয়ে দিয়েছে ভবানীপুরকে। আমরা আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়ের একটি প্রতিবেদন আজকের কলকাতা ফুটবল লীগের যে দুই প্রধানের যে দুটি খেলা ছিল সেই খেলা সম্পর্কে এবং সুপার সিক্সের বর্তমান অবস্থান সম্পর্কে। গতকাল মোহনবাগান 5-1 গোলে সুপার সিক্সের ম্যাচে তারা হারিয়ে দেয় কোল ইন্ডিয়াকে। আসুন শুনে নেওয়া যাক।
1: একদমই আগামীকাল গতকালের যে ম্যাচ ছিল মোহনবাগান এবং কোল ইন্ডিয়ার, সেখানে কিন্তু মোহনবাগান 5 গোলে কিন্তু জয় পেয়েছে জানো তুমি, এবং ফলটা কিন্তু ইস্ট বেঙ্গল আজকে কিন্তু ড্র করলো ইউনাইটেড এর সাথে। নবাব বটচাচার যে দলের কাছে গোল শূন্য কিন্তু ড্র হলো। এই ড্রয়ের ফলে কিন্তু যে বিষয়টা হলো, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ চাপে পড়ে গেল। ইস্ট বেঙ্গল তার দুটো ম্যাচ খেলতে হবে, একটা মোহামেডানের বিরুদ্ধে খেলতে হবে আর একটা কোল ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে হবে। এই দুটো ম্যাচে কিন্তু তাদের কিন্তু শুধু জিতলে হবে না, গোল পার্থক্যে কিন্তু ব্যবধান কিন্তু তাদের বজায় রাখতে হবে। অপরদিকে মোহনবাগানের ম্যাচে কিন্তু ইউনাইটেড এবং মোহামেডানের সঙ্গে কিন্তু বাকি রয়েছে। এর ফলে কিন্তু যেটা হলো, ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান এবং আরেকটা জানিয়ে রাখি, আজকে কিন্তু মোহামেডানের ম্যাচ ছিল, মোহামেডান ভবানীপুরকে 2-0 গোলে হারিয়ে দিচ্ছে। এর ফলে কিন্তু ময়দানের তিন প্রধান ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান তিনজনেই কিন্তু একটা লিগ জয়ের কিন্তু একটা দাবিদার হয়ে গেল। প্রত্যেকের দুটো করে ম্যাচ কিন্তু বাকি রয়েছে, তিন প্রধানের মোটামুটি কাপ আসছে, এইটা এক প্রকার অনেকটাই নিশ্চিত করে বলা যায়। অপরদিকে যদি আজকে আমি ম্যাচে মাঠটাকে বিশ্লেষণ করেই তোমার মাঠটা তোমাকে জানাই, তো ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু একদম ছন্দহীন ফুটবল যাকে বলে, ছন্দহীন ফুটবল বলছে। ইভেন তুমি যদি বলো, আমরা ইস্ট বেঙ্গলকে দেখেছি কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পেরেও গোল করছে না, কিন্তু আজকে সেভাবে গোলের সুযোগও তৈরি হয়নি। প্রথমার্ধে 2-1টা সুযোগ নষ্ট করেছে তারা, এবং দ্বিতীয়ার্ধ 2-3টে কিন্তু মুহুর্মুহু যে একটা আক্রমণ সেটা কিন্তু সুযোগ করতে পারেনি, তৈরি করতে পারেনি। বরঞ্চ নবাব বটচাচারের ইউনাইটেড দল কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক চাপে করেছে এবং তারা গোলের সুযোগ মিস, অনেক সুযোগ পেয়ে সুযোগ গোলের সুযোগ মিস করে। সেখান থেকে ইউনাইটেড কিন্তু ম্যাচটা জিতে গেলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকতো না, এবং নবাব ভট্টাচার্য যেভাবে ময়দানের দল করে, ময়দানকে শক্ত একটা দলে করে, তুমি জানো একটা উনি অনেক আমার মোহাম্মদ রফিক আছে তাকে কিন্তু দলের সঙ্গে তারা যুক্ত করেছে মেন্টর হিসেবে, সব মিলিয়ে কিন্তু ইউনাইটেড আজকে বেশ ভালো ছন্দময় ফুটবল খেলেছেন। এবং অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের খেলায় কিন্তু এদিন কিন্তু হতাশ মাঠে সমর্থক হয়ে তাদের সিনিয়র দলের কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস কিন্তু সিনিয়র দলে প্র্যাকটিস করাচ্ছিলেন, মাঠে যে নতুন কাজটা তৈরি হয়েছে তিনিও কিন্তু হেড কোচ দলে, তিনি কিন্তু সিনিয়র দলের কোচ, তিনিও কিন্তু দলে খেলা দেখে বরঞ্চ খুব হতাশ। তবে ইস্ট বেঙ্গল কিন্তু ছন্দের ক্ষেত্রে মরিয়া এটুকু বলা চলে, লিগ কিন্তু এক প্রকার জমে গেল এবং অবশ্যই আজকে ড্রটা করা ইস্ট বেঙ্গল চাপে পড়ে গেল।
2: তুমি অনেকটা বিস্তারিত ভাবেই বললে, অনেক ধন্যবাদ অঞ্জন।

আজকের কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড স্পোর্টস এবং মোহামেডান স্পোর্টিং বনাম ভবানীপুর খেলার খবর বিস্তারিতভাবে আমরা শুনে নিলাম আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আজ

এগারোই সেপ্টেম্বর, এই এগারোই সেপ্টেম্বর তারিখটি কিন্তু দুই বিশিষ্ট প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্বের জন্মদিন। যেমন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্মানির সেই বিখ্যাত ফুটবলার, ম্যানেজার এবং সংগঠক। সেই ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের আজ জন্মদিন। ক্রিকেট জগতের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব, ভারতীয় ক্রিকেটের অন্যতম পিতৃস্থানীয় চরিত্র হিসেবে খ্যাত লালা অমরনাথ, তারও আজকে জন্মদিন। ১৯১১ সালের আজকের দিনেই তার জন্ম হয়েছিল। দুই বিশিষ্ট প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্বের আজ জন্মদিন। একটু বিস্তারিত আপনাদের জানাই, ১৯৪৫ সালের আজকের দিন অর্থাৎ ১১ই সেপ্টেম্বর তারিখে জার্মানির ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জন্ম হয়। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় বেকেনবাওয়ার মিডফিল্ডার হিসেবে শুরু করে পরবর্তী সময় সেন্টার ব্যাক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। আধুনিক যুগে সুইপার ভূমিকাটি তিনিই প্রথম আবিষ্কর্তা। জার্মানির মিউনিকে তার জন্ম হয়। ১৯৬৪ থেকে ১৯৭৭ ক্লাব ফুটবলে জার্মানির বায়ার্ন মিউনিখে খেলেন ৪২৭টি ম্যাচ। পশ্চিম জার্মানির হয়ে তিনি ১০৩টি ম্যাচ খেলেছেন, ডিফেন্ডার হলেও ১৪টি গোলও করেছেন। ১৯৭৪ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য বেকেনবাওয়ার ১৯৬৬ রানার্স দলেও ছিলেন। ১৯৭২ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী জার্মানি দলে এবং ১৯৭৬ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় রানার্স দলেও ছিলেন বেকেনবাওয়ার। ম্যানেজার হিসেবে ১৯৯০তে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন জার্মানিকে, ১৯৮৬তে ম্যানেজার হিসেবে ফিফা বিশ্বকাপ রানার্স। দুবার বর্ষসেরা ইউরোপিয়ান ফুটবলার, তিনবার ফিফা বিশ্বকাপ, দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন। ফিফা বিশ্বকাপ, ইউরোপিয়ান কাপ, ভ্যালেন্ডিয়ার জয়ী বিশ্বের ১১ জন খেলোয়াড়ের একজন বেকেনবাওয়ার। ব্রাজিলের মারিও জাগালো ও ফ্রান্সের দিদিয়ার দেশর সঙ্গে বেকেনবাওয়ার এই তিনজন খেলোয়াড় হিসেবে ও ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জিতেছেন। তিনি ছিলেন প্রথম অধিনায়ক যিনি আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ক্লাব পর্যায়ে ইউরোপিয়ান কাপ হাতে তুলেছেন। বিংশ শতাব্দীর বিশ্বদল ফিফা বিশ্বকাপ স্বপ্নের দলে অন্তর্ভুক্ত হয়েছেন বেকেনবাওয়ার। বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৬৭তে ইউরোপিয়ান কাপ, উইনার্স কাপ এবং ১৯৭৪ থেকে ১৯৭৬ টানা তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছেন। প্রথম খেলোয়াড় যিনি বার্নের অধিনায়ক হিসেবে তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছেন। পরবর্তী সময়ে তিনি বায়ার্ন মিউনিখের ম্যানেজার এবং পরে ক্লাব প্রেসিডেন্ট হন। বায়ার্ন ছাড়াও নিউ ইয়র্ক কসমোসের হয়ে খেলেছেন বেকেনবাওয়ার। ২০০৬ ফিফা বিশ্বকাপে সংগঠক জার্মানির আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জন্ম হয়েছিল ১৯৪৫ আজকের দিনে। ভারতীয় ক্রিকেটের অন্যতম পিতৃস্থানীয় চরিত্র হিসেবে খ্যাত লালা অমরনাথের জন্ম ১৯১১র ১১ই সেপ্টেম্বর। টেস্টে ভারতের প্রথম শতরানটি করার কৃতিত্ব হচ্ছে লালা অমরনাথের ১৯৩৩ স্বাধীন ভারতে তিনিই প্রথম ক্রিকেট অধিনায়ক। ১৯৫২তে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জয় তারই নেতৃত্বে। ২৪টি টেস্টে ৮৭৮ রান করেছেন ও ৪৫টি উইকেট নিয়েছেন। পরবর্তী সময়ে তিনি বিসিসিআই এর নির্বাচক কমিটির চেয়ারম্যান হন। পদ্মভূষণ উপাধিতে সম্মানিত লালা অমরনাথ সিকে নাইডু জীবনকৃতি সম্মানের প্রথম প্রাপক। ১৮৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ১০,৪২৬ রান করেছেন লালা অমরনাথ, নিয়েছেন ৪৬৩টি উইকেট। লালা অমরনাথের জন্ম হয়েছিল ১৯১১ সালের ১১ই সেপ্টেম্বর তারিখে।

আসুন এবার চলে যাই মাঠে ময়দানে, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা প্রতিবেদন। মাঠে ময়দানে, মাঠে ময়দানে আমাদের বিষয় বাংলার খেলাধুলা। সামনেই এশিয়ান গেমস আর সারা বছর বেঙ্গল অলিম্পিক নানা ধরনের খেলাধুলার উন্নতিতে কাজ করে। রাজ্যের বর্তমান খেলাধুলার অবস্থা কি, এশিয়ান গেমসেও বাংলার প্রতিনিধিদের সাফল্য পাওয়ার সম্ভাবনা কতটা, সেই বিষয়ে আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায় কথা বলেছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস ও কোষাধ্যক্ষ কমল মৈত্রের সঙ্গে।

0: শুনে নেব তারা কি বললেন।
1: আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস। অ্যাসোসিয়েশন শতবর্ষে পড়েছে, তার নিজের খেলাতেও তারা কিন্তু অনেক জন, সেই বিষয়ে আমরা জহর বাবুর থেকে সরাসরি জেনে নেব।
2: স্যার, আমি জহর দাস, সম্পাদক বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমাদের গত বছর এক বছর ধরে শতবর্ষ চলল, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শতবর্ষ পালন করেছি। তার ভেতরে ক্রীড়া ছিল, সঙ্গীত ছিল, উৎসব উৎসবকে দিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর খেলাধুলো বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছিলাম। সেন্টেনারিতে আমরা মালদা স্টেট গেমস দিয়ে শেষ করেছি। এছাড়া আমার নিজের খেলা বেসবল কলকাতায় যতটা জনপ্রিয় না হলে পরে উত্তরবঙ্গ পুরুলিয়া বড় মাঠ দরকার, এখানে তত বড় মাঠ নেই, সেই জন্য ওইসব জায়গায় ভীষণ জনপ্রিয় হয়তো পুরুলিয়া চ্যাম্পিয়ন হলো। সামনে আমি শিলিগুড়িতে স্টেট গেমস করছি, আমার স্টেট চ্যাম্পিয়নশিপ করছি, বিভিন্ন জেলা থেকে দলেরা আসবে। সরকার নানারকম ভাবে সাহায্য করবে, সরকার তো বলেই দিয়েছে জেলাগুলোকে অগ্রাধিকার দেবে। আর এই সরকারের কালকে একটা মুখ্যমন্ত্রী দারুণ ঘোষণা করেছেন যে খেলোয়াড় এসে এয়ারপোর্টে সম্বর্ধনা দেওয়ার থেকে তার আগে তাকে নার্সিং এর জন্য সহযোগিতা সেই সহযোগিতা সরকার থেকে যে করছে ও বলেছে, এই কাজের জন্য আমরা খুব কৃতজ্ঞ। আর আমাদের বিভিন্ন আরো নানা রকম সামনের বছর আমাদের আবার জাতীয় গেমস আছে, ন্যাশনাল গেমস আছে, তার প্রস্তুতি নিতে হবে। তারপর স্টেট গেমস আছে, এক বছর ওয়ান অল্টারনেটিভ ইয়ার হয়, তার প্রস্তুতি নিতে হবে। বিয়েতে এখন এই পুজোর পরে আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে, নতুন গভর্নেন্স অ্যাক্টে আমাদের সব কিছু করতে হবে। এই জন্য আমাদের কাজগুলো ধীরে সুস্থে হলো, সুন্দরভাবে এগিয়ে চলেছে আপনাদের সকলের সহযোগিতায়। ইনফ্রাস্ট্রাকচার অনেক আছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার উত্তরবঙ্গ জলপাইগুড়ি কুচবিহার মালবাজার অনেক উন্নত হয়েছে। আমরা ন্যাশনাল খেলতে যাচ্ছি, 28টা টিমের ভেতরে আমাদের মেয়েদের টিম 4 নম্বরে আর ছেলেদের টিম 7 নম্বরে 28টা স্টেট খেলতে আসছে। সামনে আমাদের হরিয়ানাতে হচ্ছে, ওখানে আমাদের খুব উন্নত হচ্ছে বেসবল, ওখানে খুব উন্নত হচ্ছে। কলকাতায় আমাদের খেলার মাঠ নেই, বড়ো মাঠ ফুটবল মাঠের থেকে বড়ো মাঠ লাগে বলে আমরা এখানে তেমন একটা জায়গায় খেলা হয় সোদপুরে, সেই জন্য এই দিকতে আমরা করতে পারছি না। এই ধরনের জেলা স্তরে আমরা ছড়িয়ে দিচ্ছি খেলাটা, আরও আরও আপনাদের সহযোগিতা পেলে আরও বিশেষভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমি।
1: আর অন্য খেলাগুলো, আপনি যেহেতু সচিব সব খেলায়, অন্য কোন কোন খেলাগুলো এই মুহূর্তে জনপ্রিয় আছে?
2: যেমন ব্যাডমিন্টনের স্টেট চ্যাম্পিয়ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হতে চলেছে সামনে, সরকার সব রকমভাবে সহযোগিতা করবে। এছাড়া এই মুহূর্তে আমাদের ন্যাশনাল হচ্ছে শ্রীনগরে কাশ্মীরে, এইমাত্র কাশ্মীর থেকে অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাকে থেকে ফোন করেছিল। এশিয়ান গেমসে একমাত্র মেয়ে রেফারি আম্পায়ার চান্স পেয়েছে অরুন্ধতী দে, ও যাচ্ছে বাংলার গর্ব। এছাড়া আমাদের এশিয়ান গেমসে মোটামুটি 5-6 জন চান্স পেয়েছে, আমাদেরই সব প্লেয়ার অন্য স্টেটের হয়ে খেলছে। নাহলে আমাদের এবার ক্রিকেট, টেবিল টেনিস, রাগবি, কবাডিতে আমাদের প্লেয়াররা এশিয়ান গেমস খেলতে যাচ্ছে জাপানে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।

0: আমার সঙ্গে এখন সরাসরি রয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কমল মৈত্য, এবং তিনি একই সঙ্গে রাজ্যের অ্যাথলেটিক্সের কিন্তু সচিবও বটেন। সরাসরি কথা বলে নেব রাজ্যের অ্যাথলেটিক্সের বর্তমান অবস্থা এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সব বিষয়ে। প্রথমেই আপনাকে যে জিনিসটা জানিস, বর্তমানে রাজ্যের অ্যাথলেটিক্সের অবস্থা কীরকম?
1: অবস্থাটা যেটা আগে ছিল সেরকমই আছে, আস্তে বদলের দিকে যাচ্ছে আর কি। জুনিয়ররা যে সমস্ত রেজাল্ট করেছে, রিসেন্টলি 7 দিন আগে আমাদের ইউথ ন্যাশনাল করে এলো, তাতে 7টা মেডেল নিয়ে এসছে, তার মধ্যে একটা ওখানকার মিট রেকর্ডও করে নিয়ে এসেছে, তারা ফিরেছে। আমাদের অ্যাথলেটিক্সে তো আছেই, তোহরা খাতুন আছে, নাফিসা খাতুন আছে, এরকম অনেক জুনিয়ার ছেলেরাও আছে, অনেক উঠছে, যেটুকু করছে ওদের হ্যাটস অফ টু দ্য অ্যাথলিটস, যে ফসলটা বাংলা কিছুটা পাচ্ছে আর কি।
0: আপনি তো দেখলাম ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে দেখা করতে, তো নতুন সরকার তো উদ্যোগী বলে মনে হচ্ছে।
1: আমরা বলেছি অনেক কিছুই, উনি কথা দিয়েছেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামটাকে সিনথেটিক করে দেবে, করে ওখানে একটা যুব আবাসও করে দেবে, যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে যে খরাটা সেই সুযোগটা ওখানে শুধু হওয়ার সম্ভাবনাটা আছে।
0: ভালো ক্রীড়া পরিকাঠামো তৈরি করতে মানে অ্যাথলেটিক্সে কি কি দরকার বলে আপনার মনে হয়?
1: উনি খুব সচেষ্ট এই ব্যাপারটা, আমার ক্রীড়ামন্ত্রী, উনি আমার সাথে বা জ্যোতির্ময় সিকদারের সাথে অনেকবার আলোচনা করেছেন আর কি, যে কীভাবে কী করা যায় কী করা যায়, উনি

0: এরপর একটা প্রস্তাব দিয়েছেন যে প্রত্যেকটা স্টেটে সাথে বসবেন আলাদা আলাদা আলাদাভাবে, তাদের কী কী অসুবিধা কী সুবিধা কী করা যায়। আমাদের সাথে আলোচনাতে আমাদের এই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম, রবীন্দ্র সরোবরটা উনি এগ্রিড হয়েছে, রবীন্দ্র সরোবরটাকে সিনথেটিক করে দেবে আগে। তাই সেই জায়গাটায় যে আশাবাদী, চিফ মিনিস্টারে সেদিন বক্তব্যতে উনি বলেছেন একটা, আমার খুব বক্তব্যটা খুব ভালো লাগলো।
1: শুনছিলাম বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস এবং কোষাধ্যক্ষ কমল মৈত্রের সঙ্গে কথা। বাংলার খেলাধুলা এখন কোন পর্যায়ে? সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা। যে সমস্ত কৃষক বন্ধুরা প্রথাগতভাবে বিভিন্ন সবজি চাষ করে থাকেন, সেখান থেকে দাঁড়িয়ে আপনারা যদি খেয়াল করেন, বাজারে যখন যে সবজির বাজারে প্রচুর পরিমাণে যোগান রয়েছে, তার ঠিক যদি ব্যতিক্রমী কোনো সবজি বাজারে আসে, তখন কিন্তু তার ডিমান্ড বা চাহিদা বা দাম সব কিছুই কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। তাই এই সময় যদি বর্ষাকালে আপনি এমন কিছু সবজি বা ফসল নিয়ে এলেন বাজারে যেগুলো হয়তো মানুষের মধ্যে একটা চাহিদা রয়েছে বা সচরাচর সব দোকানে পাওয়া যাবে না, সেই রকম কিছু সবজি, তাদের মধ্যে যদি কপি, এটা বেশ কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, ফুলকপি বলি বা বাঁধাকপি বলি, এবং সেগুলো তার একটা সিজন হিসেবে আমরা জানি যে শীতকাল, কিন্তু এমন কিছু শ্রোতা বন্ধু কিন্তু এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন, তারা একটু বুদ্ধি খাটিয়ে এই সময় বিশেষ করে অসময়ে তারা বাজারজাত করেন এই কপি জাতীয় ফসলগুলি, আর তার সুফলও পান তারা। ঠিক তেমনি আজকেরও আমরা আলোচনা করব এমন অসময়ে বা জলদি যে সিজনটা রয়েছে তার ঠিক পূর্বে যদি জলদি একটু আমরা বাজারে সেই সমস্ত ফসলগুলোকে বাজারজাত করতে পারি তাহলে কেমন হয়। হ্যাঁ, জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ঝাড়গ্রাম জল ব্যবস্থাপনার উপকৃষি অধিকর্তা, বরুণ কৃষ্ণ কুণ্ডু, উপকৃষি অধিকর্তা জল ব্যবস্থাপনা ঝাড়গ্রাম। বরুণবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি যে কথা বলছিলাম যে এই জলদি জাতের কপি, যেগুলো ফুলকপি বাঁধাকপি, ঠিক আমরা জলদিটা বলছি কি কারণে? আমি হয়তো একটু ধারণা দিলাম, কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ হিসাবে কি বলবেন?
2: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা সাধারণত অসময়ে সবজি দিকে ঝুঁকি না, কেননা এতে অনেকটাই ঝুঁকিপূর্ণ চাষ। সাধারণত যে সময় ফুলকপি বা বাঁধাকপি হয়, বিশেষ করে এটা শীতকালীন সবজি, তো শীতকালে যখন দেখা যাচ্ছে যে সবাই যখন ওই কপি চাষ করছে এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে, যখন বেশি পরিমাণে সাপ্লাই হচ্ছে বাজারে, অটোমেটিক্যালি ডিমান্ড কমে যাচ্ছে এবং চাষি কিন্তু সেই হারে দামটা পাচ্ছে না। তাই প্রত্যেকটা সেগমেন্ট

0: কন্টিনেন্টেরে আর্লি ভ্যারাইটি, মিড ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি আমরা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রস্তুতকারক সংস্থা এগুলো বাজারজাত করছে। এখানে একটা সমস্যা হচ্ছে, সবার কিন্তু সেরকম জমি নেই, বিশেষ করে যারা আর্লি করছে, অর্থাৎ যারা বর্ষাকাল থেকে আরম্ভ করে পুজোর সময়, বিশেষ করে বিশ্বকর্মা পুজো, বিশেষ করে দুর্গাপুজোর সময় যারা ফুলকপিটা বাজারে আনছে, এক একটা ফুলকপির পিস 50 থেকে 60 টাকা করে পিস বিক্রি করছে, এবং এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু হয়তো আমার সেরকম জমি নেই আমার। তাহলে আর্লি ভ্যারাইটিগুলো কী কী আছে সেগুলো আমাকে নজরদারি রাখতে হবে, এবং সাথে সাথে গুড কিপিং কোয়ালিটি সেটার দিকে নজর দিতে হবে, এবং সাইজটা ভালো হতে হবে, দর্শনধারী হতে হবে, টাইট কম্প্যাক্টনেস দেখতে হবে, এবং এক একটা প্রায় 600 থেকে 800 গ্রাম ওজনের ফুলকপি হয় সেদিকেও নজরজাত করতে হবে, এবং এই সমস্ত ফুলকপিগুলো মোটামুটি ডিউরেশন চারা লাগানোর 50 দিনের মধ্যে বাজারজাত করা যায়, এবং বীজতলাতে মোটামুটি 20 থেকে 25 দিন পর্যন্ত বীজতলাতে রাখে। অতএব দেখা যাচ্ছে যে আমাকে মে থেকে জুলাই পর্যন্ত আমার বীজতলা যদি করা যায়, তারপরে আরও ধরুন 55 থেকে 60 দিন যদি আমি মূল জমিতে চারা রাখি, তারপরে আমি যদি বাজারজাত করি, তাহলে আমার সেপ্টেম্বর টু অক্টোবরের মাঝামাঝির মধ্যে আমি বাজারজাত করতে পারবো এবং ভালো একটা দাম পাবো।
1: হ্যাঁ, যেহেতু মানে শীতের অনেক আগে আমরা দিতে পারছি
0: একদম। এবার যে সমস্ত জাতগুলো তাপমাত্রা সহনশীল, মানে কিছুটা হিট টলারেন্ট, সেই সমস্ত জাতগুলো আমাদেরকে নির্বাচন করতে হবে, এবং সেই সমস্ত জাতগুলো দেখবেন যে এগুলো কিন্তু মানে মিড সিজন বা লেট ভ্যারাইটিতে যেরকম অনেকটা করে 1.5 কেজি ওজনের ফুলকপি হয়, এগুলোর সাইজ কিন্তু তুলনামূলক ছোট, কিন্তু এর বাজারজাত করা খুবই সহজ, এই কারণে এটার খুব ডিমান্ড থাকে। তাই পুজোকে বেস করে, বিশেষ করে বিশ্বকর্মা পুজো বা দুর্গাপুজোর সময় যদি ফুলকপি বাজার আমরা আনতে পারি, সে সমস্ত চাষি ভাইরা কিন্তু ভালো লাভের
1: মুখ দেখতে পায়। হ্যাঁ, আসলে আমরা এখন যদিও সারা বছর কম বেশি কিছু না কিছু সবজি থাকে, সেগুলো হয়তো হিমঘর থেকে বের করা হয়, বা যারা সবজির ব্যবসা করেন তাদের কিছু টেকনিক রয়েছে, কিন্তু এমন কিছু তো কৃষক বন্ধু রয়েছেন যারা একটু বুদ্ধি করে, চাষটা করেন যাতে করে এই একটু ভালো দাম পাওয়া যায়, সেই রকম এই তাদের মধ্যে কপিটা কিন্তু বেশ মানে লাভজনক একটা সবজি। তাহলে এই যে বাজারের একটা ঝুঁকির কথা আপনি বলছেন বা ঝুঁকিপূর্ণ, আপনি শুরুতেই বললেন যে আমরা ঝুঁকি নিতে চাই না যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, কারণ এই সময় চাষ করার একটা সমস্যা থাকতে পারে, এবং সেই ঝুঁকিপূর্ণের কথা যদি আমরা ধরি, এক্ষেত্রে ঠিক কোন কোন ধরনের ঝুঁকি দেখা দিতে পারে অসময়ে চাষে?
0: অসময়ে চাষে যে সমস্ত ঝুঁকিগুলো দেখা যায়, প্রথমত দেখা গেল একই দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, জল নিকাশি ব্যবস্থা নেই, ফলে কি হচ্ছে, জল নিকাশির যদি ব্যবস্থা না থাকে, এবং দেখা গেছে যে সবজি জাতীয় ফসল বিশেষ করে বেশি জল সহ্য করতে পারে না, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে গোড়া পচা ইত্যাদি চারা ধসা এই সমস্ত রোগগুলো লাগতে পারে, তাহলে আমাকে মাটি নির্বাচনটা করতে হবে, জমি নির্বাচন করতে হবে, মাটিটা হতে হবে বেলে দোয়াশ মাটি এবং ঝুরঝুরে হতে হবে, এবং যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো হয় সেদিকে নজর দিতে হবে। তারপরে আমাদের কিন্তু বর্তমানে IMD ডিপার্টমেন্ট মানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এত উন্নত হয়ে গেছে, আমরা কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস আমরা কিন্তু 5 থেকে 7 দিন আগেই জেনে যেতে পারছি। তাহলে যদি আমার যদি কপির চারা যদি স্ট্যান্ডিং কন্ডিশনে থাকে, আগামীতে যদি 48 ঘন্টায় যদি বলে দেওয়া যায় এরকম বৃষ্টিপাত হবে, এত গড় মিলিমিটার এত মিলিমিটার বৃষ্টিপাত হবে, এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাহলে চাষিরা যদি সজাগ থাকে, তাহলে তার বৃষ্টি আসার আগেই সে যদি প্রোটেক্টেড হিসেবে মানে একটা প্রোটেকশন যদি দিতে পারে, বিশেষ করে ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক যদি কিছু দিতে পারে, তাহলে কিন্তু একটা বিশাল ক্ষতির থেকে সে রক্ষা পেতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু হাইটেক টেকনোলজি, এবং চাষিরা যদি এই সমস্ত জিনিসগুলোতে যদি নজরদারি রাখতে পারে, তাহলে নিশ্চয়ই এটা ভালো ফলন রাখতে পারে, পেতে পারে।
1: এবং জমির যে ব্যাপারটা বলছেন, যেহেতু এই অসময়ে বৃষ্টি তো হতেই পারে, এবং আপনি বললেন মে থেকে জুলাই পর্যন্ত আমাদের বীজতলা থেকে মূল জমিতে ট্রান্সফার করতে হবে, এবং এই সময় তো বৃষ্টির হুটহাট সম্ভাবনা লেগেই থাকে, এবং হচ্ছেও সেটা আমরা দেখছি, নিশ্চয়ই কৃষক বন্ধুরা খেয়াল করছেন। সেই জায়গা থেকে বোধ হয় জল নিষ্কাশন ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত উন্নত হওয়া দরকার।
0: একদম, যে জিনিসগুলো দরকার হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে, জল যাতে জমে না জমে সেদিকে দেখতে হবে,

0: এবার তখন বৃষ্টি যখন ছেড়ে গেল তারপরে দেখবেন রোদ আসে এবং রোদ আসার পরেই গাছ ঝিমোতে শুরু করে এবং পচে যায়। তাহলে আমি যদি আগেই প্রোটেকশান দিতে পারি কোনো একটা ছত্রাকনাশক, বিশেষ করে বেশ কিছু জাতীয় ছত্রাকনাশক আছে, যেমন হচ্ছে মানে ভ্যালিডামাইসিন এবং হেক্সাকোনাজানের মিশ্রণ, বা কাসুগামাইসিন এবং কপার অক্সিক্লোরাইডের মিশ্রণ, বা যা যত বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন কনিকা নামে পাওয়া যায় বা আপনার হচ্ছে ভ্যাল এক্সট্রা ইত্যাদি নামে পাওয়া যায়, সেগুলো 1.5 থেকে 2 গ্রাম বা 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করে যদি দেওয়া যায় গাছের গোড়া এবং পাতায়, তাহলে কিন্তু ভালো প্রোটেকশান দেবে। একদিকে যেমন আপনার ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং আরেকদিকে যেমন ছত্রাক ঘটিত সংক্রমণ সেগুলো থেকে রক্ষা পাবে। এটা হলো আমি অজৈব দিকে বললাম। যদি কেউ জৈব দিকে যদি করতে চায় তাহলে জৈব হিসাবে তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স। ট্রাইকোডার্মা ভিরিডি যেমন হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার জলে, আর হচ্ছে 5 গ্রাম সিউডোমোনাস প্রতি লিটার জলে গুলে একসঙ্গে মিশিয়ে গাছের গোড়া এবং পাতা 5 থেকে 7 দিন অন্তর যদি স্প্রে করে দেওয়া যায় বৈকালবেলায়, তাহলে কিন্তু গাছের চারা সতেজ থাকবে এবং এই রোগ এবং পচন জাতীয় জিনিস থেকে রক্ষা পাবে চারাটা, এবং চারা সতেজ এবং সবল থাকবে। চারা যদি সতেজ এবং সবল থাকে তাহলে সেটা ভালো ফলন আশা রাখে। বর্তমানে আমাদের গোটা বিশ্ব তথা ভারতবর্ষে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, ক্লাইমেট রিসাইলেন্স হয়ে গেছে, এবং দেখা গেছে যে গড় বৃষ্টিপাত হয়তো সেদিক থেকে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু একদিনে এত বৃষ্টিপাত হয়ে যাচ্ছে ফলে সেটা মাটি সেটা ধরে রাখতে পারছে না এবং ওভার ফ্লো হয়ে যাচ্ছে এবং একটা জায়গায় জলা জমে যাচ্ছে, ফলে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু মানে সারা বছর ধরে সম পরিমাণে যে বৃষ্টি হওয়ার কথা সেদিকে হচ্ছে না, কিন্তু হয়তো দেখা গেল যে গড় বৃষ্টিপাত মোটামুটি বার্ষিক বৃষ্টিপাত কিন্তু প্রায় একই জায়গায় রয়েছে, সেদিকে কোনো চেঞ্জ নেই, কিন্তু কোনো একটা দিনে বা একদিন বা দ্বিতীয় দিনে মারাত্মক বৃষ্টি হয়ে গেল, সেটা কিন্তু ফসলের মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে।
1: সে কারণে বোধ হয় উঁচু জমি যাদের রয়েছে সেই সমস্ত কৃষক বন্ধুদের জন্য এই জলদি জাতের কপি হোক বা অসময়ে চাষ সেটা বোধ হয় ভালো।
0: হ্যাঁ, অবশ্যই ভালো। আর যে জিনিসগুলো দেখতে হবে যে ভালো ফলনের জন্য যে সমস্ত করতে হবে, জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, সুষম সারে ব্যবহার করতে হবে, এবং রোগ পোকা আমাকে কিন্তু জৈবিকভাবে হোক বা অজৈবিকভাবে হোক বা IPM পদ্ধতি মানে সুসংগত উপায়ে রোগ পোকা দমন নিয়ন্ত্রণ করতে হবে
1: বেশ,
0: এবং সাথে সাথে আরেকটা জিনিসের নজর রাখতে হবে, সেটা আমরা প্রায় সময় ভুলে যাই, সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। আগাছা কিন্তু আমাদের রোগ এবং পোকার থেকেও বেশি ক্ষতি করে, এবং দেখা গেছে বর্ষাকালে প্রচুর পরিমাণে আগাছা হয়, এই আগাছাও কিন্তু আমাদের ফসলের ফলনের ভাগ বসায়।
1: ঠিক ঠিক, এটা একদম খুব বাস্তব এবং কৃষক বন্ধুদের প্রচুর মাথা ব্যথার কারণ, আগাছা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এবং আপনার এই কথা প্রসঙ্গে আপনি একটা কথা বললেন যে সার প্রয়োগটা আমাদের সুষম সারের ব্যবহার, তাহলে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এই সমস্ত সবজি চাষ করছেন সারের কি রকম ব্যবহার হতে পারে বা কি কি সার হতে পারে আর তার পরিমাণটা কেমন হবে?
0: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, যদি যারা জৈবভাবে করছেন তারা খোল বা গোবর সার পচানো সেটা দিয়ে যেতে পারেন, বিঘা প্রতি মোটামুটি 150 থেকে 200 কেজি ভার্মি কম্পোস্ট সার দিয়ে করতে পারবেন, এবং মাটির pH 6.5 থেকে 7 মানে সামান্য আম্লিক থেকে প্রসম মাটি ব্যবহার করতে হবে, এবং ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স খোলের সঙ্গে মিশিয়ে বিঘা প্রতি 1 কেজি করে ট্রাইকোডার্মা ভিরিডি এবং 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স এবং 50 কেজি খোল মিশিয়েও ব্যবহার করতে পারেন, অথবা 150 কেজি ১৫০ কেজি হচ্ছে ভার্মি কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়েও প্রথম চাষে ব্যবহার করতে পারেন বৈকাল বেলার দিকে। এইগুলো ব্যাপার হচ্ছে। এছাড়া আপনারা দিতে পারেন হচ্ছে 2 কেজি করে নিম দানা এবং 1.5 কেজি করে PSB মানে ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া, ফসফেট কিন্তু এই পছন্দ করে আমাদের কপি, অতএব ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া যদি আমরা দিতে পারি তাহলে সেটা কিন্তু ভালো শিকড়ের গঠনটা ভালো হবে, তাহলে এই জিনিসগুলো আমরা নজরদারি করব। আর কিছু অনুখাদ্য লাগে, অনুখাদ্য হচ্ছে লাগে অল্প পরিমাণে, বেশি দিলেও দোষ এবং কম দিলেও দোষ, তাই অনুখাদ্যগুলো আমরা কিন্তু মাটিতে প্রয়োগ না করে যদি আমরা স্প্রে করে দিতে পারি তাতেও কিন্তু ভালো ফলন পাওয়া যায়। চারার রোয়া করার পরে চারার বয়স যখন 15 থেকে 20 দিনের মাথায়, আর একটা হচ্ছে 30 থেকে 35 দিনের মাথায়, জিঙ্ক বোরন মলিবডেনাম এই 3টে অনুখাদ্য আমাদের কপিতে লাগে। এই 3টে অনুখাদ্যে বাজারজাত বেশ কিছু নাম আছে, যেমন ধরুন অ্যাগ্রোমিন গোল্ড, সেটা মোটামুটি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে আপনার হচ্ছে জিঙ্কের যে অভাব বা বোরনের যে অভাব বা মলিবডেনের যে অভাব সেগুলো লক্ষণ থেকে

0: আর প্রকাশ পাবে না, এবং কপির সাইজও ভালো হবে, কপিটা দেখতেও ভালো হবে। অনেক সময় দেখবেন যে কপিতে মানে কার্ড যেটা হচ্ছে কপির যে সাদা অংশ, মানে বিশেষ করে ফুলকপির কথা বলছি, তার মাঝখান থেকে আপনার সবুজ সবুজ পাতার মতো বেরোচ্ছে, ফুলকপির পাতা কাস্তের মতো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মলিবডেনামের জন্য। মলিবডেনাম যদি থাকে, মলিবডেনাম যদি শুধু সিঙ্গেলভাবে যদি মলিবডেনাম স্প্রে করেন, যেমন অ্যামোনিয়াম মলিবডেট, সেটা সেক্ষেত্রে হাফ গ্রাম অর্থাৎ 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলো স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায়। এই সমস্ত যে সমস্ত অনুখাদ্যগুলোর কথা বলা হচ্ছে সেইগুলো সাধারণত বৈকাল বেলার দিকে স্প্রে করবেন। আমি এই কারণেই বলছি যে মাটিতে প্রয়োগ করলে অনুখাদ্যে হয়তো অনুখাদ্যের একটা বিষক্রিয়া আসতে পারে, এবং যদি মাটিতে যদি প্রয়োগ করতে হয় তাহলে 3 বছর অন্তর অন্তর মাটিতে প্রয়োগ করা, প্রতি বছর বছর মাটিতে প্রয়োগ করা যাবে না। সেই জন্যে যাতে খরচ যাতে কমানো যায়, এবং যদি মানে মাইক্রোনিউট্রিয়েন্টের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে অবশ্যই আমরা অনুখাদ্য স্প্রে করে দেবো, এবং স্প্রে আমরা ব্যাকপ্যাক বা ন্যাপস্যাক বা ব্যাটারি চালিত যে সমস্ত স্প্রে মেশিনগুলো আছে সেইগুলো আমরা বৈকাল বেলার দিকে স্প্রে করতে পারি, বিশেষ করে 4টে নাগাদ যে সময় পাতার পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। আর যদি সকালে যদি স্প্রে করতে হয় সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে আমরা স্প্রে করব, তাহলে গাছ পুরোটাই খাবার নেবে, এই অনুখাদ্যের খাবারগুলো নিতে পারবে। আমাদের যে জিনিসটা রাখতে হবে যে যেদিনটা আবহাওয়া ভালো থাকবে, বাতাস বেশি চলাচল করবে না, রৌদ্রোজ্জ্বল দিন, সেই দিনগুলোতে আমরা স্প্রে করব, এবং পাতায় স্প্রে করলে পুরোপুরি 100% গাছ তার খাবারগুলো নিয়ে নেবে। এবার আসছি সার। এবার ধরুন আমরা তো জৈব সার বললাম, কেউ যদি মনে করেন যে আমি রাসায়নিক সারও ব্যবহার করবো এবং জৈব সারও ব্যবহার করবো, করতেই পারে, তাহলে জৈব সার এবং রাসায়নিক সারের মিশ্রণও কিন্তু ভালো ফলন রাখে। সেই ক্ষেত্রে আমরা শেষ চাষে আমরা 30 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, এবং হচ্ছে 8 কেজি মতো মিউরেটা পটাশ দেবেন, আর সামান্য পরিমাণে 4 থেকে 5 কেজি ইউরিয়া সার দিতে পারেন। অথবা আমরা যদি NPK যদি সার যদি বলা যায় তাহলে 14-35-14, এই সারটি মোটামুটি বিঘাপতি 25 কেজি সার বিঘাপতি অর্থাৎ 33 শতকে ব্যবহার করা যেতে পারে, এই এটা করতে পারেন। অথবা যারা DAP এবং পটাশ দিয়ে করতে চাইছেন তারা DAP 33 শতক বা 1 বিঘার জন্যে 20-25 কেজি এবং সাথে 10 কেজি মিউরেট অফ পটাশ মানে লাল পটাশ মিশিয়েও প্রয়োগ করতে পারেন, এবং সেটাও কিন্তু ভালো ফলন রাখে। এটা হচ্ছে আমরা শেষ চাষে আমরা ব্যবহার কথা বলছি।
1: আচ্ছা, শেষ চাষে বলতে আপনি ঠিক কতদিন ব্যবধানে বলছেন?
0: আপনি ধরুন জমি ধরুন 3-4টে চাষ লাগবে, এবং শেষ চাষে যখন আপনার হচ্ছে জমিটা যখন প্রায় ঝুরঝুরে হয়ে যাবে সেই সময় আপনার সার দিয়ে মাটিটাকে রেস্ট দেবেন, তারপরে আপনার হচ্ছে মাটিটাকে আলাদা করে নালা করে নিতে হবে, মাটিটা যাতে উঁচু করে ভেলি করে দিতে হবে, তারপরে সেখানে চারাগুলো লাগাতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে ডবল বেড পদ্ধতি আছে, সিঙ্গেল বেড পদ্ধতি আছে, এবং সেখানে আপনাকে চারা থেকে চারার দূরত্ব হবে মোটামুটি হচ্ছে 30 সেন্টিমিটার, আর সারি থেকে সারির দূরত্ব হবে 45 সেন্টিমিটার। যেহেতু আর্লি ভ্যারাইটি সেই জন্যে খুব একটা বৃদ্ধি হবে না, কার্ড সাইজ হচ্ছে একটু ছোট হবে তুলনামূলকভাবে মিড সিজন বা লেট ভ্যারাইটি মানে নাবি জাতের ক্ষেত্রে, সেই জন্যে এই ডিস্টেন্সে যদি মেনটেন করা যায় তাহলে ভালো ফলন হবে। মেন উদ্দেশ্য হচ্ছে যে স্পেসিংটার উদ্দেশ্য হচ্ছে মানে সারি থেকে সারির দূরত্ব কত হবে বা গাছ থেকে গাছের দূরত্ব কত হবে, এটা মেন নির্ভর করেছে আমরা যে জিনিসটা দেখব যে একটা কপি জাতীয় ফসলের একটা পাতা যেন আর একটা পাতাকে যেন টাচ না করে, স্পর্শ না করে, এটাই মেন কনসেপ্ট। এটা কিন্তু মানে যদি নাবি যাতে হয় তাহলে কিন্তু ডিস্টেন্সটা বেড়ে যাবে, রো টু রো ডিস্টেন্স মানে আপনার সারি থেকে সারির দূরত্ব বেড়ে যাবে, প্ল্যান টু প্ল্যান ডিস্টেন্স বেড়ে যাবে, কিন্তু যখন গ্রোথটা কমে যাবে তখন কিন্তু তখন একটু ঘন করে লাগানো হয়। এই হচ্ছে কনসেপ্ট। আর সাথে সাথে যে জিনিসগুলো দেখতে হবে যে প্রচুর আগাছা জন্মায়, এই আগাছা নাশক তো অনেকেই চাষিরা ঝুঁকছে, কিন্তু আগাছা নাশকের বেশ কিছু সাইড এফেক্ট আছে, সেই জন্য বেস্ট হচ্ছে হাত নিড়ান দেওয়া। আমরা চারা বসানোর হার্ডলি 25-30 দিন পর্যন্ত যেভাবে আমরা হাত নিড়ান দিয়ে মানে উইডার মেশিন আছে সেইগুলো দিয়ে যদি আমরা আগাছাটাকে যদি নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে কিন্তু এই যে আমরা পরবর্তীকালে যে সমস্ত চাপান সার দেব তাহলে সেইগুলো থেকে যে গাছ খাবার নিচ্ছে বা পরবর্তীকালে যে সমস্ত রোগ এবং যে জীবাণুগুলো আগাছার মধ্যে বাসা বাঁধছে সেখান থেকে আমরা রক্ষা পাবো, সেই জন্য নিয়মিতভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে।
1: তার জন্য আমাদের কৃষক বন্ধুদেরকে নিয়মিত মাঠ পরিচর্যা
0: অবশ্যই
1: পর্যবেক্ষণ করতে হবে যে কোথাও কিছু হচ্ছে কিনা। আর

0: একটা জিনিস কি করা যেতে পারে, যে ধরুন জমি তৈরির সময় এরকম কোনো কিছু আগাছা নাশক এমন কিছু রয়েছে যেটা দিয়ে জমি তৈরির সময় দিলাম হয়তো আগাছা হবে না, এমন কিছু কি আছে?
1: সেগুলো আছে, সেগুলো হচ্ছে অর্চার্ডে বেশি চলে, কিন্তু এটার কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট আছে।
0: আচ্ছা,
1: মানে এই আগাছানাশক মানে এমনভাবে চুয়ে চুয়ে ধরুন পুকুরের জলে পড়ছে বা অন্যান্য জায়গায় পড়ছে, সেটার কিন্তু ভীষণ ক্ষতিকারক দিক আছে। সেই জন্য আগাছানাশক বেশ কিছু আছে, যেমন ধরুন অ্যাজিল বলে একটি ওষুধ আছে, 1 থেকে 1.5 ml পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড, সেটা 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এবং সেক্ষেত্রে মেশিনটা কিন্তু ভালো হতে হবে, নজেলটা হচ্ছে ফ্ল্যাট ফ্যান নজেল, সেটা যেন নির্দিষ্ট ভাবে যেন আগাছাই যেন পড়ে, অন্য জায়গায় যেন ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর দিতে হবে। এবং আগাছানাশকের সময় আগাছানাশক যে পাত্রে ব্যবহার করা হচ্ছে সেটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং সেটা যেন সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়, সঠিকভাবে যত্ন নেওয়া হয়, এদিকে নজরদারিটা বজায় রাখতে হবে।
0: আচ্ছা, আর একটা জিনিস, যে ধরুন আগাছানাশক হয়তো জমির সময় যেগুলো বললেন যে সাইড এফেক্ট রয়েছে, তার তো ক্ষতিকারক দিকের কথা আপনি তুলে ধরলেন, যখন আগাছা হয়তো জন্মে গেল, সতর্ক কৃষক বন্ধু তিনি খেয়াল রেখেছেন কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হয়েই গেল, তখন কি কোনো একটা তো হাত নিড়ানির উত্তম পদ্ধতির কথা বললেন, কিন্তু হয়তো লোক পাওয়া যায় না, শ্রমিকের সমস্যার কারণে হয়তো তিনি পেয়ে উঠছেন না, সেক্ষেত্রে এখন যে আগাছা নাশকটা হয়তো ব্যবহার করবেন, তার ফলে কি কোনো গাছের ক্ষতি হতে পারে?
1: দেখুন, এগুলো সবই ম্যাক্সিমাম হচ্ছে সিলেক্টিভ, নন সিলেক্টিভ না। নন সিলেক্টিভ মানে হচ্ছে যেটা আমি ছড়িয়ে দিলাম, গ্রামোক্সোন, প্যারাকোয়েড, ডাইক্লোরাইড, এই সমস্তগুলো আছে, সেগুলো কিন্তু নন সিলেক্টিভ, মানে সে আপনার হচ্ছে ফসলকেও মেরে দিচ্ছে আর হচ্ছে আগাছাকেও মেরে দিচ্ছে, সেটা না। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষালব্ধ সিলেক্টিভ, কিন্তু সমস্যা একটাই হচ্ছে যে আমি ঠিকমতো প্রয়োগ বিধিটা জানলাম না এবং প্রয়োগ করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু কিছু সাইড এফেক্ট আছে। সেই জন্য বেস্ট হচ্ছে আগাছা নাশক না ব্যবহার করে হাত নিড়ানি দেওয়াটাই বেনায় বেশি উত্তম কাজ। আর একটা জিনিস হচ্ছে মালচিং করা, এই ধরুন হচ্ছে এখন পলি মালচিং বেরিয়ে গেছে, এবং সেটাও কিন্তু আমাদেরকে যে ইরিগেশন, মানে ধরুন কোনো কারণে জলের টান হলো, সেই জলের টানটাকে যাতে মানে অনেক দিন ধরে জলটাকে রুট জোনে, মানে গাছের যে শিকড় সেখানে অনেক দিন ধরে সেটাকে রক্ষা করছে, এবং গাছে আমাকে আলাদাভাবে সেচ দিতে হচ্ছে না, সেদিকে যেমন একটা ভালো দিক। আর একটা দিক হচ্ছে যে আমি আগাছা দমিয়ে রাখতে পারছি,
0: হ্যাঁ, এটা কিন্তু খুব,
1: সেটা আর একটা জিনিস, কেউ যদি বলে যে আমি পলি মালচে নিতে পারবো না, আমার ক্ষমতা নেই, সেটা খড় দিয়েও করতে পারে, এবং খড়ে ব্যবহার করতে পারে।
0: হ্যাঁ, কারণ আমাদের দেখতে হবে যে কৃষক বন্ধুদের খরচা যাতে কম হয়।
1: অবশ্যই খরচা, এবং যেটা সহজলভ্য,
0: সহজলভ্য
1: মানে কি চাষির, আমি বাজার থেকে আলাদাভাবে কিনবো না, অথচ আমার কাছে আছে সেই জিনিসের আমার সম্পূর্ণ সদ্ব্যবহার করব, সেটাই হওয়া উচিত। বর্তমানে প্রাকৃতিক কৃষির উপর কিন্তু সরকার খুবই খুব জোর দিয়েছে, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে চাষি তার নিজের উপায়ে, নিজের পদ্ধতিতে এবং সেইগুলো তৈরি করবে, এবং তার মানে যাতে খরচটা কমানো যায়, এবং মাটির গ্রথন এবং মাটির যেন জীবাণুর সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেদিকে নজরদারি করা হচ্ছে, এবং ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করার কথা বলছে, এবং কেঁচো সার নিজে তৈরি করে ব্যবহার করার কথা বলা হচ্ছে, জীবামৃত, বীজামৃত, এরকম
0: ঘরোয়া
1: পদ্ধতিতে
0: করতে
1: পারে, যার ফলে কিন্তু আমাকে ইনসেকটিসাইড বা ফাঞ্জিসাইড আলাদাভাবে প্রয়োগ করার কথা বলা হচ্ছে না, এবং নিজেরটা নিজে তৈরি করে স্বয়ং সম্পূর্ণভাবে স্বাবলম্বন হতে পারছে। এতে কি হচ্ছে, পরবর্তীকালে মাটির চেহারা বদল হয়ে যাচ্ছে, আগে মাটি ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি যেটা আপনার কম্প্যাক্টনেস হয়ে যাচ্ছে, মাটিতে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, অম্ল হয়ে যাচ্ছে, মাটি বন্ধা হয়ে যাচ্ছে, মাটির মধ্যে কেঁচো নেই, মাটির মধ্যে প্রাণ নেই, অর্গানিক কার্বন নেই, হ্যাঁ, সেইটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার, নিজস্ব সার যদি আমরা প্রয়োগ করতে পারি জৈবভাবে, তাহলে কিন্তু মাটির ঝুরঝুরে হবে, এবং মাটিতে জলধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাবে, এবং ফলনও বৃদ্ধি পাবে।
0: একদম একদম। আর এই যে এতগুলো সারের কথা বিভিন্ন রকম বলেন, এক্ষেত্রে কি বা হরমোন ঘটিত কোনো সার ব্যবহার করা যেতে পারে বা?
1: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক সময় হরমোন ঘটিত সারেরও এখন চল এসছে, আর একটা জিনিস বাজারে এসছে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড একটা জিনিস, সেটা হচ্ছে গাছের শিকড়ের বৃদ্ধি করছে, এবং এই হিউমিক অ্যাসিড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 12 দিনের মাথায় এবং 20 থেকে 25 দিনের মাথায় যদি গাছের পাতায় এবং গোড়ার দিকে যদি স্প্রে করে যায়, এবং শিকড়ের সংখ্যা যদি বৃদ্ধি করে, কারণ চাষি ভাইদের কাছে প্রায় একটা সময় প্রশ্ন আসে, গাছের শিকড় বাড়ছে না কেন, গাছ যে খাবার নেবে, কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং সেখান থেকে চারপাশ থেকে যে খাবার নেবে এবং শিকড়ের বৃদ্ধির জন্য কিন্তু হিউমিক অ্যাসিড

ব্যবহার করার দরকার আছে, এবং সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে হিউমিক অ্যাসিড, এটা পিজিআর বলা হয়, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, হিউমিক অ্যাসিড যদি স্প্রে করা যায় গাছের শিকড়ে বৃদ্ধি হবে, সাথে সাথে গাছের সতেজতাও বৃদ্ধি পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যে সমস্ত আরও যে সমস্ত আছে খাবার দাবার, যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো আমাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেরকম আমি বলেছিলাম যে

0: লিটার জলেগুলো স্প্রে করলে ভালো উপকার পাওয়া যায়। আর একটি আছে যে সি উইড এক্সট্রাক্ট, সমুদ্র শৈবাল নির্যাস, সেটা 2 ml প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা যায় সেটাও কিন্তু এক ধরনের জৈব, সেটা কিন্তু গাছের বৃদ্ধি হবে, ফুল তাড়াতাড়ি আসবে, গাছের সতেজতা বৃদ্ধি করবে এবং শিকড় গঠনেরও সহায়তা করবে।
1: বেশ, এবারে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে একটু জানতে চাইব যে আমাদের কৃষক বন্ধুরা যারা এই জলদি জাতের কপি ফসল চাষ করবেন, কপি জাতীয় যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো চাষ করবেন, সেক্ষেত্রে যদি একটু হিসেবটা দেন আমাদের, একজন কৃষক বন্ধু কতটা খরচ করে কি পরিমাণে লাভবান হতে পারবেন?
0: হ্যাঁ, মোটামুটি ধরুন বিঘাপতি তার খরচ দাঁড়াবে প্রায় 18,000-20,000 টাকা এবং সে পাবে প্রায় 65,000-70,000 টাকা 35-40 দিনের মাথায় নিট লাভ।
1: মাত্র 35-40 দিনের মধ্যে?
0: হ্যাঁ, নিট লাভ সে পেতে পারে, প্রোভাইডেড যে তাকে বিভিন্ন যে পরিচর্যাগুলো আছে সেগুলো তাকে করে দিতে হবে। এবার আমি আসছি এই প্রসঙ্গে যে বেশ কিছু জাত যেগুলো চাষি ভাইদেরকে গ্রহণযোগ্য হিসেবে নিতে হবে। এই পয়েন্টে আমি বলছি মনসুন কুইন একটা খুব ভালো জাত, এইটা ব্যবহার করতে পারেন আপনারা। 1008, 4051, হোয়াইট ডোম, ডন, মার্ভেল, প্রেস্টিজ, আর্লি বোনাস, হিট মাস্টার, স্নো কুইন, আর্লি মার্কেট, ট্রপিক্যাল স্নো, ডেলাইট, এই যে জাতগুলোর কথা বললাম এগুলো সব ম্যাক্সিমাম 50-55 দিনে, মানে চারার বয়স 50-তে, চারা রোয়ার করা 50-55 দিনের মধ্যে বাজারজাত করা যায়। এগুলোর কার্ড সাইজ মানে ফুলকপির যে সাইজটা সেটা মোটামুটি আপনার 800-1200 গ্রাম পর্যন্ত হয়। অতএব এটা কম্প্যাক্টনেসের উপর নির্ভর করে। অনেক সময় দেখবেন জলজিয়াতে ফুলকপিতে দেখা যাচ্ছে হিটটা মানে সূর্যের আলো বেশি পড়ে, বিশেষ করে মনসুন কুইন এমনভাবে পাতাগুলো মানে আবদ্ধ হয়ে থাকে, মানে ফসলটা মানে বিশেষ করে কাঠটাকে সাদা অংশটা অনেক দিন ধরে বজায় রাখতে সহায়তা করে। এবার আসছি বেশ কিছু পোকা, বিশেষ করে লেদা পোকা লাগে, লেদা পোকার জন্য প্রোফেনোফস এবং সাইপারমেথ্রিনের মিশ্রণ 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। আর গোড়া পচার জন্যে আমরা রিডোমিল গোল্ড মেটালাক্সিয়াল জাতীয় ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, তাতে কিন্তু আমাদের এই গোড়া পচারগুলোর থেকে সমস্যা থেকে আমরা দূরীকরণ করতে পারি।
1: বেশ বেশ, আমাদের সময় আর বেশি নেই, এখানেই থামতে হবে। আসলে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের নিয়মিত শোনেন তারা তো বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন এবং আপনারা উপকৃত হন চিঠি লিখে জানান, তেমনি আজকের আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো বা কী কী উপকারে এলো সেটাও আপনারা আপনাদেরকে লিখে জানাতে পারেন। আজকের আমরা আলোচনা করছিলাম জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, আর এই বিষয়ে এতক্ষণ আপনাদের আমাদেরকে বিস্তারিত জানালেন বরুণ কৃষ্ণ কুণ্ডু, উপকৃষি অধিকর্তা, জল ব্যবস্থাপনা, ঝাড়গ্রাম। বরুণবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এত সুন্দরভাবে এবং কৃষক বন্ধুদের জন্য একটা সময়োপযোগী এবং লাভজনক চাষের কথা বা পরামর্শ দেওয়ার জন্য আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: স্বাস্থ্য। আজকের বিষয়, উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি। এই নিয়ে একটি কথিকা বলছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক।
1: প্রথমেই বলি উচ্চ রক্তচাপের কারণগুলো। উচ্চ রক্তচাপের কারণ প্রধানত দুটি, প্রথম হলো প্রাইমারি, দ্বিতীয় হলো সেকেন্ডারি। এবার প্রাইমারি হলো আমাদের কিছু লাইফস্টাইলের যদি কোনো ত্রুটি থাকে, যেরকম পাতে বেশি লবণ খাওয়া বা এক্সেস ওজন বা সেডেন্টারি লাইফস্টাইল, মানে সারাদিন বসে বসে কাজ করা, কোনো এক্সারসাইজ না করা, আর যেরকম এক্সেসিভ স্মোকিং বা অ্যালকোহল বা স্ট্রেস। আর সেকেন্ডারি কারণ হলো বয়সজনিত কারণ হতে পারে, বা যদি কোনো কিডনির কোনো ক্ষতি হয়, বা থাইরয়েড, বা কোনো আনকন্ট্রোলড সুগার, তারপর আনকন্ট্রোলড কোলেস্টেরল, এই কারণে হলো আমাদের সেকেন্ডারি কারণ, যে ক্ষেত্রে আমাদের রক্তচাপ বেড়ে যায়। এবার ব্লাড প্রেশার বাড়লে, মানে উচ্চ রক্তচাপ যদি হয়, তখন কি হয়, আমাদের গ্র্যাজুয়ালি এই যে ধমনিগুলো, তার মধ্যে হলো এই কোলেস্টেরল, এগুলো ডিপোজিট হয়, এই ধমনিগুলো আস্তে আস্তে কিন্তু ন্যারো হতে থাকে, মানে সরু হতে থাকে। ঠিক যেমন বাড়ির পাইপলাইনের মধ্যে যদি অনেক দিন ধরে ময়লা জমে যায় তখন সেটা সরু হয়ে যায়, ঠিক সেরকমই আমাদের ব্লাড ভেসেল, মানে ধমনির মধ্যেও কিন্তু অনেক দিন ধরে ব্লাড প্রেশার যদি বেশি থাকে তখন ব্লাড ভেসেলগুলো, মানে ধমনিগুলো ন্যারো হয়ে যায়। এতে কি হচ্ছে, রক্তনালী সংকোচন হয় এবং আলটিমেটলি যতটা রক্ত পৌঁছানোর কথা সেটা পৌঁছায় না। চোখের ক্ষেত্রে হলো অপথ্যালমিক আর্টারি, যেখানে এই রক্তনালী সংকোচন হওয়ার ফলে যথাযথ রক্ত পৌঁছায় না রেটিনাতে, এবং সে ফলে কি হচ্ছে, রেটিনার মধ্যে আমাদের মেডিকেল টার্মসে যেটাকে বলে ইসকেমিয়া আর হাইপক্সিয়া হয়, মানে যথাযথ রক্ত না পৌঁছানো এবং যথাযথ অক্সিজেন না পৌঁছানো। এবার তখন আমাদের শরীর কি করে, কিছু ভ্যাসোডাইলেটার্স রিলিজ করে, তারা কি করে, যে জায়গাটা এরকম সংকোচন হয়েছে ওই জায়গাটাকে তারা টেনে বড় করার চেষ্টা করে। এবার এই টেনে বড় করার চেষ্টা করার ফলে কি হয়, আমাদের ধমনির গায়ে ক্র্যাক হতে থাকে, যার ফলে আমাদের রক্ত থেকে রক্ত বা কোনো সিক্রিশন উজ আউট করে হেমারেজ করতে পারে, বা রেটিনার মধ্যে জল জমতে পারে, বা এক্সট্রিম ক্ষেত্রে যখন খুব বেশি প্রেশার বেড়ে যায় তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অপটিক নার্ভ, তার যে মাথাটা, যেটা চোখ থেকে যে ওনার যে পোর্শনটা যেটা বাইরে বেরোচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু একটা ইডিমা, মানে ওখানেও কিন্তু জল জমে নার্ভটাকে পার্মানেন্টলি ক্ষতি করতে পারে। তো এই রক্তচাপ থেকে যে চোখের ক্ষতি, এরকম যে পেশেন্ট যারা আসে তারা কিন্তু শুধু মানে অস্বচ্ছ দৃষ্টি এই কমপ্লেন নিয়ে আসে, এটা বাদে কিন্তু তাদের আর কোনো কমপ্লেন থাকে না। আমরা বাকিটা সেটা নির্ধারণ করি হলো পেশেন্টকে পরীক্ষা করে, পেশেন্টের রেটিনা চোখের ড্রপ দিয়ে রেটিনা পরীক্ষা করে তখন আমরা দেখি যে চোখের মধ্যে এরকম হ্যামারেজ হয়ে আছে, বা চোখের মধ্যে ইডিমা, মানে জল জমে আছে, বা সফট এক্সিউডেড, হার্ড এক্সিউডেড, এগুলো হলো বিভিন্ন রেটিনাল যে ফাইন্ডিংস আমরা পাই, আর তার বেসিসে আমরা বলতে পারি যে চোখে এই উচ্চ রক্তচাপের জন্য, মানে যেটাকে আমাদের মেডিকেল টার্মসে বলা হয় হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, মানে পেশেন্টের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়েছে। এবার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কিন্তু যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু এটা একদম পুরোপুরি অন্ধত্বের দিকেই যায়। তো এর ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই উচ্চ রক্তচাপকে কন্ট্রোল করা। এবার সেটা ট্যাবলেটের মাধ্যমে হতে পারে, কিন্তু যদি এমার্জেন্সি কেসে, যেরকম যদি 200 বা 100 এর বেশি যদি ব্লাড প্রেশার হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশন ল্যাসিক্স দিয়েও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করে থাকি। তো প্রধান হলো ব্লাড প্রেশার কন্ট্রোল, দ্বিতীয় হলো ব্যালেন্স ডায়েট, লাইফস্টাইলের যেগুলো ত্রুটি, যেরকম এক্সেস পাতে নুন বা ওভারওয়েট বা বসে বসে কাজ, এগুলো কিছুটা এক্সারসাইজ করা, এগুলো আমরা করে থাকি, ডায়েটটাকে মেনটেন করতে বলা হয়, হ্যাবিটের কিছু মডিফিকেশান, যেরকম এক্সারসাইজ করা, হাঁটা চলা করা, যদি স্মোকিং বা অ্যালকোহলের অ্যাডিকশান থাকে তো সেগুলো কমানো, আর চোখে যদি জল জমে যায় তো সেক্ষেত্রে আমরা ইঞ্জেকশান দিয়ে থাকি, যেটাকে বলা হয় অ্যান্টি ভিইজিএফ ইঞ্জেকশান, আর কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশানও দেওয়া হয়, এগুলো চোখের ভেতরে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় যদি রেটিনায় জল জমে, আর যদি রেটিনায় হেমারেজ দেখতে পাই আমরা তখন সেক্ষেত্রে আমরা চোখের মধ্যে লেজার থেরাপি করি, ওই লেজার থেরাপির মাধ্যমে হেমারেজগুলোকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু প্রধান হলো আমাদের উচ্চ যে রক্তচাপ, মানে ব্লাড প্রেশার কন্ট্রোল করাই হলো আমাদের প্রধান আর মেন ট্রিটমেন্ট।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি কথিকা, উচ্চ রক্তচাপ থেকে চোখের ক্ষতি, এই শিরোনামে। কথিকাটি বললেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্নেহা ভৌমিক। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার।

এখন আপনাদের জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন যে চলছে তার আগামী অনুষ্ঠান সূচি সম্পর্কে। সন্ধ্যা 7টায় শুনবেন নাটক ধ্রুবময়ীর কাশীবাস, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, প্রযোজনা স্বপন দে সরকার। 7টা বেজে 45 মিনিটে শুনবেন হাউসফুল, নৃত্যশিল্পী মালবিকা সেনের সাক্ষাৎকার নিয়েছেন ইনা বাগচি। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 8টা বেজে 15 মিনিটে মহিলাদের আসর, আজকের বিষয় সৃষ্টি, উপস্থাপনায় থাকবেন সুস্মিতা সরকার। 9টায় কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9টা বেজে 45 মিনিটে সঙ্গীত শিক্ষার আসরে কেদার রাগে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 10টা বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরওয়ানি রাগে খেয়াল পরিবেশন করবেন যুধাজিৎ রায়। তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। 10টা বেজে 45 মিনিটে উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শর্মিষ্ঠা রায়। 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: শুনবেন নাটক ধ্রুবময়ীর কাশীবাস, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
1: আজকের নাটক ধ্রুবময়ীর কাশীবাস, কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, প্রযোজনা স্বপন দে সরকার, নাটক ধ্রুবময়ীর কাশীবাস।
2: বলি ও দিদি, অমন করছো কেন গো? আবার জ্বর এলো নাকি?
3: আর নব মলি ভাছি, নিত্যি জ্বর, নিত্যি জ্বর, জ্বরে জ্বরে পুরো আসায় ভাষায় কেটে গেল। ওরে বাবারে, ওরে বাড়ে, হাত পা কি কামড়ান ডানা কামড়াছে রে।
2: ও বাড়ি থেকে তোমার চিৎকার শুনে চলে এলাম।
3: ও নব, তুমি আমার কাছের নখের ভাড়া গো, দুবেলা জানলায় তোকে না দেখলে চলে না। ও কাঁটা গায়ে দিয়েছি, লেপ গায়ে দিয়েছি। ও ও তুমি বাঁশের বাঁশের জানলায় আল্লাহটায় পুরো তোষকটা পেরে আমার গায়ে দিয়ে দাও।
2: এই না তোষক, চেপে ধরবো দিদি?
3: ধরো ধরো নব, চেপে ধরো।
2: অমন করো না, টেবু আসবে, কানু আসবে, বৃন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাকবে, সোনার চাঁদ নাতি সব ভাবনা কি তোমার দিদি? কেন দেখবে না দিদি? ঠিক দেখবে, তুমি বেশি বকো না দিদি, চুপটি করে শুয়ে থাকতো।
3: আমার গরু গরু উত্তর মাঠে।
2: কোথায় গরু দিয়েছিল?
3: ওই ওই জটে গয়লার খেতের পাশে। উগলি, আমার উগলি না, আমার গরু।
2: কোনো ভয় নেই, তোমার গরু মুঙ্গলিকে আমি এনে দিচ্ছি। তুমি শুয়ে গায়ে তোষক চেপে থাকো।

0: অর্ণবাবু।
1: কে ডাকে? দিদি, ঠেলে উঠেছ? ভাবলাম এবার ম্যালেরিয়ায় কাবুই বুঝি হয়ে গেলে তুমি। জ্বর থেমেছে দিদি?
0: হ্যাঁ থেমেছে গো, মনে হচ্ছে জ্বরটা ছেড়েছে। বলি মুঙ্গলিটাকে কোথায় বেঁধে রাখলে গো?
1: গোয়ালে গো, গোয়ালে। খেপলে যে মুঙ্গলি মুঙ্গলি করে, তোমার মুঙ্গলিকে এবার খাইয়ে দেও দেখি। আমি আসছি গো দিদি।
0: যা যা যা যা, সবাই চলে যা, সবাই চলে যা। সবাই তো চলে গেছে, আমাকে ছেড়ে। স্বামী, ছেলে মেয়ে, নাতি নাতনি, কতক বিদেশে, কতক সঙ্গে, তোরা তো শুধু পরপরাতি আসিস, কথা কোস, চলে যাস। থাকি শুধু আমি আর আমার মুঙ্গলি, ওই তো আমার জীবন, ওইটা না খেলে আমার খাওয়া হয় না। মুঙ্গলি, তুই, আমি আর আমার বাগানের কাঁটা, তেঁতুল, আম, ডুমুর গাছের বন, এই তো আমার সঙ্গে কথা কয় গো, এতেই তো আমি বাঁচি।
2: কে গো খুড়িমা, তোমার খুব জ্বর হয়েছিল নাকি শুনলাম?
0: হ্যাঁ গো, মুকুর জেগেননি, আর দুটো ভাত রাত রাহু খেয়ে খেয়ে মুখে অরেছি, জ্বরে মুখ আর জ্বরে তেঁতু, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। ভাবছি ওই গাছের ডুমুর মেরে একটু চচ্চড়ি করে খাবো।
2: সে কি কথা গো, হ্যাঁ বলি এই শরীরটা তুমি রেঁধে খাবে? আর মা, তোমার অমন তিন তিনটে চাকুরি নাতি না? হ্যাঁ ঠাকুরন বলে বড় নাতি শীষচন্দর, আমার টেবু ইচ্ছেপুরের বন্দুক কারখানায় কাজ করে, আর মেজ নাতি কানু পাকশিতে কি যেন একটা ইবিআরে নাকি, আর আর ওই ছোটোটা বিন্দে সেও তো একটা, তা তোমার কি না শেষে এই দুর্দশা? হ্যাঁ সবই কপাল, সবই কপাল গো।

0: কপাল ছেড়ে তুমি নিজের কপাল দেখো গগিনি, তোমার ছেলেগুলো তো শুনি গ্যাজাখন।
1: আমায় খোঁটা দিলে কি তোমার কপাল বদলাবে খুড়িমা?
2: হ্যাঁ, সেদিন তো দেখলাম টেবু এই ছিল বউ বাচ্চা সব নিয়ে।
0: আমার খোকন মনিকে দেখেছো তুমি? ওর মায়া কাটে না, ও যে আমার সুদের সুদ, ও যে কি মিষ্টি কি মিষ্টি।
2: আগো, টেবুর বউ তো হুগলির মেয়ে, তাই না?
0: মুখোরা বউটা, বড্ড মুখোরা, বলে বাড়ি তো ভারী, মোটে একখান সালাঘর, চেঁচার বেড়া। মা গো, এখানে মানুষ থাকে নাকি?
2: তবে বোঝো বোঝো খুড়িমা, তোমার হাল বোঝো, নাতি চাইলেও নাত বউ তোমায় দেখবে না। সে যাকে, শোনো, বলছিলাম তোমার ওই পিটুলি গাছ কটা বেচে দাও না, জঙ্গল হয়ে গেছে গো।
0: না বাপু না, তা হবে না, তা হবে না, আমি না খেয়ে মরল ও গাছ গাছালি আমি বেচব না। আরে ওখানে কে নড়ছে বলো তো, দেখো তো কিনি, দেখো তো, দেখো তো,
2: ও তোমার বন জঙ্গল তুমি সাজাও খুড়ি, আমি এখন ঘাটে যাচ্ছি, আমি পারবো না।
0: এই কে কে রে দেখো তোলাই কে?
3: এই আমি কনক ঠাকমা।
0: কি হচ্ছে ওখানে? বের হয়ে আয়, বের হয়ে আয়, এদিকে সামনে পানে আয়।
3: আমার মার মুখে অরুচি, কিচ্ছু খেতে পারে না, তাই গিয়ে বললে যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু নিয়ে আয়।
0: তোর বাবা তো নেবু গাছটা পুঁতে রেখে গেছে আমার বাগানে, যা তুলে নিয়ে আয়। তোর মার অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস না, এখানে কি?
3: ও ঠাকমা।
0: কি রে, কি?
3: আমি চলে যাব।
0: জান তোকে কি বেঁধে রেখেছে নাকি? যাবি তো, যা,
3: নেবু দেবে না।
0: এই শোন, তোর পর্ণের কাপড়টা কাঁচা, এবার ঘরে আয় দেখি নি, ওই কলসিটা থেকে একটু জল গড়িয়ে দে দেখি।
3: এ নাও জল।
0: যা নেবু নিয়ে যা, তবে একটার বেশি নিবি নি, বুঝলি?
3: ঠিক আছে ঠাকমা।

0: ঠাকমা, ও ঠাকমা, একটা নেবু দেবে?
1: কেন রে, ওবেলা তো
0: ওবেলা নেবু ওবেলা ফুরিয়েছে।
1: আয় উঠে বস এই মাদুরটায়। জানিস কোন কি মুকুতে গিন্নি বলে, আমায় নাকি আমার নাতি নাতবউ আর দেখবে না। কিন্তু জানিস আমার খোকনমণি আমায় খুব ভালোবাসে।
0: ঠাকুমা, রাত হচ্ছে, মা সাবু চড়িয়ে বললে নেবু নিয়ে আয়, বেলা তো গেল।
1: হ্যাঁ সে হবে খুন, তারপর শুন না, আমার খোকনমণি প্যারা তো খাবে, কিছুতেই ছাড়ে না, আর ওর মাও দেবে না। আমি বলি বউ যাচ্ছে খেতে, এক টুকরো দাও না ওকে। বউ বললে ছেলে মেয়ে মানুষ করার আপনি কি বোঝেন, আপনাদের কাল তো গিয়েছে। আমি বলি আমি জানি না ছেলে মানুষ করতে, তবে তুই তোর বর কোথা থেকে পেলি রে আবাগির বেটি?
0: আমি এবার যাই ঠাকমা, নেবু একটা।
1: আচ্ছা তা যা, নিয়ে যা একটা নেবু।
0: ও ঠাকমা, কি যেন এলো গো গরুর গাড়ি করে, তোমার ওই তেঁতুল তলায় গাড়ি দাঁড়ালো।
1: তাই তো রে।
2: ও ঠাকমা, বলি ও ঠাকমা, একবার বাইরেটাতে আলো দেখাও না গো।
1: কে রে?
2: আমি
1: কানু, কানু এলি বুঝি। আয় ভাই আয়, ভালো আছিস তো? ভালো আছিস তো?
3: হ্যাঁ গো হ্যাঁ। আরে ঠাকমা, এই হোলি কাকার মেয়ে কনক না?
1: হ্যাঁ।
3: ওরে বাবা, কত বড় হয়ে গেছিস রে, ভালো আছিস কনকি? এই দাঁড় দাঁড় দাঁড়, একখানা শহরে স্পেশাল গজা নিয়ে যা, এই নে।
0: ঠাকমা, আমি বড় নদীটাকে ডেকে দিয়ে যাই, আমি একটা নেবু নিচ্ছি ঠাকমা।
1: হ্যাঁ, এতদিন পরে বুঝি ঠাকমার কথা মনে পড়ল। বাবা, সারা আষাঢ় মাসটা অসুখে ভুগে ভুগে এখন একটু সেরিয়েছি, একটা লোক নেই গো এক ঘটি জল দেয়। কত চিঠি লিখলুম, তাও

0: না টেবু না বিন্দে না তুমি
1: চিঠি পেয়েছি অনেকদিন ঠাকুমা, সাহেব কিছুতেই ছুটি দিতে চায় না, পরে চাকরি করি তো তাই দেরি হয়ে গেল।
0: তাও তো শেষ বেশ তুই এলি বাবা, সবাই বলে তোরা বড় হয়েছিস, ঠাকুমাকে আর দেখবি না, শুধু নবৌ ছিল বলে বেঘরে মরিনি।
2: কই দিদি, শুনলুম তোমার মেজ নাতি এইছে। তা বাবা কানু, তোমাদের মতো নাতিরা থাকতে এই বুড়ি পড়ে পড়ে মরবে, তার ওপর গরু বাগানের গাছের দেখাশুনো, তুমি বাবা একটা বিহিত করো।
1: সেসবের জন্যই তো আশা, ভাবছি এই গ্রামের বাড়িতে ঠাকুমাকে শুধু শুধু কঘর প্রতিবেশীর ভরসায় না ফেলে রেখে কাশিতে রেখে আসবো, শরীরটাও সারবে আর ধমও হবে।
2: বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো।
1: ঠাকুমা আমার বন্ধু ওই যে সত্তর মা নীরজা দেবী কাশীবাসিনী হয়েছেন বহুদিন, আমি খবর পাঠিয়েছি, তার সাথে না হয় একই ঘরে ভাড়ায় থাকবে তুমি, আমরা কাল ভোরের ট্রেনে রওনা হব, বুঝলে?
0: ও না বউ, দুটো গজানে যাও, নাতি আমার এনেছে, আমার কি দাঁত আছে গো যে গজা খাবো। আর শোনো বউ,
2: হ্যাঁ বলো,
0: কাল সকালে চলে যাওয়ার আগে একবার ঠিক শেষবার দেখা করেছ?
2: যাওয়ার আগে চোখের জল ফেলতে নেই দিদি, এই তো তোমার ধর্মের সময়, পিছনে সব টান ছাড়তে না পারলে যে কাশিবাসি হয় না দিদি।
0: আমার মুঙ্গলিটাকে দেখিস না বউ,
2: দেখবো
0: ও যে আমার হাত ছাড়া কারো হাতে খায় নে, নদীতে নিয়ে যাস, মাঠে চড়তে দিস, ওর দিকে খেয়াল রাখিস না বউ।
2: থাকবো থাকবো,
0: আজ থেকে তোরই হয়ে গেল আমার আশীর্বাদ কত না, বুড়ো হার কখানে যেন কাশিতেই রাখতে পারি, আর যেন জ্বালাতে না ফিরে আসি।
3: ঠাকমা একটা নেবু দেবে?
0: হ্যাঁ, যত ইচ্ছে নে, তোর ঠাকমাকে মনে রাখবি তো কোন কি, আমার সব মনে রইল নব, দেখো আমার মুগলিটাকে।
2: এসো দিদি, চোখের ছল ফেলো না, ধর্মপথে কাদা হবে, তোমার সব রইল আমাদের কাছে, তুমি শুধু কাশিতে শান্তিতে থেকো দিদি, শান্তিতে থেকো।

0: আপনি দ্রবময়ী দেবী তো? আসুন আসুন, ভেতরে আসুন। পাশের ছোট ঘরটা ভাড়া করে রেখেছি, ওটাতে আপনি থাকবেন।
1: বাবা, একেবারে রাস্তার ধারে সারাদিন ভেঁপুর আওয়াজে থাকবো কেমন করে গো?
0: আপনার দেশ কোথায় দিদি?
1: যশোরে। আপনার বুঝি নদিয়া? কথা শুনে বুঝেছি।
0: জিনিসপত্র ভেতরে রেখে আমার ঘরে আসুন, কাল থেকে রান্নার ব্যবস্থা করবেন।
1: ও
0: বলছি দিদি, লোম বস্ত্র বার করে পরে নিন।
1: কি বস্ত্র?
0: লোম বস্ত্র
1: মাসে আবার কি গো? এসব তো বাপের জন্মে শুনিনি আর এসব আমার নেই।
0: লোম বস্ত্র নেই? তা আপনি জপ করেন কি পরে?
1: ওই সাদা থান পরেই তো জপ করি গো, আর কোথায় কি পাবো।
0: ঠিক আছে, বিকেলে দশাশ্বমেধ ঘাটে গিয়ে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীজির কথা শুনে প্রভু বিশ্বনাথের আরতি দেখে ফেরার পথে না হয় একটা ব্যবস্থা হবে।
1: কি মঠ?
0: রামকৃষ্ণ মঠ। জয় বাবা বিশ্বনাথ! বাবার আরতি দেখে জীবনটা ভরে গেল দিদি। বড় পবিত্র স্থান এই কাশী, ইচ্ছেই হয় না সংসারে ফিরে যাই।
1: বলছিলাম যে ওই রাতের জন্য একটু সুদি হলে হতো, শুনেছি কাশীতে ভালো মোহন ভোগ পাওয়া যায়।
0: সেদিন বাবার আরতি দেখে ফেরার পথে এক মাইজিকে জিজ্ঞেস করেছিলাম, মাইজি আমার ভক্তি হচ্ছে না কেন?
1: সে কি কথা গো, এখানে প্রণাম ওখানে ধন্না, সাধু সন্ন্যাসী দেখলে এই দু ঘন্টা নাড়ি টেপা, তাতেও তোমার ভক্তি না হলে ওই গঙ্গার জলে ডুবে মরোগে।

0: ढंग देखियार बाँची ने मोरोनार की
1: दीदी एक तो दारण दीदी दशाश्वमेध घाटे दीदी टा एक तो नीरी बिनी काशीर कोलाहलेर मध्यो एक तो शांति रोग पूरा को बेश छाड़ा माई जी बोलने ना मर भोक्ति बार बे ना
0: ओके ओके ओठा ग्रान तुम्ही अब रखूं ध्याने बोश लेना के ये बाबा ये अच्छा ही जाला होल तो ये खाने ना बुझी करूँ कोता ना चीनी पोत अखुन सोच करो ध्यान ओरे कानूडे ये आमाय तुम्ही कोता ही रखे गली भाई ओठा ग्रान बोली ओठा ग्रान रात होल जे आर कोतो कौन
1: जय बाबा विश्वनाथ জয় বাবা বিশ্বনাথ
0: ইমাকে নিশ্চয় পাগল কি যে বলে ছাতার মাথা কিছুই তো বোঝা যায় না ওগো আমরা তো বাড়ি যাব না কি গো
1: হ্যাঁ দিদি আসুন ইহাই কোনন তো শান্তি জীবনের সব মায়া ভুলে যাওয়া যোগে যে কি আনন্দ তার স্বাদ যে পায়নি সে কি বোঝে চলুন আজ রাতে আপনাকে গীতা পাঠ করে শোনাবো
0: না না ও সব ওই গীতা টিতা আমি বাপু বুঝি না আমাদের গ্রামে সুবচনী মতো কথা সত্যনারায়ণের পাঁচালি শিবরাত্রির মতো কথা এসব শুনেছি
1: তাতে কি দিদি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যখন মনোবল হারিয়েছিলেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ সারথি হয়ে যে উপদেশ দিয়েছিলেন তাই তো জীবনের চরম সত্য দিদি তাকে ছাড়া জীবন যে অচল
0: ঠাকুর রাত তো কম নয় এবার বরং ঘরে গিয়ে আসলে আমাদের গ্রামের বাড়ি চারপাশ বড় বড় গাছে ঢাকা সেখানে খুব শান্তি কোনো শব্দ নেই তাই একটু রাত হলেই আর শুয়ে পড়ি
1: জীবনটা যদি ঘুমিয়ে কাটাবে তবে পরকালের কাজ করবে কখন তাকিয়ে দেখো কাশি সমস্ত রাত জেগে
0: জ্বালায় পড়লুম রে বাবা এ মাগি কি রাত্রিরেও ঘুমোতে দেবে না
1: দেহ তো ঘুমোবার জন্য নয় আরামের জন্য নয় শুধু নিজের কাজ করে যাও দিন কিনে নাও বুঝলে শুধু দিন কিনে নাও
0: মরুন বৃত্তি চলে যায় যদি তোর পয়সা থাকে যা মাগি তুই দিন কিনে যা রাত্রিরে একটু ঘুমোতে দে অন্তত
1: হ্যাঁ দিদি একটা কথা বলতে ভুলে গেছি কাল গুরুদেব দর্শনে যাব ভাবছি আপনাকেও নিয়ে যাব
2: তোমার বাড়ি কোথায় মা
0: আমাকে বলছেন আগে ইয়ে গোপীনাথপুর যশোর জেলা
2: কে আছে তোমার বাড়িতে
0: ওই নাতিরা আছে তাদের ছেলে বউ আছে
2: তুমি কাশী বাস করতে এসেছ ভালো ভালো নাম কি তোমার
0: ওই ইয়ে দ্রব্যময়ী দেব্বা
2: দীক্ষা হয়েছে তো
0: না তো
1: কি সর্বনাশ দীক্ষা হয়নি এতদিন তোমার দিদি একসঙ্গে থাকি খাই তা তো জানতাম না
2: দীক্ষা নিতে হবে মা তোমাকে
0: আমার তো বাবু অত পয়সা নেই দীক্ষা নিতে গেলে তো খরচ আছে নাতিরা তো ওই 11 টাকা করে মাঝে মাঝে পাঠায় তার মধ্যে ওই ঘর ভাড়া তার মধ্যে খাওয়া খরচ কম পয়সা পাবো কোথা
2: দীক্ষা না নিলে কাশি বাসে ফল কি মা
0: ফলের জন্য তো আসিনি শরীরটা সারাতে এসেছিলাম গো
1: কিন্তু দিদি শরীর আগে না পরকাল আগে
2: নীরজ আমার কথার উত্তর দাও চুপ করে থাকলে হবে না
1: গীতায় আছে কর্মের চেয়েও ভক্তি বড় স্বয়ং ভগবান বলেছেন
0: কি বিপদে পড়লুম রে বাবা মাগির মুখে সব সময় আবল তাবল বকুনি মুরগে যা
1: দিদি গুরুদেবের কথার উত্তর দিন চুপ করে থাকবেন না দিদি
0: আমি তো কিছু বুঝতে পারছি না আপনারা যা বলেন তবে বলি কি এবারটা বাপু কিছু হবে না নাতি 7 টাকা পাঠিয়েছিল তা তো ঘর ভাড়াতেই চলে গেছে
2: কাশী বাস করছো মা যথেষ্ট

0: এসব হয়েছে তোমার গুরু দীক্ষা না নিলে সবই যে মাটি, আজ আছো কাল নেই, পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না।
1: গুরুদেব, আপনার পাদপদ্ম দিয়ে এই দাসীর ক্ষুদ্র নিবেদন গ্রহণ করুন।
2: ও মা, অতগুলো টাকা দিয়ে দিলে যে গুরুদেবকে!
1: আপনার চরণে সার্থক হলো জীবন গুরুদেব।
2: হ্যাঁ, বলি বের পর শ্বশুর বাড়িতে স্বামীর নিজে হাতে দেওয়া সোনার হারখান বেচে টাকাগুলো বিলিয়ে দিলে স্বামী সিটি কোন মেয়ে অমন করে হারায়গা? আমার তো আজও মনে পড়ে সেই ফুলসজ্জের কথা। স্বামীর ভিটে মাটি, স্বামীর স্মৃতি নিয়েই তো বেঁচে আছি আজও। চিঠি আছে গো? হ্যাঁ, নব চিঠি লিখেছে দেখি। দ্রব দিদি, আমরা ভালো আছি।
3: তোমার মুঙ্গলি ভালো আছে, শিগগির ওর বাছুর হবে। তোমার শুকনো কঞ্চিতে বাঁধা মাচায় নতুন বর্ষার জলে প্রচুর শশার জালি পড়েছে। তোমার বাড়িটা দাওয়ার খুঁটি না বদলালেই নয়, কানু বা বিন্দেকে বলে একটা ব্যবস্থা করো। ভালো থেকো,
2: পেন নাম নিও ইতি নব।
4: দেশের চিঠি বুঝি দিদি? তা দেশে কে কে আছে আপনার? শুনেছি সেখানে কেউ থাকে না।
2: আমার কি হলো খুনের কথা গো? থাকে না তো কি, স্বামী দেখে যাওয়া বাড়িটা গাছটা পালাটা।
4: দিদি, কাশিতে এসেও সবের মায়া।
2: ওই যা, ভুলে গেছি গো, একেবারে ভুলে গেছি। হাই হাই হাই হাই হাই রে, করার দুধটা বোধ হয় বেড়ালে খেয়ে গেল গো। হাই হাই কপাল, বেড়ালে জ্বালায় মলুম গো, যত না বেড়াল তত বদর। কাশির বাদরে আর অমন গামছা কেন সেদিন?
4: দিদি, আজ আমার সঙ্গে চলুন না কেদারঘাটে, কাশী খণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কথক। কাশীতে এসে কাশী খণ্ড না শুনলে যে সব পৃথা।
2: আমার শরীরটা ভালো না গো, তুমি তুমি একাই যাও না?
4: না দিদি, অন্তত আটানা প্রণামে নিয়ে চলুন, ওখানে যা দেবেন পরকালের জন্য তো তাই তোলা থাকবে।
2: মানে তবু
4: এই কাশি হলো সব তীর্থের সার।
2: আমি ভাবছি এক গাছ কাঁঠাল পড়ে ঘরে, খয়ের খাকি কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, কে এখন খাচ্ছে কে জানে।
4: দিদি, আপনার এখনো মায়ার বন্ধন গেল না। আপনার তো দুটো গাছ, আমার তিনটে বড় বাগান, আমি ফিরেও চাই না ওদিকে।
2: মা, আপনার মন কাঁদে না ঠাকুরুন?
4: কাঁদে ছেলেরা, বলে এখন কি কাশীবাসের সময় হয়েছে তোমার? আমি বলি না, সংসারের মায়ায় আর না, এখন শুধু পরকালের কথাই ভাবি।
2: তা তো বটেই।
4: চলুন না দিদি, আপনিও গুরুমন্ত্রে দীক্ষা নিয়ে নিন, এখানে গুরুর অভাব নেই। বলেন তো বিশ্বনাথ মন্দিরের মাইজিকে একবার
2: মরুন দশা আর কি, কথার ধরুন। শোনো, বলছিলাম ভাই, ওই মুঙ্গলি বলে আমার একটা গরু আছে, বড্ড ন্যাওটা, আমার হাতে ছাড়া খায় নে। নব উনি কেচে মুঙ্গলির বাছুর হবে।
4: আবার সেই কথা আপনার মুখে, ভগবানের চিন্তা করুন দিদি।
2: থুত্তর, মগ যেন কি ধর্মের মুখে ঝাড়ু।
5: ঠাকুমার চিঠি কি হলো আবার দেখি তো। তুই আমায় যে বাগলের সঙ্গে রেখে গেছিস তাতে যে আর বাঁচি না, এখানে অন্য কোনো বাসা কি পাওয়া যায় না? তুই আমায় নাস্তিক ভাব ক্ষতি নেই, সত্যের মার সঙ্গে আর একদিনও থাকলে হাঁপ লেগে মরব। দেশের জন্য মন কেমন করছে, স্বপ্নে মুঙ্গলিকে দেখলাম ভালো নেই, মুখুজ্জে গিন্নি বললে।
2: হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে তা আমার একটা দিও। নবউ বলছে বাড়ির চাল থেকে খড় উড়ে পড়ছে দিদি, না সারালে ভেঙে পড়বে। আর আমার কনক এসে বললে তা ঠাকুমা একটা নেবু দেবা, আমার মার অরুচি হয়েছে, কিছু খেতে পারে না।
5: মনটা খুব চঞ্চল,

0: পেলেই কাশী এসে দেখা কর, নয়তো আমার মরা মুখ দেখবি। ইতি ঠাকমা।
1: কই দিদি, শুনছেন বড় সুখবর আছে? গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়ার সইয়ের সঙ্গে দেখা, সেও আমার মতো কাশী বাস করছে, বাঙালি টোলায় থাকে। তার মুখে খবর পেলাম গুরুদেব হরিদ্বার ফেরত কাশী আসছেন, আজ এখানেও তিনি আসছেন পদধূলি দিতে।
2: ও তবে তো,
1: তবে আর কি, আজই আয়োজন করে ফেলি তোমার দীক্ষার দিদি। গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না যে, শুধু হাবুডুবু খেয়ে মরতে হয়।
2: ও ইয়ে বলছিলাম কি, ওই নাতিকে চিঠি লিখেছি, কানু আগে আসুক তারপর।
1: কোনো ওজোর আপত্তি শুনবো না দিদি, আজই গুরুর পাদ পদ্মে দীক্ষা নিতে হবে। এমন সুযোগ বারবার আসে না। নিন নিন, আসুন আসুন আসুন তো, স্নানটা সেরে নিন দিদি।
2: শোনো না ভাই, ও সব
3: ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা তোমার চিঠি পে ছুটতে ছুটতে আসছি, বলিস সব ঠিক আছে তো?
2: কিছু ঠিক নেই।
3: হ্যাঁ
2: তুই আমায় বাঁচা ভাই।
3: কেন
2: কানু ভাই আমার, আমায় তুই গোপীনাথপুরে দিয়ে আয়, আর এক দ্বন্দ্ব কাশীতে থাকলে আমি যে পাগল হয়ে যাব। চল আজ দেশে ফিরি আমরা, চল।

0: এই কোনো কমুক চিকিনি এসো গো, আমাদের দ্রব্য দিদি বাড়ি ফিরে এসেছেন।
1: ওরে বাবা, চা চাষ পরে নব।
2: আগে বল আমার মুন্ডি কোথায়? আরে ভালো আছে তো?
0: হ্যাঁ হ্যাঁ, তোমার গরু ওই গোয়ালেই আছে। বাপ্পা খায় না দায় না, খালি গোয়ালে পড়ে থাকে গা।
2: সে আমি স্বপ্নেই জেনেছি, আমার মুন্ডি ভালো নেই, তাই তো কানুকে চিঠি লিখে বললাম মাথায় থাক আমার কাশী বিশ্বনাথ, আমায় গোপীনাথপুরে নিয়ে চ, নিজের হাতে মুগলিকে একটু কচি মাছ পাতা খাওয়াই।
0: এ মুগলি একদম যে তোমার মেয়ে ছিল দিদি গো, তাই এমন তোমার মায়ার টানে এখানে তোমায় টেনে আনলে গা।
2: লোকে কনবু, তুই আর ওইসব বড় বড় কথা শুরু করিস নি, মুগলি আমার এই জন্মের মেয়ে।
3: ঠাকমা, ও ঠাকমা, আমাদের কথা মনে ছিল
2: রে, তোদের জন্যেই তো আমার কাশিস হইল না রে কনকি।
4: ঠাকমা, তোমাকে নিয়ে পারা গেল না, তুমি এত নাস্তিক।
2: না রে ভাই, নাস্তিক আমি নই। কি রে কনকি, ও নব, তোমরা একটু বলো না নাতিটাকে, আমার কাশি প্রার্থীর দরকার নেই, এই ভিটেই আমার গয়া কাশি সব কিছু। ওরে তোদের দাদুও এই উঠোনের মাটিতে তুলসী তলায় শুয়েছিলেন, আমাকেও না হয় তোরা ওইখানেই এই ভিটেতেই তোদের কোলে শুয়েই যেন আমি বিদায় নিতে পারি চেরোটা কালের জন্যে। ভাই, মাত্র 11 বছর বয়সে যে বাড়িতে এসেছিল, এই 3-6 বছরে সেই ভিটে ছাড়া আমাকে তোরা করিস নে রে ভাই।
3: যত
2: খুশি মন ভরে তুই নেবু নিয়ে যা কনকি, মন ভরে তুই নেবু নিয়ে যা।
5: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দ্রব্যময়ীর কাশীবাস নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শিল্পী মিত্র, অভিনয় করেছেন দ্রব্যময়ী, শ্রীমতী পাইন, নবৌ যুথিকা দে, মুখুজ্জে গেন্নি জলি চট্টোপাধ্যায়, কনক ঈপ্সিতা চক্রবর্তী, কানু দেবজ্যোতি ঘোষ, নীরজা নীলাঞ্জনা বিশ্বাস এবং গুরুদেব নিমাই লাহিড়ি। সম্পাদনা রফি উদ্দিন।

0: প্রযোজনা স্বপন দে সরকার।
1: শুনছিলেন নাটক আকাশবাণী মৈত্রীতে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: এখন আপনাদের জানিয়ে দেব আজ রাত 11টায় হারানো দিনের গানের বিষয়। মানুষই প্রাণীকুলের একমাত্র প্রজাতি যে অনিশ্চিতের সংশয় নিয়ে বেঁচে থাকে, হারিয়ে ফেলার ভয়ে প্রায়শই মুচ্ছমান। যদিও প্রতিদিন সূর্য উঠছে, ফুল ফুটছে, পাখি ডাকছে, হাওয়া বইছে, নদীও আপন বেগে পাগল পাড়া, তবু কোথায় অটুট প্রত্যয়? এই বুঝি ঝড়ে এসে ভেঙে দেবে ঘর, এই বুঝি খোয়া যাবে সব স্বপ্ন আকাঙ্ক্ষা সঞ্চয়। জন্মের পর থেকেই যে অস্থিরতা আর টালবাহানার সূচনা, এই আছি এই নেই, এমন অনিশ্চিতের সঙ্গে পাঞ্জা লড়ে বাঁচাটাই সবচেয়ে বড় নিশ্চয়তা। পুরাণ তো বলেছে, জীবন মানেই পদ্ম পাতায় জল। এসবের প্রতিফলন বাংলা গানেও ধরা পড়েছে। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে রাতের পথ চলায় সেই সমস্ত গানেরই কোলাজ যেখানে থাকবে, সম্পর্কের আলো আঁধারি এবং সংশয় পেরিয়ে স্বস্তির অনুভব, একই সঙ্গে ভয় এবং বড়া ভয়, কি জানি কি হয়। সঙ্গে থাকবেন শর্মিষ্ঠা রায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11টায় শুনতে ভুলবেন না হারানো দিনের গান।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। প্রধানমন্ত্রী রাশিয়া ও ইরানের রাষ্ট্রপতির সঙ্গে আলাদাভাবে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিকসের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিকস দেশগুলি বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে। আন্তর্জাতিক জিডিপি 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ডের আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যে অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তভি আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো অর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40%-এরও বেশি ব্রিকস দেশগুলি থেকেই এসেছে। বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ব্রিকস দেশগুলিতে বসবাস করায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, দক্ষিণী বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির উচিত উৎপাদন এবং প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। একতরফা নিষেধাজ্ঞা জারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিকস গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা বলেন, বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্রিকস আরও সুসংহত হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিকসের মূল লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখা।
2: Friends, BRICS today represents almost 1/4 of global trade, and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured export. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিকস শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিকস গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধতার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তাঁরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ব্রিকসের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

রবিবার প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। আজ সন্ধ্যায় বন্দর জাহাজ জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। একই সঙ্গে মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতা আল সিসি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী নতুন দিল্লি পৌঁছন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে আজ নতুন দিল্লিতে এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপামে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলে সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়া সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুলালের রুশ অনুবাদ উপহার দেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, মানবিক দায়বদ্ধতা, নিরাপত্তা এবং জনসাধারণের আস্থার সঙ্গে কোনোভাবেই আপোষ না করে ভারতকে বৃহৎ পরিসরে প্রযুক্তিগত উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026-এর ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম সুযোগের অপেক্ষায় বসে নেই, এর পরিবর্তে তারা নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। দ্রুত বিকাশশীল প্রযুক্তি ও ফিনটেক ব্যবস্থা ভারতের জনঘনত্বের সুফলে স্পষ্ট ফুটে উঠেছে। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। এর মধ্যে দিয়ে এই চুক্তি বাস্তবায়নের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। চুক্তিটিকে ইতিমধ্যেই মাদার অফ অল ডিলস বা সর্বোত্তম চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইউরোপীয় কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এযাবৎ সম্পাদিত বৃহত্তম বাণিজ্যিক চুক্তি হয়ে উঠবে। ইউরোপীয় কাউন্সিলের অনুমোদনের পর চুক্তিটি সম্পাদনের জন্য ইউরোপীয় সংসদের অনুমোদনও প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পেরিম নামে পরিচিত এই ছোট অনুর্বর আগ্নেয় দ্বীপটি ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হয়েছে হুগলির চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলে চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। উল্লেখ্য, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোঁজুর চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এই টিকাকরণ কর্মসূচি চালু হয়। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ভারতের আনমোল এক্কা এবং সুখবিন্দার 1টি গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা 8ম ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মৈত্রী বন্ধু সুকন্যা রায়। এর পরবর্তী সময় থেকে আপনাদের সঙ্গে থাকবেন শর্মিষ্ঠা রায়। এখন শুনবেন হাউসফুল, নৃত্যশিল্পী

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি নৃত্যশিল্পী মালবিকা সেন, তার সঙ্গে কথা বলবেন ইনা বাগচি। আজ শুনবেন দ্বিতীয় পর্ব।
1: এবার একটা অন্য প্রসঙ্গে কথা বলবো দিদির সাথে। তুমি তো একজন শিক্ষিকা এবং তোমার নিজস্ব নৃত্য শিক্ষার স্কুলও রয়েছে, মালবিকা সেন ডান্স একাডেমি। তুমি তোমার ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের কিভাবে মোটিভেট করবে? মানে আমি এটা বলতে চাই, তুমি তো একজন দশভুজার মতন অনেক কিছু একা হাতে সামলাও, এই যে টাইম ম্যানেজমেন্ট করো সেটাও তো একটা নিয়মানুবর্তিতাই বটে। তো তুমি কিভাবে ওই টাইম ম্যানেজমেন্টটা করো? এবং তারপরে আমি জানতে চাইবো তুমি তোমার ছাত্রছাত্রীদের কি বলবে এই বিষয়টা নিয়ে, কিভাবে এগোতে?
2: দেখো, আমি নিজে ভীষণ ডিসিপ্লিন লাইফ লিড করি। আমি মনে করি যে একজন শিল্পী হতে গেলে সেই শিল্পটাকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নিয়মানুবর্তিতা অর্থাৎ ডিসিপ্লিন লাইফ লিড করা কিন্তু অত্যন্ত জরুরি। আমি আমার ক্ষেত্রে বলছি, আমি তো নাচের সঙ্গে যুক্ত, নৃত্যশিল্পটা এমন একটা জিনিস যেখানে আমার যতদিন আমার শরীর কাজ করবে ততদিন আমি এই শিল্পটাকে বজায় রাখতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্য আমাকে যা যা করণীয় আমাকে করতে হবে, আমাকে সঠিক সময় ঘুমোতে হবে, সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে, খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, মোটা হলে চলবে না, কারণ এটা একটা ভিজুয়াল প্রেজেন্টেশনের ব্যাপার আছে, নিজেকে অন্যরকম প্রেজেন্ট করা আমি পছন্দ করি না, অ্যাটলিস্ট সেখানে নিজেকে ঠিক রাখতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল অনেক স্যাক্রিফাইস করতে হয়। আমি সেটা হাসি মুখে করি, কারণ আমি জানি আমি শিল্পটাকে ভালোবাসি, সেটা করি। আর ঠিক এই জিনিসটাই আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকানোর চেষ্টা করি, তাদের মাথায় দেওয়ার চেষ্টা করি। এবং যারা আমার খুব কাছের ছাত্রছাত্রী আছে তারা কিন্তু সব ব্যাপারটা খুব ভালো করে জানে, এবং আমি যেরকমভাবে সাজগোজ করি, যেভাবে কথা বলি, ওদের মধ্যেও একটা অদ্ভুত সেটা এসে গেছে জীবনযাত্রা। তো আমি চাই সহজে ভেঙে না পড়া, শিল্পটাকে ভালোবেসে এগিয়ে যাওয়া এবং ডেডিকেশন, পরিশ্রম। আমি নিজে যেরকমভাবে উঠেছি, পরিশ্রম করে প্রচণ্ড ঘাম ঝরিয়েছি, পাগলের মতো প্র্যাকটিস করতাম। তো এই জিনিসটা আমি যেটা করেছি, আমি চাই না যে পুরোটাই তারা করুক, কিন্তু তার কিছুটা করলেও কিন্তু অনেকটা তারা এগোতে পারবে। এবং আজকালকার ছেলেমেয়েরা যথেষ্ট ট্যালেন্টেড, এবং আমি যেটা মনে করি যে ট্যালেন্ট 25% নিয়ে জন্মায়,
1: সঠিক,
2: তারপর 25% টিচার, সঠিক টিচার তাকে শিখিয়ে দেয়, আর 25% নিজে অনুশীলন করে করে করে নিজেকে তৈরি করে, আর বাকি 25% কিন্তু কালক্রমে শেখায়, মানে দেখে দেখে, ভালো জিনিস দেখে দেখে শেখে। তো এই সবটা যদি তুমি করতে পারো তাহলে তুমি একজন শিল্পী হতে পারবে। এবং শিল্পী হওয়ার জন্য কিন্তু আরও কিছু কিছু জিনিস জরুরি, সেটা হচ্ছে ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে তোমাকে পিয়ার, লোকের সঙ্গে যোগাযোগটা ঠিক মতন রাখতে হবে, যেটা আমার খুবই কম, ভীষণ খারাপ আমি সেটাতে, তবু আমি আমার কাজ দিয়ে এগিয়ে যাই, যতটুকু মানুষ দেখে আমাকে, আমার পারফরমেন্স দেখে ভালো লেগেছে সেভাবে প্রোগ্রাম এসেছে। কিন্তু এখনকার আমার হয়ে গেছে, আমার যুগ প্রায় শেষের পথে, আমি এখন টিচার, পারফর্মারও অবশ্যই, কিন্তু এখনকার জেনারেশন, যুগ তো পরিবর্তন হচ্ছে, এখন কিন্তু নিজের, যে বলে না নিজের ঢাক নিজের পেটাতে হয়, তো নিজেকে প্রজেক্ট করা, আমি এটা জানি, মানুষকে বলতে, এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, সেই মাধ্যমে তুমি নিজেকে প্রকাশ করছো।
1: একটা কথা জানো তো, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা, আমি এটা লক্ষ্য করেছি, তারা কিন্তু খুব ফোকাসড,
2: ভীষণ ফোকাসড,
1: মানে হয়তো তারা প্রলোভন অনেক কিছু পায়, কিন্তু তার সঙ্গে এটাও রয়েছে যে তারা খুব ফোকাসড, তারা জানে যে ঠিক পথে যদি চালনা করা যায় তারা কিন্তু ঠিক পথেই এগোবে।
2: বেশিরভাগই মানে ছোট ছোট ছেলেমেয়েরা একটু বিপথে যাওয়ার কারণে ওদের না খুব তাড়াতাড়ি করে অনেক কিছু অ্যাচিভ করার একটা টেন্ডেন্সি, আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটাই ভালো, এটা ভালো, এটা এটা ভালো লাগছে, আমি এটা চাই, এই করতে করতে গিয়ে হয় লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়,
1: ধৈর্যটা চলে যায়,
2: আসলে তো এটা হলো না, কেন হলো না, সেই নিয়ে ডিপ্রেশন, কেন তোমার এই, তুমি তো পরিশ্রম করছো, তোমার কপালে যদি না থাকে, যেটা থাকার নয় সেটা কখনোই হবে না, মাথা খুঁটলেও হবে না, তোমাকে সেটা মেনে নিতে হবে, পরবর্তী নিশ্চয়ই ভালো জিনিস আসছে, ভালো দিন আসছে, তার জন্য তৈরি হও, অপেক্ষা করো, নিশ্চয়ই আসবে, ধৈর্যটা তো নেই,
1: সময়টা খুব জরুরি, যখন যেটা হবার সেই সময়েই হবে।
2: একদম, আমি খুব ভাগ্যে বিশ্বাসী, কাজ করো এবং দেখবে তোমার ঠিক কোনো না কোনো

0: ওদিন তুমি তোমার রিওয়ার্ড পাবে।
1: এই যে দশভুজা একজন আমার সামনে বসে আছেন, যিনি কিনা প্রকৃত অর্থে মা দুর্গার ভূমিকাতেও অভিনয় করেছেন, এই অভিনয় দিয়ে বলতে চাই যে উনি কিন্তু একজন অত্যন্ত দক্ষ অভিনেত্রীও বটে। এই অভিনয় নিয়ে আমি কিছু শুনতে চাইবো দিদির কাছে। তুমি কিভাবে অভিনয়ে এলে বা এখন কিছু কিভাবে এগোচ্ছো, কি ভাবনা রয়েছে?
0: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি খুবই ইন্ট্রোভার্ট। 10টা কথা জিজ্ঞাসা করলে আমি হয়তো 4টি কথার উত্তর দিই, বাকিটা চুপ করে থাকতাম, মানে থাকতাম, এখন নয়। এখন যদি তাই করতাম তাহলে তোমার সামনে আমি বসতাম না। কি হয়েছে, আমি কিন্তু ছোটবেলা থেকে যখন নাচটা শুরু করেছিলাম তখন অভিনয়টা করতাম না, না আমি হাসবো না, কেন লোকে আমাকে শুধু শুধু আমি কেন হাসবো, এরকম নানান রকম প্রশ্ন ছিল আমার মনের মধ্যে। মা বাপি রাগ করতো, এক্সপ্রেশন দাও না কেন। তারপর হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট আসে না, যখন আমি এমইউস পরীক্ষা দেই, সেভেন্থ ইয়ার পরীক্ষা দিই অ্যাকচুয়ালি, তখন এমন একটা জিনিস, তখন নতুন আমার বিয়ে হয়েছে, তখন কাত্থাকের কথা বলছি, 3 মাস হয়েছে তখন বিয়ে হয়েছে, তখন অভিনয়টা আমি করতে পারতাম না, আমি চোখে মুখে কোনো এক্সপ্রেশন ছিল না, টিমিড, ভয় পেতাম সব কিছুতে। আমার যে টিচার, উনি তবলায় বসেছেন, যিনি পরীক্ষা, তখন আমার সময় সেভেন্থ ইয়ার পরীক্ষা এখনকার মতন অত ক্যাজুয়াল পরীক্ষা ছিল না, ভীষণ পরীক্ষায় পড়াশোনা করে বসতে হতো, যেহেতু 6th আর 7th ইয়ারটা ভীষণ সিরিয়াস ছিল। এবার আমাকে একটা হঠাৎ করে এমন একটা সাবজেক্ট দিলেন, এটাকে তোমাকে পঞ্চম সাবারি তালে অভিনয় করে দেখাতে হবে। কি, তুমি নতুন বিয়ে হয়েছে, তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার থাকতে ভালো লাগছে, অফিসে যাচ্ছে, তার ওয়ালেট, তার বেল্ট, তার পেন, এগুলো তুমি এগিয়ে দিচ্ছ। হঠাৎ তোমার দরজার শাশুড়ি দূর থেকে দেখে উঠলো, মামা এদিকে চলে এসো, এক্ষুনি আসতে হবে। তখন যে তোমার দোনামোনা মনটা, এটাও ভালো লাগছে, দেখ এই কাজটা করতে ভালো লাগছে, আর ওখানে যেতে তুমি বাধ্য, এই দুটো যে তোমার অভিনয়ের মধ্যে তুমি এই মানসিক দ্বন্দ্বটা দেখাও, তালটা বাজবে 15 মাত্রার পঞ্চম সবারি এবং তুমি তার মধ্যে এই গাদভাওটা দেখাও। একটা কন্টেম্পোরারি গল্প দিয়েছে, বললো আমি চাটা খাচ্ছি, চাটা শেষ করতে করতেই তোমার এটা ভাবনা চিন্তাটা শেষ করতে হবে। কিন্তু আমার যে গুরু ছিলেন, তিনি সামনে, উনি সুমিতা ঘোষ, খুব ভালো, তা উনি আমার সঙ্গে সঙ্গত করতেন, উনি আমার দিকে তাকিয়ে ভাবলো এবার তো মেয়ে গেল, অভিনয় তো করতেই পারবে না, উঠে আমি আসছি বলে চলে গেল, তুই রেডি হলে বলিস, চলে গেল। তারপরে উনি যিনি এক্সামিনার ছিলেন, হয়েছে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, আমাকে পাশ করতে হবে, না পাশ করলে নতুন বিয়ে হয়েছে, আমি যদি ফেল করে যাই শ্বশুরবাড়ির কাছে আমি কি মুখ দেখাবো, তখন আমাকে অভিনয়টা করতে হবে। অদ্ভুতভাবে আমি এমনভাবে অভিনয়টা করলাম, ভীষণ খুশি হলো, আমি ইস্টার্ন জোনে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পেলাম।
1: বাহ,
0: আমার সেখানে ভাবলাম আমি পারি তো। তারপরে যখন আমি আন্টির কাছে এলাম, তখন আমার অভিনয়ের ব্যাপারটা খুললো। ভারতনাট্যমে খুব ইলাবোরেটলি সব দেখাতে হয়, যারা দূরে বসে আছে একদম লাস্ট সিটে, সেখানে আমার অভিনয় পৌঁছতে হবে, এবং আন্টি আমার উপর ছাড়তেন, তুমি অভিনয় করো, তুমি তোমার মতন করে এক্সিকিউট করো। এটা করতে করতে একটা জায়গায় পৌঁছলাম, তখন আমার স্কুলেরই একজন স্টুডেন্টের বাবা একটা প্রোগ্রাম দেখে আমাকে বলেছিলেন যে আপনি একটু অভিনয় আসবেন, সিরিয়াল, একটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে, সেখানে একজন গল্পটাই হবে একজন ক্লাসিক্যাল ডান্সারের লেখনীতে, গল্পটা শুরু হচ্ছে, মোস্ট প্রবাবলি সেটা সুধা চন্দ্রনের করার কথা ছিল, আমি শুনেছি, শোনা কথা, হয়তো সেটা হয়নি, আমাকে অ্যাপ্রোচ করা হলো,
1: যোগাযোগ আর কি,
0: যোগাযোগ। আমি তখন বললাম যে আমি একদম, তখন আমি, আমার প্রচুর প্রোগ্রাম, আমি পারবই না, এখানে ঢুকলে আমার প্রচুর সময় নষ্ট হবে, কারণ সকালবেলা একটা সিন হলে সন্ধেবেলা একটা না, হয়তো রাত্রিবেলা একটা সিন, আমি এতক্ষণ বসে সময় নষ্ট করতেই পারবো না, স্কুল আছে, তার সঙ্গে আমার নাচের ক্লাস আছে, প্র্যাকটিস আছে, আমি পারবো না, আসুন দেখুন না একবার, একটু ট্রাই করুন না। ঠিক আছে, হঠাৎ রাজি হলাম। তখন আমি সাংঘাতিক টকবক করে ফুটছি, রেসের ঘোড়ার মতন, মানে একেবারে পরপর পরপর প্রোগ্রাম। গেলাম, উনি দেখালেন যিনি স্নেহাশিষ চক্রবর্তী, উনি সিনটা বুঝিয়ে দিলেন, নিজে হাতে ক্যামেরা লাইট সমস্ত কিছু বুঝিয়ে দিলেন, টেকনিশিয়ানরা ভর্তি সামনে, চোখের সামনে, আমি তাকে ডায়লগ বলবো, বাচিক অভিনয় কিন্তু এই ফার্স্ট টাইম করলাম, বাচিক অভিনয় করা তোমরা নিজেরা ভালো বুঝবে, কারণ তুমি থিয়েটারের মানুষ, নাচের অভিনয়টা শুধু মুখ এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয়,
1: সঠিক,
0: মুখ দিয়ে কথা বলা হয় না, বাচিক সেখানে নেই, এখানে আমি প্রথম বাচিক অভিনয় আসছি, কি কতটা পারবো আমি জানি না, কিন্তু এখানেও তাই পেরে গেলাম, হঠাৎ করে পারলাম, আমি ভাবলাম পারলাম তো এটাও পারি। তারপর কিন্তু আমি থামিনি, পরপর পরপর অনেকগুলো সিরিয়াল, তারপর আমার জীবনে একটা খুব বড় ঘটনা ঘটে গেল আমি আমার হাজব্যান্ড

0: মাহিরকে হারালাম, সেই সময় আমার অনেকটা গ্যাপ। তখন এই যে মাহিরি বোস যার কথা বললাম, গান নিয়ে আমাকে চর্চা করতে বলল, দিদি এখন আপনি গানটা নিয়ে একটু ফোকাস করুন, আপনি পারবেন। তখন করলাম, করতে করতে নাচটাও আমার, আমি প্র্যাকটিসে রাখছি রাখছি রাখছি, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানসিকভাবে এত ভেঙে পড়েছি, এত লোনলিনেস, চারিপাশটা তো ফাঁকা হয়ে গেল, কারণ আমি বায়োলজিক্যাল মাদার নই, আমার কোনো সন্তান নেই, যার ফলে কি হয় কেউ যেন আমার কাছে নেই, একটা কারুর একজন কাউকে নিয়ে তো বাঁচব। ও তখন অদ্ভুতভাবে আসলো, আমার ছোট বোন রেমা মাহিরি আর কি, একসঙ্গে পিলারের মতন কাজ করলো, বললো না চলো তোমাকে এগোতেই হবে। ও একটা ছবি করলো ভাগ শেষ, তখন মাদারহুড নিয়ে বলল, আপনার মধ্যে যে মাদারলি ফিলিংটা আছে সেটা নিয়ে ছবি করব। ভাগ শেষ তৈরি হলো, প্রিয়াঙ্কা সরকার, আমি, মেন ক্যারেক্টার আমার ছিল অম্বরীশ, কৌশিক রায় এবং সৌমিত্র চ্যাটার্জি। একটা সুন্দর পরিবেশে আমরা ছবিটা শেষ করলাম, 11টা না 12টা অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটা, ফেস্টিভ্যালে পাঠানো হলো। তখন আমার প্রচুর প্রোগ্রাম, ততদিনে আমি আবার শুরু করে ফেলেছি ফুল ফ্লেজেড প্রোগ্রাম। তখন উনি বললেন যে ফ্রি আছেন? আমি বললাম হ্যাঁ। কতদিন কাজ করতে হবে? এখন আপাততই আমি, আমার কাছে সামনে এতগুলো প্রজেক্ট আছে, বিদেশে যাওয়া আছে, এনএবিসিতে যাচ্ছি, এনএবিসির পুরো ওপেনিং সেরেমনিটা আমি করব, তো আমার কিন্তু অনেকগুলো কাজ আছে সামনে। বলে ঠিক আছে, তার মানে উনি আমাকে চেয়েছিলেন কোনোভাবে ম্যানেজ করে নিয়ে, বলে ঠিক আছে আপনি করুন না কাজ দেখব। এইভাবে কিন্তু কাজটা শুরু হলো, এবং একটা ফ্যামিলি আমি পেলাম, ফ্যামিলি ড্রামাতে ঢুকলাম। এতদিন কিন্তু আমি কোনো ফ্যামিলি ড্রামাতে ঢুকিনি, আমি যেহেতু অল্প দিনের কাজ করতাম, অল্প সময়ের কাজ করতাম, তাই আমি স্পেশাল ক্যারেক্টারগুলো করতাম। এবার ফ্যামিলি ড্রামাতে ঢুকলাম, এই যে ঢুকলাম পরপর আমি 11টা সিরিয়াল করেছি,
1: ছবিও তো অভিনয় করেছি,
0: ছবিতে অভিনয় করেছি অনেকগুলো। পোস্ত আমার প্রথম ছবি, ওটা প্রথম রিলিজ হয়েছে, কিন্তু ভাগ শেষটা একটু পরে রিলিজ হয়েছে, কিন্তু ভাগ শেষে অভিনয়টা শুরু করেছি প্রথম, কিন্তু পোস্তটা আগে রিলিজ হয়েছিল, যেহেতু এটা ফেস্টিভ্যালে গেছিলো তাই। আরও অনেক ছবি করেছি, রাজশ্রীদের প্রচুর ছবি করেছি, কিছু ছবি আটকে গেছে, কিছু ছবি রিলিজ করেছে, কিন্তু এইটা আমার সবথেকে বড় পাওনা, যেটা ভাগ শেষটা আমার খুব কাছের একটা চরিত্র করেছিলাম, ভীষণ ওই চরিত্রের সঙ্গে নিজে খুব ইনভলভ ছিলাম। তারপরে ফাগুন বউতে ঢুকলাম, তারপরে পরপর পরপর একটু পজিটিভ গ্রে শেড, নেগেটিভ শেড, সব কিছু আমাকে করতে হয়েছে এবং আমাকে নানানভাবে এক্সপ্লোর করেছেন, আমি করেছি।
1: বাহ, এ তো গেল তোমার অভিনয়ের ক্ষেত্রের কথা। এবার না একেবারে অন্য একটা প্রসঙ্গে কথা বলবো দিদির সাথে। আমি যেটা ভাবছিলাম, তুমি একটু আগেই বললে যে অবসাদ, এই যে তুমি যখন মন খারাপের সময় তুমি গানটা আরও আঁকড়ে ধরলে, এই অবসাদ বিষয়টা না ভীষণভাবে প্রাসঙ্গিক এখন। এবং শুধু আমি এটা বলছি না যে শুধুমাত্র এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে আছে, সেটাও যেমন সঠিক, তেমনি আমাদের প্রজন্মের অনেক, বিশেষ করে মিড লাইফ ক্রাইসিস আমরা যেটা বলি,
0: ক্রাইসিস সাংঘাতিক।
1: আমি তোমার কাছে জানতে চাইবো দিদি, এই অবসাদের ক্ষেত্রে কিভাবে শিল্প কতটা সাহায্য করে এগিয়ে থাকতে, হাত ধরে থাকতে, বা তুমি যদি কখনো এটা ফেস করে থাকো, তুমি কিভাবে এর থেকে বেরিয়ে আসলে?
0: অবশ্যই সাহায্য করে শিল্প। তুমি একটা কথা বলো তো, এই যে যখন কোভিড টাইমে, যখন সবাই এই লকডাউনের সময় সবাই বাড়িতে বসে আছে, একটা কাজ নেই কারুর, কেউ কাজ করতে পারছে না, কেউ বাড়ি থেকে কাজ করছে বা করছে না, প্রত্যেকেই তো বাড়িতে বসে বসে শুধু খাওয়া ঘুমানো ছাড়া কোনো কাজ ছিল না, আর মৃত্যু ভয় সেছাড়া তো কোনো কথা ছিল না,
1: সঠিক।
0: সেই সময়টা কিন্তু তুমি খেয়াল করে দেখবে, এই সোশ্যাল মিডিয়ার যে নানা রকম রিলস, সেই থেকেই কিন্তু উঠল, প্রত্যেকে নানান ধরনের কাজ করতে শুরু করলো, নাচ গান যে যা পারে সবভাবে নিজেকে এক্সপ্লোর করতে শুরু করলো। এটা কিন্তু খুব একটা জরুরি, ভীষণভাবে জরুরি। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলছি, আমি যখন আমার হাজব্যান্ডকে হারাই, সেই সময় তো মানসিকভাবে আমি সাংঘাতিক ভেঙে পড়েছিলাম, কিন্তু আমাকে দাঁড়াতে হবে, লাইফ হ্যাজ টু গো অন, আমি তো থেমে থাকলে চলবে না, আমাকে আমাকে এগোতে হবে, স্কুল আছে, চাকরি আছে, এতগুলো বাচ্চা, তাদের ভবিষ্যৎ আছে, নাচের ক্লাস আছে, সব নিয়ে আমাকে এগোতে হবে। তখন আমি না নাচ প্র্যাকটিস করতাম, তুমি ভাবতে পারবে না, আমি যাচ্ছি প্র্যাকটিস শুরু করছি, আমি হাউ হাউ করে কাঁদছি, মাটিতে বসে পড়ছি, আমি পারছি না, আমি বাড়ি চলে আসছি, আবার যাচ্ছি, আবার বাড়ি চলে আসছি, ভেঙে পড়ছি বারবার। তারপরে আমি ঠিক করলাম যে আমাকে তো এতগুলো, এই সামনে এত প্রোগ্রাম আছে, আমাকে তো দাঁড়াতে হবে, একটা তো কিছু ওয়ে আউট বের করতে হবে। সব থেকে বড়ো তোমার ডক্টর তুমি নিজে। আমার অবসাদকে কাটিয়ে দেওয়ার কেউ করতে পারবে না, কাউন্সিলরের কাছে গিয়ে কাউন্সিলিং করব ঠিকই, একটু সাময়িক আরাম পাব, কিন্তু উঠে দাঁড়ানোর জন্য কিন্তু তোমার ভেতরের অন্তরাত্মাই সব থেকে বড়

0: আমাকে গাইড করতে পারে,
1: তিনি হয়তো পথটা দেখাতে পারেন, কিন্তু পথে অনুসরণ করে
0: চলতে গেলে নিজেকেই করতে হবে, সেলফ টক করতে হয়, আয়নার সামনে দাঁড়িয়ে সেলফ টক করতে হয় যে আমি কেন এরকম ভেঙে পড়লাম, কি আমার আমার তো আমার কাছে তো অনেক কিছু আছে, সারসে অনেক রাস্তা খোলা আছে, কেন পারবো না, অন্যরা যদি পারে আমি কেন পারবো না, আমার থেকে আরও অনেক কষ্টে আরও অনেক লোক আছে, তারা যদি বাঁচতে পারে আমি কেন পারবো না। এইভাবে করতে করতে করতে করতে একটা সময় আমি ভাবলাম যে আমার সামনে ওই যে থাকে না একজন কেউ মোটিভেট করার একটা মানুষ চাই, মানে আমার আন্টি আমার তাঙ্কমণি কুট্টি গুরুজি শুনি সব সময় বসে থাকতেন, মালবিকা প্র্যাকটিস আমি একা প্র্যাকটিস করি সব সময়, বিশাল বড় একটা রুম সেখানে আমি একা প্র্যাকটিস করি, তো আন্টি এসে এসে মাঝে মাঝে করছে, তো ব্যাস ওইটুকুই আমার মোটিভেশন, ওইটুকুই আমার কাছে একটা বিরাট ইন্সপিরেশন। আন্টি ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, আন্টি একটু অসুস্থ ছিলেন সেই সময়টা, উপরে থাকতেন, তুমি করো না মালবিকা আমি আছি, আর তুমি বিশ্বাস করবে না সামনের চেয়ারটাকে আমি মনে করতাম আন্টি বসে আছেন, রুমটার জানালাগুলোর যে রেলিংগুলো আছে ওই রুমের জানালার যে রেলিংগুলো আছে সেই গ্রিলগুলোকে মনে করতাম অজস্র দর্শক বসে আছে, তাদের সামনে আমি আমার বেস্টটা পারফর্ম করব, আর আছে আমার ভেতরের ঈশ্বর যে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি ঈশ্বর বিশ্বাসী কিন্তু আমি নাস্তিক নই, কিন্তু আমি কখনো
1: ভাবছিলাম যে
0: হ্যাঁ আমি কোনো পূজা এই আচার অনুষ্ঠান করে পুজো করি না, এই নাচ আমার পুজো, আমি যে কোনো যে কোনো তো কিছু তোমার কনসেন্ট্রেট করাটাই তো পুজো, আমি ঠাকুরের সামনে বসে চোখ বন্ধ করে ধ্যান করছি, একটা বিষয় ধ্যান করছি সেটাই তো কনসেন্ট্রেশন, সেটাই তো পুজো, আমার আত্মাশুদ্ধি, আত্মাশুদ্ধি কখন হবে যখন আমি আমাকে ভালোবাসতে পারবো, আমি নিজে স্যাটিসফাইড হব, তাহলে আমি আমার নাচ যদি আমি সব থেকে ভালোবাসি তাকে যদি আমি পুজো করি, তাকে যদি পুজো করে আমি স্যাটিসফাইড হই, আমার আত্মাশুদ্ধি হয়, সেটাও তো একটা পুজো, আমি সেই পুজোতে বিশ্বাসী, সেই জন্য আমি সেই পুজো করে করে আবার নিজের পায়ে নিজে আবার শক্ত হয়ে দাঁড়িয়েছি। তাই আমি বলতে চাই যে এই যে নাচ, যে কোনো শিল্প, যে সেতার বাজায়, যে গান গায়, যে নাচ করে, যে আবৃত্তি করে, যে কোনো কিছু, তুমি তোমার ক্ষেত্রে বলো, তোমার যখন মন খারাপ লাগে তুমি রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লে, একটা পাঠ একটা একটু করলে, তোমার মনটাই একটা খুশিতে আনন্দে ভরে যাবে, মনটাকে একেবারে অন্য জগতে নিয়ে যায়। তাই শিল্প তোমার সঙ্গ কখনো ছাড়বে না যতদিন না তুমি তাকে ছাড়ছো।
1: সঠিক, আর এটাই কোথাও একটা মনে হয় যে এই যে এখন এত নিঃসঙ্গতা বেড়ে গেছে, মানুষ যে এক সমাজে থেকেও সামাজিক জীব তো বটেই, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক মানুষ যেন নিজের মধ্যে একা, তো তখন এই যে যে শিল্পের সাথে যুক্ত সেটা যদি আঁকড়ে ধরা যায়, সেটা নিয়ে যদি এগোনো যায়, কোথাও একটা নিজস্ব জগৎ তৈরি করা যায়, তাহলে বোধ হয় অবসাদ আস্তে আস্তে কমবে, যেটা খুব প্রয়োজন, খুবই প্রাসঙ্গিক এই সময়টা। এবং একজন মধ্যবয়স্ক মানুষ, তুমি ভেবে দেখো, ধরো মধ্যবয়স্ক একজন নারী বা পুরুষ যে সময়টা তার ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে,
0: সেই সময়টাতে তার ক্রাইসিস হয় যে ছেলেমেয়েদের পেছনে সমস্ত সময়টা বিলিয়ে দিলাম, তাকে বড় করে দিলাম, তারপরে তারা নিজের জগতে ফিরে গেল, নিজের জগৎ নিয়ে ব্যস্ত, আমার কি হলো, আমি তো অনেক কিছু করে দিলাম, এবার আমার কি হবে, তখন মনে হতে থাকে যে ইমা আমি তো সময়গুলো পুরো তো ওদের দিয়ে দিলাম। হ্যাঁ, একটা স্যাটিসফ্যাকশন, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, সেটা একটা সুন্দর একটা আরামের জগৎ, কিন্তু আমি কি পেলাম, এখন আমি একা, এই সময়টাই কিন্তু ক্রাইসিসটা শুরু হয়। তখন যদি কোনো একটা ভালো লাগার জিনিস, ভালো আর যে কোনো শিল্প নিয়ে একটু আঁকড়ে থাকা যায়, একটু কাজ করা যায়, সময় কাটানো যায়, নিজের একটা জগৎ তৈরি করা যায়, তবে কিন্তু অনেক ভালো থাকা যায়।
1: সেই সাকসেসফুল মানে তো আর আমি কত লোকের কাছে পৌঁছতে পারলাম সেটা তো নয়, নিজের প্রশান্তি, কাজ করে কতটা নিজে ভালো লাগা
0: পেলাম, রাত্রে একটু ভালো ঘুমোতে পারলাম, এটাই তো।
1: একদম, আজকে একেবারেই শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি, আড্ডার তো শেষ নেই, কথা বলতে বসলে কোথার থেকে যে সময় চলে যায় তার হিসেব রাখা যায় না। আজকে আমরা একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি, শুধু শেষ প্রশ্নে আসবো দিদির কাছে, আজকের মতন তুমি দর্শকদের বা শ্রোতা বন্ধুদের কি বলতে চাও, কি বার্তা পৌঁছতে চাও,
0: কি বিষয়ে কথা বলছো বলো, কি বিষয়ে আমি বার্তা দিতে চাই,
1: ভালো লাগা, তোমার আশা আজকের এই যে
0: প্রথমত বলি আমি এই অনুষ্ঠানে এসে এই সুন্দর একটা সময় কাটানো, নিজের সম্পর্কে নিজের কথাগুলো, মনের কথাগুলো তো সবসময় সবার সঙ্গে আলোচনা করা যায় না, বিভিন্ন কথা তুমি জিজ্ঞাসা করলে সেই প্রসঙ্গে অনেক না বলা কথা বেরিয়ে আসলো, উঠে আসলো, সেগুলো নিয়ে আলোচনা হয়, এটা কিন্তু মনের একটা প্রশান্তি, অনেকটা ভেতর থেকে একটা অনেকটা হালকা হওয়া যায়। আর সব থেকে বড় পুজো কী জানো তো, নিজের মা বাবাকে সেবা করা মনে করি তো।

0: সেটাও আমি করি। তো কিছু কিছু ক্ষেত্রে এত ভালো লাগা থাকে, এই যে তোমার সঙ্গে কথা বলছি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলছি, এই সময়টা কিন্তু আমি যাপন করছি, আমার খুব ভালো লাগে।
1: হ্যাঁ,
0: তো যে কোনো মানুষের কিন্তু ভালো থাকতে গেলে তার ভালো লাগা সাবজেক্টটা নিয়ে কিন্তু কিছুটা সময় দিতে হবে, যাপন করতে হবে সেই সময়টা। এবং আরেকটা জিনিস আছে, মি টাইম, আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে তো, নিজেকে ভালোবাসতে হবে তো, আমার ভেতরে যে অন্তরে যে ঈশ্বর আছে তাকে তো শ্রদ্ধা করতে হবে আগে। সেই জন্য তো আমি তো ডিসিপ্লিনের কথাটাই আসছি, আমি যদি নিজেকে না ভালোবাসি কী করে শিল্পকে ভালোবাসব?
1: ঠিক,
0: তাই না? তো সেই জন্য শিল্পকে ভালোবাসতে হলে নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজের আত্মাকে আগে শুদ্ধি করতে হবে। সততা কিন্তু মানুষকে অনেকটা কাজে এগিয়ে নিয়ে যায়। সততা থাকলে কিন্তু ঈশ্বর একটা না একটা সময় তোমার কাছে তোমার ভালো দিনটাকে ফিরিয়ে দেবেই, এটা আমি বিশ্বাস করি।
1: খুব ভালো লাগলো দিদি আজকে কথা বলে। সময় একেবারেই শেষ প্রান্তে, আজকে আমাদের সঙ্গে হাউসফুল অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম সুদক্ষ নৃত্যশিল্পী, অভিনেত্রী, শিক্ষিকা শ্রীমতী মালবিকা সেনকে। ভালো থাকবেন, ভালো রাখবেন।
0: নমস্কার, সকলে ভালো থাকবেন।
2: শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন, তার সঙ্গে কথা বলেছেন ইনা বাগচি। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বা দে।

শুনলেন হাউসফুল আকাশবাণী মৈত্রী। শিল্পী জয়তী চক্রবর্তীর কণ্ঠে একটি গান শুনিয়ে দিই বন্ধুদের।

শুনছেন আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুনলেন জয়তী চক্রবর্তীর কণ্ঠে একটি গান।

এই সোনার মাটিতে ফুলে ওঠা ফসলে সেজে উঠি আমরা, মন প্রাণ ভরে ওঠে আমাদের, আর ভরে ওঠে আমাদের ঘরের কোণ, বাংলার প্রতিটি গৃহ। আজ সেই নিয়েই সৃষ্টি অনুষ্ঠানকে সাজিয়ে তুলেছি আমি আপনাদের বন্ধু সুস্মিতা সরকার।

0: পাট আমাদের বাংলায় প্রস্তুত হওয়া একটি প্রাকৃতিক তন্তু। একসময় জেটির ব্যবহারের রমরমা থাকলেও এখন বহু বিদেশি এবং অপ্রাকৃতিক পণ্যের ব্যবহারের সঙ্গে সঙ্গে পাটের ব্যবহার প্রায় তলানিতে এসে ঠেকেছে। কিন্তু এই পাটই আমাদের বাংলার ঐতিহ্য। আমাদের দৈনন্দিন জীবন থেকে তথাকথিতভাবে পাটের তৈরি জিনিস বিদায় নিলেও নাইবা বিদায় জানালাম তাকে, যদি সেই ঐতিহ্যটুকুকে ধরে রাখতে পারি ঘরের কোনায় শৌখিন ঘর সাজানোর জিনিসের মধ্য দিয়ে। তাই খুব কম খরচেই কিন্তু এমন কিছু পণ্য তৈরি হচ্ছে পাট দিয়ে, যা আমাদের ঘরকে করে তুলবে আভিজাত্যপূর্ণ এবং ঐতিহ্যময়। তার জন্য প্রয়োজন একটু নান্দনিক মনন, চিন্তন, তার ব্যবহারিক প্রয়োগ এবং একটু ভবিষ্যৎ পরিকল্পনা। এই বিষয়েই আমাদের আলোকপাত করবেন আজকের অতিথি শিল্পী সুস্মিতা কর। শুনব তাঁর সৃষ্টির গল্প। নমস্কার দিদি, আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ দিদি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সুস্মিতা, এই অনুষ্ঠানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে।
0: দিদি, আপনি মূলত গৃহসজ্জার উপকরণ প্রস্তুত করেন?
1: হ্যাঁ।
0: এবং তার বেশিরভাগটাই প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে, তাই তো?
1: হ্যাঁ দিদি।
0: জীবনে এগিয়ে চলার পথে হস্তশিল্পকে বেছে নেওয়া, এর বিশেষ কোনো কারণ আছে?
1: হস্তশিল্পকে বেছে নেওয়ার পেছনে তো অবশ্যই কারণ আছে, কারণ এই জিনিসকে নিয়েই আমার পড়াশুনো। আমি পড়াশুনো করেছিলাম আর্কিটেকচার নিয়ে, আমরা বাড়ি তৈরি করছি, বাড়ির প্ল্যানিং করা, সেটা নিয়ে আমরা পড়াশুনো করেছিলাম। তারপর আমি কিছুদিন আর্কিটেকচার নিয়ে কাজ করেছি, তারপর আমি ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে আমার কাজগুলোকে করতাম। ইন্টেরিয়ার ডিজাইনিং মানে হচ্ছে পুরোটাই গৃহসজ্জা, তো ঘরকে আমি কিভাবে সাজাবো, ঘরের কি রং দেবো, কিভাবে ওয়াল সাজাবো, এইসব নিয়ে আমি কাজ করতাম যখন আমি চাকরি করতাম। তারপর আমার মনে হলো যে আমি কি করে ঘর সাজানোর জিনিস যদি আমি নিজে সেটা আমি যদি ব্যবসা শুরু করি, সেটা আমার খুব ইচ্ছে ছিল। কারণ আমার ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি কিন্তু একটা ঝোঁক ছিল যে আমি কিভাবে ব্যবসা করব। কিন্তু আমাদের পড়াশোনা করার পর যেরকম সব পরিবারেই হয় যে চাকরি, বাবা মারা একটু চায় যে তার ছেলেমেয়েরা চাকরি করুক, নটা ছটা ডিউটি হোক কিন্তু চাকরি করুক। তো যখন আমি ব্যবসায় নেমেছিলাম আমার মা কিন্তু খুব চিন্তিত ছিল। এইভাবে আমার শুরু, গৃহসজ্জার জিনিসপত্র নিয়ে আমি কাজ শুরু করেছিলাম।
0: বেশ, এই যে চাকুরি জীবন থেকে ব্যবসায়ী জীবনে

0: আশা এবং পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও বুঝতেই পারছি আমি নানান রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তারপরেও এই যে সাহসিকতাটা দেখানো, আমরা বলি একটা যে কোনো সাফল্যের পিছনে একটা অনুপ্রেরণা থাকে বা একটা স্বপ্ন থাকে, সেরকম কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন।
1: যখন আমি চাকরি করছিলাম তখন কিন্তু আমি খুব ভালো পজিশনে ছিলাম, আর এবার অনেকদিন ধরে মানে এটা আমার ছোটবেলায় স্বপ্ন ছিল যে আমি বিজনেস করব। মানে বিজনেস ব্যাপারটাই আমার খুব পছন্দ ছিল, যে নিজের একটা স্বাধীনতা, নিজের চিন্তা ভাবনার স্বাধীনতা, নিজে যদি কোনো কিছু ডিজাইন করি সেটার স্বাধীনতা থাকে, ডিসিশনের ওপর স্বাধীনতা থাকে। তো এই জিনিসটা আমার খুব ইচ্ছে ছিল বিজনেস করার। কিন্তু যখন চাকরি শুরু করি, মাস গেলে একটা সিকিউরড লাইফ, সিকিউরড স্যালারি, সেটা ছেড়ে বেরোতেও একটা কমফোর্ট জোন, সেখান থেকে বেরিয়ে আসাটাও যেরকম আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেরকম আমার ফ্যামিলির ক্ষেত্রেও সমস্যা হয়েছিল, তাদের মানাতে হয়েছিল। তারপরে ঠিক হলো যে না, আমি করবই। প্রথমে যখন শুরু করি তখন কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। রাস্তাটা একদম মসৃণ ছিল না, সেটাই আমি বলবো, তখন কিছুই জানা ছিল না। আমি জানি আমার প্রোডাক্ট নিয়ে ভীষণভাবে আশাবাদী ছিলাম, আমি জানি যে আমি এই জিনিস নিয়ে কাজ করব, আর আমার একটা লক্ষ্য ছিল যে আমি এখানে পৌঁছবো। আর আমি জানি যে জিনিস নিয়ে আমি কাজ শুরু করতে চলেছি সেটা একদিন না একদিন মানুষ ভালোবাসবে, পরিচিতি পাবে। কমন জিনিস নিয়ে শুরু করিনি, আমি যে জিনিস নিয়ে শুরু করেছি সেটা পছন্দ করার মতো জিনিস, যেটা ঘরে যখন সে সাজাবে, ইউনিক জিনিস নিয়ে আমি কাজ করার প্ল্যান করেছিলাম। যেহেতু আমার জিনিস ইউনিক, তার কিন্তু অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ হচ্ছে যে আর কেউ তোমার কম্পিটিটর নেই, মানে হয়তো খুব বেশি হলে দুজন কি তিনজন। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ এটাই যে মানুষের কাছে পৌঁছতে, আমার জিনিস যে ইউনিক সেটা বোঝাতে আমার কিন্তু প্রায় এক বছর লেগে গেছিল, এক বছর কি তার বেশি বলবো। জিনিসটা যখন নতুন হয় লোকে কিন্তু প্রথমেই বুঝতে পারে না, প্রথমেই তারা সেটাকে অ্যাকসেপ্ট করে না। সময়টা দিয়েছি, আমি ধৈর্য হারাইনি, কারণ আমি জানি একদিন না একদিন মানুষ পছন্দ করবে। এইভাবেই আমার শুরুটা হয়েছিল।
0: বেশ, আমিও খুব উৎসাহিত এর পরবর্তী প্রশ্নের জন্য, মানে কি কি সামগ্রী আপনি প্রস্তুত করেন?
1: প্রথমত আমি যেটা দিয়ে আমার শুরু হয়েছিল বিজনেস, আর সেটা হলো জুট। জুট প্রোডাক্টস নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। এবার সবাই হয়তো ভাবতেই পারে জুট এমন আর কি, জুট দিয়ে তো যে জিনিসগুলো আমাদের ডেইলি লাইফে লাগে, জুটের নর্মাল ব্যাগ যেগুলো নিয়ে আমরা বাজার করতে যাই। কিন্তু আমি তখন ভেবেছিলাম যে এই জিনিসকে অ্যাস্থেটিক্যালি আর কিভাবে ডেভেলপ করা যায় ঘর সাজানোর জন্য। তখন আমার মনে হয়েছিল যদি আমি জুটের জিনিস দিয়ে সুন্দর সুন্দর ফ্লোর ম্যাট বানাই, টেবিল ম্যাট বানাই, ব্যাগস একটু ডিফারেন্ট টাইপের ব্যাগস বানাই, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর অর্গানাইজার হয়, জুটের বক্স হয়, এগুলো বানাই, এগুলো কিন্তু লোকে একদিন না একদিন পছন্দ করবে। প্রথমে বোঝাটা অসুবিধে হবে কিন্তু পছন্দ করবে। তো আমি শুরু করেছিলাম জুটের বিভিন্ন সাইজের ফ্লোর রাগস দিয়ে, রাগস মানে রাউন্ড শেপের জুট ম্যাট। আমাদের নর্মালি জুট ম্যাট কিন্তু এরকম হয় না, মানে মেন এন্ট্রেন্স আগে কি হতো, একটা জুটের ম্যাট পেতে রাখা হতো, যেটাতে আমরা পা মুছে পাপোশ হিসেবে ইউজ করতাম, পা মুছে ঢুকতাম। কিন্তু এই জুটকেই কত সুন্দর ভাবে সাজিয়ে যে আরো কত কিছু করা যায় সেটাই আমি শুরু করেছিলাম।
0: আচ্ছা, মানে ভিন্ন স্বাদের ভাবনা নিয়ে আমাদের পরিচিত এবং সাধারণ জিনিসকেই উপস্থাপন করা, যা মানুষের দৃষ্টি আকর্ষণ করবেই।
1: হ্যাঁ দিদি, সেই রকম পরিকল্পনা নিয়ে এগিয়েছি। প্রথমে মানুষ পছন্দ, মানে হয়তো দেখতে খুব সুন্দর লাগতো কিন্তু তার ব্যবহার তারা কি করে করবে বাড়িতে সেটা হয়তো বুঝতে পারতেন না। আমি বুঝিয়েছি বিভিন্ন রকম ভাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন ভাবে ভিডিওর মাধ্যমে হোক, বিভিন্ন এক্সিবিশন অ্যাটেন্ড করেছি। ধরুন আমি সব স্যাম্পল নিয়ে যেতাম, নিয়ে তাদেরকে বোঝাতাম এই জিনিসটাকে আপনি এইভাবে ইউজ করতে পারেন। আমরা কিছু জুটের পট হোল্ডার বানানো শুরু করলাম, মানে সেই জিনিসটা একটা বাস্কেটের মতো হবে যেটার মধ্যে আমরা গাছের পটকে ঢুকিয়ে রাখতে পারি। দেখতেও ইউনিক হলো, গাছের পটগুলো যখন আমরা একটা জুটের এরকম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো দেখতেও সুন্দর হচ্ছে। মক আপ করে রাখতাম, আমরা সাজিয়ে রাখতাম যে এইভাবে আপনারা রাখুন, দেখতেও ভালো লাগবে। এইভাবে করে করে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের পরিচিতি দিয়েছি কাস্টমারকে, পরিচিতি পেয়েওছি যে এইভাবে আমরা জুটকে আমরা ইউজ করতে পারি।
0: বেশ, বাঙালি ঘর সাজাতে বরাবরই ভালোবাসে, কিন্তু আমরা যখনই মাথায় আনি যে একজন ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়ে আমরা ঘর সাজাবো, তখনই

0: আমাদের অনেক সময় পকেটে টান পড়ে। একটু সহজলভ্য কোনো দ্রব্য যদি আমরা পাই, কোনো ভাবনা যদি আমরা পাই, সেক্ষেত্রে হয়তো একটু সহজ হতো বা আমরা সবার পক্ষে এটা ব্যবহার করা সুবিধা হতো। সেদিক থেকেও বলতে গেলে আপনি একজন ইন্টেরিয়ার ডেকোরেটর হয়ে সাধারণ মানুষের জন্য সেই ভাবনাটাকে এক্সিবিশনের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো এবং বাংলার বহু পুরনো ঐতিহ্য, বাংলার পাটশিল্প যা আস্তে আস্তে প্রায় লুপ্তপ্রায়, সেটাকে ফিরিয়ে এনে আমাদের গৃহসজ্জার উপকরণে ব্যবহার করা যেতে পারে, এই ভাবনাটা সত্যিই খুব অন্যরকম।
1: থ্যাংক ইউ দিদি।
0: আপনার ভাবনায় শুনবো যে পাট কি শুধু একটি তন্তু না একটি সম্ভাবনার মাধ্যম বলে আপনার মনে হয়?
1: আমি চেষ্টা করেছি, কারণ আমার নিজেরও জুটের প্রতি খুবই ভালোবাসা ছিল। এটাও তো ধরুন একটা সাস্টেনেবল প্রোডাক্ট, মানে এটা আমরা ফেলে দিই, সেই জিনিসটাকে আমরা ইউজ করে কত যে কিছু করতে পারি, সেটাই আমার পরিকল্পনা ছিল যে আমি এই নিয়েই যদি কাজ করতে পারি সেইভাবে আমার এগিয়ে চলা।
0: বেশ, আপনার উপকরণ আমার যা মনে হয় পরিবেশ বান্ধব উপকরণকেই আপনি আপনার শিল্পের জন্য বেছে নেন, এর পিছনের যে ভাবনাটা সেটা যদি একটু ভাগ করে নেন।
1: হ্যাঁ অবশ্যই, আমরা যেটাকে পরিবেশ বান্ধব হিসেবে আমরা বলি, ইকো ফ্রেন্ডলি বলি, পাট জুট, জুট দিয়ে যেরকম আমরা কাজ করছি সেরকম আমরা কিছু সাবাই গ্রাস দিয়েও কাজ করছি। সাবাই গ্রাসেরও কিন্তু আমরা কাজ শুরু করেছি। হয়তো জুট যতটা আমরা এগিয়ে গেছি, সাবাই গ্রাসটার হয়তো আমরা এতটা এগোতে পারিনি, বাট আমরা সাবাই গ্রাসের কাজও করছি। মানে যেরকম জুট দিয়ে ফ্লোর ম্যাট বানাচ্ছি, বাস্কেট বানাচ্ছি, আমি জুটের লন্ড্রি ব্যাগও বানাচ্ছি, ক্ষতির কিছু ব্যাপার নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে জুট জিনিসটা তো আপনি আরামসে ইউজ করুন, জলে পড়ুক কিছু হবে না, আপনি রোদে রেখে দিন শুকিয়ে যাবে, মানে ইজি টু মেনটেনও, মানে খুব আরামসে আপনি ইউজ করতে পারবেন, রেগুলার ইউজ করুন, কোনো রকম সমস্যা আসে না। প্লাস দু বছর, তিন বছর, চার বছর পর যদি কিছু হয়ও, সেই যে জুটের যে ফ্যাব্রিক গুলো বেরোচ্ছে সেইটা দিয়েও কিন্তু আপনার আরো কিছু করতে পারবেন, এমন নয় যে ফেলে দিতে হলো, সেটা দিয়েও আপনি রিইউজ করে কিছু করতে পারবেন। সবাই গ্রাস দিয়েও কিন্তু আমরা কাজ করছি, সেটা দিয়েও টেবিল ম্যাট হচ্ছে, সেটা দিয়েও ব্যাগ হচ্ছে, সেটা দিয়েও ঘরের সুন্দর সুন্দর বাস্কেট হচ্ছে, ছোট ছোট লন্ড্রি ব্যাগ, যেগুলো আপনারা ঘরের দৈনন্দিন জীবনে জিনিস রাখার জন্য ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের প্লাস্টিক ইউজ করতে হচ্ছে না। আমরা কি হয় বাইরে থেকে প্লাস্টিকের যে কোনো জিনিস খুব সহজলভ্য, কিনে এনে জিনিস রেখে দিলাম, কিন্তু প্লাস্টিকটা তো আমরা বর্জন করতে পারি, তার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো ইউজ করছি যেটা প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন।
0: ঠিক, একদমই তাই।
1: সাবাই গ্রাস হয় বেসিক্যালি, এটা একটা যেরকম ঘাস বলে সেই ঘাস, ঠিক আছে, সেই ঘাসগুলোকে শুকিয়ে ওটা দিয়ে বিভিন্ন রকম বেঁধে বেঁধে আমরা সে দড়ি হোক, সুতো হোক, সেগুলো দিয়ে বেঁধে ব্যাগ বানাচ্ছি, ব্যাগগুলো দেখতে অসাধারণ হচ্ছে। তার মধ্যে ধরুন আমরা কিছু হার্বাল কালার ইউজ করছি, সেটা দিয়ে ব্যাগ তৈরি হচ্ছে, টোট ব্যাগ, হ্যান্ড ব্যাগ, পার্স, এগুলো তৈরি হচ্ছে। তারপর ছোট ছোট আমরা বাস্কেট তৈরি করছি, যে বাস্কেট গুলো ধরুন আমরা ড্রেসিং টেবিলে প্রচুর জিনিস রাখি, তো আমরা প্লাস্টিক কন্টেনার ইউজ করে তাতে রেখে দিচ্ছি, সেই প্লাস্টিক জিনিসটাকে যদি আমরা বর্জন করে ওই ধরনের বাস্কেট ইউজ করি, যার মধ্যে আপনি কসমেটিক্স রাখতে পারেন, আপনি ছোট ছোট জুয়েলারি রাখতে পারেন, ড্রেসিং টেবিল ফ্রুট বাস্কেট হিসাবে ইউজ করতে পারেন। আর এইগুলো তো প্রোডাক্ট আমাদের ন্যাচারাল প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, কিচেনে ইউজ করুন, বাথরুমে ইউজ করুন, এটাও কিন্তু আমাদের মানে পাশাপাশি জুটের সাথে চলছে, এগোচ্ছে, এটা নিয়েও আমরা কাজটা শুরু করেছি। দুটোই কিন্তু ইকো ফ্রেন্ডলি সাস্টেনেবল প্রোডাক্ট।
0: আচ্ছা, আপনার সৃজনশীলতার ছোঁয়ায় প্রতিটি বাঙালির ঘর সেজে উঠুক, আসন্ন শারদোৎসবের জন্য আমরাও প্রস্তুত হচ্ছি একটু একটু করে, প্রতিটি বাঙালি প্রস্তুত হচ্ছে। আর এগুলো বিক্রির যে ব্যবস্থা, মানে যে মাধ্যমে আপনি ক্রেতার কাছে পৌঁছন, সেটা কি শুধুমাত্র সমাজ মাধ্যম নাকি নিজস্ব কোনো বুটিকের ব্যবস্থা আছে?
1: আমার প্রোডাক্টটা এতদিন ওয়েবসাইটে ছিল, আমার সোশ্যাল মিডিয়াতেই আমি আমার প্ল্যাটফর্ম ছিল, আজকৃতি ইন্টেরিয়ার অ্যান্ড ডেকর নামে। এবার সবে রথের দিন আমার বুটিক স্টোর ওপেন হয়েছে, সেখানেও কিন্তু আমার সব রকম প্রোডাক্ট থাকবে, থাকছে, নিউটাউন রাজারহাটে এসে আমার প্রোডাক্ট দেখতে পারবেন।
0: বেশ, ওয়েবসাইটের সাহায্যেও কিন্তু বুক করা সম্ভব, তাই তো?
1: হ্যাঁ দিদি, হ্যাঁ।
0: বেশ,
1: আমরা কিন্তু আমাদের যে জিনিসপত্র আছে সেটা নিয়ে আমাদের এক্সিবিশন গুলো কিন্তু শুধুমাত্র কলকাতায় করি না, ব্যাঙ্গালোরে ছিল, দিল্লিতে ছিল, বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে

0: যাই, এক্সিবিশন করি, সাধারণ মানুষের সাথে একটা লিংক করার চেষ্টা করি, যে তারাও আমার প্রোডাক্টটা দেখে যেন বুঝতে পারে যে আমি কি কি জিনিস রাখছি।
1: বেশ, আমরা দুটো উপকরণের কথা তো জানলাম। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত একটি এক্সিবিশনে আমি দেখছিলাম আপনার স্টলে আরো বেশ কিছু রকমারি জিনিসের সম্ভার, এই জিনিসগুলো সম্পর্কে যদি একটু বলেন।
0: আমাদের লাস্ট এক্সিবিশন ছিল রং, সেখানে কিন্তু আমরা সব রকম প্রোডাক্ট রাখার চেষ্টা করেছিলাম যাতে সাধারণ মানুষ এসে আমাদের প্রোডাক্ট দেখতে পারে। আমাদের জুটের স্টুল ছিল, জুটের মোড়া ছিল, তার সাথে সাথে যেহেতু শারদীয় উৎসব খুবই সামনে, তার জন্য আমরা কিছু স্পেশাল লঞ্চ করেছিলাম, যেরকম গামছার কুশন কভার, গামছার পর্দা, ঢাকাই জামদানির উপর কুশন কভার, ঢাকাই জামদানির পর্দা, এই ধরনের নতুনত্ব জিনিস আমরা রেখেছিলাম, যেগুলো কিন্তু আমাদের পুরোটাই আমাদের নিজের তৈরি করা, হ্যান্ড হাতে তৈরি করা।
1: বেশ, আমি যা বুঝতে পাচ্ছি শারদোৎসবের জন্য একদম বাঙালিয়ানায় মোড়া আপনার সামগ্রী নিয়ে আপনি প্রস্তুত।
0: একদম একদম।
1: এই যে ব্যবসার জায়গাটায় আসা, একটা শিল্প বা একটা সামগ্রী নিজের হাতে তৈরি করা এবং ওই সামগ্রীটা নিয়ে ব্যবসা শুরু করা, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক রকম পরিকল্পনা, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ক্রেতার হাতে সামগ্রীটা পৌঁছে দেওয়া, অনেকগুলো বিষয় রয়েছে। তাই প্রথম ব্যবসায় আসার অভিজ্ঞতা এবং আপনি কিরকম সাড়া পেয়েছেন, সেটা অর্থনৈতিকভাবে এবং আপনার নিজের ভালো লাগা সবটুকু মিলিয়ে আপনার অভিজ্ঞতা শুনবো।
0: দেখুন, এই যে যখন আমি ব্যবসাটা শুরু করেছিলাম তখন কিন্তু সত্যি কথা বলতে আমার টেকনিক্যাল নলেজটাই ছিল, যে জিনিস নিয়ে পড়াশুনো করেছি সেই জিনিস দিয়ে আমি কিভাবে সাজাবো সেই নলেজটুকু আমার ছিল, আর সেটাতে আমি কনফিডেন্ট ছিলাম, আর আমার এইটা ছিল যে আমি করব, এই মনের একটা জেদ ছিল। কিন্তু অনেক কিছু জিনিস থাকে যেগুলো কমার্শিয়াল দিক, কমার্শিয়াল দিকটা, মার্কেটিং দিকটা, এই দিক জিনিসগুলো কিন্তু আমার অতটা জানা ছিল না। প্রতিদিন বিভিন্ন জিনিসে আটকে গেছি, সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু সেই চ্যালেঞ্জ গুলোকে ফেস করেছি, আর তার উপর প্রচুর কিন্তু পড়াশুনো করতে হয়েছে, কিভাবে প্রফিট, কিভাবে পারচেজ বিল বার করা, ফেল বিল বের করা, কি কি ডকুমেন্টস লাগবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ব্যবসার ক্ষেত্রে, সেই ডকুমেন্টস গুলোকে ঠিক ভাবে তৈরি করা, কিভাবে আমি আমার জিনিসগুলোকে শিপ করব, কুরিয়ার করব কাস্টমারদের কাছে, সেই কুরিয়ার ব্যাপারটা, আমার প্রোডাক্ট আমি ঘরে বসে ধরুন বিভিন্ন মানুষের, সেই ইন্ডিয়ার মধ্যে হোক ইন্ডিয়ার বাইরে হোক, কিভাবে পাঠাবো, সেই জিনিসগুলো নিয়ে স্টাডি করা, সেই সব জিনিস কিন্তু একদিনে হয়নি, প্রতিদিন বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হয়ে হয়ে পড়াশুনো করে জেনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন রকম ওয়েবসাইট এর মাধ্যমে এগুলো কিন্তু শিখতে হয়েছে। যে জিনিসটা শিখে আজকে এই মুহূর্তে এসে আমি বলতে পারি এই জিনিসটা এতদিনে একটা জায়গায় এসে দাঁড় করাতে পেরেছি।
1: বেশ, মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হয়েছে আপনার নেওয়া সিদ্ধান্তটি সঠিক?
0: প্রথম দিনও বলেছিলাম সঠিক, তখন আমার ফ্যামিলির লোক হয়তো ভয় পেয়েছে, এখন যেটা আমি প্রথম দিন বলেছি এখন আমি এসে হয়তো আরো বেশি জোর করে বলতে পারবো যে আমি সেই দিন যে ডিসিশন নিয়েছিলাম সেটা ঠিক নিয়েছিলাম, আর এখন আমার বাড়ির লোকও হয়তো সেটা বলতে পারবে যে সত্যি হয়তো আমি ভালো ডিসিশন নিয়েছিলাম চাকরিটা ছেড়ে।
1: বেশ,
0: আরেকটা কারণ হলো এই যে আমার যে কারিগর তারা কিন্তু বেশিরভাগই সব মহিলা, এই এখন এসে আমার এটা মনে হয়েছে যে যখন যখন আমি চাকরি ছেড়েছিলাম তখন ঠিকই করেছি, আমি যেরকম নিজে স্বাধীনভাবে কাজ করছি সেরকম আমার সাথেও কিন্তু অনেকে এরকম আন্ডার প্রিভিলেজ মহিলারা আছেন যারা কিন্তু আমার সাথে কাজ করে, এটা কোথাও না কোথাও আমার কিন্তু এটা মনের স্যাটিসফ্যাকশন যে আমি নিজেও যেরকম স্বাধীনভাবে কাজ করতে পারছি আর আমি তাদেরকে সাথে নিয়ে চলতে পারছি, মানে তারা আজ স্বনির্ভর আমার সাথে তারা কাজ করছে, যতটাই আমি তাদেরকে হেল্প করতে পেরেছি তাতে কিন্তু তাদের আজকে একটা স্বনির্ভরতা যে এসেছে সেটাও কিন্তু আমার খুব ভালো লাগে।
1: বেশ, কতজন আপনার সঙ্গে কাজ করেন?
0: আমার সাথে এখন হয়তো খুব বেশি জন নেই, 7-8 জনের মতো আছে যারা আমার বিভিন্ন রকম হাতের কাজ, সেলাইয়ের কাজ তারা আমার সাথে করছে, আশা করব আরো হয়তো আমি আমার এই গ্রুপকে, টিমকে ভবিষ্যতে আরো বাড়াতে পারবো।
1: একদমই তাই, এই সংখ্যাটা বেড়ে চলুক, হাতে হাত রেখে আপনি এগিয়ে চলুন আগামীর পথে, ভবিষ্যতের দিকে এই পথ চলা দীর্ঘজীবী হোক, মহিলা বিভাগের তরফ থেকে শুভকামনা রইল আপনার জন্য।
0: ধন্যবাদ।
1: আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি হোক আপনার হাতের ছোঁয়ায়, যা পৌঁছে যাক প্রতিটি বাঙালির ঘরে। অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ দিদি।
1: নমস্কার।
0: নমস্কার।
1: শুনলেন
2: শিল্পী সুস্মিতা করের।

সাক্ষাৎকার। এখন সময় হয়েছে মনে করিয়ে দেব এই মাসে চিঠি লেখার বিষয়গুলি। এই মাসে আমার কলমের বিষয় ঘণ্টা ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা তাহলে তো কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে বা সন্ধ্যের সময় ঠাকুর ঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত আমাদের মনে থাকে, দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন, চেতনা, আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়েসে আমাদের রিসেট করে তোলে। আবার স্মৃতি বা বাস্তবের কথা থেকে কোন সেই ঘণ্টার ধ্বনি বাজে আপনাদের কানে, আমাদের কিন্তু কানে কানে বললে হবে না, লিখে পাঠাতে হবে ঘণ্টা ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com। চিঠি পাঠাতে পারেন আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026।

আরও একটি ঘোষণা, এক কলমে দুই নারীর বিষয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জরি ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ের স্নেহ, মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের মেল করুন মেল আইডি mahilamahol.airkolkata@gmail.com mahilamahol.airkolkata@gmail.com। চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা, এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল, মানে আমরা। এপারে অপেক্ষা করছি, তাই আর একটুও দেরি না করে লিখে ফেলুন এই মাসের বিষয়গুলির ওপর আপনাদের ভাবনা এবং পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আজ মহিলাদের আসরে ছিলাম আমি আপনাদের বন্ধু সুস্মিতা, কথা বলছিলাম সৃষ্টি অনুষ্ঠানে আমাদের বাংলার মাটিতে উৎপন্ন শস্য পাঠ জাতীয় দ্রব্য দিয়ে প্রস্তুত গৃহসজ্জা সামগ্রীর গল্প। তাই আজকে না কেমন মন চাইছে বারবার ফিরে যেতে সেই মাটির টানে, প্রকৃতির কোলে। তাই আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব একটা গান শুনতে শুনতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই গানটা আপনাদের জন্য।

তিনি প্যারোডি গানের সে রস গ্রহণ করেছেন, উৎসাহ দিয়েছেন। এই প্যারোডি গানকে আরও সুমধুর করে তুলতে কেউই পিছু পা হননি। দাদা ঠাকুরের প্যারোডি গান সারা জাগিয়েছিল দন্ত অন্ত হল যে মা, ওই সপ্ত সিন্ধুর ওপার থেকে কে ডাকে আকুল টানে, কাঠাময় এই গান সৃষ্টি হয়েছিল। শুনি একটি প্যারোডি গান রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি ছিল একটি। দাদা ঠাকুর বললেন যে বেশ, রাধাকৃষ্ণের নাম হচ্ছে সকালবেলা ভালোই হচ্ছে, কিন্তু নামের আগেই আর একটা জিনিস আগেই দরকার সকালে, সেটি হচ্ছে

প্যারোডি শব্দটি এসেছে গ্রিক প্যারাইডিয়া থেকে। লাতিন ভাষায় বলা হতো প্যারোডিয়া। এই গানের কথা হালকা চালে বলা হলেও বিষয়ের গভীরতা ছিল। বাংলা গানের জগতে এক অসামান্য ধারা। প্যারোডি রচনাকার এবং গায়কদের মধ্যে পেয়েছি বিখ্যাত নলিনীকান্ত সরকারকে। জনপ্রিয় সেই গান, যে গান বাংলার প্রায় প্রতিটি ছেলেমেয়ের মুখে মুখে উচ্চারিত হয়, একবার বিদায় দে মা ঘুরে আসি। নলিনীকান্ত সরকার এই সুরেই প্যারোডি করলেন একবার বিদায় দে মা ঘুরে আসি, কাহাতক আর দাঁত ছিরকুটে হাসব দে তো হাসি। পেয়েছি সজনীকান্ত দাসকে, নজরুল ইসলামকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, কালিদাস রায়, পরিমল গোস্বামীর মতো প্যারোডি স্রষ্টাদের। পেয়েছি প্রখ্যাত রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে সাড়া জাগানো, কবি শেখর কালিদাস রায়ের লেখা প্যারোডি কেন বঞ্চিত হব চরণে। রসময় এহেন প্যারোডি গান চিরতরে কি বিলীন হল, পরিতাপের বিষয় এখন প্যারোডি গানের চর্চা প্রচার প্রায় বন্ধ। বাংলা সঙ্গীত জগতে এক সময়ের সেই গৌরবময় অধ্যায় আজ নেই বললেই চলে। আনন্দ রসময় ছিল যে বাংলা প্যারোডি গান বাংলা সঙ্গীত রসিকদের কাছে তার এমন নির্মম পরিণতি কেন হল, জনমানসে জনপ্রিয়তার ভাটাই বা পড়ল কেন? এই গান যে নিছক বিনোদন ছিল না, প্রতিদিনের জীবনের কঠিন সংঘাতের যাপনকে তুলে ধরতে চেয়েছিলেন জনপ্রিয় গানের সুরের কাঠাময়, চলতি সহজ কথায়। কিন্তু এই প্যারোডি গান, প্যারোডি শিল্পী মিন্টু দাশগুপ্ততে এসে গান থেমে গেল বোধ হয় চিরতরে। আমরা শুনব প্যারোডি শিল্পী মিন্টু দাশগুপ্তর এই গান। শুনতে শুনতে আমরা কথায় গানে শেষ করব। তার আগে অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আবারও বলি maitribondhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়, AKASHBANI আকাশবাণী মৈত্রী, MAITREE। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না। যেন শুনি প্যারোডি শিল্পী মিন্টু দাশগুপ্তের কণ্ঠে এই গানটি, এবং শুনতে শুনতে বিদায় নেব কথায় গানে অনুষ্ঠান থেকে।

এই মচর মচর সব দেই মা দোকান পেতে রবে মত মত মত এই মত এই মত মত মত সব দেই মা দোকান পেতে রবে।

0: ప్రజాపతి శివ సోహాది రాజారో నందిని ఆ రాజారో నందిని তার কপালে পাগলা ভোলা লোকে কি কবে লোকে কি কবে সাজতে হবে শিব তোমারে সাজতে হবে সাজতে হবে শিব হে শিব হে শিব হে কুরকাক কুরকাক তাক কুরকাক কুরকাক তাক তম তম তম কুরকাক কুরকাক কুরকাক
1: শুনলেন কথায় গানে আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। বিশ্ব পরিক্রমা একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন রঞ্জনা চৌধুরী। আজকে শিরোনামে রয়েছে, বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যেও ভারত অর্থনৈতিক সেতুবন্ধন গড়ে তুলছে, ব্রিক্স বিজনেস ফোরামে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপামে আগামীকাল বসছে দুদিনের অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের আসর। সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও শীর্ষ নেতৃবৃন্দ নতুন দিল্লিতে এসে পৌঁছচ্ছেন।
0: দেশের তরুণ সমাজ এখন আর সুযোগের আশায় বসে থাকে না, বরং নিজেরাই নতুন প্ল্যাটফর্ম ও নতুন নতুন পন্থা তৈরি করছে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন। আরবিআই ডেপুটি গভর্নর স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম, এজেন্টিক এআই এর নতুন ঝুঁকি সামলাতে দেশের পেমেন্ট ব্যবস্থা

0: কোয়ান্টাম সুরক্ষিত করায় জোর দিয়েছেন।
1: 9/11 জঙ্গি হামলার 25তম বার্ষিকীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনর অবস্থানের কথা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 90% জমি দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: ইউরোপীয় কমিশনের ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর ও চূড়ান্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেশ।
0: ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বীপ মায়ুন দখল।
1: পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত।
0: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ব্রিক্সভুক্ত দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন ও সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের নেতাদের অধিবেশনে তিনি একথা বলেন।
2: আজ ব্রিক্স কে দেশ বিশ্ব কি 50% পপুলেশন 40% জিডিপি और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: আজকের অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের অন্যান্য অংশের তুলনায় ব্রিক্সের অর্থনৈতিক শক্তি প্রায় দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত তিনি সব ক্ষেত্রে সহযোগিতার কথাও তুলে ধরেছেন।
2: और बिजनेसेस के लिए अवसर बढ़ाना, इसलिए हमारी अध्यक्षता में हमने एग्रीकल्चर, हेल्थ, स्किल्स और स्मार्ट ग्रिड्स जैसे क्षेत्रों में नए कोऑपरेशन नेटवर्क का गठन किया है।
0: तिनी मेक इन इंडिया, इनोवेटिव উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর আহ্বান জানিয়েছেন। যখন বিশ্বজুড়ে বাণিজ্যে বাধা পাচ্ছে, তখন ভারত অর্থনৈতিক সেতুবন্ধন গড়ে তুলছে বলে প্রধানমন্ত্রী এদিন প্রত্যয় ব্যক্ত করেন। মোদী বলেন, সমুদ্রপথ নিরাপদ থাকলে, সরবরাহ ব্যবস্থা সচল থাকলে এবং নাবিকরা সুরক্ষিত থাকলেই কেবল বিশ্ব বাণিজ্য এগিয়ে যেতে পারে, আর এই কারণেই ভারত নৌ চলাচলের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তার দৃঢ় সমর্থক।
2: ग्लोबल ट्रेड तभी आगे बढ़ सकता है जब सी लेंथ सिक्योर हो, सप्लाई रूट्स ओपन हो और सी फेरर्स सेफ हो, और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মাক্সিম রেসেথনিকভ বলেছেন, ব্রিক্সভুক্ত দেশগুলি বিশ্ব অর্থনীতির 1/4 প্রতিনিধিত্ব করে এবং একটি স্থিতিশীল ভবিষ্যতের লক্ষ্যে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40% বেশি ব্রিক্স দেশগুলো উৎপাদন করেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, উৎপাদন শিল্প, প্রযুক্তি এবং ভ্যালু ক্রিয়েশনের ক্ষেত্রে গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে হবে। তিনি একতরফা নিষেধাজ্ঞার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান পরামর্শ দেন, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েইরা বলেছেন, সাম্প্রতিক সম্প্রসারণের ফলে ব্রিক্স বিশ্বের অন্যতম গতিশীল এবং সমৃদ্ধ অর্থনৈতিক দেশগুলোকে সংযুক্ত করার একটি শক্তিশালী মঞ্চ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নিজের বক্তব্যে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারতের সভাপতিত্বকালে ব্রিক্স একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছে, আর তা হল সদস্য দেশগুলোর মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা এবং এই জোটের আওতায় সেবা ক্ষেত্রের বাণিজ্যের সম্প্রসারণ ঘটানো।
3: With over 2,000 business leaders and delegates from member countries and partners gathered here today, this is the largest BRICS business forum ever held. The forum has taken up issues such as non-tariff barriers impacting global value chain, agriculture and agri-technology, services trade, women-led enterprises and the digital economy. The BRICS Women's Business Alliance met over the last 2 days and has set the path for a greater role for women-led businesses across
0: এর আগে ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স এমন সব অর্থনীতিকে একত্রিত করে যা বৈচিত্র্যময় হলেও একে অপরের পরিপূরক। সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার এবং সুযোগ সম্প্রসারণের একটি মঞ্চ হিসেবেও এটি কাজ করে।
4: Today's forum brings together a much wider set of

0: crisis and sectors, and provides a space to examine not only commercial opportunities but also the conditions that enable them. This wider canvas is reflected in the forum's agenda. Supply chain connectivity and trade facilitation have emerged to be crucial, but so do building robust services, agriculture and agri-technology, digital delivery, MSMEs, startups and women-led enterprises.
1: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন। তার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিকস শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য ভবিষ্যৎ নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিকতা জোরদারকরণ বিষয়ক একটি বৈঠকের মধ্য দিয়ে দুদিনের এই সম্মেলন শুরু হবে। ব্রিকস সদস্য দেশগুলির নেতারা ভারত মণ্ডপমে আয়োজিত ভারত ইনোভেটস প্রদর্শনী ঘুরে দেখবেন। এছাড়াও যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ব্রিকস নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত ও ইরানের বন্ধন সাংস্কৃতিক ও মানুষে মানুষের জন সংযোগকে সূচিত করে। ব্রিকস সদস্য গোষ্ঠী হিসেবে দুই দেশ বিকাশ ও অগ্রগতির লক্ষ্যে কাজ চালাচ্ছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লি নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, আবুধাবি যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত হয়েছেন। এদিকে ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছে তিনি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষ জনশক্তির অবাধ চলাচল, দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। দিল্লিতে উভয় নেতা পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগরীয় অঞ্চলের সংঘাত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেন। আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান সম্ভব এবং শান্তি প্রতিষ্ঠায় ভারত সহায়তা করতে প্রস্তুত বলেও প্রধানমন্ত্রী মোদী আবারও জোর দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রীকে 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী মোদী সমস্ত সমস্যার সমাধান অবশ্যই আলোচনা এবং কূটনীতির মাধ্যমে হওয়া উচিত বলে আরও একবার উল্লেখ করেছেন। এছাড়া তিনি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা, অবাধ নৌ চলাচল, বাণিজ্য রক্ষা, নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে আজ নতুন দিল্লিতে রাশিয়ান ফেডারেশনের প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার ও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন উভয় নেতা। অর্থমন্ত্রক জানিয়েছে, আর্থিক পরিষেবা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নানা সুযোগ নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। দুদেশের মধ্যে বিনিয়োগ বাড়াতে এবং একটি পারস্পরিক সুবিধাজনক রূপরেখা তৈরির লক্ষ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় নেতা সম্মত হয়েছেন। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, নিরাপত্তা, মানুষের দায়িত্ববোধ, সাধারণ মানুষের ভরসা বজায় রেখেই ভারতের উচিত বড় পরিসরের প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026-এ বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ভারতের তরুণ সমাজ এখন আর সুযোগের আশায় বসে থাকে না, বরং তারা নিজেরাই নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং বিভিন্ন রকমের পন্থা তৈরি করছে। তিনি বলেন, দেশে দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি ও ফিনটেক ব্যবস্থার মধ্যেই ভারতের এই তরুণ শক্তির
3: This generation is not waiting for legacy yardsticks to validate their productivity. They are already writing tomorrow's code. building enduring and

0: enterprises and proving that India's greatest demographic advantage is an active, unstoppable reality. I would ask them only to look at this hall. What is here before me is the living reality of our demographic dividend. This is our demographic dividend. This is setting the pace for our country to reach Viksit Bharat by 2047. We should celebrate this and not be naysayers.
1: অর্থমন্ত্রী মজবুত সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, গ্রাহক সুরক্ষা, নিয়ন্ত্রক ও উদ্ভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতের ফিনটেক ক্ষেত্রে সাফল্য কেবল লেনদেন ও মূল্যায়নের ভিত্তিতে নয়, বরং এটি কতটা জন আস্থা অর্জন করছে এবং কি ধরনের সমস্যার সমাধান করছে তার ভিত্তিতেই পরিমাপ করা উচিত।
2: আরবিআই এর ডেপুটি গভর্নর শিরীশচন্দ্র মুর্মু গ্লোবাল ফিনটেক ফেস্টে জোর দিয়ে বলেছেন যে আর্থিক লেনদেন যত বেশি মেশিন নির্ভর বা স্বয়ংক্রিয় হচ্ছে, মানুষের দায়িত্বশীলতাও ততটাই বাড়াতে হবে। অ্যালগোরিদম দিয়ে নেওয়া আর্থিক সিদ্ধান্তে দায় কোনো প্রযুক্তির ওপর না চাপিয়ে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকেই নিতে হবে। সে সঙ্গে ডিজিটাল ঋণের পরবর্তী ধাপে শুধু দ্রুত ঋণ দেওয়াই নয়, বরং কাজের মান, সুরক্ষা এবং সাধারণ মানুষের ভরসা তৈরির ওপর সবচেয়ে বেশি নজর দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এজেন্টিক এআই এর নতুন ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়ে তিনি জানান যে আরবিআই এর ফ্রি এআই কমিটি তথ্যের গোপনীয়তা ও অ্যালগোরিদমের নানা সমস্যা নিয়ে কাজ করছে। এছাড়া ভবিষ্যৎ প্রযুক্তিগত ঝুঁকি সামলাতে ব্যাংক, ফিনটেক ও প্রযুক্তি সরবরাহকারীদের একজোট হয়ে দেশের পেমেন্ট ব্যবস্থাগুলিকে কোয়ান্টাম সুরক্ষিত করায় জোর দেন তিনি।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি ক্রমাগত পরিবর্তিত হলেও সন্ত্রাসবাদের সকল রূপ ও প্রকাশের বিরুদ্ধে ভারতের সংকল্প ও বিরোধিতা অটল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ 9/11 সন্ত্রাসবাদী হামলার 25তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অগণিত মানুষের জীবন কেড়ে নিয়েছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হিসেবে ভারত বেশ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এবং উপমুখ্যমন্ত্রী ইয়ানথোঙ্গো প্যাটার্ন আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের উন্নয়নমূলক অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে কেন্দ্রের সহায়তা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে উপমুখ্যমন্ত্রী প্যাটার্ন জানিয়েছেন, নাগাল্যান্ডের উন্নয়নমূলক অগ্রাধিকারের পাশাপাশি রাজ্যের মানুষের কল্যাণ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে দেওয়া এক চিঠিতে মুখ্যমন্ত্রী রিও নাগাল্যান্ডে প্রোটেক্টেড এরিয়া পারমিট ব্যবস্থার বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা এবং তা প্রত্যাহারের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে।
2: পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 90% জমি দিয়ে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রামকথায় অংশ নিয়ে তিনি বলেন, এখানেও অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আইন চালু করা হবে। নতুন সরকারের 4 মাসের সময়কালে 1950 সালের আইন মেনে রাজ্যে গোমাতাকে রক্ষা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ইমাম মুয়াজ্জিনের মতো সব ধর্মীয় ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ডিসেম্বর মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হবে বলেও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন।
1: শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের স্মরণে আজ অরুণাচল প্রদেশের বিভিন্ন বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় VKV-তে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস উদযাপিত হয়। অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের বালিজান, চিম্পু, নির্জুলি, বান্দেরদেওয়া, বিবেক বিহারে অবস্থিত VKV-তে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস উদযাপিত হয়। শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করে তার বাণীর অনুপ্রেরণার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: ইউরোপীয় কমিশন আজ ইউরোপীয় কাউন্সিলের কাছে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরে চূড়ান্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছে। সকল চুক্তি সেরা চুক্তি হিসেবে আখ্যায়িত এই উচ্চাভিলাষী সমঝোতা বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ। কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত উভয় পক্ষের জন্যই এযাবৎকালের বৃহত্তম বাণিজ্য চুক্তি।

0: পরিণত হবে। গত জানুয়ারি মাসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ঘোষণা করে। এই চুক্তি উভয় পক্ষের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক। ইউরোপীয় কমিশনের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তিটি গৃহীত কার্যকর হলে তা বাজারে প্রবেশাধিকার বাড়াবে, শুল্ক কমাবে, অপ্রয়োজনীয় বাণিজ্যিক বাধাগুলি দূর করবে এবং দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট নিয়মাবলী প্রদান করবে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে বার্ষিক 18,000 কোটি ইউরোরও বেশি মূল্যের পণ্য ও পরিষেবা বাণিজ্য হয়, যা ইইউতে প্রায় 8 লক্ষ মানুষের কর্মসংস্থানে সহায়তা করছে। এই চুক্তির ফলে ভারতে ইউরোপীয় পণ্যের 96% রপ্তানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার বা হ্রাস পাবে, যা ইইউ এর পণ্যসমূহের ক্ষেত্রে বছরে প্রায় 400 কোটি ইউরোর শুল্ক সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে।
1: দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির 79তম অধিবেশন আজ শেষ হয়েছে। অধিবেশনে সদস্য দেশগুলো স্বাস্থ্যসেবায় মানব সম্পদ বিশেষায়িত সেবায় সমতা বিষয়ক দিল্লি ডিক্লারেশন গ্রহণ করেছে। পাশাপাশি স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করা, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়। 4 দিনের এই বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী, উচ্চপদস্থ স্বাস্থ্য আধিকারিক প্রতিনিধিরা অংশ নেন। চিকিৎসা সরঞ্জাম, রোগ নির্ণয় পদ্ধতি ও সহায়ক প্রযুক্তি, স্বাস্থ্যসেবা কেন্দ্রের সক্ষমতা, সহনশীলতা, রোগী ও রক্তের নিরাপত্তা, স্বাস্থ্যক্ষেত্রে অর্থায়ন, যক্ষা নির্মূল এসব বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
0: লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত বাব আল মানদেব প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ মায়ুন দখল করে নিয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক নৌ চলাচলের পথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রে এটি নতুন করে আশঙ্কা সৃষ্টি করতে পারে। ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে পেরিম নামে পরিচিত ছোট জনবসতিহীন আগ্নেয়গিরি সৃষ্ট এই দ্বীপটি দখলের বিষয়টি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন বরিষ্ঠ সামরিক আধিকারিক এবং একজন হুথি সদস্য নিশ্চিত করেছেন। এর জবাবে সৌদি আরব গুরুত্বপূর্ণ বন্দর নগরী মোখার বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। গতকাল হুথিরা এই শহরটি দখলে নিয়েছিল।
1: ট্রাম্প প্রশাসন H-1B এবং অন্যান্য একাধিক কর্মসংস্থান ভিত্তিক ভিসাধারীদের চাকরি হারানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার 60 দিনের গ্রেস পিরিয়ড তুলে দেওয়ার প্রস্তাব করেছে। এর ফলে চাকরি হারানোর পর নতুন নিয়োগকর্তা খোঁজা বা বিকল্প অভিবাসন ব্যবস্থার পথ বেছে নেওয়ার সময়সীমা ব্যাপকভাবে কমে যেতে পারে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হলে E-1, E-2, E-3, H-1B, H-1B-1, L-1, 0-1 এবং TN ভিসাধারী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা আর এই সুবিধা পাবেন না। প্রস্তাব চূড়ান্ত হলে কর্মসংস্থান বা নির্দিষ্ট কাজের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই কর্মীদের অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে, যদি না তাদের সেদেশে অবস্থানের অন্য কোনো বৈধ অনুমোদন থাকে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে এই সময়সীমার বিষয়টি সম্পূর্ণ প্রশাসনিক এখতিয়ারভুক্ত এবং প্রয়োজনে তা কমিয়ে আনা বা বাতিল করা যেতে পারে।
0: জাপান পশ্চিমবঙ্গে শিল্প বাণিজ্যে নতুন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, শিল্পমন্ত্রী তাপস রায় একথা জানিয়েছেন। কলকাতায় শিল্প সদনে জাপানের বিদেশ প্রতিমন্ত্রী সাতো আয়ানোর সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী আকাশবাণীকে বলেন, আগামী বছর ইন্দো জাপান কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি কলকাতায় সাড়ম্বরে উদযাপন করা হবে। উল্লেখ্য, জাপানের বিদেশ প্রতিমন্ত্রী ও সেদেশের উচ্চপদস্থ আধিকারিকদের 7 সদস্যের এক প্রতিনিধি দল আজ শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, কলকাতার সঙ্গে তাদের সরাসরি উড়ান পরিষেবা চালুর জন্য ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের শিল্পমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন। এখন খেলার খবর।
1: চীনের মক্কিতে অনুষ্ঠিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ ভারতীয় দল প্রথম সেমিফাইনালে মালয়েশিয়াকে 3-1 ব্যবধানে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতের অধিনায়ক আনমোল এক্কা 2টি এবং সুখবিন্দার 1টি গোল করেন। আনমোল এ পর্যন্ত 16টি গোল করে গোলদাতাদের শীর্ষে রয়েছেন। এই নিয়ে ভারত টানা 4 বার সহ 6 বার ফাইনালে গেল। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া আজ পাকিস্তানকে 4-1 ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে।
0: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 131 রানের লক্ষ্যমাত্রা।

0: রেখেছে। শ্রীলঙ্কা টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 130 রান করে। শেষ পাওয়া খবরে জানা, অন্যদিকে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে।
1: বাংলা আন্তঃরাজ্য সিনিয়র CHM ট্রফি ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে পুদুচেরিতে। আজ বাংলা তাদের শেষ ম্যাচে হিমাচল প্রদেশকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। বাংলার অঙ্কুর পাল টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন।
0: ইউএস ওপেন টেনিসে আজ রাতে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ রাশিয়ার কারেন খাজনাবের মুখোমুখি হবেন। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফ ফয় দেশেরই বেন শেল্টনের বিরুদ্ধে খেলবেন। এদিকে মহিলাদের সিঙ্গলসে কাজাখস্তানের এলিনা রেবাকিনা মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো গফকে 3-6, 6-4, 6-4 সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন। অন্যদিকে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে 7-5, 6-2 স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন।
1: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্সে আজ ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে ড্র করেছে। ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচটি আজ গোলশূন্যভাবে শেষ হয়। নৈহাটি স্টেডিয়ামে অন্য ম্যাচে মোহামেডান স্পোর্টিং 2-0 গোলে ভবানীপুর ক্লাবকে হারিয়ে দেয়। এবার দৃষ্টিকোণ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

গেয়েই বেড়াই, চাইনে হতে আরো বড়। তিনি শুধু গেয়েই বেড়াননি, লোকসঙ্গীত ছিল তাঁর প্রাণ, আর লোকশিল্পীরা ছিলেন তাঁর আত্মার আত্মীয়। গ্রামেগঞ্জের পথে ঘাটে তার জহুরির চোখ আর শিল্পীর মন খুঁজে বেড়াত মণিমুক্তর মতো অচেনা সব লোকগান আর অজানা সব লোকশিল্পীদের, যাঁদের কালিকাপ্রসাদ ভট্টাচার্য নিয়ে হাজির করতেন আলোকিত নাগরিক মঞ্চে। লোকগানের প্রচার ও গবেষণায় উৎসর্গীকৃত ছিল তাঁর স্বল্প দৈর্ঘ্যের জীবনটি। রেখে গেছেন অসংখ্য গান, প্রিয়দল দোহার আর অগণিত গুণমুগ্ধ। অসমের শিলচরে কালিকাপ্রসাদের বাড়িতে ছিল সঙ্গীতময় পরিবেশ, কাকা অনন্ত ভট্টাচার্যের কাছে ছিল লোকসঙ্গীতের প্রচুর সংগ্রহ। তবলার ছন্দে কালিকাপ্রসাদের সঙ্গীত জগতে প্রবেশ, তাই নানা ধরনের চিরাচরিত এবং লোকসঙ্গীতের সঙ্গে ব্যবহৃত তালবাদ্যের প্রতি শিল্পীর বরাবরের আকর্ষণ ছিল। তালবাদ্যের সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গীত শিক্ষাও চলতে থাকে। বাংলা এবং উত্তর পূর্বাঞ্চলের লোকসঙ্গীতের সঙ্গেই তাঁর বেড়ে ওঠা। আজীবন খুঁজেও বেরিয়েছেন মানুষের জীবন রসে ভরপুর অজানা অচেনা কালোত্তীর্ণ সব লোকসঙ্গীত। ১৯৯৯ সালে এই ধরনের গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করলেন গানের

0: লোকসঙ্গীতের গবেষণা ও উপস্থাপন হাত ধরাধরি করে চলতে শুরু করল। কালিকাপ্রসাদ বলতেন, বাংলাদেশের বাউল শাহ আব্দুল করিমকে তিনি মনে মনে মুর্শিদ মানেন। তাকে নিয়ে কালিকাপ্রসাদের কিছু কথা।
1: আমি বাউল বা ফকিরি পরম্পরায় দীক্ষা নিই, কিন্তু মনে মনে এই মানুষটাকে আমার মুর্শিদ মানি। তার নাম শাহ আব্দুল করিম, বাউল শাহ আব্দুল করিম। তার সঙ্গে যে আমার দীর্ঘদিন দেখা হয়েছে, দীর্ঘ সময় তার সঙ্গে থেকেছি তা নয়, কিন্তু কোথাও তার সঙ্গে আমার জীবনের একটা সূত্র কোথাও গাঁথা আছে। নইলে যখন শাহ আব্দুল করিমকে চিনতাম না, আমি প্রথম লোকসঙ্গীত সেই অর্থে শিখছি কি আমার ছোট কাকা, তার কাছে জীবনে প্রথম যে গানটি শিখেছিলাম, পরে জানলাম যে এটা হচ্ছে শাহ আব্দুল করিমের গান।
2: আরে তোমার কি মা।

বেশ কিছু বাংলা ও হিন্দি ছবিতে প্লেব্যাক করেছেন। এর মধ্যে রয়েছে হিন্দি ছবি গুমশুদা, বাংলা ছবি চতুরঙ্গ, মনের মানুষ, জাতিস্বর, বিসর্জন।

লোকসঙ্গীতের গবেষণামূলক অনেক প্রবন্ধ লিখেছেন নানা জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায়। নান্দিকার কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র তৃতীয় সূত্রের মতো নাটকের দলের প্রযোজনাতেও সুরারোপ করেছেন শিল্পী। পশ্চিমবঙ্গ সরকার শিল্পীকে সঙ্গীত সম্মান পুরস্কারে ভূষিত করেন। গৌহাটির ব্যতিক্রম গোষ্ঠীর থেকে উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক দূতের সম্মান লাভ করেন শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য। গানকে ভালোবেসেছেন, আর সেই গান গাইতে গিয়েই এক বসন্ত বেলায় গাড়ি দুর্ঘটনায় বাউল ফকিরদের এই মনের মানুষ মাত্র ৪৭ বছর বয়সে

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যেও ভারত অর্থনৈতিক সেতু বন্ধন গড়ে তুলছে, ব্রিক্স বিজনেস ফোরামে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল বসছে দুদিনের অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের আসর। সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতৃবৃন্দ নতুন দিল্লিতে এসে পৌঁছচ্ছেন।
0: দেশের তরুণ সমাজ এখন আর সুযোগের আশায় বসে থাকে না, বরং নিজেরাই নতুন প্ল্যাটফর্ম ও নতুন নতুন পন্থা তৈরি করছে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন। আরবিআই এর ডেপুটি গভর্নর স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এজেন্টিক এআই এর নতুন ঝুঁকি সামলাতে দেশের পেমেন্ট ব্যবস্থাকে কোয়ান্টাম সুরক্ষিত করায় জোর দিয়েছেন।
1: 9/11 জঙ্গি হামলায় 25তম বার্ষিকীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনড় অবস্থানের কথা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: ইউরোপীয় কমিশনের ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরও চূড়ান্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেশ।
1: পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে ভারত।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসরে কেদার রাগে খেয়াল, আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
2: আজকের সঙ্গীত শিক্ষার আসরে আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা আসর শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই এসেছো তো? আচ্ছা, আমার যারা সাথী আমার তারা এসেছে, আমার সঙ্গে তারা কণ্ঠ মেলাবে। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি সে রাগটা হলো কেদার। কেদার কেদার কল্যাণ ঠাটের রাগ। কেদার রাত্রি প্রথম দ্বিতীয় দুটো প্রহরী কেদার গাওয়া যায়। কেদার দুই মধ্যম, দুই নিখাদ, কিন্তু কোমল নিখাদ অবরোহণে বক্রভাবে লাগানো হয় এবং এই কোমল নিখাদকে বিবাদী স্বর বলা হয়। কেদারে কোমল নিখাদকে বিবাদী স্বর বলা হয়। অতএব

ইচ্ছে করলে আমরা বিবাদ ঈশ্বরকে না লাগিয়েও কেদার গাইতে পারি, বিবাদ ঈশ্বরকে লাগিয়েও কেদার গাইতে পারি। বিবাদ ঈশ্বরের কোনো বাধ্যতামূলক ব্যাপার নয়, আমরা লাগাতেও পারি আবার নাও লাগাতে পারি। আমি এর বাদী হচ্ছে মধ্যম, সমবাদী হচ্ছে সা। আমি দেখাচ্ছি তীব্র

কমলি দিয়েছে শুদ্ধ মাতে পড়ছি, নি দা পা মা এটা করছি না, নি দা পা মা পা মা সা রে সা। এবার বন্দিশ আমি বলছি তোমরা লিখে নাও, সোচ সমঝ মন মিত পিহরবা, সোচ সমঝ মন মিত পিহরবা, সদগুরু নাম করে সুমরণবা, সদগুরু নাম করে সুমরণবা, সোচ সমঝ মন মিত পিহরবা, সদগুরু নাম করে সুমরণবা। অন্তর বলছি, ঘড়ি ঘড়ি পল পল, ঘড়ি ঘড়ি পল পল, উমড় ঘটত সব, উমড় হসো ম ড, উমড় ঘটত ঘটত ঘটত সব, ঘড়ি ঘড়ি পল পল, উমড় ঘটত সব, অজ হুঁ চেত মতি মন্দ চতুরবা, অজ হুঁ চেত মতি মন্দ চতুরবা, সোচ সমঝ মন মিত পিহরবা। এই সোচ সমঝ মন ফাঁক থেকে শুরু হচ্ছে, মিতে সোম পড়ছে। অন্তরা ঘড়ি ঘড়ি পল পল, উমড় উতে সোম, আমার সঙ্গে তোমরা আরোহণ অবরোহণটা করো, তোমরা তো লিখে নিয়েছো, করো।

0: আজকের আসর এখানেই শেষ করছি।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, খবর একটু পরেই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে হুগলির চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোজু চন্দননগর আজ শুরু হয়েছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল মানদেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ দল জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাঁরা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়েও মতবিনিময় করেন।

0: করেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। প্রথমবার ভারতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুই নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ও অগ্রাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুকুরালের রুশ অনুবাদ উপহার দেন। উল্লেখ্য, ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ভোরে নতুন দিল্লি পৌঁছন। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাঁকে স্বাগত জানান। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত ও ইরানের মধ্যে থাকা সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক ও মানুষে মানুষে যোগাযোগ ইরান ও ভারতের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে তিনি আজ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মতবিনিময় করেন। শ্রী মোদী অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সুনিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্যের অধিকার সুরক্ষিত রাখা এবং নাবিকদের স্বার্থে নৌ চলাচলের স্বাধীনতার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপটে ব্রিক্স সংক্রান্ত বৈঠকে নিয়মিত অংশগ্রহণের জন্য ইরানকে ধন্যবাদ জানান। ব্রিক্স বাণিজ্যিক ফোরামের বৈঠকে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি পেজেস্কিয়ানকেও ধন্যবাদ জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ড এর আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যের অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো অর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রেক্ষিতে আগামীকাল দিল্লির জাতীয়

রাজধানী ও সংলগ্ন অঞ্চলে যান চলাচলের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি ঢোকা বন্ধ করা, গাড়ি ঘুরিয়ে দেওয়া বা নিয়ন্ত্রণ করা হবে সকাল 8:15 থেকে রাত 11:00 পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আজকে ভারত এবং ফ্রান্সের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক দিন, আমাদের সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি যে কথা আমাদেরকে বলেন, বিকাশ ভি বিরাসত ভি, আমাদের ভারতের G20 প্রেসিডেন্সির মূল মন্ত্র ছিল বসুন্ধরা কুটুম্বকম, সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য প্রধানমন্ত্রী দেখানোর পথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নতুন সরকার দিন রাত্রি কাজ করে চলেছে।
1: ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল মান্দেব প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের এক শীর্ষ সামরিক আধিকারিক এবং হুথি গোষ্ঠীর এক প্রতিনিধিও মায়ুন দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে। ভারতের আনমোল এক্কা দুটি এবং সুখবিন্দার একটি গোল করেন। চীনের মকিতে ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আগামী রবিবার। পাকিস্তানকে 4-1 গোলে হারিয়ে দক্ষিণ কোরিয়া ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে ভারতের জুনিয়র মহিলা দল আগামীকাল সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। কথা হয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়েও। ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী মোদী ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের জানিয়েছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে ভারত সমস্ত সমস্যার সমাধানের পক্ষপাতী। বৈঠক হয়েছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের সঙ্গেও। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই আগামীকাল অর্থাৎ শনিবারের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত ধ্রুপদ পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:30 শাশ্বত ভারত বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র শুনবেন 6:40। 6:55 কৃষক বন্ধুদের জন্য ভূমি সংরক্ষণ কি ও কেন ডক্টর সুভাষ আদক। 7:05 লোকগীতি 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান টাঙ্গুয়ার হাওর উপস্থাপনায় জ্যোতিকা নাজির। 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় জ্যোতিকা নাজির। 8:30 পথ চলতে কীর্তন শিল্পী সুমিতা সাহা শুনবেন 8:45। সকাল 9:00 ছোটদের আসর শুনবেন অনুষ্ঠান আমার প্রিয় লেখক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:30 মনের মতো গান উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 10:30 তর্জা গান মতিউর রহমান খান এবং সহশিল্পীরা। 11:00 শিল্প প্রাঙ্গণ উপস্থাপনায় কাঁথা বয়ন শিল্প তন্ময়ী ভট্টাচার্য উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 11:30 রম্যগীতি 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় মৌলী সরকার। 12:30 নাটক অরণ্যক রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেতার নাট্যরূপ অগ্নিমিত্র।

প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আমার কলম, উপস্থাপনায় লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন, ওয়ার্ল্ড ফার্স্ট এইড দিবস উপলক্ষে একটি সাক্ষাৎকার। 4:50 ঢাকার চিঠি, আজ সন্ধ্যায় উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম, শুনবেন বিকেল 5:05। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। ক্ষেত খামারের কথা, বছরভর মাছ চাষে প্রয়োজনীয় কাজ, এই বিষয়ে বলবেন ডক্টর বৈদ্যনাথ পাল, তার সাক্ষাৎকার নেবেন স্বাগতা মণ্ডল মল্লিক, শুনবেন সন্ধে 6:20। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে বিশ্ব প্রাথমিক চিকিৎসক দিবসের তাৎপর্য বলবেন ডক্টর অনির্বাণ দলুই। তরজা গান মাতিউর রহমান খান ও সহশিল্পীরা শুনবেন 7:00। 7:45 নস্টালজিয়া, অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার নেবেন সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা দুর্বা দে। 8:15 শ্রবণী, বিভূতি সাহিত্যে জীবিকা জীবন, আলোচনায় ঋষতী সেন ও শাশ্বতী রায়। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে শারীরিক দিব্যাঙ্গ মানুষের আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার স্নেহেশ নাগ। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সাধনা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ শনিবারের অনুষ্ঠান বিষয়ে।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরোয়ানি রাগে খেয়াল পরিবেশন করবেন যুধাজিৎ রায়। তবলায় শিল্পীকে সহযোগিতায় থাকবেন অশোক দত্ত এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে কিরোয়ানির আগে খেয়াল পরিবেশন করলেন যুধাজিৎ রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক দত্ত, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি রঞ্জনা চৌধুরী, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যেও ভারত অর্থনৈতিক সেতুবন্ধন গড়ে তুলছে, ব্রিক্স বিজনেস ফোরামে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল বসছে দুদিনের অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের আসর। সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতৃবৃন্দ নতুন দিল্লিতে এসে পৌঁছচ্ছেন।
0: দেশের তরুণ সমাজ এখন আর সুযোগের আশায় বসে থাকে না, বরং নিজেরাই নতুন প্ল্যাটফর্ম ও নতুন নতুন পন্থা তৈরি করছে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন। আরবিআই এর ডেপুটি গভর্নর স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম, এজেন্টিক এআই এর নতুন ঝুঁকি সামলাতে দেশের পেমেন্ট ব্যবস্থাকে কোয়ান্টাম সুরক্ষিত করায় জোর দিয়েছেন।
1: 9/11 জঙ্গি হামলার 25তম বার্ষিকীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনড় অবস্থানের কথা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: ইউরোপীয় কমিশনের ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর ও চূড়ান্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেশ।
1: আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ব্রিক্সভুক্ত দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন ও সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স বিজনেস ফোরামের নেতাদের অধিবেশনে তিনি একথা বলেন।
2: আজ ব্রিক্স কে দেশ বিশ্ব কি 50% পপুলেশন, 40% জিডিপি আর 25% সে অধিক ট্রেড কো রিপ্রেজেন্ট করতে হ্যায়। ইতনা হি নাহি, ইন বর্ষো মে জাহাঁ গ্লোবাল জিডিপি করিব 2.5 গুণা হুই হ্যায়, ওহি ব্রিক্স দেশো কি কম্বাইন্ড জিডিপি করিব 4.5 গুণা হুই হ্যায়।

0: অর্থনৈতিক সেতুবন্ধন গড়ে তুলছে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন। মোদী বলেছেন, সমুদ্রপথ নিরাপদ থাকলে, সরবরাহ ব্যবস্থা সচল থাকলে, নাবিকরা সুরক্ষিত থাকলেই কেবল বিশ্ব বাণিজ্য এগিয়ে যেতে পারে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো আর সি ফেয়ারার্স সেফ হো। আর ইসলিয়ে ভারত ফ্রিডম অফ নেভিগেশন আর সি ফেয়ারার্স কি সেফটি কা দৃঢ় সমর্থক হ্যায়।
0: রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মাক্সিম রেসেতনিকভ বলেছেন, ব্রিক্সভুক্ত দেশগুলো বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করে এবং একটি স্থিতিশীল ভবিষ্যতের লক্ষ্যে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40% বেশি ব্রিক্স দেশগুলো উৎপাদন করেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, উৎপাদন শিল্প প্রযুক্তি ভ্যালু ক্রিয়েশনের ক্ষেত্রে গ্লোবাল সাউথকে নেতৃত্ব দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান পরামর্শ দেন, সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারতের সভাপতিত্বকালে ব্রিক্স একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছে আর সেটি হল সদস্য দেশগুলির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা। এর আগে ড জয়শঙ্কর বলেন, ব্রিক্স এমন সব অর্থনীতিকে একত্রিত করে যা বৈচিত্র্যময় হলেও একে অপরের পরিপূরক। সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার এবং সুযোগ সম্প্রসারণের একটি মঞ্চ হিসেবে এটি কাজ করে।
2: নতুন দিল্লির ভারত মণ্ডপামে আগামীকাল শুরু হচ্ছে 18 ব্রিক্স শীর্ষ সম্মেলন, তার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য ভবিষ্যৎ নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক শাসন ব্যবস্থা ও বহুপাক্ষিকতা জোরদারকরণ বিষয়ক একটি রুদ্ধদ্বার বৈঠকের মধ্য দিয়ে দুদিনের এই সম্মেলন শুরু হবে। ব্রিক্স সদস্য দেশগুলোর নেতারা ভারত মণ্ডপামে আয়োজিত ভারত ইনোভেটস প্রদর্শনী ঘুরে দেখবেন। এছাড়াও যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ব্রিক্স নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। 18 ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান। বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এদিকে ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আগামীকাল কলকাতা থেকে রওনা হয়ে দিল্লি পৌঁছে তিনি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপামে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষ জনশক্তির অবাধ চলাচল, দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। দিল্লিতে উভয় নেতা পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগরীয় অঞ্চলের সংঘাত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করেন। প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রীকে 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবার জন্য রাশিয়া সফরের আমন্ত্রণ জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মত বিনিময় করেছেন। প্রধানমন্ত্রী মোদী সমস্ত সমস্যার সমাধান অবশ্যই আলোচনা এবং কূটনীতির মাধ্যমে হওয়া উচিত বলে আরও একবার উল্লেখ করেছেন। এছাড়া তিনি সেই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা, অবাধ নৌ চলাচল, বাণিজ্য রক্ষা, নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় রাজধানীতে অবস্থানকালে প্রধানমন্ত্রী মোদীর রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
2: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে আজ নতুন দিল্লিতে রাশিয়ান ফেডারেশনের প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্ত্রোভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার ও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন উভয় নেতা। অর্থমন্ত্রক জানিয়েছে, আর্থিক পরিষেবা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নানা সুযোগ নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: দায়িত্ববোধ, সাধারণ মানুষের ভরসা বজায় রেখে ভারতের উচিত বড় পরিসরের প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026 বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন, ভারতের তরুণ সমাজ এখন আর সুযোগের আশায় বসে থাকে না, বরং তারা নিজেরাই নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং বিভিন্ন রকমের পন্থা তৈরি করছে।
1: This generation is not waiting for legacy yardsticks to validate their productivity. They are already writing tomorrow's code, building enduring enterprises, and proving that India's greatest demographic advantage is an active, unstoppable reality. I would ask them only to look at this hall. What is here before me is the living reality of our demographic dividend. This is our demographic dividend. This is setting the pace for our country to reach Viksit Bharat by 2047. We should celebrate this and not be naysayers.
0: নতুন প্রযুক্তি নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে অর্থমন্ত্রী এদিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যেমন দ্রুত জালিয়াতি ধরে ফেলতে সাহায্য করতে পারে, তেমনি অপরাধীদের আরও বড় জটিল উপায়ে জালিয়াতি করার সুযোগও করে দিতে পারে। তিনি মজবুত সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, গ্রাহক সুরক্ষা, নিয়ন্ত্রক ও উদ্ভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, ভারতের ফিনটেক ক্ষেত্রের সাফল্য কেবল লেনদেন বা মূল্যায়নের ভিত্তিতে নয়, বরং এটি কতটা জন আস্থা অর্জন করেছে এবং কী ধরনের সমস্যার সমাধান করছে তার ভিত্তিতে পরিমাপ করা উচিত।
2: আরবিআইয়ের ডেপুটি গভর্নর শিরীষ চন্দ্র মুর্মু মুম্বাইয়ের গ্লোবাল ফিনটেক ফেস্ট এ জোর দিয়ে বলেছেন, আর্থিক লেনদেন যত বেশি মেশিন নির্ভর বা স্বয়ংক্রিয় হচ্ছে, মানুষের দায়িত্বশীলতাও ততটাই বাড়াতে হবে। অ্যালগোরিদম দিয়ে নেওয়া আর্থিক সিদ্ধান্তের দায় কোনো প্রযুক্তির ওপর না চাপিয়ে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকেই নিতে হবে। সেই সঙ্গে ডিজিটাল ঋণের পরবর্তী ধাপে শুধু দ্রুত ঋণ দেওয়াই নয়, বরং কাজের মান সুরক্ষা এবং সাধারণ মানুষের ভরসা তৈরির ওপর সবচেয়ে বেশি নজর দেওয়ার আহ্বান জানান তিনি। মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম এজেন্টিক এআই এর নতুন ঝুঁকি নিয়ে সতর্ক করে তিনি জানান যে আরবিআই এর ফ্রি এআই কমিটি তথ্যের গোপনীয়তা ও অ্যালগোরিদমের নানা সমস্যা নিয়ে কাজ করছে। এছাড়া ভবিষ্যৎ প্রযুক্তিগত ঝুঁকি সামলাতে ব্যাংক, ফিনটেক ও প্রযুক্তি সরবরাহকারীদের একজোট হয়ে দেশের পেমেন্ট ব্যবস্থাগুলিকে কোয়ান্টাম সুরক্ষিত করায় জোর দেন তিনি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি ক্রমাগত পরিবর্তিত হলেও সন্ত্রাসবাদের সকল রূপ ও প্রকাশের বিরুদ্ধে ভারতের সংকল্প ও বিরোধিতা অটল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ 9/11 সন্ত্রাসবাদী হামলার 25তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেছেন, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অগণিত মানুষের জীবন কেড়ে নিয়েছে। তিনি বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হিসেবে ভারত বেশ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রভাগে রয়েছে। প্রধানমন্ত্রী এই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে হরিয়ানায় 17 সেপ্টেম্বর তার জন্মদিন থেকে 17 অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযান চলবে। পাঞ্চকুলায় আজ এক সাংবাদিকদের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি জানান, এই অভিযানের লক্ষ্য হল দেশ গঠনে শ্রী মোদীর ঐতিহাসিক যাত্রার কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিকশিত ভারত গড়ার কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা।
2: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা, শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্রিটিক্যাল মিনারেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তৃতীয় গ্লোবাল সামিট অন অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড মেটালসের বিশেষ সমাপ্তি অধিবেশনে ডক্টর সিং বলেন, প্রযুক্তিগত উন্নয়নের পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতুগুলি চালিকা শক্তির ভূমিকা নেবে। বিশ্ব অর্থনীতি বর্তমানে এক উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলেও তিনি মনে করেন। স্বচ্ছ জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, সেমিকন্ডাক্টর, টেলিযোগাযোগ, মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি এবং পারমাণবিক শক্তি প্রযুক্তিগত ও শিল্পক্ষেত্রে রূপান্তরের প্রধান চাবিকাঠি হয়ে উঠেছে বলে তাঁর অভিমত।
0: Okay. ইউরোপীয় কমিশন আজ ইউরোপীয় কাউন্সিলের কাছে ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষর এবং চূড়ান্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছে। সকল চুক্তির সেরা চুক্তি হিসেবে

0: আখ্যায়িত এই উচ্চাভিলাষী সমঝোতা বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ। কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত উভয় পক্ষের জন্যই এযাবৎকালের বৃহত্তম বাণিজ্য চুক্তিতে পরিণত হবে। গত জানুয়ারি মাসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কথা ঘোষণা করে। এই চুক্তি উভয় পক্ষের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক।
1: চীনের মোকিতে অনুষ্ঠিত পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ ভারতীয় দল প্রথম সেমিফাইনালে মালয়েশিয়াকে 3-1 ব্যবধানে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতের অধিনায়ক আনমোল এক্কা দুটি এবং সুখবিন্দার একটি গোল করেন। আনমোল এপর্যন্ত 16 গোল করে গোলদাতাদের শীর্ষে রয়েছেন। এই নিয়ে ভারত পরপর 4 সহ 6 সেমিফাইনালে গেল। ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া আজ পাকিস্তানকে 4-1 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।
0: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 131 লক্ষ্যমাত্রা রেখেছে। শ্রীলঙ্কা টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান নির্ধারিত 20 সবকটি উইকেট হারিয়ে 130 রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।

0: বিশ্বজুড়ে বাণিজ্য ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যেও ভারত অর্থনৈতিক সেতুবন্ধন গড়ে তুলছে ব্রিক্স বিজনেস ফোরামে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপামে আগামীকাল বসছে দুদিনের অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনের আসর।
0: দেশের তরুণ সমাজ এখন আর সুযোগের আশায় বসে থাকে না, বরং নিজেরাই নতুন প্ল্যাটফর্ম ও নতুন নতুন পন্থা তৈরি করছে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মন্তব্য করেছেন। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান।

অমাবস্যায় ভেজা এই কৃষ্ণকলি রাতে আলোস্রোতে আজ পালতোলা দুষ্কর, তবু কে যেন বলে উঠছে তাকে জাগাও, ছন্দ মেলাও। এই ছন্দ মেলাতে গিয়েই তো কি জানি কি হয় কি হয় ভাব। এ যে ভারী অন্যায়, এই রাত জুড়ে তাঁতের মতো শুধু বুনে চলতে হবে কালের অনিশ্চয়তার জামদানি। মানুষই প্রাণীকুলের একমাত্র প্রজাতি যে অনিশ্চিতে সংশয় নিয়ে বেঁচে থাকে, হারিয়ে ফেলার ভয়ে প্রায়শই মুহ্যমান। যদিও প্রতিদিন সূর্য উঠছে, ফুল ফুটছে, পাখি ডাকছে, হাওয়া বইছে, নদীও আপন বেগে পাগল পাড়া, তবু কোথায় অটুট প্রত্যয়? এই বুঝি ঝড়ে এসে ভেঙে দেবে ঘর, এই বুঝি খোয়া যাবে সব স্বপ্ন আকাঙ্ক্ষা সঞ্চয়। পুরাণ তো বলছে জীবন মানেই পদ্ম পাতায় জল, এসবেরই প্রতিফলন বাংলা গানেও ধরা পড়েছে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে এই রাতের পথ চলায় সেই সমস্ত গানেরই কোলাজ, যেখানে থাকবে সম্পর্কের আলো আঁধারি এবং সংশয় পেরিয়ে স্বস্তির অনুভব, একই সঙ্গে ভয় এবং বড়া ভয়, কি জানি কি হয়। সঙ্গে রইলাম আমি শর্মিষ্ঠা রায়।

আগামীর সংকেত যখন অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন, তখনই তো চলার পথের রোমাঞ্চ। মেঘ না ঘনালে যেমন বজ্রমাণিক মেলে না, বিপন্নতা না থাকলে তেমনি জয়ের আনন্দ অধরা। সেই মাঝের মুখের ছবি কোনোদিন দেখেছেন? প্রায় ডুবুডুবু টালমাটাল নৌকো বেয়ে মাঝ দরিয়ার মাতলামি সত্ত্বেও তীরে এসে নোঙর বাঁধে, আকাশের দিকে দুহাত তুলে দীর্ঘশ্বাস ফেলে, ঠোঁটে তখনও ইঙ্গিতময় স্তিমিত হাসি। জীবন যে এমনই ঘাত প্রতিঘাতের বাঘবন্দি খেলা।

মনুষ্য জন্মের পর থেকেই যে অস্থিরতা আর টাল বাহানার সূচনা, আর নিশ্চিন্ত ভয় ভাবনাহীন জীবন, তাকে খুঁজতে চলো, টেবিল টানো, ডেস্ক ঠেলো, তার চেয়ে বরং এই আছি এই নেই এমন অনিশ্চিতের সঙ্গে পাঞ্জা লড়ে বাঁচাটাই সবচেয়ে বড় নিশ্চয়তা। বাঁচার প্রতিটা মুহূর্ত কেমন ভয়, সংশয় আর রোমাঞ্চে মোড়া, পাওয়া না পাওয়ার দোলাচল, এ ঠিক মাঝখানের সেতুটার নামই তো কি জানি কি হয়।

0: তেরে ধারে কে বলতে পারে।
1: নিয়ন্ত্রিত কি হয় ভাব, কিন্তু স্বাস্থ্যকর, মস্তিষ্ককে অনেক বেশি ক্রিয়াশীল রাখে, অ্যাড্রিনালিনের ক্ষরণ চাপা উত্তেজনার আঁচ ছড়ায়, বিজ্ঞানীদের এমনই ধারণা। চাঁদের উল্টো পিঠে সাম্প্রতিক ভারতীয় চন্দ্রযানের সফল

0: অবতারণের কাউন্টডাউন মুহূর্তের কথাই ধরুন না, কিংবা খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী এক বিশেষ দেশের মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াইয়ের শ্বাসরুদ্ধ উপভোগ্য উৎকণ্ঠার প্রহর, হৃৎপিণ্ডে যেন বিগ ব্যাংয়ের বিস্ফোরণ। চৈনিক দেওয়াল অতিক্রম করে ভারতীয় সিন্ধুর উত্তাল ঢেউ আছড়ে পড়া, তাও কি কম কিছু! নীরজকে জ্যাভলিন থ্রোর সর্বোচ্চ দূরত্ব পার করে জাতীয় সঙ্গীত মুখরিত পোডিয়ামে আবার উঠবে, এমন হাজারো এপিসোড। অনিশ্চয়তা তাই গতিশীল জীবনের ডিএনএতে সঞ্চারিত।
1: ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙ।

0: Patolu bhangre bhangre bhang bhangre Patolu bhangre bhangre bhang bhangre Patolu bhangre bhangre bhang bhangre
1: শ্রোতা বন্ধুরা, অন্য ছবিও আছে বই কি? ভাবুন তো, কোভিড মহামারী সংক্রমণে আক্রান্ত পরিবারের স্বজন বান্ধবদের বিমর্ষ দুরবস্থা, অদৃশ্য ভাইরাস মোকাবেলায় কিনি দারুণ সন্তাপ, জীবন মরণের টাগ অবয়ারে বিপর্যস্ত গোটা মানব জাতি, একটি কল বা মেসেজের জন্য দূরের আত্মীয়দের সংকুল প্রহর গোনা, আবার আচমকা প্রাকৃতিক দুর্যোগে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন, ক্রুদ্ধ মনস্টার থাবায় নিথর সারি সারি প্রাণ, যারা একটু আগেও ছিল মুখর, এও তো নিত্যদিনের অভিজ্ঞতা। কি হয় থেকে মুক্তি কি সত্যি আছে? আগামীতে কি আমাদের সকলের ঠাঁই হবে ট্রমা সেন্টারের অভ্যন্তরে? না বন্ধুরা, উত্তর জানা নেই।

ফোনের স্ক্রিনটা জ্বলে উঠলেই কি হৃৎপিণ্ডে দুন্দুভি বেজে ওঠে? কালকের এক্সামের রেজাল্ট, প্রথম ডেট, নতুন জবের ইন্টারভিউ, না আজকের কি জানি কি হয় এর তালিকায় না হয় নাই রাখলাম, এমন হাজারো অনিশ্চিতের বেহিসেবি বাস্তব। অনিশ্চয়তাটাই যখন জীবনের আসল মশলা। সব যদি আগে থেকেই জানা হয়ে যেত, তবে তো জীবনটা স্ক্রিপ্ট লেখা সিনেমার মতো হয়ে যেত, একঘেয়ে, ক্লিশে। কি জানি কি হয় এর ধোঁয়াশা জীবনকে কখনো কখনো সূক্ষ্মকর করে তোলে, বেঁচে থাকার আহ্লাদটা তখন প্রাণ ভরে জড়িয়ে নিতে হয়। এই যে প্রতিদিনের চলার বাঁকে একটা না জানাকে জানার মরিয়া কৌতূহল, এটাই তো, এটাই তো রোজ ঘুম থেকে ওঠার আসল রসদ। কি বলেন শ্রোতা বন্ধুরা?

0: Omul kokunuşuru, kokun dişin, dişinin.
1: মনের ভেতরে ধুকপুক আর মাথায় আজব চিন্তা ভাবনার ইতিউতি। এই দুয়েরই কেমিস্ট্রি হলো কি জানি কি হয়। জীবন তো আর ভবিষ্যতের গুগল ম্যাপ নয়, যদি হতো জীবনের চরম অ্যাডভেঞ্চারটাই যে মাটি হয়ে যেত। যে গল্পের পরিণতি জানা থাকে তা উপন্যাস হতে পারে, গল্প হতে পারে, কিন্তু যেখানে কি জানি কি হয় বাসা বাঁধে সেটা হলো বাঁচা। একটু ভয়, একটু আশা, অনেকটা কৌতূহল নিয়েই তো কি হয় কি হয়ের মোমেন্টাম তৈরি হয়।

এখন জানিয়ে দেবার সময় আগামীকালের হারানো দিনের গানে। কি হয় কি হয় এই বিষয়ে নিশ্চিন্ত করেই বলতে পারি আপনাদের, মোর গান একি সুর পেল রে, ভাগ্যিস তার গান অমন সুরের মাধুরী পেয়েছিল, তাই তো তিনি সপ্ত রঙের সুরের সুরভি ছড়িয়ে জিতে নিয়েছেন আপা মোর বাঙালির মন। সঙ্গীত পিপাসু বাঙালি তার সুরের সাগরে ডুব দিয়ে প্লাবিত হয়েছে। বেসিক আধুনিক গান থেকে রাগাশ্রয়ী গান সর্বত্রই তার স্বতন্ত্র বিচরণ। তিনি একাধারে সঙ্গীত গুরু এবং সাংগীতিক বুনিয়াদ গড়ার একজন সফল কারিগর। হ্যাঁ, কথা বলছি বাংলা সঙ্গীতের আঙিনায় এক অগ্রগণ্য সুরস্রষ্টা প্রখ্যাত সঙ্গীত শিল্পী শৈলেন মুখোপাধ্যায়কে নিয়ে। আগামীকাল তার জন্মদিনে শ্রদ্ধা জানাতে রাতের হারানো দিনের গানে একটি ঘণ্টা আমরা কাটাবো তাঁরই সঙ্গে। গানে গল্পে সেই সব নস্টালজিক মুহূর্তগুলো তুলে ধরতে সঙ্গী হবেন মৈত্রী বন্ধু সাধনা রায়। শুনতে হলে টিউন করতে হবে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ ঠিক রাত 11টায়।

জীবনটা যদি একটা বাঁধাই করা নিশ্চিত বই হতো, তবে শেষ পাতাটা পড়ে ফেললে বাঁচাটাই তো পানসে। কাল সকালে সূর্য উঠবে নাকি বৃষ্টি নামবে, এই ভাবনা থেকেই শুরু হয় সংশয়ের টানাপোড়েন। যে খামে কোনো ঠিকানা লেখা নেই, তাতেই হয়তো লুকিয়ে আছে জীবনের সবচেয়ে সুন্দর চিঠি অথবা বিচ্ছেদের অক্ষর। আসলে পরের মুহূর্তগুলো জানি না বলেই পরের মুহূর্তের বাঁচাটা বড্ড রোমাঞ্চময়। ছেলে মেয়ে দুটির জীবনও এমনি করেই বেশ ছন্দেই কেটে যাচ্ছিল, হাত ধরাধরি করে। সেদিন ভোর থেকেই বৃষ্টি, আকাশের গা থেকে আধো আলো আধো অন্ধকার। প্রিয় চেরি রঙের আঁচল দেওয়া শাড়িটা পরে মেয়েটি গেল ছেলেটির সঙ্গে দেখা করতে। তখনও হাওয়া বইছে, গাছ দুলছে। ছেলেটি পড়েছে জলপাই রঙের অস্পষ্ট ডোরা কাটা টি শার্ট। মুখোমুখি হতেই দুলে উঠল দুজনের বুক, মন দেওয়া নেওয়ার ক্ষণ। সেটি প্রথম দেখার কথা। মেয়েটি কবিতা পড়ে, দল বেঁধে বান্ধবীদের সঙ্গে নদী পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ানো তার নেশা, আর ছেলেটি নিজেও ভালোবাসে অ্যাডভেঞ্চার। দুজন দুজনের জন্য উপহার আনে, গল্প শোনায়, তাদের ভাবনাগুলো একে অপরকে জড়িয়ে বাঁচে। এমনি করেই তিন তিনটে বছর ক্যালেন্ডারের পাতায় অতীত। তারপর তারপর তারপরের পরটা গানের উপারে।

এমনি করেই দিন কাটে, রাত আসে, ঋতু বদল হয়। একদিন মেয়েটি জানায় এবার আর বান্ধবীদের সঙ্গে নয়, প্রবাসে যাবে অন্য এক অতিথির সঙ্গে। দিনক্ষণ সব ঠিক, ছেলেটি যেন যত দ্রুত সম্ভব দেখা করে। ছেলেটি একটু অবাক হয় বটে, তবে তৎক্ষণাৎ নিজের হাতে আঁকতে শুরু করে মেয়েটির পোর্ট্রেট। সারা রাত জেগে কিনে আনে তার পছন্দের কবিতার বই আর একগোছা চেরি ফুল। আর পাঁচটা দিনের মতোই সকালটা, তবু যেন আকাশ বলছে আজ অন্য কিছু ঘটবে। যথাসময়ে ছেলেটি দেখল অভিনব লাল রঙা শাড়ি পরে মেয়েটি এগিয়ে আসছে তার দিকে। দূরত্ব কমতেই চোখে ছিটকে এলো রক্ত রঙা চুনির আংটির ছিলিক। এবার মুখোমুখি। হতবাক ছেলেটি দেখল লাল রং শুধু পোশাকেই নয়, মেয়েটির সিঁথিতেও টকটকে অস্তরাগ। ছেলেটি বাঁখারা, স্পন্দহীন। তার হাত থেকে কখন পড়ে গেছে কবিতার বই, প্রতিকৃতিটা কেবল ধরা আছে বুকে। শ্রোতা বন্ধুরা, ভালোবাসার অন্য নাম কি অনিশ্চয়ের কান্না?

জীবনকে নিয়ে ভাবনা সুপরিকল্পনা মানুষ করে বটে, কিন্তু গল্পটা স্ক্রিপ্টের বাইরে কোথাও লেখা হয়। ঝড় আসতেই পারে জেনেও তো মাছেরা সমুদ্রে নাও ভাসায়, পাল তোলে, বকেরা ডানা মেলে। জীবন তো কোনো সিঁড়ি ভাঙা অঙ্ক মেলানো নয়, একটা বিরাট কি জানি কি হয় রহস্য। আগামীটা যদি নিশ্চিন্তের হতো তবে তো সেটা জীবন নয়, পুরনো সিনেমার পুনঃপ্রচার।

বারে তা বললে চলবে কেন, পরের পাতা তো উল্টাতেই হয়। কি হয় করে থেমে যাবার অবকাশ তো নেই। কালের নিয়মে অনিশ্চয়তাটাকেই তো বন্ধু বানাতে হয়।

এই কি জানি কি হয়ের পিছে পিছে গিয়েই তো কত রহস্য জাল ছিন্ন ভিন্ন। আছে আছে, টেলিপ্যাথির জোর আছে। কে? সোনার কেল্লা থেকে ফেলুদার গলার আওয়াজ পেলাম মনে হলো। কি হয় কি হয় করতে করতেই তো মুকুলকে উদ্ধার করা, মুকুলকে ফিরে পাবার আশাটা অনিশ্চয়তায় ভরা ছিল। কিন্তু হীরক রাজার দেশে গোপী গাইন বাঘাবাইনের ওই বাঘ মামার মুখোমুখি সাক্ষাৎ, কি উৎকণ্ঠা তখন আমাদের সকলের! তখন কি হয় কি জানি অনিশ্চিতের চরম সীমা একদম অতিক্রম করে গেছে। সেই কি হয় অবস্থার দৃশ্যে তো আমাদের চক্ষু স্থির। গানে গানে শুনবেন নাকি সেই আরতির, সেই বাঘমামার কাছ থেকে বাঁচার কথাগুলো?

সংশয় আমাদের প্রশ্ন করতে শেখায়। কি হয় গোলকধাঁধা থেকেই নতুন পথের সন্ধান করে নিতে হয়। আমাদের চারপাশে যারা রোল মডেল, যাদের জীবনের পথ থেকে আমরা ঋদ্ধ হই, তারাও তো বলেছেন সংশয় থেকেও এক রকমের দৃঢ়তা আসে। সংশয় হতে সত্য সদনে নূতন জনম দাও হে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই বাণী পাথেও করে চলাই তো ভালো। কি হয় নিয়ে পড়ে থাকা মানেই জীবনে স্থবিরতা ডেকে আনা। বন্ধুরা, জীবন কি কেবল উজ্জ্বলতার রঙিন ক্যানভাস? সেখানে কোনো ধূসর প্রেক্ষিত থাকবে না? অজানা অনিশ্চিতের যেমন আমাদের বিস্ময় করে দেয়, তেমনি তাই প্রত্যয়। জীবন তাই সর্বার্থেই এমন এক সরণি যেখানে ঝরা বকুল আছে, সমুদ্র বাতাস আছে, আবার মেঘ কুয়াশাও আছে। সংশয় দীর্ঘায়িত হলে জীবন হয়ে যায় জগদ্দল পাথর, সে আর পরশমণি থাকে না।

কি হয় এই শব্দের দোলা চলেই জীবনের নতুন মানে তৈরি হয়। হাজারো রঙিন স্বপ্নের মাঝে নতুন কোনো ভালোবাসা শুরু হয়, যেমন এক পাশে, অন্যদিকে হঠাৎ করেই হয়তো থেমে যায় পুরনো কোনো গল্প, অথবা পুরনো গল্পেরই নতুন অধ্যায় লেখা শুরু হয়। সব সম্পর্ক তার পূর্ণতা পাওয়ার জন্য নয়, মাঝপথেই কিছু সম্পর্ক সংশয়ের অন্ধকারে জীবাশ্ম হয়ে যায়। জীবন আসলে কিছু স্থায়ী উত্তর আর অজস্র কি হয় উৎকণ্ঠার এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র। শুধু মানুষ নয়, পৃথিবীরও অনিশ্চয়তায় দিন কাটে। এক একটা শীতের দীর্ঘ নিশিরাতে একটাও তারা ফোটে না যখন। জীবজন্তু, গাছপালা, কীটপতঙ্গ সব যেন নির্বাক মনে হয়। মনে হয় এই বুঝি মহাজাগতিক ব্যাখলে তলিয়ে যাবে এই সভ্যতাই, ঘর সংসার। তবুও ভোর আসে আগের মতোই, কমলা ফুলে রোদের আলোয়ান গায়ে চাপিয়ে। মভ রঙের বুনো ফুলের গুচ্ছে ঘাসফড়িং নাচতে থাকে অবিরাম। আসলে জীবনে অবিমিশ্র সহজতা বলে কিছু নেই, অনবদ্য সূর্যোদয়ের জন্যই তো প্রতীক্ষা। কি হয় কি হয় আজ শেষ করব গানটি শুনিয়ে, আবার অন্য কোনো অনুভবে অন্য কোনো দিনে। যাবার আগে অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের ইমেল maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে বি রয়েছে বন্ধুরা, ভি নয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 53 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 56 সেকেন্ড।

জীবন মানেই কখনো সবুজ, কখনো বা একটু ফিকে, তবু বনের কাছাকাছি মানেই মনের কাছাকাছি। আর এবার তেমনই গান, বনের গান নিয়ে আসছেন শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। গানে গানে আছি আপনার সঙ্গে রাত দুটো পর্যন্ত, শুনছেন অনুষ্ঠান আকাশবাণী DTH বাংলায়, এছাড়াও FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবারে।

অরণ্য মানেই দু চোখ ভরে প্রকৃতি, দু চোখ ভরে সবুজ, দু চোখ ভরে বনানি এবং দু চোখ ভরে আমাদের চারপাশের ইটকাঠের জঙ্গল থেকে যেন এক মুক্তির আস্বাদ। আর বন প্রকৃতি মানেই কিন্তু কখনো শিমুল বন, কখনো বা দেবদারুর জঙ্গল। গানে গানেও আমরা অনেক সময় প্রকৃতির এমন আভাস পেয়ে যাই, যেমন এখন শিল্পী শ্যামল মিত্র এবং তারপর শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় তাঁদের গানে গানে রেখেছেন সেই কথাই। পরপর আধুনিক গানে এখন শিল্পী শ্যামল মিত্র এবং তারপর দ্বিজেন মুখোপাধ্যায় আপনার জন্য।

নগরে হোক বা বন্দরে, সবুজের সঙ্গে যখন বৃষ্টির টুপটাপ কিংবা ঝিরিঝিরি মিশে যায়, তখন সেই বন পাহাড় হয়ে ওঠে আরও সবুজ, আরও শ্যামলিমায় ভরা। গানে গানে এবার শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায় আপনার জন্য, এবং তারপর শিল্পী বাণী ঘোষাল।

জল জঙ্গল প্রকৃতির কথা বললেই মনে পড়ে আরণ্যকের কথা, মনে পড়ে পথের পাঁচালির কথা। হ্যাঁ, আজ তাঁরই স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, 12ই সেপ্টেম্বর। 1894 সালের 12ই সেপ্টেম্বর সেই স্রষ্টার জন্মদিন, যার লেখনী পথের পাঁচালি হোক কিংবা অপরাজিত, বাঙালি পাঠক সমাজ তার লেখায়, তার ভাষায়, তার অরণ্য প্রেমে বারবার হয়েছে সমৃদ্ধ। আসলে তার গল্প, তার লেখনী, তার চাঁদের পাহাড় কিংবা তার দৃষ্টি প্রদীপে সব কিছুই আমার মনে হয় আমাদের বাঙালিদের চোখের সামনের এক অদ্ভুত কল্পনা থেকে এক অদ্ভুত দুনিয়া, যে দুনিয়ায় আমরা নিজেরা পা ফেলতে পারি, যে দুনিয়া আমাদের সামনে শুধু ছবির মতন না, তার থেকেও যেন মনে হয় আরও বেশি বাস্তব, এমনভাবেই তাঁর রচনা আমাদের মনের মধ্যে, মননের মধ্যে চিরদিন রয়ে যায়। আর এমনভাবেই আমরা তার লেখাকে আমাদের কল্পনা থেকে আরও বড় কিছুতে উত্তরণ হতে দেখি। তাই তো জল জঙ্গলের গান, অরণ্যের গান আজ আমাদের এই গানের ডালিতে। আর বিভূতিভূষণের লেখা সাহিত্য, তার কথা শুধুমাত্র বইয়ের পাতায় নয়, তার জল জঙ্গল স্মৃতি, অরণ্য এবং আমাদের এই যুগে যুগে তার সাহিত্যের মধ্য দিয়ে পদচারণা, সাহিত্যের মধ্য দিয়ে আমাদের নিজেদের মন এবং মননের যাত্রা কিন্তু চলতেই থাকবে, হৃদয়ের মধ্যে যা রয়ে যায়। এবার তেমনই গান নিয়ে শিল্পী মান্না দে আপনার জন্য।

স্টুডিওর ঘড়িতে সময় রাত 1:31 হয়ে 31 সেকেন্ড, আর আপনি শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। যদিও রাত নিঝুম আর সারা শব্দ এমনই সময় কমে আসে, কিন্তু কানে যদি থাকে এমনই গানের ধারা, তবে কি সত্যি ঘুমানো যায়? না, জেগে থাকতে হয় গানে গানে। তাই নিঝুম রাতের গান নিয়ে এবারে শিল্পী অদিতি মুখোপাধ্যায় আপনার জন্যে, এবং তারপর অনুপ ঘোষালও কিছু বলছেন গানে গানে আপনার জন্যে। পরপর শিল্পী অদিতি মুখোপাধ্যায় এবং তারপর অনুপ ঘোষাল।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে। এবারে আধুনিক গানে আপনার জন্য শিল্পী তনিকা ভট্টাচার্য, গানে গানে এবারে শিল্পী তনিকা ভট্টাচার্য।

সত্যি বলতে, প্রকৃতির কাছে বা সবুজের কাছে গেলে আমাদের মনের অনেক মেঘ, অনেক বিষণ্ণতা কোথায় যেন উধাও হয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। প্রকৃতির এমনই এক জাদু ছোঁয়া আছে, সবুজের এমনই এক মায়া আছে, যা সত্যি আমাদের মনের অনেক ভারের ওপর, অনেক দুঃখ সুখের হাসি খেলার ওপরে এক অদ্ভুত মরমিয়া মলমের কাজ করে। তাই তো আমরা ফাঁক পেলেই, সময় সুযোগ পেলেই, ঠিক সময় করে সবুজের কাছে ছুটে যাই, অরণ্যের কাছে। এবং অরণ্যের কাছে মানে প্রকৃতির সঙ্গে আমরা আমাদের নিবিড় যোগ খুঁজে পাই। গানে গানে এখন আপনার জন্য শিল্পী নচিকেতা।

স্টুডিওর ঘড়িতে রাত 1:35 হয়ে 24 সেকেন্ড। সবুজের গানে গানে এবারে শিল্পী মনোময় এবং সমবেত কণ্ঠ আপনার জন্য।

ঠিক যেরকম ভাবে আমরা বলছিলাম প্রকৃতির কথা, যে প্রকৃতির কথায় উঠে আসে আরণ্যকের মতো কথা। হ্যাঁ, সেই আরণ্যক, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত সেই উপন্যাস যা বাংলা বাঙালির কাছে এক চিরন্তন সঙ্গী। যে উপন্যাস নিয়ে, যে বইয়ের পাতাকে সঙ্গী করে বাঙালি আপামর বাঙালি এখনও যে কোনো জায়গায় চলে যেতে পারে। তাদের ব্যাগে যদি একটা আরণ্যক পাওয়া যায় বা একটা চাঁদের পাহাড়, তাহলেই বোঝা যায় সে আদতে বাঙালি। আর আসলে অরণ্যকে চিনতে শিখিয়েছে যে, অরণ্যকে ভালোবাসতে শিখিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম এই কথা সাহিত্যিক। তাই তো অরণ্যের গান এবং অরণ্যের সুর যখনই ভেসে আসে, তখনই আরণ্যক ছাড়া বোধ হয় আমাদের মনের চিত্রপটে প্রথমে অন্য কিছুর নাম ভেসে ওঠে না। গানে গানে এবার আপনার জন্যে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। তারপর আসবো এমনই আরেক সাহিত্যিকের কথায়, যিনি অরণ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বন অরণ্য প্রকৃতি পাখি চেনা, অন্যদিকে ঋজুদা, হ্যাঁ এইসব কথা যখনই আমাদের মনে আসে তখনই মনে পড়ে সাহিত্যিক বুদ্ধদেব গুহর কথা, মূলত যিনি বন অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। কিন্তু শুধু প্রকৃতি নয়, আসলে তাঁর লেখায় কিন্তু আমরা খুঁজে পাই এক গভীর গভীর দর্শন। বন এবং বনের মানুষ এবং সেখানকার সমস্ত যে মাটির মানুষ তাঁদেরকে নিয়ে এবং অবশ্যই তার সঙ্গে আমাদের সামাজিক জীবনযাত্রা সব কিছুকে জুড়ে এক অমূল্য মূল্যবোধের লেখা, অমূল্য মূল্যবোধের ভাবনা তাঁর গদ্যে ফুটে আসে। সে হোক ঋজুদা অথবা হোক কোজাগর, লবঙ্গির জঙ্গল অথবা অন্য যে কোনো চাপরাস, মাধুকরি এমন বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে। তাই তো অরণ্যের কথা বলতে গেলে অরণ্যের ভাবনায় আমরা খুঁজে পাই এমন সাহিত্যিককে। গানে গানে এবার আপনার জন্য শিল্পী সুজয় ভৌমিক।

সৌন্দর্যের বুকের মধ্যে অসৌন্দর্য থাকে, আর যা অসুন্দর বলে মনে হয় তার মধ্যেও সৌন্দর্য থাকে। প্রকৃতির কথা এমনভাবে বুদ্ধদেব গুহ ছাড়া আর কেই বা বলতে পেরেছেন। সত্যি তো, সমস্ত অসুন্দরের মধ্যেও সৌন্দর্যকে খুঁজে নেওয়ার যে অদ্ভুত দর্শন, প্রকৃতি চিন্তা, তা তো আমরা বারে বারে খুঁজে পাই এমনই সব মহান সাহিত্যিকদের ভাষায়, যা আমাদের কল্পনা এবং স্মৃতিকে করে তোলে আরও অনেক সমৃদ্ধ। আজ বন অরণ্য সবুজ নদ নদীর গান শুনছিলাম, এবং আধুনিক গানে আজকের শেষ গানটি শুনে আমরা পরবর্তী ঘন্টায় যাব ছায়াছবির গানে, শিল্পী আরতি মুখোপাধ্যায় শেষ গানটিতে।

ঘুরিয়ার ঘড়িতে সময় রাত দুটো বেজে গিয়েছে। এখন থেকে রাত তিনটে পর্যন্ত আপনার জন্য বাংলা ছায়াছবির গান। প্রথম গানটি মৌন মুখর ছায়াছবি থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সুরে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, কিশোর কুমার এবং অনুরাধা পরোয়ালের দ্বৈত কণ্ঠে। মৌন মুখর থেকে প্রথমে এই গানটি।

ছায়াছবির গানে এবারে গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, ছায়াছবি বন্ধু।

শুনছেন ছায়াছবির গান, এবারে শুনব শ্যামল মিত্রের কণ্ঠে গান, এবং এই গানটি সুধীন দাশগুপ্তর কথায় এবং শিল্পীর সুরে, শিল্পী সুধীন দাশগুপ্তের সুরে।

মান্নাদের কণ্ঠে ইমন কল্যাণ ছায়াছবি থেকে এবারে শুনবেন গান চণ্ডীদাস বসুর কথায় এবং সুরে।

ছায়াছবি চিরদিনের শিল্পী মান্নাদে। গানটির লিখেছেন শিল্পী গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর দিয়েছেন শিল্পী নচিকেতা ঘোষ।

শুনছেন বাংলা ছায়াছবির গান, ডিটিএইচ বাংলা পরিষেবায়, এছাড়াও নিউজ অন এয়ার অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজ। স্টুডিওর ঘড়ি এখন সময় বলছে রাত 2:38 হয়ে 4 সেকেন্ড। এখন আপনার জন্যে গান রেখেছি গোধূলি লবণী ছায়াছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানটি নিখিল চট্টোপাধ্যায়ের কথায় এবং গ্রামাফোনে সুরে।

এবার আপনি গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে। আবির্ভাব ছায়াছবি থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সাগর সেনের সুরে, এখন শিল্পী ভূপেন হাজারিকা আপনারই জন্য।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন ছুটির ফাঁদে ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং নচিকেতা ঘোষের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

স্টুডিওর ঘড়িতে রাত 2:55 হয়ে 19 সেকেন্ড আর বাংলা ছায়াছবির গান শুনছেন আপনি ডিটিএইচ বাংলা পরিষেবা, এছাড়াও নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম গোল্ডে। আর আজকে শ্রেষ্ঠ বাঙালি ছায়াছবির গান দিয়ে শেষ করব, কিন্তু না, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি নানা রঙের গান নিয়ে আপনাদের জন্য। আমি অর্ঘতাপা আপনার সঙ্গে আছি গানে গানে, শুনতে থাকুন পরবর্তী ঘন্টায় আপনার জন্য। এই গানের বাহারে থাকছে নানা রঙের নানা সুর নানা বৈচিত্র্য। এই ঘন্টায় যেতে যেতে ছায়াছবির গানে শ্রেষ্ঠ বাঙালি ছায়াছবি থেকে প্রিয়া চট্টোপাধ্যায়ের কথায় এবং মন্টি শর্মার সুরে শিল্পী আরমান মালিক এবং পলক মুছাল।

শুনছেন অনুষ্ঠান ডিটিএইচ বাংলা পরিষেবায়, নিউজ অন এআইআর অ্যাপ, মৈত্রী অ্যাপ, এছাড়াও এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে। এখন থেকে ভোর 4টে পর্যন্ত আপনার জন্য থাকছে নানা রঙের গান। নানা রঙের গানে আজ প্রথমেই অর্থাৎ প্রথম পর্বে লোকগীতি, প্রথমে শিল্পী পরীক্ষিত বালা।

0: লোকগীতিতে এবারে শিল্পী শচীন দেব বর্মন।
1: শ্যাম রূপ ধরিয়া এসেছে মরণ, প্রাণ পাখি আর মানে না, ওরে প্রাণ পাখি আর মানে না, চল রাহি চল মরণ যমুনায়। সে যে পারের মাঝি বাজায় বাঁশি, শুনলে কানে ভোলা যে দায়, পারের মাঝি বাজায় বাঁশি, শুনলে কানে ভোলা যে দায়, তোর মাটির দেহ মাটির গর্ব, থাক না পড়ে এই দুনিয়ায়, চল রাহি গো মর।

ভুললি মানিক আমার আমি গোল বাধায়, চল রাহি চল রাহি চল রাহি চল রাহি চল ডুবিব মরণ যমুনায়, রূপ ধরিয়া এসেছে মরণ প্রাণ পাখি আর মানে না, ওরে প্রাণ পাখি আর মানে না, চল রাহি চল।

নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, বুঝি চাই গো। নির্বিবাগী পরাণ পাখি দেহের বাসা ভুলিতে চায়, সে যে সুযোগ পেলেই নীল মরণের নীল গগনে উড়িয়া যায়, সুযোগ পেলে নীল মরণের নীল গগনে উড়িয়া যায়, রায় মাটির এগর ভাঙা বাসর না গড়িতে ভাঙি দেহায়, চল ডুবি গো মরণ যমুনায়, শ্যাম রূপ ধরিয়া এসেছে মরণ, প্রাণ পাখি আর মানে না ওরে, প্রাণ পাখি আর মানে না, চল রাহি চল মরণ।

এবারে দেশাত্মবোধক গান। প্রথম গানটি শুনবেন দীপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা।

স্টুডিওর ঘড়ি সময় বলছে রাত ভোর প্রায় চারটের কাছাকাছি। শুনছেন নানা রঙের গান, আর নানা রঙের গানে আজকে শেষ গানটি রবীন্দ্রসঙ্গীত। ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি রেখে গেলাম আপনার জন্যে, এবং অনুষ্ঠানের পরেই অর্থাৎ এই গানটির পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন। শুনছেন আকাশবাণী ডিটিএইচ বাংলা পরিষেবা, গানে গানে শিল্পী ইন্দ্রাণী সেন এখন।

বিলাস কানিটরির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত অমিয় রঞ্জন ব্যানার্জি। 107 FM রেনবোয় শুনছেন প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী।

সেতারে শুনলেন রাগ চারুকেশী। শিল্পী ছিলেন দীপশঙ্কর ভট্টাচার্য। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একযোগে 107 FM রেনবো এবং 100.1 FM গোল্ডে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আসছি চিরন্তনী।

0: সনাতন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 12ই সেপ্টেম্বর, রবিবারের চিরন্তনী, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব অজয় চক্রবর্তীর গাওয়া একটি গান দিয়ে। এই গানটির সঙ্গে আজকের যে গল্প আপনাদের শোনাব তার সঙ্গে কিছুটা হয়তো মিল আছে। কি গল্প, কেন, কি জন্যে, আসি পরে। এ মুহূর্তে অজয় চক্রবর্তী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ বিভূতিভূষণের জন্মদিন, 12ই সেপ্টেম্বর। বিভূতিভূষণের লেখা পড়তে পড়তে অদ্ভুত কিছু অনুভূতি তৈরি হয়। গতকাল যেমন ভাবছিলাম যে কোন গল্পটা আপনাদের শোনাব, অনেকগুলো গল্প ভালো লাগলো, একটা গল্প একটু বড় গল্প, সে গল্পটা আজকে শোনানোর সুযোগ হবে না, যদিও আজকে শোনালে আপনাদের খুব ভালো লাগতো। আমার আজকে একটা অন্য গল্প শোনাচ্ছে, এটাও দুর্দান্ত। আসলে এই গল্পগুলো পড়বার পরে না একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়, যেটা আপনাদের হয়তো শোনার পরেও হতে পারে। বিভূতিভূষণের গল্প কিন্তু কোথাও পৌঁছে দেয় না, চলতে চলতে নিজেই নিজের কাছে পৌঁছানো যায়। এবং বাংলার প্রকৃতিকে এত সুন্দর করে, নিবিড় করে দেখা, এবং তাকে পাঠক বা দর্শক শ্রোতা যাই বলুন না কেন, তাদের কাছে পৌঁছে দেওয়া, বিভূতিভূষণ সেই অসামান্য কাজটি করেছেন। বিভূতিভূষণের লেখার পরেই যেন মনে হয় জীবনানন্দের সেই কথা, এই বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। যাই হোক, গল্পটা শুরু করি, কারণ গল্পগুলো স্বাভাবিকভাবে একটু বড় হয়, তারপরে আপনাদের পাঠানো বার্তাগুলো পড়ার ইচ্ছে সবসময় থাকে। 9903653992, 9903653992 এই নাম্বারে আপনাদের পাঠানো বার্তা। বলে দিলাম দুবার, কারণ অনেক নতুন বন্ধুরা, তারা যদি পাঠাতে চান আপনাদের বার্তা তাহলে খুব ভালো লাগবে। যাই হোক, শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বারিক অপেরা পার্টি। সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বলল,
2: সালাম বাবু।
1: কে তুমি?
2: আমার নাম বারিক মণ্ডল, বাড়ি চালদি। আপনার কাছে একটু আলাম।
1: কেন?
2: ধানি জমি কিনবেন?
1: 50-এর মন্বন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি, দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে। একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। কি সুন্দর কথাটা না, একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো। সবাই ভাবছে এ দুর্দিনের অভাব অনটন শিগগিরই কেটে যাবে, এ সময় ধানের জমি কেনা মন্দ নয়, সামনেই শ্রাবণ মাস, জলবৃষ্টিও বেশ হচ্ছে, কিনেই ধান রোয়া হতে পারে। চালের দাম 25 টাকা মন, তাও সহজ প্রাপ্য নয়। কলকাতা থেকে বোমার ভয় পালিয়ে এসে বাড়ি বসে আছি, হয়তো কলকাতা শহর জাপানি বোমার খায়ে ছাত্রাখার হয়ে যাবে, দেশেই থাকতে হবে বরাবর। দেশে ধানি জমির নিতান্ত অভাব, যা আছে তা নিয়ে কাড়াকাড়ি চলছে। তাই বললাম,
3: জমি কোথায়, কতটা?
2: ওই সালদির মাঠে। তা বলি আপনার কাছেই যাই, ওর জমির যদি দরকার থাকে। 7 বিঘে জমি বাবু, বিক্রি করবে আমাদের গায়ের সোনাই মণ্ডল।
3: তুমি তার কেউ হও?
2: না বাবু, ওর মধ্যে 2 বিঘে ভিটে জমি আসছে, সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি। জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব, 2 টাকা করে খাজনা করি। ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেবো বাবু, আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে, আর যদি আপনি নিজে চাষ করেন তো আলাদা কথা।
1: কলকাতা থেকে নতুন এসে বহুদিন পরে দেশে বসেছি, জমি জমার ব্যাপার তত ভালো বুঝিনি, ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম। চালদির বারিক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেচতে, জমি ওর নয়, সোনাই মণ্ডলের জমি। আচ্ছা, ও এসেছে কেন, এতে ওর স্বার্থ কি? না, ও আগে থেকে এই জমার অন্তর্ভুক্ত 2 বিঘে জমিতে বাস করে, জমি নিলে ও আমার প্রজা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা, বারিকের চেষ্টা এবং আমার ইচ্ছে 3 দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল। রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল, বারিক দেখলাম
2: তার মোড়ল। মহাফূর্তিবাজ লোক সে, হাতবুড়ো হলে হবে কি, দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বেগুনি খাচ্ছে, ফুলুরি খাচ্ছে। রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বাড়ি কামায় ডেকে বলল, হ্যাঁ বাবু একটুখানি দোকানে চলুন।
3: কোন দোকান?
2: এই জল খাবেন একটু?
1: জল খাওয়ানোর প্রথা আছে এদেশে। যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী এবং শনাক্তকারীকে মিষ্টিমুখ করায়, যে জমি বেচে সে তো রিক্ত হয়ে গেল, সে খাওয়াবে কেন?
2: এ কথা তো এ প্রদেশে নেই। কিন্তু বাড়িকে রানাড়ি ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে গিয়ে বসলাম। দাও দাও দাও ওদা কানি বাবু রে, নিমকি সেঙ্গারা সন্দেশ দাও, আরে যে এই হ্যাঁ দেখো গোল গোল গোল গোল, তোমার কি জানো বলে ওই দাও, এক পোয়া নুসি খাবেন নাকি বাবু?
3: হ্যাঁ তো বাবুরি, নুসি দাও, নুসি তো আটখানা দাও,
2: ভাজা নাই তো ভাজা দাও।
1: দিয়ে টাকা খরচ হয়ে গেল শুধু আমার জন্য, খাবার খরচ গেল টাকা চারে, বারিক মহাফূর্তিতে এক টাকার খাবার নিজেই খেয়ে ফেলল। সন্ধে হয়ে এলো, সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হলাম। বারিক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেঁচিয়ে,
4: ও গো হরি বংশী ধারে শ্যাম লটবর।
1: সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে দুটো ইলিশ মাছ কিনেছে, কারণ আজ তার হাতে কড়কড়ে 250 টাকা। জমি ওরা নাকি খুব সস্তায় দিয়েছে আমাকে, দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল 250 টাকায় 7-8 বিঘে জমি কিনেছেন, তার মধ্যে 5 বিঘে আমন ধানের জমি, সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয়, দামটা কম বলে মনে হচ্ছে কি না?
2: যা হোক, রেজিস্ট্রি হয়ে গেল, কোনো গোলমাল হয়নি। বারিক মণ্ডল বললে, হ্যাঁ বাবু আমাদের গা আগে তারপরে আপনাদের গা, এই অন্ধকারে কি করে থাকা যাবেন? সোনাই ইলিশ মাছ কিনেছে, আমাদের গ্রামেই আজ থাকুন, ইলিশ মাছ রান্না করুন পেঁয়াজ দিয়ে, আসলে একটু ফুর্তি করা যাক।
1: আমি রাজি হলাম না, বাড়ি চলে এলাম অন্ধকারে। বারিক আমার প্রজা হল। তখন শুনলাম বারিক অপরের জমিতে বাস করত, সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি অর্থাৎ একখানা চালা ঘর এবং একজোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল, তাই ও সে জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালা ঘর বাঁধল। আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্য বন্দোবস্ত করে নিলে, সেবার ধান রোয়া শেষ করলে। বারিক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে, এসে এই গল্প ও গল্প করে ওঠবার সময় কিছু না কিছু ছুতোয় টাকা চাইবে।
2: বাবু এসো বারিক, তামাক খাও।
3: বাবু বড় দায়ে পড়ে আলাম, 5টা টাকা দিতে হবে।
2: কেন হঠাৎ?
3: আপনার জমিতে 12 মাসে চাষ দিয়ে রেখেছি, মুসুর বনতাম, যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক।
2: বেশ নিয়ে যাও।
1: তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বাড়িকোর গানের দলের ডুগি তবলা কিনেছে।
2: একদিন বললাম, মুসুরি বুনলে নাকি বাড়ি?
3: আগে বাবু।
2: কবিঘে?
3: এই 1 বিঘে।
2: আর 2 বিঘে?
3: বাবু আর 2টো টাকা দিতে হবে, খরচে গুলোচ্ছে না।
2: মিথ্যে কথা, তুমি তোমার গানের দলের ডুগি তবলা কিনেছো সেই পয়সা দিয়ে। কোথায় তোমার গানের দল?
3: ওই জেলে পাড়ার জেলে সোরাদের নিয়ে বসি, রোজ আখড়াই হয়, গান বাজনা ভালোবাসি বাবু। এবার পুজোর সময় এই সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ নামাবো 12-ই আসরে, দেখি যদি খোদায় মর্জি হয়। আমার ছোট ছেলে কেষ্ট সাজে, দেখবেন কি গানের গলা, কি একটো।
2: বেশ বেশ
3: দেন বাবু, 2 টাকা দেন,
2: নিয়ে যাও, কিন্তু মুসুরি ঠিক বুনবে।
3: আর বলতি, কাল সকালেই বাকি 2 বিঘে সাঙ্গ করে দিব।
1: ধানের সময় আমার ভাগে সে দান দেওয়ার কথা বারিক আমাকে ততটা দিলে না, অনেক কম দিলে। লোকে বললে,
3: বাবু ওই রকমই কত লোককে ফাঁকি দেছে, আপনারে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই।
1: খুব রেগে বারিক

0: মালিকের বাড়ি গেলাম। গিয়ে দেখে শুনে বেশি রাগ রইল না। কি মুশকিল এই রকম বাড়ি ঘর ওর, মাত্র একখানা চারচালা ঘর, ঘরের দরজা জানলার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে কোনো রকমে আটকানো, দোর পর্যন্ত নেই ঘরের। ওর দলিজে বিছানো আছে একখানা বেদে চটা, অর্থাৎ খেজুর পাতার বোনা পাটি, একটা কলঙ্ক ধরা তামার বদনা, একটা হুঁকো আর এক তামাক, টিকে রাখবার মাটির পাত্র, একখানা অত্যন্ত ছেঁড়া আর ময়লা রাঙা নরুন সারপাড়ি শাড়ি পরে চালে শুকোচ্ছে। চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে, উঠোনে একখানা ভাঙা গরুর গাড়ি, সব শুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা। কি সুন্দর করে একটা পল্লীগ্রামের খুব দুস্থ মানুষের বাড়ির বর্ণনা বিভূতিভূষণ এখানে দিয়েছেন, যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই গল্পগুলো। যাই হোক, একটু এগিয়ে যাই গল্পটা। কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাবপ্রবণ হলে চলে না। আমি কড়া সুরে বললাম, মোটে 22 বিঘে ধান পেলাম 3 বিঘে জমিতে, আমার সব শুদ্ধ 22-23 টাকা নিয়ে এসেছে, তার বদলে ধান দাও, আর বছরের ভিটের খাজনা 2 টাকা তাও শোধ করবে, নইলে কালই নালিশ শুকে দেব। বাড়িকের দুটি ছেলে, বড়টির বয়স 18-19, ছোটটি 14-15, তারা বাবার কাছেই দলিজে বসে গল্প গুজব করছিল। চট করে একটা খুরশি পিঁড়িয়ে নিয়ে বড় ছেলেটা আমায় বসতে দিলে। বারিক বললে, যা হে কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয়, বাবু তামাক খাবেন। ওরে আলি শিগগিরি শোট, শিগগিরি শোট। থাক, আমার তামাক খাবার দরকার নেই, ধান বের করো বাকি টাকার। ঠান্ডা হন বাবু, তামাক খান আগে। বারিক নিজে তামাক সেজে দিলে। বললাম, তোমার ছেলেরা কি করে? আগে বড়টি গরু সরায়, ওরা দুজনই ভালো গান গায়। শুনিয়ে দে না বাবু, আরে বাবুর একখানা গান শুনিয়ে দে।
1: থাক, গান এখন শোনার দরকার নেই, তুমি ধান বের করো।
0: দেও বাবু দেও,
1: আর খাজনা আজ সব শোধ করে দিতে হবে, নইলে নালিশ হবে জানো।
0: দেও বাবু দেও, তামাক খান।
2: একটু পরে বারিক আর তার দুই ছেলেতে ধরাধরি করে 2 বস্তা ধান বার করে নিয়ে এলো। বারিক বললে,
0: বাবুর এই ধানগুলোর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে, গরু দুটো খুঁজে নিয়ে এসে গাড়িতে জুতে দে।
1: আমি বাধা দিয়ে বললাম, কত ধান?
0: 250।
1: 7.5 মন, এদের তো শোধ হবে না দেনা।
0: বাবু আল্লাহর কি রে, ঘরে আর ধান নাই, সব দিলাম আপনারে, আর কিচ্ছু নেই, আপনি দেখে আসুন ঘরে।
1: তোমার ধান রইল না?
0: না বাবু, সবই তো দিলাম আপনারে।
1: তা তুমি ছেলে পেলে নিয়ে খাবে কি?
0: তার কি করবো বাবু, আমি নালিশকে বড্ড ভয় করি।
2: ওর কথা আমার বিশ্বাস হলো না। 2 বস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিল। 2 দিন পরে বারিক তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধেবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে। বারিকের বগলে বেহালা। বললাম,
1: ও বারিক কোথায় চললে?
0: আগে বাবু সালাম, মহল্লা দিতে যাচ্ছি।
1: তুমি কি বেহালা বাজাও?
0: ওই এমনি একটু আধটু, খোদার মর্জিতে।
2: জেলেপাড়ায় ওদের দলের ঘরে একদিন বেড়াতে বেড়াতে হাজির হলাম। বাউরের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা 2 চালা ঘর, কুঞ্চির বেড়ার দেওয়াল, বসবার জন্যে খাঞ্চারেক পুরনো মাদুর, এক কোণে 2 জোড়া ডুগি তবলা, একখানা খোল, একখানা মন্দিরা, গোটা 2 থেলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে। জোনা 5-6 লোক জুটেছে, বাকি এখনো আসেনি। আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানালো। বটতলাতে বসলাম, সামনে বাঁওরের স্বচ্ছ জলে পদ্ম ফুল আছে, লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুরি বাড়ি মিটানো পথের মধ্যে দিয়ে জলের ঘাটে নেমেছে। পানকৌড়ি বসে আছে পাটা শাওলার দামি, উপরে কাজী সাহেবের দরগা, ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের উপর ঝুপসি ছায়া পড়েছে, আঠা ঝরে পড়ছে গাছটার কাঁধ থেকে, খানিকটা সাদা খানিকটা লাল। আঠা ঝরে ঝরে দরগা ঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে গিয়েছে। দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধুরা মাটির কলসি কাঁখে জল নিয়ে যাতায়াত করছে। একজন তামাক সেজে কোলকে আমার হাতে দিয়ে বলল,
0: হ্যাঁ তামাক সেবা করুন, একটা কলার ডাটা কি এনে দেব।
2: আমি তামাক খেতে খেতে বললাম,
1: একটু গান বাজনা হোক শুনি।
0: সে বললে, হ্যাঁ বারিক এখনো আসেনি, সে না এলে আরম্ভ হবে না বাবু, সে হলো আমাদের বেয়ালাদার, এ দল তারই, এর নাম বারিক অপেরা পার্টি।
1: বাহ, নাম দিয়েছে কে?
0: বাবু এ মোরা তো ইংরেজি জানি নে, অন্য অন্য যাত্রা দলের কাগজে যেমন নাম থেকে থাকে।

এটাই দেখে মোরা একটা মিলমিটিয়ে কামাল নাম্বার করিসি, ভালো হয়নি বাবু? একটু পরে বাড়ি এসেও সেই কথাই জিজ্ঞাসা করলে। আমি বললাম, হ্যাঁ নামের মতো নাম হয়েছে একটা বটে, খাসা নাম। আরে গান শুনিয়ে দে বাবু রে, তাও শুধু দে। ব্যস্ত সমস্ত বাড়িকে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম। ওর দুই ছেলে বেশ গান গায়, ছোট ছেলে কৃষ্ণ সাজে, বেশ কালো নধর চেহারাটি। তাকে বাড়ি বললে গান করে আমাকে শুনিয়ে দিতে, সে তারস্বরে একটা গান গাইল। বাড়ি বলল, মানভঞ্জন পালা সেই গানখানা আমার সঙ্গে ধর, বলেই সে রগে হাত দিয়ে আরম্ভ করল, ধ্বনি কিসুখে রাখিব পরাণ, কানু হেন গুণনিধি, গৃহে না আইল যদি অঝরে বহিল দু নয়ান, ও লয়ান যে বয়ে যায় গুণমণির বিরহ জ্বালায়, লয়ান যে বয়ে যায়। বারিক গান করে না মন্দ, খানিক্ষণ থেকে আমি চলে এলাম জ্যোৎস্না রাত। বারিক কি আসতে দেয়? আরে বসুন বসুন, চন্দ্রাবলীর গান একটা শুনে যান না, আমি নিজে শিখিয়েছি। রাত 11টার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটোকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে, বন জঙ্গলের পথ দিয়ে। বারিকের বাড়ি চালদি গ্রামে, ওদের ওখানে বাঁওরের ধারে গান বাজনা হয়। বারিকের বাড়ি থেকে সে জায়গা প্রায় 1.5 মাইলের মতো, আমার বাড়ির সামনে দিয়েই যাতায়াত করতে হয়। এ পথে অধিকাংশই ঘন বন জঙ্গলে ভরা, সাপখোপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাত্রে। বারিককে ডেকে বললাম, হে আলো নিয়ে যাও না কেন বারিক? বারিক রাস্তায় দাঁড়িয়ে বলল, কে বাবু, এই এখনো জাগন তো আসেন? আর বাবু আলো, কেরোসিন তেল পাও কনে? কেরোসিন তেলের অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ। তা গান কেমন শুনলেন বাবু? আগাগোড়া নিজে শেখানো বাবু, ওরা সব জেলে মালো বেহালা বেতালা বেসুরো গান গাইতো, হাতে নাতে আমি শেখালাম বাবু। বারিক এমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ফৈয়াজ খাঁ। আমি তাকে একাটি পাকাটি মশাল দিয়ে জেলে বাড়ি যেতে বললাম। হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা, যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল, বেগুন বিক্রি করছে দেখে বললাম, সোনা ভালো আছো? আগে হ্যাঁ বাবু একরকম, বেগুন দিও দুশের। বাবু একটা কথা বলতাম আপনারে, বাড়িকের অবস্থা যে খুব খারাপ হলো বাবু, আপনি মনি আপনারে না বললি আর কাকে বলি। ভাবলাম বাড়িকে বোধ হয় অসুখ বিসুখ করেছে, কিন্তু দু চার দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে, কি হয়েছে তার? সোনাই বলল, তা না বাবু, ওর বড় দুর্দশা হয়েছে। আপনার কাছে এক মুঠো টাকা দেনা ছিল, আপনি ধানগুলো নিয়ে গেলেন, আর ঘরে খোরাকির ধান রইল না। যার কাছে নেবে তাকে আর ফেরত দেবে না, ওই ওর এক দোষ। নলের আপিতের আর নামচরণ ময়রার গোলা থেকে আর বছর সমানে ধান কর্জ করেছে, একটা দানা শোধ করেনি। সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক করে নিয়ে গিয়েছে গত সোমবারে। ধান কর্জ পাচ্ছে না কারো কাছে, একবেলা খেতে পাচ্ছে একবেলা খাওয়া জোরছে না। বস্তুর অভাবে ওর স্ত্রীর ঘরের বাইরে বার হওয়ার উপায় নাই। ছেলে দুটো আহম্মদ ফয়দার দফাদারের বাড়ি দুবেলা দুটো ভাত খেয়েছে, স্বামী স্ত্রীর বোধ হয় ভাতও খাওয়া হয়নি আজ। আশ্চর্য হয়ে বললাম, সে কি কথা, গত সোমবারে ওরা গরু ক্রোক হয়েছে বলছো, আর সেই সোমবারের সন্ধ্যের সময় তো ওকে বাড়ি কপেরাপাটির ঘরে মহা আনন্দে দুই ছেলেকে নিয়ে গান করতে দেখেছি। তা দেখবেন বাবু, ওই রকমই লোক, কাল কি খাবে সে ভাবনা নাই, দেখুন গিয়ে দুই ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে। ধান নেই ঘরে? এক দানা নাই বাবু। ওর মহাজনের কাছে কর্জ করে না কেন? হইতে বললাম, সেদিকে কি যাবার জো আছে? মহাজনের 717 সালি ধান কর্জ করেছিল, তার এক কুচি ধান শোধ করে নাই, দেনার মাথার চুল বিক্রি, যার নেবে তারে আর দেবে না, একদম কথার ঠিক নেই, কেউ বিশ্বাস করে না তারে আর। এর কিছুদিন পরে বারিক আমার কাছ থেকে 10টা টাকা ধার নিয়ে গেল, কলাই বেচে টাকা শোধ করবে এই শর্তে তাকে টাকা ধার দিলাম। ক্ষেতের কলাই মুখ সব যে যার বিক্রি করে ফেললে বারিক আর আমার সঙ্গে দেখা করতে আসে না। একদিন হাটে খবর পেলাম বারিকের কলাই মুখ আহমেদ দফাদার সব কিনে নিয়েছে, শুনে আমার ভয়ানক রাগ হলো। বারিকের বাড়ি পরের দিন সকালেই গেলাম, বারিকের প্রতিবেশী তোফেজ্জেল বলল, হ্যাঁ বাবু শিগগিরই যান, সে এখনো তার দলিজে বসে তামুক খাচ্ছে, আপনি যাচ্ছেন শুনলে কিন্তু পেলিয়ে যেতে পারে, পাওনাদার এলেই পালাবে, ওর স্বভাবই ওই।
বারিকের ঘর

0: খড়দরের অবস্থা আরও চন্ন ছাড়া। চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে। উঠোনের মাঝখানে মুখ কলাই মারবার খামার, একপাশে ভুসি পাকার করি, গাড়ি আছে, গরু নেই উঠোনে। বাড়ি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, মুখ ওর শুকিয়ে গেল। আসুন বাবু, সালাম, দলিতে আসেন, বসেন। ওরে আলী, খুশি পিড়িখানা এনে দে বাবু রে।
1: থাক পেরে, আমি এসেছিলাম তোমার কাছে, মুখ কলাই বিক্রি হয়েছে।
0: হ্যাঁ বাবু,
1: আমার টাকা দাও।
0: টাকা এখনো মোর হাতে আসেনি বাবু।
1: মিথ্যে কথা, কার কাছে বিক্রি করেছো? আহম্মদ দফাদারের কাছে তো? সে সংবাদ আমি রাখি। আহম্মদ কারো পয়সা বাকি রাখবার লোক নয়, টাকা বের করো।
0: বারিক নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো। তামাক সাজা শেষ করে আমার দিকে কলকি এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ তামাক সেবন করুন বাবু।
1: আমার কথার উত্তর দাও।
0: আপনি ন্যাস্ত বলেছেন, টাকা ওরা দিয়েছিল, তার সংসারের জ্বালায় সে টাকা মোর খরচ হয়ে গিয়েছে। তবলা সাইতে খরচ হলো 3 টাকা, বেহালার তার এনামেল মুকুন্দ তেরির দোকান থেকে।
1: ওরা বাজে কথা শুনতে যায় না, খেতে পাও না, মহাজনের দেনা শোধ করবার ক্ষমতা নেই, তখন অত শব্দ কেন? হ্যাঁ, বাড়ি ঘর তো এই অবস্থা, গাড়ি গরু সব কি হলো?
0: আমার প্রশ্নের উত্তর শুনে ওর প্রতিবেশীর মধ্যে কি একজন চলে এলো, চড়াসুর শুনে অনেকেই ওদের সামনে এসেছিল ওর কাছে, বললে, ওকে আর কিছু বলবেন না বাবু, লোকটার আর কিছুই নাই।
1: তা গাড়ি গরু সব কি হলো?
0: হে রামচরণ ময়রা গরু গ্রোক করে নিয়ে গেল, গাড়িও বিক্রি করে ফেলেছে আহম্মদ দফাদারের কাছে। গাড়ি গরু না থাকলে চাষার উঠোন মাঠায় মানায়। বলি, ও চাষা, বাবুর কাছ থেকে টাকা আনলে কেন, যদি শোধ করতে পারো না? ভদ্রলোকের কাছে কথা ভাঙো কেন? তুমি একেবারে দশায় ধরেছে তোমায়, স্যা স্যা স্যা স্যা জোয়া জুরি করো কেন? বাড়ির মুখ চুন করে বসে রইল, আর সকলের হাতে হাতে কলকে পরিবেশন করতে লাগলো। আমি নিরুপায় হয়ে চলে এলাম। বাড়ির কোনো কথাই গায়ে মাখে না, কে যে কাকে কেন বলছে। বাড়িকের বাড়ি আর কিছুদিন গেলাম না, টাকা আদায় হবে না জানি, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, টাকা করির সম্পর্ক তো নয়। বাড়িকের সঙ্গে মাস দুই পর একদিন হঠাৎ হাটে দেখা, কাঁধে একটা ময়লা গামছা, পরনে ছেঁড়া আধ ময়লা ধুতি লুঙ্গির মতো করে পরা। সদা হাস্য মুখে বাড়ি আমাকে দেখে বললে, হ্যাঁ বাবু সালাম, আমাদের এদিকে আর আসেন না দে।
1: না, আমার অন্য কাজ আছে।
0: আজ একবার মহল্লা ঘরে যাবেন বাবু, ও বেলা দুটো গান শোনাতাম, আর দেখতেন আমাদের সাধন সমর পালাটা কীরকম হলো, আজ পুরো মহল্লা হবে, পরশু গান হবে, আরামডাঙায় বিশ্বাসদের বাড়ি।
1: আমার সময় হবে না।
0: ও কথা বললি শুনছি না বাবু, আসুন দয়া করি, আপনার গান শোনাতে বড় ভালো লাগে। হ্যাঁ আসবেন বাবু। ওর অনুরোধ এড়াতে পারলাম না। সন্ধ্যার কিছু আগে বাউরের ধারে ওদের বাড়ি কপেরার পার্টির মহলা ঘরে গিয়ে বসলাম। বাড়ির তার দুই ছেলেকে নিয়ে ঠিক সন্ধ্যের সময় এলো। বাউরের দিক থেকে ফুরফুরে হাওয়ায় বড্ড শীত করছে, সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ। বাড়িকের গায়ে একটা বহু পুরনো কুষ্টি আর চাদর, জ্যোৎস্না রাত্রি, আমি বাইরেই বসে রইলাম। বাড়ির মহাব্যস্ত অবস্থায় কখনো গান করে, কখনো এর গানের ভুল ধরে, ওর তালের ভুল ধরে, হাসি ঠাট্টা অঙ্গভঙ্গি করে বিদেশকের ভূমিকায় কীভাবে কাজ হবে তা শিক্ষা দেয়, ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কীরকম কে দাঁড়াতে হবে। মোট কথা, এই বয়সে তার উৎসাহ আমোদ লম্ফচম্প একটা দেখবার জিনিস। আবার বাইরে এসে আমার কাছে বলে, হ্যাঁ বাবু, বিড়িখানা একটা দেখছেন কেমন? আমার নামে যখন এ দল, তখন বাড়ি কপেরা পার্টির যাতে বাইরে নাম ভালো হয় তা তো আমাকেই দেখতে হবে, না কি বাবু? অজামি কেমন লাগলো দেখলেন? চলবে ক্যাশটা? আপনারা ভালো বললি, হ্যাঁ ভালো, কে ভুলবে সেই বাড়ি যার দুবেলা খাওয়া হয় না, যার গাড়ি গরু পর্যন্ত মহাজন ক্রোক করে নিয়েছে, দেনার দায়ে মাথার চুল বিক্রি, এই 55 বয়স কোঠা ছাড়াতে যাচ্ছে এই অবস্থায় একাই 100। পরদিন হাটে আহমদ দফাদারকে কি করে অপমান করলে আমার সামনে, চেঁচামেচি শুনে গিয়ে দেখলাম আহমদের গলার গামছা নিয়ে টানাটানি করছে। আহমদ চালদি গ্রামের অবস্থা সম্পন্ন লোক, লম্বা দাড়ি রাখে, বেশ একটু গর্বিত, ঘোড়ায় চড়ে বেড়ায়। এবার ধানের দামে 16.5 আনা টাকা পর্যন্ত উঠেছিল, দুটো গোলা ভর্তি প্রায় 1,000 মন ধান চড়া দরে বিক্রি করে আহমদ টিনের বাড়ি ঘুচিয়ে দোতলা কোঠা বাড়ি তুলেছে। আমি গিয়ে বললাম, আরে কি করো আহমদ, কি করো, ওকে ছেড়ে দাও, ছি তোমার যে বয়সে বড় না? আহমদ হাতে পয়সা করেছে, কাউকে মানে না, আমার দিকে ফিরে বলল,
2: আরে যেতে ওর ইয়ে দেখিয়ে দেবো, এত বড় অস্পর্ধা আমার সঙ্গে জুয়ো চুরি করে কথা বলে, মুখ দেবো বলে বয়নার টাকা নিয়েছে সেই 8 বছর, দুমন কলাই দিয়ে আর টাকাও দেয় না, কলাইও দেয় না, রোজ বলে দিচ্ছি দেবো, আজ আমি ওরে আমার সঙ্গে কিনা ঠকা নিয়ে একদম বড় সাহস,
0: যেন সাক্ষাৎ ভাইস রয়। বাড়ির তখন বলছে,
3: সেরদান বাবু, আমি ওই সুমন্দিকে একবার দেখে নেবো, নেতাম আপনি ধরলেন কেন?
0: আহমদ আবার সবেগে ঠেলে উঠে,